আকাশবাণী কলকাতা, আজ মঙ্গলবার, 20 শ্রাবণ 1948 শতাব্দ, 11 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 25 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 57 সেকেন্ড। আজ সূর্যোদয় 5:13 সেকেন্ডে, সূর্যাস্ত 6:09 46 সেকেন্ডে।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলে 14 আগস্ট 2026 পর্যন্ত ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ বেড়ে 55 কিলোমিটার হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের 14 আগস্ট 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6টায় সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100

0: 3.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত।
1: শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। ভবানীপুর বাসকালের সময় একজন খ্রিস্টীয় পাদ্রীর সহিত আমার বিশেষ বন্ধুতা হয়। তিনি হাই চার্চের বড় গোঁড়া ছিলেন। আমি তাঁহার ভবনে অনেক সময় যাপন করিতাম। তাঁহার প্ররোচনায় আমি ওই সময় হাই চার্চের অনেক পুস্তক পড়ি। তাহার মধ্যে জন হেনরি নিউম্যানের একখানি গ্রন্থ বিশেষ উল্লেখযোগ্য। এই পুস্তকখানি পড়িয়া আমি বড়ই উপকৃত হই। 2-3 মাস তাহার প্রভাব আমার মনে জাগরুক ছিল। নিউম্যান কিরূপে সত্যানুরাগ দ্বারা চালিত হইয়া কোন ভ্রমে গিয়া পড়িলেন তাহা দেখিয়া আমার মনে বিষাদ মিশ্রিত এক আশ্চর্যের ভাব হয়। এইরূপে একদিকে যেমন খ্রিস্টীয় শাস্ত্র ও খ্রিস্টীয় সাধুর ভাব আমার মনে আছে, অপরদিকে এই সময়েই রামকৃষ্ণ পরমহংসের সহিত আমার আলাপ হয়। তাহার ইতিবৃত্ত এই। আমাদের ভবানীপুর সমাজের একজন সভ্য দক্ষিণেশ্বরে বিবাহ করিয়াছিলেন। তিনি মধ্যে মধ্যে শ্বশুর বাড়ি হইতে আসিয়া আমাকে বলিতেন যে দক্ষিণেশ্বরের কালীর মন্দিরে একজন পূজারি ব্রাহ্মণ আছেন, তাহার কিছু বিশেষত্ব আছে, ধর্ম সাধনের জন্য অনেক ক্লেশ স্বীকার করিয়াছেন। শুনিয়া রামকৃষ্ণকে দেখিবার ইচ্ছা হইল। যাইব যাইব করিতেছি এমন সময় মিরর কাগজে দেখিলাম যে কেশবচন্দ্র সেন মহাশয় তাঁহার সঙ্গে দেখা করিতে গিয়াছিলেন এবং তাঁহার সহিত কথা কহিয়া প্রীত ও চমৎকৃত হইয়া আসিয়াছেন। শুনিয়া দক্ষিণেশ্বরে যাইবার ইচ্ছাটা প্রবল হইয়া উঠিল। আমার সেই বন্ধুটিকে সঙ্গে করিয়া একদিন গেলাম। প্রথম দর্শনের দিন হইতেই আমার প্রতি রামকৃষ্ণের বিশেষ ভালোবাসার লক্ষণ দৃষ্ট হইল। আমিও তাহাকে দেখিয়া বিশেষ চমৎকৃত হইলাম। আর কোনো অবতার ধর্ম সাধনের জন্য এত ক্লেশ স্বীকার করিয়াছেন কিনা জানি না। শ্রীরামকৃষ্ণ আমাকে বলিলেন যে তিনি কালীর মন্দিরের পূজারি ছিলেন, সেখানে অনেক সাধু সন্ন্যাসী আসিতেন। ধর্ম সাধনার্থ তাঁহারা যিনি যাহা বলিতেন সমুদয় তিনি করিয়া দেখিয়াছেন, এমনকি এইরূপ সাধন করিতে করিতে তিনি খেপিয়া গিয়াছিলেন, কিছুদিন উন্মাদগ্রস্ত ছিলেন। তদ্ভিন্ন তাঁহার একটা পীড়ার সঞ্চার হইয়াছিল যে তাঁহার ভাবাবেশ হইলেই তিনি সংজ্ঞাহীন হইয়া যাইতেন। এই সংজ্ঞাহীন অবস্থাতে আমি তাহাকে অনেকবার দেখিয়াছি, এমনকি অনেক দিন পরে আমাকে দেখিয়া আনন্দে অধীর হইয়া ছুটিয়া আসিয়া আমার আলিঙ্গনের মধ্যেই তিনি সংজ্ঞাহীন হইয়া গিয়াছেন। সে যাক, রামকৃষ্ণের সঙ্গে মিশিয়া এই একটা ভাব মনে আসিত যে ধর্ম এক, রূপ ভিন্ন ভিন্ন মাত্র। ধর্মের এই উদারতা ও বিশ্বজনীনতা রামকৃষ্ণ কথায় কথায় ব্যক্ত করিতেন। ইহার একটি নিদর্শন উজ্জ্বল রূপে স্মরণ আছে। একবার আমি দক্ষিণেশ্বরে যাইবার সময় আমার ভবানীপুরস্থ খ্রিস্টীয় পাদ্রী বন্ধুটিকে সঙ্গে লইয়া গেলাম। তিনি আমার মুখে রামকৃষ্ণের কথা শুনিয়া তাহাকে দেখিতে গেলেন। আমি গিয়া যেই বলিলাম, মশাই, এই আমার একটি খ্রিস্টান বন্ধু আপনাকে দেখিতে এসেছেন। অমনি রামকৃষ্ণ প্রণত হইয়া মাটিতে মাথা দিয়া বলিলেন, যীশুখ্রিস্টের চরণে আমার শত শত প্রণাম। আমার খ্রিস্টীয় বন্ধুটি আশ্চর্যান্বিত হইয়া জিজ্ঞাসা করিলেন, মশাই যে যীশুর চরণে প্রণাম করছেন তাকে আপনি কি মনে করেন? উত্তর, কেন, ঈশ্বরের অবতার? খ্রিস্টীয় বন্ধুটি বলিলেন, ঈশ্বরের অবতার কিরূপ, কৃষ্ণাদির মতো? রামকৃষ্ণ, হ্যাঁ সেই রূপ। ভগবানের অবতার অসংখ্য, যীশুও এক অবতার। খ্রিস্টীয় বন্ধু, আপনি অবতার বলতে কি বোঝেন? রামকৃষ্ণ, সে কেমন তা জানো? আমি শুনেছি কোনো কোনো স্থানে সমুদ্রের জল জমে বরফ হয়, অনন্ত সমুদ্র পড়ে রয়েছে, এক জায়গায় কোনো বিশেষ কারণে খানিকটা জল জমে গেল, ধরবার ছোঁবার মতো হল। অবতার যেন কতকটা সেই রূপ, অনন্ত শক্তি জগতে ব্যাপ্ত আছেন, কোনো বিশেষ কারণে কোনো এক বিশেষ স্থানে খানিকটা ঐশী শক্তি মূর্তি ধারণ করলে ধরবার ছোঁবার মতো হল। যীশু প্রভৃতি মহাজনদের যে কিছু শক্তি, সে ঐশী শক্তি, সুতরাং তাঁরা ভগবানের অবতার। শিবনাথ শাস্ত্রী রচনা থেকে পাঠ।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি। আজকের প্রথম নিবেদনে ভারতী কর চৌধুরী।

0: প্রথমে ভারতী কর চৌধুরী, তারপর সমবেত কণ্ঠে নিবেদিত হল আজকের সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
4: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, শুনবেন কৃষি সুপারিশ, কৃষিক্ষেত্রে ড্রোন প্রযুক্তি, বলবেন ডক্টর প্রকাশ দত্ত। 6:40 আপনার স্বাস্থ্য, দাঁতের ঘরে রোগের বাস, এ বিষয়ে বলবেন ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী অর্পিতা নন্দী। জানা অজানা সকাল 8:00 টেলিস্কোপের কথা, আজ প্রথম পর্ব, বলবেন রমেন্দ্রলাল মুখোপাধ্যায়। 8:05 আধুনিক গান, দেবারতী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম করেন্দ্র দাসের সাক্ষাৎকার, রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, আজ প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, অরিন্দম ভট্টাচার্যের কণ্ঠে। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানে জেলার চিঠি। 9:25 আজ আলিপুরদুয়ার জেলার চিঠি। 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান, জন্মদিন বিশেষ সপ্তাহ, অতিথি সুধাবর্ষী চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষাল, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী এবং সায়নী মজুমদার। 12:00 রজনীকান্তের গান কুন্তল চক্রবর্তীর কণ্ঠে। 12:15 লোকগীতি, শিল্পী সঞ্চিতা চৌধুরী। 12:33 উনজমির দুনো ফসল, সবজির বিভিন্ন রোগ ও তার প্রতিকার, এ বিষয়ে ড রঘুনাথ মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত নজরুল গীতির অনুষ্ঠান। 1:45 মাননীয় এসে উপস্থাপনায় নীলিমা সাঁতরা। 2:30 সাঁওতালি অনুষ্ঠানে গানে বুলবুলি হাসদা ও সহশিল্পীবৃন্দ, তারপর সাঁওতাল সমাজের বিচার ব্যবস্থা এবং বর্তমান সাঁওতাল সমাজ, এ বিষয়ে আলোচনায় রাবণ দাস হেমব্রম, জমাদার কিস্কু এবং সীতারাম বাস্কে, আজ প্রথম পর্ব। এরপর লোকগীতি, ডেভিড বাস্কে এবং সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, বাইরে ঘুরে, রেকর্ড করে এনেছেন রতন কুরি, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য, নবম শ্রেণীর বিদ্যার্থীদের জন্য জীবন বিজ্ঞান নিয়ে আলোচনায় বেলঘুরিয়া যতীন দাস বিদ্যামন্দিরের শিক্ষক অরুণাভ দত্ত, সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, শ্যামচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে ক্ষুদিরাম বসু এবং তাঁর স্বাধীনতা আন্দোলন, এ প্রসঙ্গে বলবেন চাঁদু মান্ডি। লোকগীতি, সুভাষচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ এবং জলধর হাঁসদা ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:38 কৃষি কথার আসর, ভারত ছাড়ো আন্দোলন কথা, এ বিষয়ে আলোচনায় সুদীপ মণ্ডল, চন্দন কোনার, স্বাগতা মণ্ডল মল্লিক এবং সুব্রত চক্রবর্তী। 7:10 তরজা গান, 7:30 সমীক্ষা, বলেছেন পিনাক বাণী ঘোষ। 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনীতির বিকাশে তাঁতশিল্পের ঐতিহ্য ও গৌরব, এ বিষয়ে আলোচনায় অংশ নেবেন অধ্যাপক শুভম লাহা এবং অধ্যাপিকা ডক্টর অমিতা মজুমদার। আজ প্রথম পর্ব। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল অরিন্দম ভট্টাচার্যের কণ্ঠে, 9:30 শ্রবণী, স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিকথন, বলেছেন বীণা দাস ও বিমল দাশগুপ্ত। এরপর স্মরণে বরণে কবি সুকান্ত ভট্টাচার্য, বলেছেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 রবীন্দ্রসঙ্গীত অঞ্জনা ব্রহ্মের কণ্ঠে, 10:45 নজরুল গীতি শিল্পী অনির্বাণ দাস, 11:00 রজনীকান্তের গান শিল্পী কুন্তল চক্রবর্তী। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন করবেন করুণাময় দাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত অর্পিতা নন্দীর কণ্ঠে, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস আজ 199তম পর্ব, 6:45 ভজন অনির্বাণ দাসের কণ্ঠে, 7:10 যুবাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অস্মিতা রায়, 8:30 রজনীকান্তের গান শিল্পী কুন্তল চক্রবর্তী, 8:45 আধুনিক গান শিল্পী দেবারতী চট্টোপাধ্যায়, 9:10 রসধারা উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সকাল 6:20 বাংলা খবর।
5: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সুষ্ঠুভাবে অধিবেশন চলতে দেওয়ার জন্য সদস্যদের প্রতি আবেদন জানিয়েছেন। বিজেপি অভিযোগ করেছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদের কাজ বিঘ্নিত করছেন। সরকার প্রশ্নফাঁস নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন। সংসদে কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল পাশ হয়েছে।

0: রাজ্যসভায় অনুমোদনের পর লোকসভায় পাঠানো হয়। ব্যাংকার্স বুক এভিডেন্স বিলও সংসদে গৃহীত। সরকার আরও 11টি আন্তর্জাতিক বন্দর চিহ্নিত করেছে, যেগুলি দিয়ে এই ভিসাধারী বিদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন। কলম্বিয়ার পশ্চিমাংশে 7.4 মাত্রার শক্তিশালী ভূকম্পনে অন্তত 111 জনের মৃত্যু হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমাচল প্রদেশ ও পূর্ব রাজস্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় ও ছত্তিশগড়ের কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আজকে বিস্তারিত খবরে, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন দলনেতাদের কাছে লোকসভার কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সংসদ ভবনে আয়োজিত বিজনেস অ্যাডভাইজারি কমিটি বা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধ্যক্ষ সংসদের অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। লোকসভার প্রশ্নোত্তর পর্বে যোগ দিয়ে এবং গুরুত্বপূর্ণ বিলগুলির বিষয় আলোচনার অংশ নিয়ে সংসদের কার্যক্রম চালানোয় সহযোগিতা করার আবেদন জানান তিনি। অধ্যক্ষ গঠনমূলক আলোচনা, অর্থপূর্ণ অংশগ্রহণ এবং সর্বোচ্চ সংসদীয় রীতিনীতি মেনে চলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিজেপি অভিযোগ করেছে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদের কাজ বিঘ্নিত করছেন এবং আলোচনার অভিমুখ ঘুরিয়ে দিতে চাইছেন। বিজেপি নেতা ও সাংসদ জেপি নাড্ডা নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে জানান, রাহুল গান্ধীর লক্ষ্য হল আলোচনায় অংশ না নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা। তিনি বলেন, সরকার সমস্ত বিষয়ে আলোচনায় আগ্রহী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিটি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। সরকার চায় সংসদের কাজ মসৃণ গতিতে চালাতে।
1: फिर से मैं चैलेंज देता हूं राहुल गांधी को, आप सदन में आइए, हम चर्चा के लिए तैयार हैं और आपको मुंह तोड़ जवाब दिया जाएगा, यह भी बताना चाहूंगा। और भ्रम मत फैलाइए, कोई गोली नहीं चली है जंतर मंतर में और कोई गोली का ऑर्डर नहीं दिया गया है जंतर मंतर में।
0: সরকার প্রশ্নফাঁস নিয়ে ছাত্র বিক্ষোভ এবং এ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর গতকাল সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এ ব্যাপারে সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছেন। বিরোধীদের সংসদে শৃঙ্খলা বজায় রাখার এবং সভার কাজে বাধা সৃষ্টি না করার আবেদন জানিয়েছেন তিনি।
2: मेरा अनुरोध है कांग्रेस पार्टी और विपक्ष के साथियों को कि जब छात्र आंदोलन को लेकर के सरकार चर्चा के लिए तैयार है तो आप बिल्कुल चर्चा के दौरान हंगामा नहीं करेंगे और गृह मंत्री जी का सरकार का जवाब पूर्ण रूप से पूरी तरह से सुनेंगे शांति से, ये भी आप विश्वास दिलाना पड़ेगा।
0: সংসদে কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল পাশ হয়েছে। বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর লোকসভায় পাঠানো হয়। সেটি আগেই লোকসভায় অনুমোদিত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। পরে আলোচনার জবাবী ভাষণে তিনি বলেন, এই বিলের উদ্দেশ্য হল ভারতের ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডল আরও জোরদার করা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। সংস্কারের ফলে ভারতীয় কোম্পানিগুলি তাদের কাজকর্মের পরিধি আরও প্রসারিত করবে। তিনি জোর দিয়ে বলেন, এই বিলে ইউপিআই লেনদেনের ওপর কোন রকম কর অথবা চার্জ আরোপ করা হয়নি। মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর পরিকাঠামো চূড়ান্ত হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী ও উপভোক্তাদের ইউপিআইআর এর কোন এমডিআর চার্জ দিতে হবে না বলে তিনি স্পষ্ট জানান।
3: ইট ডাজ নট ইম্পোজ এনি ট্যাক্স অর ট্রান্সাকশন চার্জ অন ইউপিআই ইউজার্স। ইট এনেবলস দ্য গভর্নমেন্ট টু স্পেসিফাই থ্রু নোটিফিকেশন দ্য ইলেকট্রনিক পেমেন্ট মোডস দ্যাট উইল কন্টিনিউ টু রিসিভ স্ট্যাচুটারি প্রোটেকশন এগেইনস্ট চার্জেস। দ্য ইউপিআই অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটি হেডেড বাই দ্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া উইল কনসিডার অ্যান্ড ডিসাইড ওয়েদার এনি এমডিআর শুড বি ইন্ট্রোডিউসড।
0: রাজ্যসভার ছাড়পত্র মেলায় সংসদে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। এই বিলে ব্যাংকার্স বুক সংক্রান্ত সাক্ষ্য প্রমাণের আইনকে আরও আধুনিক এবং বর্তমান ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য করে তোলার সংস্থান রয়েছে। লোকসভায় গতকাল ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিরোধীদের হৈহট্টগোলের মধ্যেই বিলটি সভায় পেশ করেন। এই বিলের লক্ষ্য বিভিন্ন ট্রাইব্যুনালের চেয়ারপারসন এবং সদস্যদের নিয়োগ ও তাদের কাজকর্মে স্বচ্ছতা আনা, যোগ্যতার ক্ষেত্রে অভিন্ন মাপকাঠি, স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করা। এছাড়াও একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনের প্রস্তাবও রয়েছে এই বিলে। সরকার জানিয়েছে, ভূপতিত বনাঞ্চল এবং বনাঞ্চলের বাইরে ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার 2015-16 সাল থেকে গ্রিন ইন্ডিয়া মিশন রূপায়িত করে চলেছে। বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং লোকসভায় গতকাল এক লিখিত উত্তরে জানান, 2015-16 সাল থেকে এই গ্রিন ইন্ডিয়া মিশনের আওতায় 17টি রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 184,000 হেক্টর জমি বাস্তুতান্ত্রিকভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। 2020-21 থেকে 2026-27 সাল পর্যন্ত 6টি নগর বন ও 4টি নগর বাটিকার উন্নয়নের জন্য মন্ত্রক নগর বন যোজনাও রূপায়ণ করেছে। এই মিশনের আওতায় 2026-27 আর্থিক বছরে এ পর্যন্ত ছত্তিশগড়, হরিয়ানা, কেরালা, মধ্যপ্রদেশ, মণিপুর, সিকিম ও উত্তরপ্রদেশে 57 কোটি টাকা মতো বরাদ্দ করা হয়েছে। ঝাড়খণ্ডে চাকরির নিয়োগ পরীক্ষায় তথাকথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের বিধানসভা ঘেরাও অভিযানকে কেন্দ্র করে গতকাল চূড়ান্ত উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার এবং লাঠিচার্জ করে বলে অভিযোগ। এদিকে জেপিএসসির প্রাক্তন চেয়ারম্যান এল খিয়াঙ্গাতে ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। রাঁচি শহরের পুলিশ সুপার পরশ রানা, গ্রামীণ পুলিশ সুপার গৌরব গোস্বামী বিক্ষোভরত ছাত্রছাত্রীদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। প্রবীণ আমলা দীপ্তি গড় মুখার্জিকে উচ্চশিক্ষা সচিব নিযুক্ত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সচিব পর্যায়ে রদবদলের পর এই কথা জানানো হয়। 1993 ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস আধিকারিক শ্রীমতী মুখার্জি বিনীত যোশীর স্থলাভিষিক্ত হলেন। শ্রী যোশী গত মাসে পঞ্চায়েতি রাজ দপ্তরের সচিব নিযুক্ত হন। নিজের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই নতুন এই নিযুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের প্রকাশিত হতে চলা বই স্যাফরন সার্জের বিষয়বস্তু নিয়ে তাঁর মুখোমুখি আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার আরও 11টি আন্তর্জাতিক বন্দর চিহ্নিত করেছে, যেগুলি দিয়ে ই ভিসাধারী বিদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন। এর মধ্যে আছে 9টি স্থলবন্দর ও 2টি বিমানবন্দর। স্থলবন্দরগুলির মধ্যে আছে আটারি ও আগরতলা। মন্ত্রক সূত্রে জানা গেছে, নতুন এই বন্দর সংযোজনের ফলে ইলেকট্রনিক ভিসার ব্যবহার আরও কার্যকর হবে। এতে বলা হয়েছে, ভারত 72 ঘণ্টারও কম সময়ে 95% ই ভিসা প্রদান করে থাকে। কেরালার কোচিতে ভারত ও মার্কিন নৌবাহিনীর এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল মহড়া গতকাল শুরু হয়েছে। 5 দিনের দ্বিপাক্ষিক এই মহড়ার উদ্দেশ্য হল দুই নৌবাহিনীর ডাইভিং বিশেষজ্ঞ ও ইওডি দলের মধ্যে বৃত্তিগত ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারিত করা। কলম্বিয়ার পশ্চিমাংশে 7.4 মাত্রার শক্তিশালী ভূকম্পনে অন্তত 111 জনের মৃত্যু হয়েছে, আহত 87 জন। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চোকো অঞ্চলের সান জোসে দেল পামারির কাছে। রাজধানী বোগোটা থেকে প্রায় 400 কিলোমিটার পশ্চিমে কম্পনের জেরে ভেঙে পড়েছে একাধিক বহুতল ভবন। অনেক মানুষ ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন, তাদের উদ্ধার কাজ চলছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লাস এসপ্রিয়েল্লা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পূর্ব চীনে টাইফুন ডলফিনের তাণ্ডবে প্রবল বৃষ্টি ও বন্যায় জনজীবন বিপর্যস্ত। 100 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, ঝড় স্থলভাগে আছড়ে পড়ার পরেও ঝুঁকি কমবে না। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, গভর্নমেন্ট ই মার্কেট প্লেস বা জেম সঠিক সময়ে সঠিক দামে ও সঠিক মানের পণ্য সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে। নতুন দিল্লিতে গতকাল জেমের 10ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জেম চালুর আগে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি পণ্য সংগ্রহ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুশাসনের অভাব ছিল। বর্তমানে সরকারি কেনাকাটা এই ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে হওয়ায় স্বচ্ছতা, সুস্থ প্রতিযোগিতা এবং মানদণ্ড বজায় রাখা সম্ভব হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমাচল প্রদেশ এবং পূর্ব রাজস্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদে অধিবেশন সুষ্ঠুভাবে চলতে দেওয়ার জন্য সদস্যদের প্রতি আবেদন জানিয়েছেন। বিজেপি অভিযোগ করেছে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদের কাজ বিঘ্নিত করছেন। খবর শেষ হল, এর পরের খবর সকাল 7:25।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কৃষিতে ড্রোন প্রযুক্তি। এ নিয়ে বলছেন ইফকোর স্টেট মার্কেটিং ম্যানেজার ডক্টর প্রকাশ দত্ত।
1: ড্রোন একেবারে একটা নতুন টেকনোলজি ভারতীয় কৃষিতে আসতে চলছে। ড্রোন হয়েছে একটি হেলিকপ্টারের মতো ছোট যন্ত্র, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল কাজ করতে পারি। তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্প্রে করতে পারি, আমরা বীজ বপন করতে পারি, বা এমন টেকনোলজি এসেছে যে আমরা যদি ড্রোন একটিকে ক্ষেতের ওপর দিয়ে চালিয়ে দিই, তাহলে ওই ক্ষেতে কি রোগ পোকা লেগেছে বা কি নিউট্রিয়েন্ট বা কি খাবারের গাছটাকে প্রয়োজন, এইগুলোও কিন্তু ড্রোন আগামী দিনে ট্র্যাক করতে পারবে। তো কাজেই ড্রোন এমন একটি টেকনোলজি যে ভারতীয় কৃষিকে পুরোপুরি পাল্টে দিতে সক্ষম। তো এই ড্রোন নিয়েই যেটা মেন আমাদের সুবিধা আছে সেটা হয়েছে, একটি ড্রোন খুব কম সময়ের মধ্যে, আমি বলে দিচ্ছি যে এক একর জমি স্প্রে করতে একটি ড্রোনকে 10 মিনিটেরও কম সময় লাগবে। আর এখানে জলের প্রয়োজনীয়তাও দেখার মতো যে একজন লোক যখন চিরাচরিত প্রক্রিয়াতে স্প্রে করে এক একর জমিতে, ওনাকে প্রায় 120 থেকে 150 লিটার জল লাগে, যেখানে ড্রোনের মাধ্যমে যখন স্প্রে করবে তখন সেটা মাত্র 10 লিটার জল লাগবে। 10 লিটার জল দিয়ে আমরা এক একর জমি 10 মিনিটের মধ্যে স্প্রে করতে পারবো। তো এইটা একটা বড় সুবিধা, জলের সাশ্রয় হবে, প্লাস বিভিন্ন ধরনের উঁচু গাছে অনেক সময় স্প্রে করতে কৃষকদের অসুবিধা হয়, সেই সমস্যাও কমপ্লিটলি ইয়ে করা যাবে ড্রোন দিয়ে। ইফকোর যদি ভূমিকা হিসাবে আপনি দেখেন যে ইফকো কিন্তু ভারত সরকারের ড্রোনের যে প্রযুক্তি, তার জন্যে কিন্তু ইফকোর ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। ইফকো ভারতবর্ষে 2500 প্রায় 2500 ড্রোন পাইলট তৈরি করেছে। গ্রামে গ্রামে এই ড্রোন পাইলটগুলোকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে, বিভিন্ন আইআইটি গুয়াহাটি, আইআইটি পাটনা এইগুলোতে ট্রেনিং দিয়েছে, ওনাদের লাইসেন্সের ব্যবস্থা করেছে। আর একটি ড্রোন সঙ্গে একটা ব্যাটারি চালিত গাড়ি, যে গাড়িটা ড্রোনটাকে ক্যারি করে নিয়ে যাবে, তার সঙ্গে 4টে ব্যাটারি নিয়ে যাবে, জেনারেটর নিয়ে যাবে। তো এই একটা গাড়ি, একটা ড্রোনের মোট খরচ প্রায় 13 লক্ষ টাকা পড়ে। তো এই 13 লক্ষ টাকা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ইফকো গ্রামের কোনো যুবক বা যুবতীকে প্রদান করছে। তো ইনারা যখন মাঠে মাঠে যাতে স্প্রে করার সময় কোনো অসুবিধা তো নয়, তার জন্যে ইফকো কিছু মোবাইল অ্যাপ তৈরি করেছে, কিষাণ উড়ান নামে ড্রোন অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপগুলোর সুবিধা হবে, আমরা যেমন কোনো বড় বড় জায়গায় গেলে ট্যাক্সি বুক করি, ঠিক সেরকমই একজন ভারতের কৃষক গ্রামের প্রত্যন্ত গ্রামের কোনো জায়গা থেকে, ওনার যদি 2 বিঘা 3 বিঘা 5 বিঘা জমিতে স্প্রে করতে হয়, ওই অ্যাপের মাধ্যমে যদি ওনারা বুক করে, তাহলে পার্শ্ববর্তী কোনো এলাকার যিনি ড্রোন এন্টারপ্রিনিউর থাকবে, যার হাতে ড্রোন থাকবে, ওনার কাছে এই মেসেজ চলে যাবে, আর উনি সেই মতো সময় ঠিক করে কৃষকের পরিষেবা দিতে পারবে। তো এই সব মিলে আমার মনে হচ্ছে যে আগামী দিনে ড্রোন ভারতীয় কৃষিকে খুব বড় মাপের একটা পরিবর্তন দিতে পারবে। ড্রোন খুব সময় কম লাগবে, অর্থ কম লাগবে। যখন ড্রোনের মাধ্যমে কোনো একজন কৃষক স্প্রে করবে, স্প্রের যা খরচ, একটা অংশ সরকার দিবে আর একটা অংশ কৃষক দিবে, আর একটা অংশ ইফকো নিজে বিয়ের করবে। আগামী 1 বছর ইফকো একটা ব্যাপক পরিকল্পনা নিয়েছে, সেটা হয়েছে প্রায় আগামী খারিফ সিজনে 4 কোটি একর জমিতে ইফকো স্প্রে করবে, আর রবি সিজনে 5 কোটি একর জমিতে স্প্রে করবে। এই প্রত্যেকটি স্প্রে করার সময় একর প্রতি কৃষকের যা খরচ হবে তার 100 টাকা ইফকো নিজস্বভাবে বহন করবে। এই সুবিধাগুলো ইফকো দিয়েছে, কারণ ড্রোনের একটা সুবিধা আমি আবার বলি দিই যে মানুষ যখন স্প্রে করে তখন সব জায়গাতে সমভাবে কিন্তু স্প্রে পড়ে না, কিন্তু একটি ড্রোন মাত্র 10 লিটার জল যখন এক একর জমিতে স্প্রে করে তখন গাছের প্রতিটা পাতা এই স্প্রে পড়ে, যেহেতু খুব ক্ষুদ্র ক্ষুদ্র আকারের জলের কণা ওখানে স্প্রে করবে, তাতে গাছের প্রতিটি জায়গায় স্প্রে ইভেনলি পড়বে, আর তাতে রোগ পোকার কন্ট্রোল খুব সুন্দর হবে। তাছাড়াও ড্রোনগুলোর একটা সুবিধা আছে কি, এই ড্রোনগুলোর মধ্যে কি ঔষধ মিশানো হয়েছে সেটাও কিন্তু দিল্লিতে বসি হোক, কলকাতাতে বসি হোক, একজন লোক কিন্তু ট্র্যাক করতে পারে যে ওই ড্রোনের মধ্যে কি ঔষধ মিশানো হয়েছে। কোনো সময় যদি কোনো ভুল ঔষধ মিশানো হয় সেটা

নিজেও কিন্তু ড্রোন রেকর্ড রাখবে, আর পরবর্তীকালে ড্রোন এন্টারপ্রেনিয়রকেও সেটা নিয়ে কিন্তু ধরা যাবে। তো এই সমস্ত সুবিধাগুলো রয়েছে, এর মধ্যে আমি আশা করছি যে ড্রোন আগামী দিনে খুব সুন্দর একটা পরিবেশ নিয়ে আসবে ভারতীয় কৃষিতে। আর এই প্রযুক্তি ভারতীয় কৃষিতে নতুন দিগন্ত খুলে দিতে চলছে। এই বিষয়ে যদি কৃষকরা অধিক বিস্তারিতভাবে জানতে চায় তাহলে সমবায়

0: দেখুন। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সব জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার দু এক জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা ও হাওড়া জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: একটা খবর আছে ভাই।
2: কি খবর?
1: যুববাণী 56 বছরে পা দিচ্ছে।
2: তাই নাকি? তাহলে তো স্পেশাল কিছু একটা হতেই পারে।
1: হতেই পারে নয়, হচ্ছে।
3: শুরু হচ্ছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
4: 10 থেকে 14 আগস্ট 5টা দিন, 5 রকমের আড্ডা, আর প্রতিদিন স্টুডিওতে বিশেষ বিশেষ অতিথি।
5: 10ই আগস্ট দেবজি তার সম্পূর্ণার সঙ্গে স্টুডিওতে থাকছেন বিশিষ্ট অভিনেত্রী সুস্মিতা ঘোষ।
3: 11ই আগস্ট অর্ণব আর সায়নীর সঙ্গে গানে গল্পে আড্ডায় নীলাঞ্জন ঘোষাল ও সুধাবর্ষী চক্রবর্তী।
4: 12ই আগস্ট সৌরিক ও প্রিয়াশার সঙ্গে থাকছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ময়ূরী সাহা।
5: 13ই আগস্ট প্রিয়সমা আর ঋত্বিকের সঙ্গে গল্প, সাহিত্য আর কমিক্সের আড্ডায় চারবাগ দীপ্ত।
3: আর 14ই আগস্ট ব্রতদীপ আর পৌলমের সঙ্গে ভ্রমণের গল্প নিয়ে থাকছেন শিবাজি ও পৃথ্বীজিৎ, ওরফে এক্সপ্লোরার শিবাজি।
4: একটা সপ্তাহ, এত জন বিশেষ মানুষ, আর প্রতিদিনই নতুন কিছু শোনার অপেক্ষা।
3: তার কারণ, আসছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
5: 10ই আগস্ট থেকে 14ই আগস্ট প্রতিদিন সকাল 11টা থেকে 12টা শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আর নিউজ অন এআইআর অ্যাপে।
3: যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
5: ব্যাস, এনার্জি রিচার্জ করে নেওয়ার জন্য হাতে আর মাত্র একটাই দিন, কারণ 16ই আগস্ট যুববাণীর জন্মদিন। আর এই বিশেষ দিনটা সেলিব্রেট করতে সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত টানা তোমাদের জন্য থাকছে ছন্দে ছন্দে 56। এই জমজমাট আয়োজনে আমাদের সঙ্গী হতে কান রাখো শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, দাঁতের ঘরে রোগের বাসা। এই নিয়ে শুনবেন একটি কথিকা। কথিকাটি বলছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ।
2: আমাদের মুখগহ্বরে দাঁত, মাড়ি, জিভ, আলজিভ অনেক কিছুই আছে। সেখানে 10^11 নাম্বার অফ ব্যাকটেরিয়া, এত ব্যাকটেরিয়া সেখানে থাকে। কিন্তু যেহেতু মুখগহ্বরে আমাদের লালা আছে এবং জীব সারাক্ষণ নড়তে থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো সেখানে বাসা বাঁধতে পারে না। কিন্তু আমরা যদি ঠিকমতো আমাদের দাঁত পরিষ্কার না করি এবং আমরা যদি খাবার পরে যদি মুখ ভালো করে না ধুই, তাহলে এই ব্যাকটেরিয়াগুলো আমাদের দাঁতের গোড়ায় যে মাড়ি আছে সেখানে জমে যায়। জমলে তারা সেখানে প্লাক তৈরি করে, প্লাকের থেকে মাড়ি ফুলে যায় এবং জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস, কেরিস ইত্যাদি ইত্যাদি দেখা দেয়। এখন বলা হয় যে মুখমণ্ডল হচ্ছে শরীরের আয়না। যখন আমাদের মুখের ভেতরে এই রোগগুলো থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের রক্তের মাধ্যমে

0: আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চলে যায়। যেমন ধরুন হার্টে চলে গেল, যখন হার্টে চলে যায় তখন যে কার্ডিয়াক বিভিন্ন রকম প্রবলেম, যদি কারো মুখে জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিস থাকে তাহলে তার হার্ট ব্লক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। ব্যাপারটা খুব সহজে বললাম, কিন্তু এত সহজ না হলেও উল্টোভাবে বলতে গেলে যাদের হার্টের প্রবলেম আছে তাদের সবসময় মাড়ি এবং দাঁত পরিষ্কার রাখা উচিত এবং প্রত্যেক ছমাস অন্তর অন্তর দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এরপরে আসুন যাদের ডায়াবেটিস আছে। ডায়াবেটিস হচ্ছে ডাবল এজেড সোর্ড, যার ডায়াবেটিস থাকে তার মাড়ির রোগ হয়, আবার যার মাড়ির রোগ বেশি তার ডায়াবেটিসের মাত্রা বেশি হয়। সুতরাং এখানেও আমাদের মনে রাখতে হবে যে মুখ এবং তার দাঁত এবং মাড়ি, তার একদম শারীরিক যত্ন খুব সুন্দর করে পরিষ্কার করে রাখা, যাতে সেখানে প্লাক ক্যালকুলাস ইত্যাদি না জমে, এবং আবার প্রত্যেক ছমাসের দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। এটা দেখা গেছে যদি দাঁত এবং মাড়ির চিকিৎসা খুব ভালোভাবে করা যায় সেক্ষেত্রে ডায়াবেটিসের মাত্রা অনেক কমে যায়। তিন নম্বর হচ্ছে আমাদের প্রসূতি মায়েদের ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ যখন মাড়ির রোগ হয় তখন আমাদের প্রসূতি মায়েদের হরমোনাল চেঞ্জেস হয়। এই হরমোনাল চেঞ্জেস হলে এবং মাড়ির রোগ থাকলে তার যে বাচ্চা পেটে জন্মাচ্ছে সেই বাচ্চার ওজন কম হয়, এবং কখনো কখনো দেখা গেছে পরীক্ষিত সত্য সেই বাচ্চা সময়ের আগেই তার ডেলিভারি হয়ে যায়, প্রিটার্ম বার্থ বা লো বেবি ওয়েট। এই জিনিসগুলো রোধ করার জন্য অ্যান্টিনেটাল কেয়ার, যাতে প্রসূতি মায়ের যে চিকিৎসা করা হয় জন্মের আগে সেই সময়ে দাঁতের চিকিৎসা করাটা অত্যন্ত জরুরি, এবং আবারও বলবো প্রতি ছমাস অন্তর অন্তর দাঁতের ডাক্তারের সঙ্গে তার দেখা করানো উচিত। এছাড়াও বর্তমান যুগে আমাদের অ্যালজাইমার্স একটা নতুন রোগ এসছে, যেটারও দেখা গেছে যে ডেন্টাল ব্যাকটেরিয়াস তার সঙ্গে অনেকটাই যুক্ত হয়েছে। এগুলো বিভিন্ন রকম স্টাডিজ এখন চলছে এবং আমরা এর অ্যাসোসিয়েশনগুলো খুঁজে পাচ্ছি। এবং আপনার ধরুন হাঁটুর ব্যথা, রেসপিরেটরি ট্রাবলস, সব কিছুই দেখা গেছে যে মুখের ভেতরে আমাদের যে ব্যাকটেরিয়াসগুলো আছে তাদের বিভিন্ন রকমভাবে শরীরের বিভিন্ন অংশে চলে যাওয়াতে এই রোগগুলো প্রকট হয়ে দেখা দিচ্ছে। সুতরাং আপনি কি করে সামলাবেন? দিনে অন্তত দুবার, পারলে তিনবার, প্রত্যেকবার খাওয়ার পরে ব্রাশ করবেন, 3 মিনিট করে ব্রাশ করবেন, একটি ব্রাশ আপনার 3 মাস থাকবে, ডেন্টাল ফ্লসিং করবেন এবং প্রতি 6 মাস অন্তর অন্তর দন্ত চিকিৎসকের পরামর্শ নেবেন, সুস্থ থাকবেন।
1: এতক্ষণ দাঁতের ঘরে রোগের বাসা এই শিরোনামে একটি কথিকা শুনলেন আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। কথিকাটি বললেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়া মুভি 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

0: Confidence breeds hope. Hope breeds peace. Confucius. কনফুসিয়াস বলছেন, শিক্ষা থেকে আসে আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস থেকেই তো আসে আশা, আর আশা নিয়ে আসে শান্তি। এই শান্তির খোঁজেই তো আমাদের নিরন্তর অন্বেষণ, কোথায় গেলে একটু শান্তি পাওয়া যায়। কনফুসিয়াস সে পথ আমাদের দেখিয়ে দিয়েছেন, শিক্ষা, শিক্ষাই পারে আত্মবিশ্বাস, সেখান থেকে আশা, আর সেখান থেকে শান্তি নিয়ে আসতে জীবনে। আসুন পড়ি, আসুন জানি, আসুন শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠি। রবির আলো, শিক্ষার আলো সবটা ছড়িয়ে পড়ুক আমাদের মধ্যে। স্বাগত জানাই প্রাত্যহিকের দরবারে আমাদের সকল শ্রোতা বন্ধুদের।
1: আজকের দিনের কথা দিয়ে শুরু করে খ্যাতনামা রবীন্দ্র বিশারদ পুলিন বিহারী সেনের কথা বলি। খ্যাতনামা রবীন্দ্র বিশারদ পুলিন বিহারী সেন শান্তিনিকেতন থেকে আইএ, স্কটিশ থেকে বিএ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাশ করেন। প্রবাসী পত্রিকায় কর্মজীবন শুরু করে পরে বিশ্বভারতী গ্রন্থন বিভাগে যোগ দেন। ছাত্রাবস্থাতেই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের ভাষণ অনুলিখনে তিনি দক্ষতা অর্জন করেছিলেন। সেই অভিজ্ঞতা বিশ্বভারতীর গ্রন্থন বিভাগে রবীন্দ্র রচনা সম্পাদনার কাজে খুবই সাহায্য করে। বিস্মৃত প্রায় রবীন্দ্র রচনার সন্ধানে তিনি বাংলা ও ইংরাজি রবীন্দ্র রচনা পুঞ্জী সংকলনে প্রয়াসী হন। শুধু তাই নয়, রবীন্দ্র রচনাবলিতে গ্রন্থ পরিচয় বিস্তারিতভাবে প্রকাশ করেন ও রবীন্দ্রনাথের চিঠিপত্র সংকলন ও সম্পাদনাও করেন। একসময় বিশ্বভারতী থেকে পদত্যাগ করলেও কয়েক বছর বাদে আবার রবীন্দ্র চর্চা প্রকল্পের অধ্যক্ষ হিসাবে যোগ দেন। রবীন্দ্র গ্রন্থপঞ্জী তাঁর জীবনের বিশেষ উল্লেখযোগ্য কর্ম। চিঠিপত্র ছাড়াও তাঁর সম্পাদনার তালিকায় রয়েছে রবীন্দ্রায়ণ প্রথম ও দ্বিতীয় খণ্ড, কবির শতবর্ষপূর্তি উৎসবের সময় রবীন্দ্র প্রসঙ্গে কিছু গ্রন্থ, জগদীশচন্দ্র বসুর অব্যক্ত, প্রমথ চৌধুরীর সনেট পঞ্চাশত ও অন্যান্য কবিতা, রবীন্দ্র পুরস্কার ও সরোজিনী বসু স্বর্ণপদক বিজয়ী রবীন্দ্রানুরাগী পুলিন বিহারী সেনের জন্ম হয় 1908 খ্রিস্টাব্দের 11ই অগস্ট অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। রবীন্দ্রানুরাগী পুলিন বিহারী সেনের জন্মদিন আজ।
0: সালটা 1929, 11ই অগস্ট। কলকাতায় জন্মগ্রহণ করেন বাংলার প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়। আদিবাড়ি বর্তমান বাংলাদেশের বরিশালে। বাবা অতুলচন্দ্র মুখোপাধ্যায় 1949 সালে সিটি কলেজ থেকে মানবেন্দ্র বিএসসি পাশ করেন। তার সঙ্গীত শিক্ষার শুরু পিতৃব্য রত্নেশ্বর মুখোপাধ্যায়ের কাছে। কীর্তনের মাধ্যমে তার সঙ্গীতে হাতেখড়ি, পরে ধ্রুপদ, টপ্পা, রাগপ্রধান প্রভৃতি গানের তালিম নেন। নজরুলগীতি, দ্বিজেন্দ্রগীতি, পল্লীগীতি, আধুনিক রবীন্দ্রসঙ্গীত, পুরাতনী, সব ক্ষেত্রেই তিনি ছিলেন সমান স্বচ্ছন্দ।

1945 থেকে মানবেন্দ্র আকাশবাণীর শিল্পী। পিতৃব্য সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় HMV থেকে তার প্রথম গ্রামোফোন রেকর্ড বার হয়।

নবজন্ম ছায়াছবিতে মানবেন্দ্র প্রথম প্লেব্যাক শিল্পী হিসেবে পরিচিত হন। 1950 খ্রিস্টাব্দে চাঁপাডাঙ্গার বউ ছবিতে তিনি প্রথম সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। 1970-এ তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট পুরস্কার পান। আজ জন্মদিনে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের প্রতি রইল শ্রদ্ধা।

বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্ম হয় মেদিনীপুর জেলায়। ছোটবেলায় অনাথ হয়ে তিনি বড় দিদির কাছে মানুষ হন। প্রথমে তমলুকের হ্যামিল্টন স্কুলে, তারপর মেদিনীপুর কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন। সেই সময়ই সত্যেন্দ্রনাথ বসুর নির্দেশে যুগান্তর দলে যোগ দেন। নিজের হাতে কাপড় বোনা, ব্যায়ামচর্চা, গীতাপাঠ ও দেশ বিদেশের বিপ্লবীদের জীবনী পাঠ করতে করতে তিনি সক্রিয় স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়লেন। অত্যাচারী বড়লাট কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করা হলে দলের আদেশে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকী মুজফ্ফরপুর যান এবং ১৯০৮ সালের ৩০শে এপ্রিল একটা ফিটন গাড়িকে কিংসফোর্ডের গাড়ি মনে করে তার উপর বোমা নিক্ষেপ করায় দুইজন ইউরোপীয় মহিলা নিহত হন। ক্ষুদিরাম গ্রেপ্তার হন ১৯০৮ সালের ১১ই অগস্ট। আজকের দিনে তার ফাঁসি হয়। নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করা এই বীর বিপ্লবীকে আমাদের প্রণাম। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ আত্মোৎসর্গ দিবস।

প্রয়াণ দিবস আজ ননী গোপাল চক্রবর্তীর। ছোটদের জন্য লেখায় সিদ্ধহস্ত, লেখক ননী গোপাল চক্রবর্তী। জন্ম 1905 সালের 5ই ডিসেম্বর যশোর জেলার আরকান্দি গ্রামে। মৌচাক, রামধনু, কৈশোরিকা প্রভৃতি পত্রিকায় তিনি নিয়মিত ছোটদের জন্য লিখতেন। আমাদের প্রতিবেশী কীটপতঙ্গ গ্রন্থের জন্য ননী গোপাল চক্রবর্তী রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। শিশু সাহিত্য পরিষদ থেকেও পেয়েছিলেন ভুবনেশ্বরী সম্মান। আকাশবাণীর শিশুমহল এবং গল্পদাদুর আসরেও ছোটদের জন্য বহুবার গল্প শুনিয়েছেন ননী গোপাল চক্রবর্তী। হাসির গল্প এবং ছোটদের জন্য লেখায় দক্ষ ননী গোপাল চক্রবর্তী 1990 সালের আজকের দিনে প্রয়াত হন। প্রণাম জানাই দেশমায়ের এমন সকল গুণী সন্তানেদের প্রতি। প্রণাম জানাই দেশমাতৃকার প্রতি প্রাত্যহিক দেশবন্দনায়। আজ দেশবন্দনা তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন দেশবন্দনা। এখন বিজ্ঞাপন ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।

অগস্ট মাস প্রথম পক্ষ প্রাত্যহিকের বিষয় নিঃস্বার্থ লড়াই। আজকে প্রথমে যার লেখা পড়ব তিনি আলোক সামন্ত। আপনি লিখেছেন পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর থেকে। প্রত্যন্ত গ্রাম, সব দেহাতি মানুষের বাস। সন্ধ্যাবেলা খোলা আকাশের নিচে খড়ের চাওয়া চালের নিচে জ্বলে উঠল একটি হ্যারি।

কেনের আলো। একে একে জড়ো হচ্ছেন মহিলারা, গুটি কয়। ওই গ্রামেই বাস কুলি মুটে মজুর, সবজি বিক্রেতা। দিদিমণিও হাজির হয়েছেন, দিদিমণিকে ঘিরে বসেছে সবাই। দিদিমণির কাছে ওরা এসেছে লেখাপড়া শিখতে, প্রতি সন্ধ্যায় আসে নিয়ম করে। সংসারে অর্থ আসার আশায় ওরা ওদের মেয়েদের কাজ জুটিয়ে দেওয়ার কথায় ভুলে না জেনেই তাদের তুলে দিয়েছিল দালালদের হাতে। তারপর অর্থও নেই আর সন্তানও নেই। ফুটফুটে মেয়েগুলোকে স্কুলে আসতে না দেখে দিদিমণি খোঁজ নিয়ে সব জানতে পারেন। এই সব মূঢ় ম্লান মুখে ভাষা ফোটানোর কাজ কাঁধে নেন। অক্ষর পরিচয়ের সঙ্গে রামায়ণ মহাভারত থেকে ভারতের স্বাধীনতা যুদ্ধে বীর বিপ্লবীদের আত্মবলিদানের কাহিনী শুনে দিদিমণির কাছে বসে ওরা উজ্জীবিত হয়ে ওঠে। অন্ধবিশ্বাস, কুসংস্কার, বাল্যবিবাহ, বধূহত্যা, নারী নির্যাতন, জাতিভেদ, ধর্মান্ধতা প্রভৃতির কালো ছায়ার উপর ধীরে ধীরে আলোকপাত করেন দিদিমণি। দীর্ঘ লড়াইয়ের পর এই সব মেয়েরা এখন একটু একটু করে সচেতন হয়ে উঠছেন। আরও মহিলা আসছেন সান্ধ্য ক্লাসে, বাল্যবিবাহ কিছুটা কমেছে, নারী পাচার আর সহজে করা যায় না, সাপে বা কুকুরে কামড়ালে ওঝার বাড়ি মারায় না, দাঁড়ায় গিয়ে হাসপাতালের দরজায়। দেশ স্বাধীন, কিন্তু স্বাধীনতার আড়ালে সমাজ সংসারের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, লোভ লালসা, হিংসা, জাতপাত, ধর্মাধর্মের বিভাজন। এসব তমসা সরিয়ে সমাজে চেতনার আলো জ্বালিয়ে সুন্দর সুস্থ সমাজ গড়ে তুলতে কিছু মানুষ কাজ করে চলেছেন নিঃস্বার্থভাবে। কেউ বা গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করেন, কেউ করোনা আক্রান্ত মানুষের সেবার ভার কাঁধে তুলে নেন, কেউ বা দুস্থ ছেলেমেয়েদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, কেউ বা মেয়েদের স্বনির্ভর করতে সচেষ্ট হন। এমনতর আরও কত রকম কাজ কত মানুষ করে চলেছেন। আত্মসর্বস্ব পৃথিবীতে এদের নিঃস্বার্থ কাজ বুঝিয়ে দেয় পৃথিবীতে মানুষিত মানুষের জন্য, জীবন্ত জীবনের জন্য। সকলকে আন্তরিক শুভেচ্ছা সহ আলোক সামন্ত, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর।

গৌরহরি মাল চিঠি লিখছেন বনমুখা ডেওপাড়া বাঁকুড়া থেকে। লড়াই আর স্বার্থ, এই দুই যমজ ভাই, চার চরণে ছান্দে ছান্দে ঘাম রক্ত মিলিয়ে কদমে কদমে চড়ই বেতে চড়ই বেতে, সেকাল একাল অনন্তকাল। 15ই আগস্ট কোনো গাছের ফল নয়, যা পারলাম আর উদরে চালান করে দিলাম। ইতিহাসে জায়গা পাওয়া না পাওয়া কিশোর কিশোরীরা, যুবক যুবতীরা, অধিবাসী আদিবাসীরা, অভিজাত অভাজনেরা, হাজারে হাজারে বুক চিরে কলিজা ছিঁড়ে আত্মাহুতি দিয়েছেন স্বাধীনতার হোমানলে। এই হোমানলে উত্থিতা অগ্নিকন্যার নাম মুক্তি। ওরা গাইতে চেয়েছিল শেকল ছিঁড়ার গান, ওরা বলতে চেয়েছিল যুক্তির কলে ছাঁটাই করা আসল কথাগুলো নিজেদের মতন করে। ওরা প্রার্থনা করেছিল বহুজন হিতায় বহুজন সুখায় জগত হিতায় নমঃ নমঃ। স্ফুটনাঙ্কের অন্য পিঠে যেমন হিমাঙ্ক, নিঃস্বার্থের উদরে থাকে স্বার্থ, সে স্বার্থ বেষ্টির নয় সমষ্টির। ওরা আলো চায়, অন্ধকারকে বিদেয় দিয়ে ওরা ভিক্ষা চায় না, অধিকার চায় সবার জন্য, একার নয়। তাই কালের সীমানা পেরিয়ে লড়াইটা জারি রাখা অনিবার্য।

0: অপরিহার্য। লড়াইয়ের এত যে বড়াই, তার গোপন কথাটি হলো মানুষের কল্যাণ, যা লতার মতো জড়িয়ে থাকে লড়াই নামের বৃক্ষটাতে। এ বৃক্ষ বুড়ো হয় না, এ লতা ছিন্ন হয় না, যা পুরাতন কিন্তু চিরনূতন। লড়াই মানেই উত্তরণ, লড়াই মানে জাগতে রহ, এগিয়ে চলো, আমরা করব জয় সুনিশ্চয়। গৌর হরিমাল বনমুখা দেওপাড়া বাঁকুড়া থেকে লিখলেন।
1: লিখছেন তাপস কুমার বেরা, গ্রাম রাউতারা, পোস্ট ধানগাঁ, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো, কে পরিবে পায় হে, কে পরিবে পায়? হ্যাঁ, সত্যিই তো, স্বাধীনতাহীনতায় কেউই বাঁচতে চান না। তাই পরাধীন ভারতে এই মহামূল্যবান স্বাধীনতা অর্জনের জন্য কত না নিঃস্বার্থ লড়াই করেছেন স্বাধীনতা সংগ্রামীরা। আর শুধু তো রাজনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য নয়, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় স্বাধীনতা প্রভৃতি অর্জনের জন্য লড়াই করেছেন তাঁরা। ব্রিটিশ আধিপত্যের সূচনা লগ্ন থেকেই ভারতবাসী মুখ বুজে অবনত মস্তকে এই পরাধীনতা মেনে নেননি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন তথা এদেশীয় ব্রিটিশ দালালদের বিরুদ্ধেও সেই লড়াই শুরু হয়েছিল। 1876-77 সালে বোম্বাই প্রেসিডেন্সির ব্যাপক দুর্ভিক্ষে সরকারের উদাসীনতা লক্ষ্য করে বাসুদেব বলবন্ত ফারকে এই সিদ্ধান্তে আসেন যে দেশের সকল দুরবস্থার জন্য ইংরেজ শাসকই দায়ী। তিনি এর উচ্ছেদের শপথ গ্রহণ করেন। তিনি এই লড়াইয়ে দেশের মধ্যবিত্ত সম্প্রদায়ের সাহায্য না পেলেও নিরাশ না হয়ে রামসি, কোল, ভিল, মুন্ডা, বাঙড়, হো প্রভৃতি উপজাতির মানুষকে সঙ্গী করে লড়াই শুরু করেন। তার কার্যকলাপ সরকারের ঘুম কেড়ে নেয়। 1879 সালে তিনি বন্দী হন। বিচারে তার যাবজ্জীবন দীপান্তর হয়। বন্দী অবস্থায় তাঁর উপর শারীরিক নির্যাতন, ভিজে স্যাঁতস্যাঁতে পরিবেশে জীবন কাটাতে বাধ্য করা, প্রায় অর্থাহারে অনাহারে থাকতে থাকতে করাল যক্ষারোগে তাঁর জীবনাবসান হয়। ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার তাঁকে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেন, এবং এ অভিধা একেবারে সঠিক, কারণ ফারকের নেতৃত্বে ভারতের বিপ্লব প্রচেষ্টা ব্যর্থ হলেও তাঁর সৃষ্ট বিপ্লবী ঐতিহ্য ব্যর্থ হয়নি। সেই ঐতিহ্যের পথ ধরে পরবর্তী সময়ে শত শত স্বাধীনতা সংগ্রামীর নিঃস্বার্থ লড়াই জারি থাকে। এভাবেই শত শত নিঃস্বার্থ লড়াই পূর্ণতা পায় কাঙ্ক্ষিত রাজনৈতিক স্বাধীনতা অর্জনের মধ্যে দিয়ে। ফারকের প্রতি আভূমি প্রণাম, এবং শ্রোতাবন্ধুদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে শেষ করেছেন তাপস কুমার বেরা, গ্রাম রাউতারা, পোস্ট ধানগাঁ, জেলা পূর্ব মেদিনীপুর।
0: পশ্চিম মেদিনীপুরের চিঠি পূর্বইবারে শুভ্রা সামন্ত বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন। এ কি সময়ের দংশন, নাকি রক্তের ঘনত্ব কমে গেছে? বাক্যে আচরণে এত উগ্রতা, অভব্যতা! ছেলেকে দেখে অবাক লাগছে মায়ের। স্তন্য সুধায় সঞ্চারিত করেছিলেন স্নেহ, স্বপ্ন, আশা, চঞ্চলতা কোনরূপ অবহেলা তো করেননি, তবে পুত্রের এমন স্খলন কেন? রাতের উজান স্রোত ঠেলে এক বিপর্যস্ত মা নিজেকে নিজের কোষ্ঠি পাথরে যাচাই করে খুঁড়ে চলেছেন বিগত সময়কে। যখন বুঝলেন তার একমাত্র আত্মজ কক্ষচ্যুত, গভীরভাবে নেশাসক্ত, তখন তার সারা জীবনের জ্যোৎস্না যেন স্তব্ধ হয়ে গেল। সুচেতনায় সচেতন একজন মায়ের কাছে এর চেয়ে অধিক যন্ত্রণার আর কি বা হতে পারে। নির্ঘুম রাত, বোবা কষ্টের চাপা কাঁদন, মায়ের দু চোখের ঝাপসা ঝাঁপিয়ে অঝোর শ্রাবণ। নেশা মদিরতার চোরা স্রোত থেকে কেমন করে স্বাভাবিকে ফেরাবে আত্মযোগে? পিতা উদাসীন, তাই লড়াইটা কেবল তাঁরই, লড়াইটা একলা মায়ের। আবার এই মাই থ্যালাসেমিয়ার শিশুদের জন্য নিয়মিত রক্তদান করেন, করোনাকালেও ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেছেন। সেই সময় গাছতলায় বসে করোনাবিধি মেনে ছাত্রছাত্রীদের পড়িয়েছেন। এখনো সারা বছর নাবালিকা বিয়ে রোধে সাইকেলে বিস্তর পথ উজিয়ে ছাত্রীদের বাড়ি বাড়ি বোঝাতে যান। প্লাস্টিক ক্যারিব্যাগ ও নাড়া পোড়ানো বন্ধে কখনো একা, কখনো ছাত্রছাত্রীদের নিয়ে সচেতন করতে যান। পরিচিতদের হাতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ক্যারিব্যাগ বন্দি বাজার দেখলেই মিষ্টি ভর্ৎসনা করেন। এমনই নানান নিঃস্বার্থ লড়াইয়ে এ নির্ভীক সেনানী। তিনি ভাবেন, শিকড়ের সম্মানেই তো আগামীর সূচি তৈরি হয়। দুর্ভাগ্যের হাতে সব কিছু অসহায়ভাবে সমর্পণ করা যাবে না। আরেক লড়াইয়ের নান্দি রোল বাজে। এখন সম মনস্ক মানুষজনদের সহায়তায় চেষ্টা করছেন উৎস খুঁজতে। সঙ্গে চলছে পুত্র ও তার বন্ধুদের কাউন্সেলিং। একটি শক্তিশালী জাতির যে প্রধান স্তম্ভ তরুণ সমাজ, তাকে নেশামুক্ত করতে সংঘবদ্ধ নিঃস্বার্থ লড়াই তো চাই। আসুন না, আপনারাও এগিয়ে। শুভ্রা সামন্ত বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে লিখলেন এ চিঠি।
1: সুব্রত সুন্দর জানা, গ্রাম পোস্ট, গণেশনগর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন থেকে আপনার লেখা পেয়েছি। স্বাধীনতার মাসে প্রথমেই মনে আসে যে সমস্ত মহান বিপ্লবীরা স্বাধীনতার জন্য নিঃস্বার্থভাবে সংগ্রাম করে গেছেন। কিন্তু তাঁরা ছাড়াও অনেক মানুষ আছেন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে নিঃস্বার্থভাবে লড়াই করে গেছেন। আমার ফেলে আসা গ্রাম আগে জঙ্গল ছিল। ব্রিটিশের আমলে তাদের কাছ থেকে ইজারা নিয়ে জমিদাররা জঙ্গল কেটে বসতি স্থাপন করেছিল। আমার দাদিও সেই সময় ওখানে ঘরবাড়ি করে। ক্রমে ক্রমে গ্রামে লোকজন বাড়ে, কিন্তু একটিমাত্র প্রাইমারি স্কুল ছাড়া কোনো হাই স্কুল না থাকায় চতুর্থ শ্রেণীতে পড়ার পরে ছেলেরা আর পড়তে পেত না। গ্রামের বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি একটি হাই স্কুল করার কথা ভাবলেন। সেই উদ্দেশ্যে অর্থ সংগ্রহের চেষ্টা শুরু হয়। কিছু অর্থও সংগ্রহ হয়, প্রয়োজন হল জায়গার। জায়গার জন্য সবাই জমিদারের কাছে গেল, কিন্তু জমিদার দেখছি দেখছি বলে মাস দুই কাটিয়ে এক প্রকার নাই বলে দিলেন। সবাই চিন্তায় পড়ে গেলেন, ভাবলেন স্কুল গড়া বোধহয় আর হল না। সেই সময় গ্রামের এক শিক্ষিত তরুণ যুবক, পেশায় ডাক্তার, তিনি রোগী দেখে সেই পথে ফিরছিলেন। এতজন মানুষকে মনমরা অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সব শুনে বললেন, স্কুল গড়ার জায়গা আমি দেব। কিন্তু বাড়ি এসে তাঁর বাবার কাছে জমির কথা বলতে তিনি এক কথায় না করে দিলেন। বাবার সঙ্গে অনেক কথা কাটাকাটি করে তিনি ঘরে ঢুকে দরজায় খিল দিলেন। সবার অনেক সাধাসাধিতেও দৌড় খুললেন না। প্রায় চার দিন পরে বাবা জমি দিতে রাজি হওয়ায় দৌড় খুললেন। তখন তার শরীর নড়াচড়ার শক্তি প্রায় হারিয়েছে। স্কুল তৈরি হয়েছে। সেই স্কুল থেকে প্রতি বছর কত ছাত্র পাশ করে বেরোচ্ছে, কিন্তু এই স্কুলের পেছনে কতজনের নিঃস্বার্থ লড়াই লুকিয়ে আছে তা অনেকে জানে না, কারণ সে কথা কোনো ইতিহাসে লেখা হয়নি। সেই ইতিহাসের কথাই লিখলেন সুব্রত সুন্দর জানা, গ্রাম পোস্ট, গণেশনগর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন থেকে।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আগস্ট মাসের প্রথম পক্ষ চলছে, পড়ছে নিঃস্বার্থ লড়াইয়ের গল্পগুলো। তারই মাঝে জানিয়ে দিই দ্বিতীয় পক্ষের কথা। আগস্ট মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, বাজে খরচ। অন্য খরচের চেয়ে বাজে খরচে মানুষকে যথার্থ চেনা যায়, বলেছেন প্রাজ্ঞজন। উদরপূর্তির জন্য রুটি কেনার পর টাকা অবশিষ্ট থাকলে গোলাপ ফুল কেনার পরামর্শ দিয়েছিলেন কবি। জীবনের মৌলিক চাহিদা পূরণ হয়ে গেলে শখ বা শিল্প সুন্দরের সাধনা, সে তো স্বাভাবিক মানব ধর্ম। কিন্তু কেউ কেউ থাকেন সেই নিশ্চয়তা ছাড়াই, হঠাৎ খেয়ালের বসে এমন সব কাণ্ড ঘটিয়ে ফেলেন যাতে প্রিয়জনদের কাছ থেকেও যার পর নাই মুখ ঝামটা খেতে হয়। কিন্তু কি আর করা, একজনের কাছে যা অহেতুক অপ্রয়োজনীয় অপব্যয়, অন্যজনের কাছে তাই প্রাণের আরাম, বেঁচে থাকার আনন্দ। আপনি কি বলেন? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chithirjhapi.air@gmail.com, chithirjhanpi chithirjhapi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায় প্রাত্যহিকে, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আগস্ট মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, বাজে খরচ।

এবারে আমার হাতে নিঃস্বার্থ লড়াই বিষয়ে যার লেখা, তিনি লিখছেন কাঁঠাল বেড়িয়া বেথুয়া ডহরি নদিয়া থেকে, রঞ্জনা বসু। প্রতিক্রিয়াহীন প্রতিবাদ বিমুখতা প্রতিষ্ঠা করতে সমাজে ক্ষমতাশালীদের ক্ষমতা বারবার প্রতিফলিত হয়েছে। এর বিরুদ্ধে লড়াই করা খুবই দুরূহ ও কঠিন কাজ, তবুও সংবেদনশীল মানুষ জীবন যন্ত্রণায় বিদীর্ণ হয়ে সংগ্রামে অবিচল থেকেছে। স্বাধীনতার আট দশক পার হতে চলল, নানান আকাঙ্ক্ষা সঙ্গে নিয়েই আমাদের দেশের স্বাধীনতার সংগ্রাম। ব্রিটিশ সাম্রাজ্যের অবসান ঘটিয়ে মানুষের স্বপ্ন সফল করার প্রত্যয় নিয়ে বিপ্লবীদের নিঃস্বার্থ লড়াইয়ে আমাদের দেশে স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছিল। দেশের স্বার্থে নিজেদের প্রাণ উৎসর্গ করে শহীদ হয়েছেন কত শত বীর দেশপ্রেমিক। সেই সময়ের তরুণ প্রজন্ম ভরপুর উদ্যম উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন এই সংগ্রামে। তাদের চোখের কোণে ছিল স্বপ্ন। স্বপ্ন নিয়েই মানুষ ভবিষ্যৎকে ছুঁতে চায়, যেখানে প্রতিষ্ঠা পাবে সবার শিক্ষা, কাজ, জীবন জীবিকা, জীবনের মান বিকশিত হবে। এই মানবিক দায়বদ্ধতা ছিল দেশপ্রেমিক মনোভাবের একমাত্র কাজ। এই লড়াই ছিল সার্বিক, দেশ এবং সংবিধান রক্ষা করাই ছিল তাদের মূল মন্ত্র। স্বাধীনতা সংগ্রামীদের এই লড়াই দেশবাসীকে উজ্জীবিত করে তোলে। কত মৃত্যুঞ্জয়ী প্রাণের দুঃসাহসী সংগ্রামে তেরঙ্গা পতাকা আজ আকাশে ওড়ে, আগস্ট মাসের মাটি সেজে ওঠে তাদের বন্দনায়। সমাজের বিভিন্ন স্থানের চিন্তাশীল মানুষের কর্মের দ্বারা প্রভাবিত সংগ্রামে নেতৃত্ব দিয়ে আলোচনার

0: মাধ্যমে ঐক্যমতে চেতনার প্রসার ঘটিয়ে সম্প্রীতি ও সংহতি প্রকাশ পেয়েছে। এখানে যদি স্বার্থের সংঘাত আসে তাহলে সমাজ জীবন বিপন্ন হয়ে পড়ে। তাই প্রয়োজন জনসচেতনতা, নিরপেক্ষ শাসন ব্যবস্থা যা তাকে রক্ষা করতে পারে, আদর্শ ও অনুসরণ করার নেতা এবং মহৎ প্রাণের প্রতি সকলের শ্রদ্ধার দৃষ্টিভঙ্গি অটুট থাকুক। সত্যের প্রতি যারা অবিচল চিরকাল, তাদের আদর্শ হোক আমাদের চলার পাথেয়, তাদের আত্মত্যাগের মহিমায় আমরাও উন্নত হই। যাদের গোটা জীবন আর সমস্ত শক্তি যারা উৎসর্গ করেছেন দেশের সেবায়, আমরা বিস্মৃত না হই যেন তাদের স্মরণে। লিখলেন রঞ্জনা বসু। ঠিকানা কাঁঠালবেড়িয়া, বেথুয়া ডহরি, নদিয়া।
1: কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে দেবশঙ্কর দাস। ভারতের স্বাধীনতার ইতিহাস শত শত বীর শহীদের রক্তে লেখা। ত্যাগ, আত্মবলিদান, অদম্য দেশপ্রেম এবং নিঃস্বার্থ লড়াইয়ের এক অনন্ত মহাকাব্য। পরাধীনতার নিকষ কালো অন্ধকারে যখন ভারতমাতা শৃঙ্খলিত, তখন তার সুযোগ্য সন্তানেরা ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে মায়ের শৃঙ্খলা মোচনের জন্য কেউ হাতে তুলে নিয়েছিলেন বিপ্লবের অগ্নিশিখা, কেউ বেছে নিয়েছিলেন অহিংস অসহযোগের পথ। নিষ্ঠুর ইংরেজ শাসকদের চাবুকের আঘাতে শরীর ক্ষতবিক্ষত হলেও তাদের নির্ভীক কণ্ঠে সর্বদা ধ্বনিত হয়েছে স্বাধীনতার বিজয় মন্ত্র, বন্দে মাতরম, জয় হিন্দ। মায়ের চোখের জল, সন্তানের বিচ্ছেদ, পরিবারের অসীম বেদনা সব কিছুকে অতিক্রম করে তারা দেশপ্রেমের দীপ জ্বালিয়ে রেখেছিলেন। আজ স্বাধীন ভারতের নির্মল আকাশের নিচে দাঁড়িয়ে আমরা যখন গর্বের সাথে জাতীয় পতাকার উড়ান দেখি, তখন দেশের স্বাধীনতা সংগ্রামীদের নিঃস্বার্থ লড়াইয়ের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাদের আদর্শ আমাদের শেখায় দেশপ্রেম মানে শুধু আবেগ নয়, সততা, কর্তব্যবোধ এবং আত্মনিবেদন। লিখলেন দেবশঙ্কর দাস, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।
0: এবারে জানিয়ে দিই আকাশ বাতাসের খবর। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণভাবে মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।
1: একই সঙ্গে সতর্কবার্তায় জানানো হয়েছে, ঝোড়ো হাওয়ার কারণে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলের সমুদ্র থাকবে উত্তাল। মৎস্যজীবীদের ১১ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে সমুদ্রে নিষেধ করা হচ্ছে। প্রাত্যহিকী শেষ করব আজ এখানেই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
0: চন্দ্রজিৎ প্রামাণিক,
1: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। নমস্কার।
0: নমস্কার।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সুষ্ঠুভাবে অধিবেশন চলতে দেওয়ার জন্য সংসদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে অনশনরত ছাত্র নেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদের ওপর পুলিশি দমনপীড়ন ও লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। প্রবীণ আমলা দীপ্তি গড় মুখার্জিকে কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস। কলম্বিয়ার পশ্চিমাংশে 7.4 মাত্রার শক্তিশালী ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 132, আহত 570 জন। নাইজেরিয়ায় U23 কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভারত 4টি সোনাসহ 17টি পদক জিতেছে। আজকে বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংসদ সদস্যদের প্রতি আবেদন জানিয়েছেন। সংসদ ভবনে গতকাল কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদে অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। লোকসভার প্রশ্নোত্তর পর্ব এবং গুরুত্ব

গুরুত্বপূর্ণ বিলগুলি নিয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য সদস্যদের অনুরোধ জানান অধ্যক্ষ। তিনি বলেন, সংসদের বাইরে নয়, সংসদের ভেতরে বিতর্ক এবং আলোচনার মাধ্যমে জনগণের সমস্যার সমাধান করতে হবে। সরকার প্রশ্ন ফাঁস নিয়ে ছাত্র বিক্ষোভ এবং এ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এ ব্যাপারে সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছেন। সংসদে কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল পাশ হয়েছে। বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর লোকসভায় পাঠানো হয়, সেটি আগেই লোকসভায় অনুমোদিত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। পরে আলোচনার জবাবি ভাষণে তিনি বলেন, এই বিলের উদ্দেশ্য হল ভারতের ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডল আরও জোরদার করা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। রাজ্যসভার ছাড়পত্র মেলায় সংসদে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় গতকাল পেশ করেন। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। এই বিলে ব্যাংকার্স বুক সংক্রান্ত সাক্ষ্য প্রমাণের আইনকে আরও আধুনিক এবং বর্তমান ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার সংস্থান রয়েছে। ঝাড়খণ্ডে চাকরির নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে গতকাল পড়ুয়াদের বিধানসভা ঘেরাও অভিযানে অংশ নেওয়ার সময় ছাত্র আন্দোলনের নেতা দেবেন্দ্রনাথ মাহাতো অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যে নিয়োগ পরীক্ষায় তথাকথিত অনিয়মের প্রতিবাদে তিনি গত 9 দিন ধরে অনশন করছিলেন। রক্তে শর্করার মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ঝাড়খণ্ড বিধানসভার কাছে পুলিশের লাঠিচার্জের সময় তিনি আহত হন বলেও দাবি করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি দমনপীড়ন এবং লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি আদিত্য সাহু জানিয়েছেন, সকাল 8টা থেকে মধ্যরাত পর্যন্ত এই বন্ধ চলবে। জরুরি পরিষেবাগুলিকে বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। উল্লেখ্য, গতকাল ঝাড়খণ্ড বিধানসভার কাছে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারী এবং 4 জন পুলিশকর্মী আহত হয়েছেন। প্রবীণ আমলা দীপ্তি গড় মুখার্জিকে কেন্দ্রের উচ্চশিক্ষা সচিব নিযুক্ত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সচিব পর্যায়ে রদবদলের পর একথা জানানো হয়। 1993 ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস আধিকারিক শ্রীমতী মুখার্জি বিনীত যোশীর স্থলাভিষিক্ত হলেন। শ্রী যোশী গত মাসে পঞ্চায়েতি রাজ দপ্তরের সচিব নিযুক্ত হন। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই নতুন এই নিযুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পল্লবী জৈন গোভিল কর্পোরেট বিষয়ক দপ্তরের নতুন সচিব হচ্ছেন। এছাড়াও ক্যাবিনেট সচিবালয়ের অফিসার অন স্পেশাল ডিউটি ওএসডি সুশীল কুমার লোহানীকে অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে সারাদেশের কৃষি বিষয়ে শিক্ষার্থীদের বৃত্তি এবং ফেলোশিপের অর্থ প্রদান করেছেন। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে 6,000-এরও বেশি পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 21 কোটি টাকারও বেশি অর্থ পাঠানো হয়েছে। এই নতুন উদ্যোগের ফলে শিক্ষার্থীরা এখন থেকে প্রতি মাসে সরাসরি ডিবিটির মাধ্যমে তাদের বৃত্তি পাবেন। শ্রী চৌহান বলেন, বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, বরং এটি কৃষি শিক্ষাকে শক্তিশালী করার এবং একে ব্যবহারিক শিক্ষার সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সময় মতো আর্থিক সহায়তা পেলে ছাত্রছাত্রীরা আরও ভালো করে তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারবে বলেও উল্লেখ করেন তিনি। সরকার আরও 11টি বিমান আন্তর্জাতিক বন্দর চিহ্নিত করেছে, যেগুলি দিয়ে ই ভিসাধারী বিদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন। এর মধ্যে আছে 9টি স্থলবন্দর ও 2টি বিমানবন্দর। স্থলবন্দরগুলির মধ্যে আছে আটারি ও আগরতলা। মন্ত্রক সূত্রে জানা গেছে, নতুন এই বন্দর সংযোজনের ফলে ইলেকট্রনিক ভিসার ব্যবহার আরও কার্যকর হবে। এতে আরও বলা হয়েছে, ভারত 72 ঘণ্টারও কম সময়ে 95% ই ভিসা প্রদান করে থাকে। নতুন এই 11টি আন্তর্জাতিক বন্দর সংযোজনে আর 88 জন ই ভিসাধারী ভারতে প্রবেশ করতে পারবেন। সরকার জানিয়েছে, ভূপতিত বনাঞ্চল এবং বনাঞ্চলের বাইরে ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার 2015-16 সাল থেকে গ্রিন ইন্ডিয়া মিশন রূপায়িত করে চলেছে। বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং লোকসভায় গতকাল এক লিখিত উত্তরে জানান, 2015-16 সাল থেকে এই গ্রিন ইন্ডিয়া মিশনের আওতায় 17টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 184,000 হেক্টর জমি বাস্তুতান্ত্রিকভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের প্রকাশিত হতে চলা বই স্যাফরন সার্জের বিষয়বস্তু নিয়ে তাঁর মুখোমুখি আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস। রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বীর এই শহীদের স্মৃতি তর্পণ করা হচ্ছে।

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মোহবনী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক বাসভূমিতে যাবেন। সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করবেন তিনি। এই প্রথম কোন মুখ্যমন্ত্রী ক্ষুদিরামের পৈতৃক বাসভবনে যাচ্ছেন। উল্লেখ্য, স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করতে 18 বছরের তরুণ ক্ষুদিরাম ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের স্বাধীনতা আন্দোলনে। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবার দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তিকে স্মরণে রেখে এই প্রথম লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে এই স্তোত্র গাওয়া হবে। নতুন দিল্লিতে গতকাল প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সংবাদ মাধ্যমকে জানান, প্রতিবছরের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
1: This is the first time we are doing it with that sequence. The sequence is that he arrives on the rampart, then the national song is played and everybody keeps standing. Thereafter, he unfurls the flag and the national anthem. Yes, I mean, the guidelines indicate that for national functions, it will be the norm. Yes.
0: আরএসএস প্রধান মোহন ভাগবত আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ভারতীয় মার্কিন সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেবেন। চলতি মাসের শেষে আমেরিকা যাবেন তিনি। আমেরিকান হিন্দুজ ফর এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়ালগ অ্যাহেড এর আয়োজনে 29 আগস্ট নিউ ইয়র্কের ম্যাসেডন স্কোয়ার গার্ডেনে ইউনিভার্সাল ওয়ানেস সেলিব্রেশনস শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শ্রী ভাগবত। ইসরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জেপি সিং জেরুজালেমে ইসরায়েলের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা মাসাভের প্রধান আইনাত স্লেইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মাসাভের মাধ্যমে ভারত ও ইসরায়েলের মধ্যে উন্নয়ন অংশীদারিত্বকে আরও সম্প্রসারিত এবং মজবুত করার বিষয়ে কথা বলেন তারা। কলম্বিয়ার পশ্চিমাংশে 7.4 মাত্রার শক্তিশালী ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 132, আহত 570 জন। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চোকো অঞ্চলের সান জোসে দেল পামারের কাছে রাজধানী বোগোটা থেকে প্রায় 400 কিলোমিটার পশ্চিমে। কম্পনের জেরে শতাধিক বহুতল ভবন ভেঙে পড়েছে, অনেক মানুষ ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন। নাইজেরিয়ার লাগোসে U23 কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভারত 4টি সোনাসহ 17টি পদক জিতেছে। পুরুষদের সাবার ইভেন্টে নিখিল ওয়াক সোনা জিতেছেন, লক্ষ্য বাতসের পেয়েছেন রূপো। মহিলাদের ইভেন্টে জাস আশিতা ফয়েলে সোনা, কানাকলক্ষ্মী রূপো জিতেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সুষ্ঠুভাবে অধিবেশন চলতে দেওয়ার জন্য সংসদ সদস্যদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানের বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজ্য সরকার আজ এক বৈঠকে বসতে চলেছে। কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আগামীকাল রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসবে। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের জন্য রাজ্য সরকার 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করবে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহীদের স্মৃতি তর্পণ করা হচ্ছে। টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করতে চলেছে পুলিশ। রাজ্যে পাউরুটির দাম বাড়ছে। এ রাজ্যের ওপর বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আসি বিস্তারিত খবরে।

রাজ্যে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানের বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজ্য সরকার আজ এক বৈঠকে বসতে চলেছে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়ের পৌরোহিত্যে নবান্ন সংলগ্ন সভাঘরে ওই বৈঠকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পরিবহন মন্ত্রী অর্জুন সিং উপস্থিত থাকার কথা। শিল্প সংক্রান্ত সংশ্লিষ্ট সহযোগী

0: উল্লেখ্য, রাজ্য সরকার চলতি মাসেই নতুন শিল্পনীতি ঘোষণা করবে বলে এখনও পর্যন্ত স্থির রয়েছে। কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আগামীকাল রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ওই দিনে সংশ্লিষ্ট আইনের সংশোধনী বিল পেশ করবে রাজ্য সরকার। বিধানসভার সচিবালয় সূত্রে জানা গেছে, সকাল 11টায় অধিবেশন শুরু হবে। দিনের কার্যসূচিতে পুরো আইন সংশোধনী বিলই মূল বিষয় হলেও কমপ্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট নিয়েও আলোচনা হতে পারে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে ঘোষণা করেন, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বর্তমানের 144 থেকে বাড়িয়ে 209 করা হবে। একই সঙ্গে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা 50 থেকে বাড়িয়ে 68 করারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিবর্তন কার্যকর করতেই বিধানসভায় সংশোধনী বিল আনা হচ্ছে। এই বিল পাশ হলে নতুন ওয়ার্ড বিন্যাসের কাজ শুরু করবে রাজ্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তর। এরপর নতুন ওয়ার্ডের সীমানা নির্ধারণ, খসড়া প্রকাশ এবং আপত্তি ও নিষ্পত্তির মতো প্রক্রিয়া সম্পন্ন হবে। কর্মচারীদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধে পর্যালোচনা করতে রাজ্য সরকার গঠিত সপ্তম বেতন কমিশন একটি ওয়েবসাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের চেয়ারম্যান নবীন প্রকাশের নেতৃত্বে গতকাল প্রথম বৈঠক বসে, সেখানে এই ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত কমিশন কাজ শুরু করলেও এখনও পর্যন্ত সরকারের কাছে কোনো সুপারিশ করেনি। তাই কমিশনের সুপারিশ সংক্রান্ত কোনো তথ্য বিশ্বাস না করার জন্য সাধারণের কাছে আবেদন জানানো হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নিতে চলেছেন 1998 ব্যাচের আইএস আধিকারিক জ্ঞানেশ ভারতী। তিনি এতদিন এই পদে ছিলেন চন্দ্রভূষণ কুমার। জ্ঞানেশ ভারতী এর আগে নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও সামাজিক বিষয় সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের তোতাশাইয়ে গতকাল শুরু হয়েছে 3 দিনব্যাপী সুসংহত গণজ্ঞাপন ও প্রচার অভিযান ICOP। সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন CBC কলকাতা ও বর্ধমানের উদ্যোগে আয়োজিত কর্মসূচির সূচনা করেন ঝাড়গ্রামের জেলাশাসক ডক্টর আকাঙ্ক্ষা ভাস্কর। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো ও CBC পূর্বাঞ্চলীয় মহানির্দেশক TVK রেড্ডি এবং নয়াগ্রামের ব্লক উন্নয়ন আধিকারিক শান্তনু সরকার। অনুষ্ঠানে শ্রী রেড্ডি ভারত সরকারের বিভিন্ন প্রকল্প ও জনকল্যাণমূলী কর্মসূচি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে CBC ভূমিকার কথা তুলে ধরেন। ডক্টর ভাস্কর উপজাতি সম্প্রদায়ের মানুষকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ VVG রামজি আইনের আওতায় নাম নথিভুক্ত করার আহ্বান জানান। বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাবের কথাও তুলে ধরেন জেলাশাসক। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের প্রকাশিত হতে চলা বই স্যাফরন সার্জের বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং আকাশবাণী কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের লক্ষ্যে রাজ্য সরকার 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচিকে সফল করে তোলার জন্য প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় গতকাল। কলকাতায় এই উপলক্ষে গোষ্ঠপাল সরণী থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত মিছিলের নেতৃত্ব দিয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন।
1: আমরা 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণের মহান কর্মসূচিও পালন করছি। আমি সকলকে প্রতিটি বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হর ঘর তেরঙ্গা কর্মসূচি সফল করার আবেদন করব।
0: শ্রী অধিকারী আরো বলেন, এবছর রাজ্য সরকারের তরফে সরকারিভাবে রাখি বন্ধন উৎসবও পালন করা হবে। এর উদ্দেশ্য হল শুধুমাত্র ধর্মীয় মাহাত্ম্য নয়, সবার মধ্যে বন্ধন আরো সুদৃঢ় করা এবং পশ্চিমবঙ্গের নবনির্মাণ ও বাংলাকে ভারত সেরা করে তোলা। এদিকে 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবছর দেশের যুব শক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি

জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উদযাপন করা হবে। বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে এই প্রথম লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে পরিবেশিত হবে বন্দে মাতরম। প্রতি বছরের মতো এবারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বীর এই শহীদের স্মৃতি তর্পণ করা হচ্ছে।

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মোহবনী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক বাসভূমিতে যাবেন। সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করবেন তিনি। এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী ক্ষুদিরামের জন্মস্থানে যাচ্ছেন। উল্লেখ্য, স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করতে 18 বছরের তরুণ ক্ষুদিরাম বসু ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের স্বাধীনতা আন্দোলনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাঁকুড়া সফরে যাচ্ছেন। এই নিয়ে গত 3 মাসে তৃতীয়বারের জন্য তার ওই জেলা সফর। টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করতে চলেছে পুলিশ। আদালত সূত্রে জানা গেছে, এই হুলিয়া জারির জন্য পুলিশের পক্ষে আবেদন জানানো হয়, সেই মতোই আদালত এই অনুমতি দিয়েছে। এদিকে টুলুর বিভিন্ন ডেরা থেকে পুলিশ যে সমস্ত ডিসিআর নথি উদ্ধার করেছে তা যাচাই করে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর জানিয়েছে সেগুলি জাল। ওই নথি ব্যবহার করে প্রতি বছর বিপুল পরিমাণে আর্থিক বিনিয়োগ করা হয়েছে। বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আদালতে জানান, ধৃত নাইমুদ্দিন ও সতীশ প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এসেছে। নাইমুদ্দিনকে 4 দিনের পুলিশ হেফাজত ও সতীশকে 21 আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে পূর্ব বর্ধমানের আউশ গ্রামে ভেদিয়া অঞ্চলে কাটাটিকুড়ি গ্রামে টুলু মণ্ডলের ঘনিষ্ঠদের বাড়িতে বীরভূম জেলা পুলিশ গতকাল তল্লাশি চালায়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। শান্তিনিকেতনের সোনাছুরি জঙ্গল লাগোয়া একটি বাড়িতে তল্লাশি চালিয়েও টুলু মণ্ডল ঘনিষ্ঠ 3 জনকে আটক করেছে পুলিশ। রাজ্যে পাউরুটির দাম বাড়তে চলেছে। আগামী সোমবার 17 আগস্ট থেকে 400 গ্রাম ওজনের স্লাইস পাউরুটির দাম 4 টাকা বেড়ে হচ্ছে 36 টাকা। 200 গ্রাম ওজনের রুটির দাম 16 টাকা থেকে বেড়ে হচ্ছে 18 টাকা। ময়দা চিনি ভোজ্য তেল সহ অন্য কাঁচামালের দাম বৃদ্ধির কারণেই পাউরুটির দাম বাড়ানোর এই সিদ্ধান্ত। এরাজ্যের ওপর বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ওই সময় উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিজ্ঞানী সৌরেশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,
1: বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। বিশেষ করে উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে সেই এলাকাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 12 থেকে 14 তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রেও বাড়বে 12 থেকে 14 এই পিরিয়ডটার মধ্যে। 13 থেকে 15 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে।
0: মৎস্যজীবীদের আজ থেকে 14 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে কলকাতা ও আশপাশের এলাকায় গতরাতে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে কয়েক পশলা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমে যায়। আলিপুরে আজ সকাল পর্যন্ত 63 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 9:15।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন অর্পিতা নন্দীর কণ্ঠে।

0: অর্পিতা নন্দীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
4: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
5: জানা অজানা,
6: জানাও জানায় পরপর 3 দিন শুনবেন টেলিস্কোপের কথা শিরোনামে 3 পর্বের ধারাবাহিক কথিকা। আজ শুনবেন তার প্রথম পর্ব। কথিকাটি বলছেন ডক্টর রমেন্দ্রলাল মুখোপাধ্যায়।
7: অজানাকে জানার, অচেনাকে চেনার, অদেখাকে দেখার কৌতূহল মানব সভ্যতার আদিকাল থেকেই চলে এসেছে। প্রাচীনকাল থেকেই মানুষ আকাশে গ্রহ নক্ষত্র খালি চোখেই দেখে এসেছে এবং রাতের আকাশ দেখে দিক নির্ণয় করে এসেছে। আমরা অনেকেই হয়তো হাবল স্পেস টেলিস্কোপের নাম শুনেছি, যার সাহায্যে আমরা অনেক আলোকবর্ষ দূরের ছবি দেখতে পাই। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই টেলিস্কোপ বা দূরবীনের ইতিহাস, সেটা জানতে হলে পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় 420 বছর আগে। শুরুতেই জেনে নেওয়া দরকার কীভাবে হয়েছিল টেলিস্কোপ নামকরণ। 1611 সালে গ্রিক গণিতবিদ জিওভানি ডেমিসিয়ানি টেলিস্কোপ শব্দটি প্রথম ব্যবহার করেন। গ্রিক শব্দ টেলি, যার অর্থ দূর, এবং স্কোপিয়ান, যার অর্থ দেখা, থেকে টেলিস্কোপ শব্দটি তৈরি হয়। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে আমরা দূরের বস্তুকে অনেক বড় এবং অনেক কাছে দেখতে পাই। আমরা সবাই জানি যে কোনো আবিষ্কার বা সৃষ্টির পিছনে কোনো না কোনো গল্প লুকিয়ে থাকে। সালটা ছিল 1608। নেদারল্যান্ডে দুটো ছোট বাচ্চা একটা চশমার দোকানের ভেতরে খেলা করছিল। খেলার সময় ওদের দুজনের হাতে ছিল দুটি লেন্স, একটি উত্তল এবং অপরটি অবতল, কিন্তু তারা সেটা জানত না। হঠাৎ নিছক খেলার ছলে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল যে একজন যখন একটা লেন্স হাতে ধরে রেখেছিল, তখন আরেকজন তার লেন্স দিয়ে অন্যজনের লেন্সের ভেতর দিয়ে দূরের জিনিসকে অনেকটাই কাছে দেখতে পেয়েছিল। ওরা খুব মজা পেল এবং এইভাবে বাচ্চা দুটো বেশ কিছুক্ষণ মজা করছিল। এরপর বাচ্চা দুটো চলে যাওয়ার সময় দোকানের মালিক হেন্সলিপার্সিকে মজার খেলাটা দেখিয়েছিল। সেদিন সেই মজার খেলাটা হেন্সলিপার্সিকে খুবই অবাক করে দিয়েছিল। উনি আগে কখনো এটা লক্ষ্যই করেননি। তখন উনি এই মজার ঘটনাটিকে কাজে লাগিয়ে কোনো নতুন কিছু বানানো যায় কিনা ভাবতে শুরু করলেন। উনি একটা পাইপ নিয়ে তার দুদিকে একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্সকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলেন। সত্যি কি অবাক কাণ্ড! যখন অবতল লেন্স দিয়ে উনি দেখছিলেন, তখন দূরের জিনিসগুলো অনেকটাই কাছে দেখতে পেয়েছিলেন। এরপর উনি পেটেন্টের জন্য আবেদন করেছিলেন, কিন্তু কিছুদিন পর পেটেন্ট অফিস উনার এই আবিষ্কারটিকে পেটেন্ট অযোগ্য বলে ঘোষণা করে দিলেন। কারণ জানালেন যে পেটেন্ট করানোর জন্য যে ধরনের আবিষ্কারের প্রয়োজন হয় সেটা এই যন্ত্র নয়, এটার মধ্যে কোনো জটিলতা নেই, যে কেউ বানিয়ে দিতে পারে। এরপর এই পেটেন্ট নিয়ে পেটেন্ট অফিসের সঙ্গে অনেক তর্ক বিতর্ক হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি।

0: শেষে উনি নিজের মতন একটা ব্যবসা শুরু করেন। অনেকে এসেই উনার এই যন্ত্রটা কিনেছিলেন এবং চারিদিকে উনার খুব নাম পড়িয়েছিল। সেই সময় বিজ্ঞানী গ্যালিলিওকে সবাই চেনেন, উনার তখন খুব নাম ডাক। কোনোভাবে একটা যন্ত্র বিজ্ঞানী গ্যালিলিওর হাতে এসে পৌঁছালো, উনার খুবই ভালো লেগেছিল। কিন্তু উনি একটা জিনিস লক্ষ্য করলেন যে যন্ত্রটার কিছু পরিবর্তন করার প্রয়োজন আছে, কারণ উনি দেখেছিলেন যন্ত্রটার মধ্যে কোনো ফোকাসিং করার ব্যবস্থাই নেই, শুধুমাত্র নির্দিষ্ট দূরত্বের জিনিসকেই কাছে দেখা যায়। উনি যন্ত্রটাকে দুটি পাইপ বা টিউবে ভাগ করে দিলেন, যাতে একটা পাইপের মধ্যে আরেকটা পাইপ ঢুকে যায়। 1611 সালে হেন্সলি পার্সি তৈরি এই যন্ত্রটাকে শুধুমাত্র এইটুকুই পরিবর্তন করেছিলেন যাতে ফোকাসিং করা যায়, এবং পরবর্তীকালে উনি যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা বাড়িয়েছিলেন যাতে যন্ত্রটিকে রাতের আকাশ দেখার একটা নতুন যন্ত্র হিসেবে ব্যবহার করা যায়। গ্যালিলিও তৈরি টেলিস্কোপ বিজ্ঞানী মহলে খুবই আলোড়ন সৃষ্টি করে। গ্যালিলিও তার তৈরি টেলিস্কোপ দিয়ে বৃহস্পতির 4টি উপগ্রহ এবং চাঁদের কলঙ্ক দেখতে পেয়েছিলেন। কিন্তু এই টেলিস্কোপের একটা অসুবিধা ছিল যে ফিল্ড অফ ভিউ খুব ছোট ছিল, যার কারণে শুধুমাত্র অল্প একটু জায়গা দিয়ে দেখা যেত। এরপর বিজ্ঞানীরা এটা নিয়ে আরও অনেক গবেষণা শুরু করেন। অনেক বছর পর 1655 সালে খ্রিশ্চান হাইজিয়েন দুটি উত্তল লেজ দিয়ে আরও একটি টেলিস্কোপ ডিজাইন করেন, যেটাতে এই সমস্যার সমাধান করা যায়। সেই সময় স্যার আইজ্যাক নিউটন এই টেলিস্কোপ নিয়ে অনেক গবেষণা শুরু করে দিয়েছেন। লেজ দিয়ে টেলিস্কোপ তৈরি করলে তার কিছু অসুবিধা লক্ষ্য করা গিয়েছিল, সাদা আলো বিভিন্ন রঙে ভেঙে যাওয়ার জন্য এই বিপত্তি। স্যার আইজ্যাক নিউটন এই সমস্যার সমাধানের জন্য ধাতব পাত দিয়ে অবতল দর্পণ তৈরি করেন এবং তার সাথে সমতল দর্পণ ও দুটি উত্তল লেজকে কাজে লাগিয়ে আরও এক নতুন ধরনের টেলিস্কোপ তৈরি করেন। নিউটনের এই টেলিস্কোপ নিউটোনিয়ান টেলিস্কোপ বলে পরিচিত। আজও নিউটনের এই টেলিস্কোপ সর্বত্র কাজে লাগানো হচ্ছে। এইভাবেই চলতে লাগলো বিভিন্ন ধরনের টেলিস্কোপের সৃষ্টির কাণ্ডকারখানা। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব আরও বিভিন্ন ধরনের টেলিস্কোপ আবিষ্কারের কথা।
1: জানা অজানায় এতক্ষণ ধারাবাহিক কথিকার শৃঙ্খলায় প্রথম পর্বে টেলিস্কোপের কথা শিরোনামে শুনলেন একটি কথিকা। কথিকাটি বললেন ডক্টর রবীন্দ্রলাল মুখোপাধ্যায়। জানা অজানা আজ এ পর্যন্ত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আধুনিক গান দেবারুতি চট্টোপাধ্যায়ের কণ্ঠে। প্রথম গানের গীতিকার সুধীন দাশগুপ্ত।

0: দেবারতী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। শুনলেন আধুনিক গান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে উত্তরণ। আজকের অনুষ্ঠানে যার জীবনের কথা শুনবেন তিনি হলেন করেন্দ্র দাস। 1955 সালে এক অতি সাধারণ পরিবারে করেন্দ্রবাবুর জন্ম হয়। বাবা ছিলেন ডাক বিভাগের সামান্য এক কর্মচারী। আর 5টা শিশুর মতোই সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পৃথিবীর আলো দেখেন তিনি। কিন্তু মাত্র 6 মাস বয়সেই কোনো এক অজানা রোগে চোখের দৃষ্টিটাই যায় চলে। এহেন বিপদে ওদের পরিবারে শুরু হয় এক নতুন লড়াই। চলুন শোনা যাক এই লড়াইয়ের গল্প। আজ প্রথম পর্ব।
1: বাবা আমার খুব ছোটবেলায় মারা গেছেন, 6-7 বছর এরকম। আমার মা বিভিন্ন লোকের বাসায় কাজ করতেন, করে প্রতিপালিত আমরা হতাম এবং আমার বাড়ির আশেপাশে যারা ছিলেন তারাও হেল্প করতেন। তারপরে তো স্কুলে আমি যখন ভর্তি হলাম তখন তো স্কুল থেকে সব কিছু পেতাম, পোশাকপত্র, তেল, সাবান ইত্যাদি ইত্যাদি পেতাম।

আমার দিদি, সে স্কুলে যায়, আমারও স্কুলে যেতে ইচ্ছে করে। বাড়ির পাশেই পাঠশালা স্কুল, আমি যেতাম স্কুলে, গিয়ে আমি বসে থাকতাম, কি পড়ানো হয় কি শেখানো হয় সেগুলো একটু শুনি। বিশেষ করে মুখে মুখে যে সমস্ত জিনিস শেখানো হয়, হিসাব অঙ্ক, সেগুলো আমি বেশ রপ্ত করে নিয়েছিলাম। যাই হোক, আমাদের আরেকটা কেন্দ্র ছিল, সেটা হচ্ছে FWC, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। ওই সেন্টারে আমি যেতাম খুব সকালবেলা, ওই সেন্টারে যিনি কাজ করতেন তিনি নিয়ে যেতেন। ওই FWC-তে গিয়ে ওখানকার কিছু কিছু শিখতাম। শিখে এরপরে ওখানকার একজন জ্যেষ্ঠ গ্রাম সেবিকা, উনি এসেছিলেন, আমাদের স্কুল আছে বলছিল আসামে নগাঁও, আমাকে দিতে চেয়েছিলেন, কিন্তু আমার মা দিলেন না, কারণ ছেলে বলতে আমি একাই। যাই হোক, তো আমার পড়াশোনার প্রতি খুবই আগ্রহ ছিল ছোটবেলার থেকে। এরপরে মোটামুটি আমারই মতো এক যিনি নাকি অনেক বয়স হয়ে যে স্কুলে আমি পড়াশোনা করেছি কুচবিহারে, সেই স্কুলে ভর্তি হয়েছিলেন, কিন্তু ব্রেইল যেটা আমার

0: আমাদের সেটা উনি বুঝতে পারেন না। তারপরে ওনাকে তো হেডমাস্টার মশাই তিনি বললেন যে ঠিক আছে, তুমি তো একা ঘোরাফেরা করতে পারো, তুমি বিভিন্ন জায়গায় গিয়ে কিছু ছেলে মেয়ে কালেকশন করে নিয়ে এসো এবং এর পেছনে তোমাকে কিছু একটা দেওয়া হবে। আর উনি একদিন নির্দিষ্ট সময়ে আমাদের গ্রামের আমাদের যে বাজার যেটা হাট, ওই হাটে গিয়েছিলেন, গিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করেছিলেন। এতে আমাদের গ্রামের অনেকে ওখানে উপস্থিত ছিল, তাদের যখন কর্ণগোচর হলো জিনিসটা তখন তারা ওই লোকটিকে আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিল, গিয়ে তার খাওয়া থাকার ব্যবস্থা তারাই করে দিয়েছিল। শুধু আমাকে সে এই ব্যাপারটা বলেছিলেন যে স্কুল আছে, স্কুলে যেতে হবে, স্কুলে গিয়ে পড়াশোনা করতে হবে। তারপরে তিনি কোচবিহার থেকে ফর্ম, অ্যাডমিশন ফর্ম, সেটা সংগ্রহ করে পাঠিয়ে দিয়েছিলেন। সেটা আমাদের বাড়ির আশেপাশের লোক দিয়ে ফিল আপ করে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং নির্দিষ্ট সময়ে 1969 আগস্ট মাসে আমি স্কুলে অ্যাডমিশনের জন্য গেলাম। আর সেদিনটি আমার অত্যন্ত আনন্দের এবং আরেকদিকে অত্যন্ত দুঃখের, মানে কি আমি ভাষা বুঝতে পারতাম না বাংলা, আমার মাতৃভাষা তো অ্যাসামিস, যার জন্য বাংলা ভাষা আমি বুঝতে পারিনি। তারপরে আমাদের একজন মাস্টার মশাই শ্রদ্ধার আমার নির্মল দাস মহাশয়, তিনি এখন প্রয়াত, তিনি আমাকে ধরে নিয়ে এদিক সেদিক ঘুরিয়ে ওই বাংলা ভাষা শিখিয়েছিলেন, তিনি অসমীয়া জানতেন। এভাবে আমার আগস্ট মাস থেকে পড়াশোনা শুরু হলো। হোস্টেলে ছিলাম, দুবেলা খাওয়ার ব্যবস্থা ছিল, স্কুলটা এখনো আছে, এনইএলসি স্কুল ফর দি ব্লাইন্ড সুইডিশ মিশন কোচবিহার, আমাদের ব্রেল মেথড যেটা। এবং এরপরে আমি 6 মাসের মধ্যেই প্রমোশন পেলাম ক্লাস 2 এবং নেক্সট ইয়ার আমি ডবল প্রমোশন পেলাম ক্লাস 2 থেকে ক্লাস 4 ফার্স্ট হয়ে। এরপরে এইভাবে আমার পড়াশোনা চলতে থাকলো, নির্দিষ্ট সময় ক্লাস 8 অতিক্রম করলাম, তখন আমি কোচবিহার টাউন হাই স্কুল যেখানে জেনারেল ছেলেরা পড়াশোনা করে সেখানে আমি অ্যাডমিশন নিলাম। তখন ওখানকার মাস্টার মশাই যারা ছিলেন খুব স্নেহ করতেন, তাদের আনুকূল্যে তাদের সহযোগিতায় তাদের সাহায্যে আমি 78 মাধ্যমিক পাশ করলাম। নির্দিষ্ট সময়ে আমি জেনকিন্স স্কুলেও চান্স পেলাম, ওখান থেকে হায়ার সেকেন্ডারি পাস করলাম 1980। তারপরে 82 নিউ কোর্স, তখন 2 ইয়ার্স কোর্স উইদাউট অনার্স, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, সেটা কোচবিহার এভেন্সিল কলেজ।
1: শুনছিলেন দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম করেন্দ্র দাসের জীবন সংগ্রামের কাহিনী। এই কাহিনীর দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামী উত্তরণ অনুষ্ঠানে। গ্রন্থনা নিবেদিতা নাগ তহবিলদার, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ। রামধনু কলম, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ, তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা দারিদ্র অশিক্ষা অন্ধবিশ্বাস বিদ্বেষ বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র

আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি edu.cation@gmail.com education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।

0: আমি প্রফেসর তুফানকান্তি দোলাই, বিভাগীয় প্রধান, হিমাটোলজি ডিপার্টমেন্ট, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। থ্যালাসেমিয়া অসুখ সম্পূর্ণ রকমভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। বিবাহের পূর্বে HPLC টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন থ্যালাসেমিয়ার বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন খেয়াল, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ভৈরব রাগে খেয়াল, শিল্পী অরিন্দম বন্দ্যোপাধ্যায়। নাম করবেন শিল্পী অরিন্দম ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রদ্যুৎ পাল এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। ভৈরব রাগে খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য।

0: শুনলেন ভৈরব রাগে খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রদ্যুৎ পাল এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। গানে গানে অনুষ্ঠানের প্রথম পর্বে লহ গৌরাঙ্গের নাম রে ছবির গান শুনবেন। প্রথম গান রাপূর্ণা ভট্টাচার্যের কণ্ঠে।

0: অর্ধাঙ্গিনী ছবির গান শুনলেন। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চলতে দেওয়ার জন্য সংসদের প্রতি আবেদন জানিয়েছেন। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, জিএম সঠিক সময়ে সঠিক দাম ও মানের পণ্য সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে। ঝাড়খণ্ডে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদের উপর পুলিশি দমন ও লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। মার্কিন ফেডারেল আদালত ভারতের ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণা ও ঘুষ সংক্রান্ত ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহীদের স্মৃতি তর্পণ করা হচ্ছে। নাইজেরিয়ায় আন্ডার-23 কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে ভারত 4টি সোনাসহ 17টি পদক জিতেছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাংসদদের প্রতি আবেদন জানিয়েছেন। সংসদ ভবনে গতকাল কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। লোকসভার প্রশ্নোত্তর পর্ব এবং গুরুত্বপূর্ণ বিলগুলি নিয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য সদস্যদের অনুরোধ জানান অধ্যক্ষ। তিনি বলেন, সংসদের বাইরে নয়, সংসদের ভিতরে বিতর্ক এবং আলোচনার মাধ্যমে জনগণের সমস্যার সমাধান করতে হবে। এদিকে সংসদে কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল গতকাল পাশ হয়েছে। বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর লোকসভায় পাঠানো হয়। সেটি আগেই লোকসভায় অনুমোদিত হয়েছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। পরে আলোচনার জবাবি ভাষণে তিনি বলেন, এই বিলের উদ্দেশ্য হল ভারতের ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডল আরও জোরদার করা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। সংস্কারের ফলে ভারতীয় কোম্পানিগুলি তাদের কাজকর্মের পরিধি আরও প্রসারিত করবে। শ্রীমতী সীতারামন বলেন, এই বিলে ইউপিআই লেনদেনের ওপর কোনোরকম কর অথবা চার্জ আরোপ করা হয়নি। মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR এর পরিকাঠামো চূড়ান্ত হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী ও উপভোক্তাদের ইউপিআই এর কোনো MDR চার্জ দিতে হবে না বলেও তিনি স্পষ্ট জানান। এদিকে রাজ্যসভায় ছাড়পত্র মেলায় সংসদে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিলও পাশ হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। এই বিলে ব্যাংকার্স বুক সংক্রান্ত সাক্ষ্য প্রমাণের আইনকে আরও আধুনিক

এবং বর্তমান ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার সংস্থান রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লোকসভায় কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল 2026 এবং জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন সংশোধনী বিল 2026 আলোচনা ও পাশের জন্য উত্থাপন করবেন। কেরালার নাম পরিবর্তনের উদ্দেশ্যে আনা বিলটি বিবেচনার জন্য একটি প্রস্তাব পেশ করা হবে। এদিকে জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন আইন 1962 সংশোধনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিলটি আনা হচ্ছে। অন্যদিকে রাজ্যসভায় আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি পেশ করবেন। বিভিন্ন ট্রাইব্যুনালের কার্যকারিতা বৃদ্ধি এবং চেয়ারপারসন ও সদস্যদের যোগ্যতা, নিয়োগ ও চাকরির শর্তাবলী, সেই সঙ্গে ট্রাইব্যুনালের প্রশাসনিক কাজকর্মের ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করার সংস্থান রয়েছে এই বিলে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, গভর্নমেন্ট ই মার্কেট প্লেস বা জেম সঠিক সময়ে সঠিক দাম ও মানের পণ্য সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে। নতুন দিল্লিতে গতকাল জেমের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, জেম চালুর আগে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি পণ্য সংগ্রহের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুশাসনের অভাব ছিল। বর্তমানে সরকারি কেনাকাটা এই ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে হওয়ায় স্বচ্ছতা, সুস্থ প্রতিযোগিতা এবং মানদণ্ড বজায় রাখা সম্ভব হচ্ছে। গত 10 বছরে জেম পোর্টালের মাধ্যমে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাঁচি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত 9 দিন ধরে অনশন করছেন তিনি। তাঁর রক্তে শর্করার মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেছে। আন্দোলনরত পড়ুয়াদের বিধানসভা অভিযান চলাকালীন গতকাল পুলিশের লাঠিচার্জে ওই নেতা আহত হয়েছেন বলে দাবি করা হয়। জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় অনিয়মে সিবিআই তদন্তের দাবিতে বিধানসভা ঘেরাও অভিযানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের ওপর পুলিশি দমনপীড়ন এবং লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ রাজ্য জুড়ে বন্ধেরও ডাক দিয়েছে। তবে জরুরি পরিষেবা বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। রাজ্যের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ ভজন্ত্রী শান্তিপূর্ণভাবে বন্ধ পালন এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন। রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, বিক্ষোভকারী পড়ুয়াদের বিধানসভা অভিযানকে কেন্দ্র করে গতকাল দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বিধানসভার বাইরে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারী ও 4 পুলিশকর্মী আহত হন বলে খবর। মিছিল আটকাতে জল কামান জ্বালায় পুলিশ, করা হয় লাঠিচার্জ। প্রবীণ আমলা দীপ্তিগড় মুখার্জিকে কেন্দ্রের উচ্চশিক্ষা সচিব নিযুক্ত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সচিব পর্যায়ের অদবদলের পর একথা জানানো হয়। 1993 ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস আধিকারিক শ্রীমতী মুখার্জি বিনীত যোশীর স্থলাভিষিক্ত হলেন। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই নতুন এই নিযুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের প্রকাশিত হতে চলা বই স্যাফরন সার্জের বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন ফেডারেল আদালত ভারতের ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণা ও ঘুষ সংক্রান্ত ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছে। ব্রুকলিনের জেলা বিচারক নিকোলাস গারাউফিস বিচার বিভাগের মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন। আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গৌতম আদানি বলেছেন, বিচার ব্যবস্থার প্রতি তাঁর আস্থা রয়েছে। কঠিন সময়ের মধ্যেও সত্য, ন্যায় বিচার ও আইনের শাসনের প্রতি তাঁর আস্থা অটল ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন বা অভিবাসনের বিভিন্ন সুযোগ সুবিধে পাওয়ার জন্য শীঘ্রই অনলাইনে আবেদন বাধ্যতামূলক করতে চলেছে। এর মধ্যে রয়েছে গ্রিন কার্ড, নাগরিকত্ব ও আশ্রয়ের মতো বিভিন্ন সুবিধে। মার্কিন নাগরিকত্ব অভিবাসন পরিষেবা ইউএসসিআইএস এর পক্ষ থেকে প্রকাশিত এক নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর উদ্দেশ্য হল খরচ কমানো এবং কার্যকারিতা বৃদ্ধি।
নতুন নিয়মের আওতায় অভিবাসন সংক্রান্ত আবেদনপত্র শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাবে। আবেদনকারীদের এর জন্য অন্তত 60 দিনের নোটিশ।

0: উপস্থিত হবে। আরএসএস প্রধান মোহন ভাগবত আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ভারত মার্কিন সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেবেন। চলতি মাসের শেষে তিনি আমেরিকা যাবেন। আমেরিকা হিন্দুজ ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগের আয়োজনে 29 আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন। তাইওয়ানের আশেপাশে চীনের সামরিক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে বলে ওই দ্বীপরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, চীনা পিপলস লিবারেশন আর্মি পিএলএর দুটি ছোট উড়ান সেনা ও নৌবাহিনীর 7টি যান ও 6টি সরকারি জাহাজ আজ সকালে সেখানে ঘোরাফেরা করতে দেখা যায়। পিএলএর উড়ানগুলি তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনেও প্রবেশ করেছে। উল্লেখ্য, একদিন আগেই তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক তাইওয়ানের আশেপাশে চীনের সামরিক উড়ান 9টি জলযান ও 11টি সরকারি জাহাজকে ঘোরাফেরা করতে দেখে। চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বিবেচনা করলেও তাইওয়ানের নিজস্ব নির্বাচিত সরকার, অর্থনীতি এবং সামরিক বাহিনীও রয়েছে। কলম্বিয়ার পশ্চিমাংশের 7.4 মাত্রার শক্তিশালী ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 132, আহত 570 জন। সরকার আরও 11টি আন্তর্জাতিক বন্দর চিহ্নিত করেছে, যেগুলো দিয়ে ই ভিসাধারী বিদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন। এর মধ্যে আছে 9টি স্থলবন্দর ও 2টি বিমানবন্দর। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবার দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে এই প্রথম লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপনে এই স্তোত্র পরিবেশন করা হবে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে বীর এই শহীদের স্মৃতি তর্পণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মোহবনী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক বাসভূমিতে যাবেন। সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করবেন তিনি। নাইজেরিয়ার লাগোসে 23 অনূর্ধ্ব কমনওয়েলথ ফেন্সিং প্রতিযোগিতার প্রথম দিনেই ভারত 4টি সোনাসহ 17টি পদক জিতেছে। পুরুষদের সাবার ইভেন্টে নিখিল ওয়াক সোনা জিতেছেন, লোখোভাসে পেয়েছেন রূপো। পুরুষদের ফয়েলে তেজস পাতিল রূপো এবং হেমাস সানাসম ব্রোঞ্জ পেয়েছেন। পুরুষদের ইপিতে লোকেশ ভেমানি রূপো এবং সৌর্য অশ্বিনী গডউইন অ্যান্ডকেস ব্রোঞ্জ পেয়েছেন। মহিলাদের ইভেন্টে জয়েশ আসিতা ফয়েলে সোনা, কানাগলাক্ষী রূপো জিতেছেন। খবর পরে এখনকার মতো এ পর্যন্তই। পরের খবর 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলা চিঠি। আলিপুর দুয়ার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সৌম্যদীপ সেন। আগামী 2 অক্টোবর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাঘ ছাড়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। বর্তমানে তারই জোর কদমে চলছে প্রস্তুতি। প্রথম দফায় বক্সায় একটি বাঘিনী ছাড়া হবে বলে জানান বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। বিশেষজ্ঞদের পরামর্শে প্রথমে একটি বাঘিনী আনার সিদ্ধান্ত হয়েছে। বাঘিনীর গলায় রেডিও কলার পরানো হবে, জঙ্গলে বসানো হবে ট্র্যাপ ক্যামেরা। নজরদারির জন্য ইতিমধ্যেই জলদাপাড়া থেকে বক্সায় বদলি করা হয়েছে 3 কুনকি হাতি, সারথি, ভরত ও ভিট্টালাকে। দুর্গম এলাকায় নজরদারির দায়িত্ব সামলাবে এই 3 কুনকি হাতি। এর পাশাপাশি জলদাপাড়া থেকে আরও 2টি কুনকি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বন দপ্তরের। বক্সায় বাঘবন তৈরির লক্ষ্যে জোর কদমে চলছে জয়ন্তী গ্রামকে অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়াও। গত 31 জুলাই প্রায় 3 বছর পর গ্রামবাসীদের সঙ্গে সরাসরি বৈঠক করেন বন দপ্তর। পুনর্বাসনের জন্য জয়ন্তী স্থায়ী বাসিন্দাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক, সকলের মাথাপিছু 15 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং বসতি স্থাপনের জন্য 8 ডিসিমেল জমি দেওয়ার ঘোষণাও বন দপ্তরের তরফে করা হয়। জয়ন্তী বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বন দপ্তর 1 অগস্ট থেকে গ্রামে ব্যাংকের অ্যাকাউন্ট খোলার শিবির শুরু করা হচ্ছে। পাশাপাশি গ্রাম ছাড়তে রাজি ব্যক্তিদের স্বাক্ষরও নিচ্ছেন বন দপ্তর। গ্রামের প্রায় 90% মানুষ গ্রাম ছাড়তে রাজি হয়েছেন বলে বন দপ্তর সূত্রে খবর। কালচিনি বনছায়া বস্তিতে পুনর্বাসন দেওয়া হবে জয়ন্তীর বাসিন্দাদের। তবে সেখানে জমি ছাড়তে নারাজ বনছায়া সংলগ্ন বিজয়পুর বস্তির বাসিন্দারা। তাদের

0: অভিযোগ, এর পূর্বেও গত 2023 সালে জোরপূর্বক তাদের জমি নিয়ে বক্সার ভুটিয়া ও গাঙ্গুটিয়া দুই বনবস্তিকে পুনর্বাসন দেওয়া হয়েছে, তারা কোনো ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ। জমি বাঁচানোর দাবি নিয়ে ধর্ণায় বসেছেন বিজয়পুর বস্তির বাসিন্দারা। গত 5 বছরে আয় ব্যয়ের পূর্ণ হিসাব চেয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতিকে চিঠি দিয়েছে আলিপুরদুয়ার বিধায়ক পরিতোষ দাস। রাজ্যে পালাবদলের গত 27 জুলাই 2026-27 অর্থবর্ষে ষষ্ঠ অর্থ কমিশনের তহবিলের অর্থে বিভিন্ন উন্নয়নমূলক কর্ম পরিকল্পনা তৈরির লক্ষ্যে আলিপুরদুয়ার জেলা পরিষদে বৈঠক অনুষ্ঠিত হয়। 12 পেশায় পরিত্যক্ত অবস্থায় থাকা শালবাগানকে আধুনিক ইকো ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার ঘোষণা বনমন্ত্রী মনোজ রাওয়ের। থাকবে ফুলবাগান, শিশুদের খেলাধুলোর পরিকাঠামো, বিদেশি পাখির আকর্ষণ। ভুটান সীমান্ত শহর জয়গার পাশাখাগামী সড়কের ধারে তৈরি হতে চলেছে স্থলবন্দর। ইতিমধ্যে শুরু হয়েছে সেই কাজও, তবে সেখানে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে। স্থলবন্দর তৈরির জমিটি স্থানীয় বাসিন্দাদের একাংশের বলে দাবি। জমির বদলে ক্ষতিপূরণের দাবিতে গত 23 জুলাই থেকে সেই জমিতেই চলছে তাদের ধর্ণা। গত 3 আগস্ট থেকে আলিপুরদুয়ার জেলা জুড়ে পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ। জেলা জুড়ে সচেতনতামূলক র্যালি, রক্তদান, স্বাস্থ্যদান পরীক্ষা শিবির সহ একাধিক উদ্যোগ গ্রহণ করে জেলা পুলিশ প্রশাসন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার অমিত কুমার সাউ, বনমন্ত্রী মনোজ কুমার ওরাও, প্রতিমন্ত্রী বিশাল লামা। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে 9 আগস্ট থেকে শুরু হয়েছে আয়ুষ্মান সপ্তাহ পালন। এই কর্মসূচিতে অন্যান্য এলাকার পাশাপাশি চা বাগান ও বনবস্তির বাসিন্দাদের বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। গত 9 আগস্ট আলিপুরদুয়ার জেলা জুড়ে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। সামিল হন রাভা, বোরো, মেচ জনজাতির মানুষেরা। জেলার চিঠি শেষ হল। আলিপুরদুয়ার জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সৌম্যদীপ সেন।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। এই পর্বে শুনবেন লহ গৌরাঙ্গের নাম রে ছবির গান, প্রথম গান অরিজিৎ সিং এর কণ্ঠে।

শুনছেন লহ গৌরাঙ্গের নাম রে ছবির গান। এবারের গানের শিল্পী জয়তী চক্রবর্তী এবং পদ্মপলাশ।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, এখন গানের ভেলা। আপনাদের সঙ্গে ধীরেন বসু, প্রথম গানের শিল্পী। আছি সঙ্গে সুতপা চট্টোপাধ্যায়।

আজ নজরুল গীতির গানের ভেলা আমরা শুরু করেছি যে গানে, সে গান বিদেশি সুরের নজরুল গীতি। আসলে নজরুল গীতির যে বিরাট ভাণ্ডার, নজরুলের যে গানের বিরাট সৃষ্টি, সেই বিরাট সৃষ্টির কাছে এই বিদেশি সুরে নির্মিত গানের সংখ্যা খুব বেশি নয়, সত্যিই সেটা খুব বেশি নয়। কিন্তু নজরুল গীতিকে জানতে হলে, কাজী নজরুল ইসলামকে জানতে হলে, তার সৃষ্টিকে জানতে হলে এই গান কিন্তু অমূল্য, এই গান আমাদের মাথায় নিতেই হবে। তাই আজ শুরু করলাম দূর দ্বীপবাসিনী কিউবান সুরে একটি গান, এটি দিয়ে, যে গানটি আমরা শুনলাম ধীরেন বসুর কণ্ঠে। এবারে আরও একটি বিদেশি সুরের গান আমরা শুনব, আরবি সুর। আসুন, এই গানের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

তার নিজের আগ্রহেই তিনি নানা বিদেশি সুর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গেছেন, নিজের মতো করে তাকে রূপ দিতে চেয়েছেন, রূপ দিয়েছেন তার গানে। তার গানের সংখ্যা নিয়ে একটা তর্ক আছে, কিন্তু তবুও মোটামুটি আনুমানিক 4000 গান তিনি লিখেছেন এবং সুরের বৈচিত্র্যও কিন্তু কিছু

কোনো অংশে কম নয়। এবং শুধুমাত্র যে কয়েকটা জনপ্রিয় গানকে তুলে ধরে যে সুরের বৈচিত্র্য বোঝানো খুব সম্ভব তা নয়, আরও বহুল প্রচলিত বহুল শোনা গানের বাইরেও বেশ কিছু গান আছে যেখানে তিনি সুর নিয়ে তার পরীক্ষা নিরীক্ষার নিদর্শন রেখেছেন। কথায় বা সুরে যেমন তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন, তেমনি তালে ছন্দেও তিনি কিন্তু নানান রকম বৈচিত্র্য এনেছেন। যেমন সাত মাত্রার ছন্দ, তাকে তিনি 2-3-2 তালে ভাঙছেন, সেভাবে দেখাচ্ছেন তার গানে। ঝাপতালের সঙ্গে যে প্রথম ভাগে তার সঙ্গে আরও 2 মাত্রা বাড়িয়ে দিচ্ছেন। আবার দেখুন মন্দাকিনী ছন্দ, যেখানে 16 মাত্রা, 2-4-5-5, আবার দেখুন বিভাজনটা 2-4-5-5, এইভাবে তিনি মন্দাকিনী ছন্দ আনলেন। আবার নবনন্দন তাল, তাকে কিভাবে ভাঙলেন, 4+5, এভাবে 16 মাত্রার স্বাগতা বা 8 মাত্রার মধুবতী এসবও আমরা পেয়েছি। কিন্তু সেই তালের খুব বিশদে আজ এই মুহূর্তে অন্তত যাব না, আমরা বিদেশি সুরের গানের কথা বলছি। এই পর্যায়ে আরও 2টি গান আমরা শুনে নিতে চাইব, একটি ইরানি তুর্কি গানের সুরের অনুকরণে, আরেকটি গানের মধ্যে আপনারা মিশরীয় সুরের আভাস পাবেন। প্রথম গানের শিল্পী ধীরেন বসু, পরের গানের শিল্পী উষা উত্থুপ।

কাজী অনিরুদ্ধ। তার একটি লেখা নজরুল গীতির বৈচিত্র্য, সেখান থেকে আজ আমি আপনাদের একটু কিছু শোনাব। সেখানে এই লেখায় কাজী অনিরুদ্ধ এক জায়গায় লিখেছেন যে তিনি লাতিন আমেরিকার গানের সুর এবং ছন্দে অনেক গান গাইয়েছেন। কে বলছেন একথা? বলছেন নজরুল পুত্র কাজী অনিরুদ্ধ। এইসব গানের সঙ্গে অর্কেস্ট্রা থাকত। কয়েকটি ঠুংরি কীর্তন তিনি রচনা করেছেন। ঝুমুর এবং ভাটিয়ালি গানের সুরে, পদাবলী ও শ্যামাসঙ্গীতের সুরে কিংবা খাঁটি বাংলা গানের অনুকরণে পিতৃদেব যেসব গান লিখেছেন তাতে নতুনত্ব যতখানি, তার চেয়ে নতুনত্ব মধ্যপ্রাচ্যের সুরে রচিত গানগুলিতে। তার সুরের মধ্যে রাগ সঙ্গীতের ধারা, লোকসঙ্গীতের ধারা, বিদেশি সুরের ধারা এবং সবার শেষে তার নিজস্ব সুরের ধারার সন্ধান মেলে। বাংলাদেশে গজল গানের প্রচলন, বিশেষ করে বাংলা ভাষায়, কাজী নজরুলের দ্বারাই হয়েছে। বলেছেন কাজী অনিরুদ্ধ।

0: 221-314-221-3423 খোলা আছে আপনাদের জন্য, কথা বলে নেব যিনি আছেন এই মুহূর্তে হলদে সবুজ আলো জানান দিচ্ছে যে আছেন কেউ একজন, কে আছেন তাকে নমস্কার এবং স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার সুপ্রভাত।
1: হ্যাঁ নমস্কার সুপ্রভাত, সুতোবাজি।
0: হ্যাঁ কার সঙ্গে কথা বলছি?
1: আমি জগন্নাথ দে, রাজাচি আওয়াখানা জাঙ্গিপাড়া হুগলি থেকে।
0: বলুন দাদা।
1: বলছি যে আমার তো এখন 70 বছর বয়স হয়ে গেছে, নার্ভের সমস্যা, যাই হোক তবু ভালো লাগছে শুনতে খুব আপনার প্রতিবেদন। যাই হোক আমি সত্য জয়ীপুর বলে মানে ওনাকে শ্রদ্ধা করি। হ্যাঁ ওনার বিদ্রোহী কোনো গান থাকলে যেমন কারার লৌহ কপাট, উন্নতম শিরোটা তো কবিতা, এরকম ধরনের কোনো গান বাজালে আমার খুব ভালো লাগবে শুনতে। একটু বিদ্রোহী গান পছন্দ করি আর গজল গানও শুনলাম, গজল গানও ভালো লাগবে।
0: আরও কয়েকটি গজল গান আমরা শুনব মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। প্রথমত আমরা গজল গানের প্রসঙ্গে আছি ছিলাম এবং পাশাপাশি আজ মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিন।

0: 221-314-221-324-221-3-1-3-1-3-4-2-2-2-1-3-1-3-4-2 আমাদের বন্ধু আছেন কেউ একজন। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, হ্যাঁ বলুন।
1: আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাঁচপ্রতিমা থানা শ্রীধরনগর থেকে বলছি, শক্তি পদে
0: বলুন দাদা।
1: আজকের মঙ্গলবার, প্রতি মঙ্গলবারে কবি নজরুলের নজরুল গীতি নিয়ে আপনারা উপস্থাপনা করেন, আর আজকের শিল্পী মানবেন্দ্র মুখার্জির জন্মদিন, তাকে স্মরণ করে আর কবি নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে মানবেন্দ্র মুখার্জির একটি গান, পলাশ মঞ্জুরি পড়াই দেলু মঞ্জিলিকা, এই গানটা শোনালে খুব ধন্য হব।
0: আসলে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের অনেক গানই আমরা শুনতে পারতাম, কিন্তু আজ যেভাবে একটু ভাবতে চেষ্টা করেছি যে কাজী অনিরুদ্ধ তার পিতৃদেবের গানের সুরের বৈচিত্র্যকে যেভাবে একটি লেখায় তুলে ধরেছেন, সেটির থেকে খানিকটা অংশ আপনাদের একটু শোনাতে চাইছিলাম। তাই যদি মানবেন্দ্র মুখোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন ধারার গানে আমরা চলে যাই, সেই ভাবনা থেকে একটু সরে যেতে হয়, তাই একটু আমরা একটু কম কম একটু দুজনকেই পাশাপাশি রেখে আজকের অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাই। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া আরও একটি গান।

নজরুল পুত্র কাজী অনিরুদ্ধ নজরুল গীতের বৈচিত্র্য এ লেখায় বলেছেন, আমি গিটার বাজাই। এই যন্ত্রটি আমার পিতৃদেবের প্রিয় ছিল। তার কোনো কোনো গানের রেকর্ডিংয়ে যন্ত্রটি বাজানো হয়েছে, তবে আজ থেকে এত বছর আগে এই যন্ত্রটি আজকের মতো তো আধুনিক হয়ে ওঠেনি। তার ফলে আমার ধারণা, তার মনে যেসব এফেক্ট দেওয়ার ইচ্ছে ছিল তা তিনি কার্যকর করতে পারেননি। বড় হয়ে আমি তার সুরের ঢং এবং গায়কি যেমন বুঝতে পেরেছি সেভাবে পূর্ণতর করে রূপ দেওয়ার চেষ্টা করেছি যন্ত্রসঙ্গীতের সহায়তায়। এক একটা গানে চিত্রকল্প অনুসারে যন্ত্র ব্যবহার করতে হয়। যেমন গজল গানে চলে বায়া তবলা, আবার চল চল চল এই গানের সঙ্গে চাই ড্রাম।

কাজী অনিরুদ্ধ লিখেছেন যে কোনো কোনো গানে তবলার বদলে খোল মাদল কঙ্গো টাম্বরিন ব্যবহার হয়। আধুনিক গানে যন্ত্রের ব্যবহার পাল্টে গেছে, আগে যেখানে ডমরু বাজানো হতো এখন সেখানে কঙ্গো বাজানো হয়। পিতৃদেব কোনো কোনো গানে হারমোনিয়ামের কর্ড ব্যবহার করেছেন এবং সেই সঙ্গে রিদম দিয়েছেন, এখন সে জায়গায় স্প্যানিশ গিটার এসেছে। অনেক গানে ইকো বা প্রতিধ্বনির প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি তার ব্যবহার করেননি, এখন তা করা হচ্ছে। এতে গানের উপভোগ্যতা বাড়বে বলেই আমার ধারণা। এরপর কয়েকটি গানের তিনি উল্লেখ করেছেন, তার মধ্যে একটি গান আমরা শুনে ফেলেছি, বাগিচায় বুলবুলি তুই, এখানে বায়া তবলার কথা বলেছেন। রাঙামাটির পথে, এখানে মাদুল, একুল ভাঙে অকুল গড়ে এবং পদ্মার ঢেউরে জলের এফেক্ট যেন এখানে একেবারে অবশ্যম্ভাবী। আবার শুকনো পাতার নূপুর পায়ে এবং রুমঝুম রুমঝুম ট্যাম্বোরিন কঙ্গো আর দূর দ্বীপবাসিনীতে স্প্যানিশ গিটার। বর্ণচোরা ঠাকুর এসো রসের নদীয়ায়, এখানে খোল যেন না হলেই নয়, বলেছেন কাজী অনিরুদ্ধ। আমরা তাহলে এই রাঙামাটির পথ এলো, এই গানটি এই অবসরে শুনতে পারি। আর একুল ভাঙে অকুল গড়ে, এই দুটি গানের একটিতে মাদুল এবং আরেকটিতে জলের এফেক্ট কেমনভাবে ব্যবহার হয়েছে আসুন শুনি। প্রথম গানের শিল্পী অনুরাধা পারওয়াল এবং পরের গান গিয়েছেন শঙ্কর ঘোষাল।

আবারও ফিরি কাজী অনিরুদ্ধর কথায়। তিনি লিখেছেন, একটু ভারী মেজাজে ধ্রুপদাঙ্গের গানগুলির কথা, সুর, ছন্দ ও তালের সমন্বয়ে পিতৃদেবের সৃষ্টি মনোরম। উচ্চাঙ্গ সঙ্গীতে গম্ভীর মেজাজের রাগগুলিকে ব্যবহার করেছেন সাধারণ মানুষের সহজ উপলব্ধির দিকে লক্ষ্য রেখে। এসব গানে তিনি মালকোষ, যোগিয়া, টোড়ি, হিন্দোল ইত্যাদি রাগের সাহায্য নিয়েছেন। তেওড়া, চৌতালা, ঝাপতাল ইত্যাদি গম্ভীর প্রকৃতির তাল এই গানগুলির রূপ, রস, সৌন্দর্যকে প্রকাশ করেছে। উচ্চাঙ্গ সঙ্গীতের জগতে সাধারণ মানুষ এতকাল আগ্রহী ছিলেন না। উচ্চাঙ্গ সঙ্গীতকে ঘিরে একটা রক্ষণশীল পরিবেষ্টনী ছিল।

পিতৃদেব নতুন রীতি প্রবর্তন করে এই সঙ্গীতকে সবার বোধগম্য করে স্বচ্ছন্দ গতি দান করেছেন। এই ধারায় তাকে পথপ্রদর্শক বলা উচিত। এই শ্রেণীর গানের মধ্যে কে শিবসুন্দর, গরজে গম্ভীর গগনে কম্বু এবং সাজিয়াছ যোগী বলো কারো লাগে ইত্যাদি জনপ্রিয় হয়েছে। এই যে গান, তিনটি গানের উল্লেখ আমরা কাজী অনিরুদ্ধর লেখায় পেয়েছি, তারই একটি এই মুহূর্তে আমরা শুনে নিতে পারি শিল্পী অনুপ ঘোষাল।

এবং এই প্রসঙ্গে একটি কথা আপনাদের বলি যে এই যে লেখাটি এটি শেষ করার আগেই কাজী অনিরুদ্ধ আমাদের ছেড়ে চলে গেছেন।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।

0: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
1: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুবমানি 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
3: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
0: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
4: #YV56।
5: এখন যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী এবং সায়নী মজুমদার।

0: দুহাতে মুঠো ভরে যারা স্বপ্ন সাজিয়ে রাখে আর সে স্বপ্নকে পরিবেশন করে অসংখ্য অসংখ্য শ্রোতাদের মাঝে, এমন দুজনের সঙ্গে আজকে আড্ডা হবে। এই আড্ডার কারণ তোমরা জানো, যুববাণীর জন্মদিন এসে গেছে, আর সেই জন্মদিনকে আরো আরো আরো বড় করে সেলিব্রেট করতে বার্থডে স্পেশাল উইকে আজকে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর সায়নী। আর যেমনটা বললাম,
1: আজকে আমাদের এই যে দু হাতে মুঠো ভরে, মানে এখানে কিন্তু শুধু দুটো হাত নেই, রয়েছে দু জোড়া হাত।
0: হ্যাঁ, আজকে স্টুডিওতে আটখানা হাত,
1: আটখানা হাত,
0: কিন্তু অবশ্যই তার মধ্যে দু জোড়া হাত কনসোলের এপারে আর দু জোড়া হাত কনসোলের ওপারে। তারা কারা যাদের কথা বললাম যে দু হাতে মুঠো ভরে সাজিয়ে রাখতে পারে অনেক স্বপ্ন, অনেক সুন্দর গান বাজনাকে, এবং সেই সমস্ত গান বাজনা প্রকাশ হয় তাদের শিল্প সৃষ্টির মাধ্যমে, এমন দুজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছে নীলাঞ্জন ঘোষাল এবং সুধা বর্ষী চক্রবর্তী, দুজনকে ওয়ার্ম ওয়েলকাম টু দ্য স্টুডিও।
2: থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ অর্ণব এবং সায়নী আমাদের ডাকার জন্য, এবং জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা।
0: কিন্তু আমরা এক এক করে অনেকের থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছি, তোমাদের থেকেও পাচ্ছি, তো সেটাই আমাদের পাথেও থাকবে। আর আজকে এই যে দুজনকে পেয়েছি, এদেরকে এখানে আমন্ত্রণ জানানো কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর গান বাজনা শোনা,
1: গান হবে, আমরা গান নিয়ে অনেক কিছু জানতে পারবো।
0: হ্যাঁ,
1: এবং এই যে মানে কিছু কিছু গান থাকে না যেগুলো মনের মনিকোঠায় একেবারে দাগ কেটে যায়, তো সেই যে গানগুলো তোমরা শুনেছো কিন্তু গানের ওপারের মানুষটাকে হয়তো এখনো পর্যন্ত চেনো না, তাদের সঙ্গেও একটু আলাপ পরিচয় হয়ে যাবে।
0: একদম, মজার বিষয় হচ্ছে যারা মানে আমরা দুজন মাত্র এখন তো স্টুডিওতে নীলাঞ্জন এবং সুধা বর্ষীদার সঙ্গে আড্ডা মারছি, তাই আমরা জানি দুজনে কিন্তু দারুণ দারুণ গান শোনানোর জন্য একেবারে রেডি হয়ে বসে আছে।
1: নীলাঞ্জনের হাতে
0: একটা সুন্দর গিটার নিয়ে নীলাঞ্জন রেডি, এবং সুধা বর্ষীদা তার গলাটলা সেধে সুন্দর সুন্দর কিছু গান শোনানোর জন্য রেডি। মানে যাদের কাছ থেকে আমরা পেয়েছি বরফপাতে, তুমি যদি চাঁদের বুড়ি, শুধু তোমাকে এই ভালোবেসের মতো গান,
1: এইটা বললেই মানুষজন বুঝে যাবে। মানে এই গানটা যখন রিলিজ হয় তখন সবাই এত শুনেছে, এতটা পপুলার একটা গান। হ্যাঁ, মানে প্রত্যেকের মানে স্ট্যাটাস চেক করলে, ফেসবুক চেক করলে শুধু ওই ওই দুটো লাইনই শুধু চোখে পড়ার মতো,
0: একেবারে
1: প্রত্যেকটা লাইন এত সুন্দর।
0: তো এই এই শুরুতে গান তো শুনবই, তবে তোমাদের দুজনের থেকে খুব ছোট্ট করে জানতে চাইবো, এই যে শুধু তোমাকেই ভালোবেসে একটা তো গান নয়, পরবর্তীকালে শুধু তোমাকেই ভালোবেসে এক দলের জন্ম দিয়েছে প্রায়। তোমরা শুধু তোমাকেই ভালোবেসে কালেকটিভ হয়ে কাজ করো, সেটা শুরু কি করে ভালোবেসেই?
2: হ্যাঁ, দলটার শুরু অবশ্যই ভালোবেসে, দলটায় থাকাও অবশ্যই ভালোবেসে, দলটায় থাকাও হবে ভালোবেসে, এবং শুধু আমাদের দলের নয় বা আমার আর সুধা বর্ষীর ভালোবাসা নয়, হাজার হাজার মানুষের ভালোবাসা যাদের কথা তোমরা বললে। তো দলটার জন্ম হয়েছিল, আমরা কতগুলো গান তৈরি করছিলাম, গান তৈরি করতে করতে প্রেসিডেন্সি কলেজ থেকে আমাদের ইনভাইট করে যে তোমাদের গানগুলো এসে লাইভ যদি শোনানো যায়, সামনে থেকে শোনানো যায় ভালো হয়। এবার তখন কোনো দল নেই, আমার ব্যক্তিগতভাবে আমাদের দলের বাকি মেম্বার হচ্ছে প্রীতম, ঋতবান, সুধা বর্ষী, তো আমরা তখন আলাদা আলাদা ছিলাম, এবং তখন আরও আরও অনেক বন্ধু ছিল, তো তারা সবাই একসাথে ঠিক করলাম যে একসাথে গাই, দেখি কী হয়। তো সেই যেহেতু এই গানটা থেকেই ওনারা প্রথমবার এই গানটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল, তারপর ডেকেছিল গানটা শোনার জন্য, তো সেই জন্য এই গানটা থেকেই নাম দিয়েছি যে শুধু তোমাকেই ভালোবেসে কালেকটিভ, মানে তোমাদের ভালোবেসে আমরা এক হলাম, এবং এই ভালোবাসার গানগুলো যাতে আরো আরো গেয়ে যেতে পারি সেই জন্য এক হওয়া, এইভাবেই তৈরি।
1: মানে এখানে শুধু তোমাকেই ভালোবেসে, তোমাকেটা হচ্ছে মানে তোমাদের দর্শক, মানে আলাদা করে কোনো মানুষ।
0: এই যে ভালোবেসে ভালোবাসাকে গানের মাধ্যমে ছড়ানো, এটার কিন্তু একটা বড় কারিগর নীলাঞ্জন। মানে যারা জানো না তাদেরকে ছোট্ট করে বলি, যে সমস্ত গানগুলো এই যে নীলাঞ্জন, সুধা বর্ষী, বা বলতে পারি এই যে শুধু তোমাকেই ভালোবেসে কালেকটিভ, তাদের থেকে শুনে আসি, তার অধিকাংশ সিংহভাগে লেখা কিন্তু নীলাঞ্জনের কলম থেকে, এবং তার বেশিরভাগের ক্ষেত্রে আমরা দেখেছি

0: অনেকগুলোর ক্ষেত্রেই কণ্ঠে পেয়েছি সুধা বর্ষিদাকে, যে একেবারে চুপ করে বসে আছে আমাদের সামনে।
1: মানে সুধা বর্ষিদাকে একেবারে চুপ গানটা দিয়ে শুরু করলাম দু হাতে মুঠো ভরে, সেটাও কিন্তু নীলাঞ্জনদারই লেখা
0: একেবারেই। তাই যে বললাম দু হাতে মুঠো ভরে যারা স্বপ্ন সাজাতে জানে, তা সুধা বর্ষিদা যখন এতটাই চুপ, সে কি মানে তার কণ্ঠ ছাড়বে একটা সুন্দর গান দিয়ে?
2: হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে।
0: এই প্রথম বোধহয় কিছু শুনলাম সুধা বর্ষিদার থেকে জন্মদিনের শুভেচ্ছার পরে। ভালোবাসায় যাই, একটা ভালোবাসার সুন্দর গান শোনা শুরুতে যদি হয়।
2: নিশ্চয়
0: কি শুনবো তোমাদের থেকে শুরুতে?
2: আমাদের দুজনের একসাথে লাস্ট রিলিজ করা গান হচ্ছে বরফপাতে।
0: বেশ, তাহলে এমন তপ্ত দিনে বরফপাতে শুরু হোক এই সুন্দর আড্ডাটা।
1: একদম একদম।

0: শরীরের কাঁপে বরফ পাতে হাত, রাখি ঠান্ডা হাতে ঠোঁট, ঠোঁটে যেই ডুবে যায় ঠোঁট, ঠোঁটে যেই ডুবে যায় চুপ, ঠোঁট, ঠোঁটে যেই ডুবে যায় চুপ।
1: চুপ কি করা যায় এত সুন্দর গান শোনার পর?
2: এই গানটা চুপ করে শোনার মতন
1: না, চুপ করে শোনার মতন। আরও একটা জিনিসকে চুপ করে দিতে পারে এই গানটা, সেটা হচ্ছে সমস্ত মন খারাপকে চুপ করিয়ে দিতে পারে। তবে মন খারাপকে আজকে চুপ করিয়ে রাখা যাক আরও বেশিক্ষণ সময়, এবং চেষ্টা করবো এই সময়টা যতক্ষণ যতক্ষণ টেনে নিয়ে যাওয়া যায়, যতক্ষণ এত সুন্দর সুন্দর গান শোনা যায়। তবে একটু আড্ডাতেও আসতে হবে, একটু কথাবার্তাও বলতে হবে তোমাদের সঙ্গে, বেশ কিছু জিনিস জানার রয়েছে দুজনের ক্ষেত্রে জানতে চাইব। প্রথমে জানতে চাইব শুরুর কথা, মানে নীলাঞ্জন তো গান লেখো, সুর করো, এবং সুধা বর্ষিতাকে আমরা মূলত পেয়েছি সঙ্গীত মানে কণ্ঠশিল্পী হিসেবে। শুরুটা কিভাবে, মানে গান বাজনার শুরু হাতে ঘড়ি কিভাবে?
3: আমি আমার কথা বলি, আমি ক্লাস ফোরে প্রথম গান শিখতে শুরু করি, এবং ওই ক্লাসিক্যাল শিখতেই প্রথম শুরু করেছিলাম। তো এত ভয় পেয়েছিলাম, মানে ক্লাসিক্যাল ব্যাপারটা এত কঠিন ওই বয়সে, তো মোটামুটি এক বছর শিখে কোনো রকমে পড়ার দোহাই দিয়ে কাটিয়ে দিয়েছিলাম। এবং তারপরে খুব একটা সাহস এবং মানে সেই যোগ্যতাও হয়নি গান শিখবো, মানে এতটাই কঠিন লাগতো যে মনে হতো আমি পারবো না, আমার দ্বারা হবে না। তো ওই এক বছর আমার প্রথাগত গান শিক্ষা। আর তারপরে এই লকডাউন হয়েছিল করোনার সময়, তখন ওই বাড়িতে বসে বসে অনেকটা সময় গিটার বাজিয়ে গান প্র্যাকটিস করতাম। এবার সেখান থেকে ওর একটা গান আমার প্রচণ্ড পছন্দ হয়, সেটা হচ্ছে চোখে চোখ বলে একটা গান আছে ওর। তো ওই গানটা আমি ওকে গেয়ে পাঠিয়েছিলাম।
1: সেই থেকে
3: বলতে পরিচয় আমাদের একটা কমন ফ্রেন্ড আছে, ও তাদের ওই সূত্রেই পরিচয়। হ্যাঁ, ওই সূত্রে পরিচয়। এবার ওর সাথে পরিচয় 2017 কি 2018 নাগাদ। তারপরে এই লকডাউনের সময় ওর গানটার প্রচণ্ড পছন্দ হয়, এবং ওকে আমি পাঠাই গানটা, এবং বলে যে তুমি আমার গান গাইবে, বেশ ভালোই গেয়েছো।

0: এইবার
1: মানে তখন খুব একটা ভালো লাগেনি তার মানে নীলাঞ্জন,
2: না না ভালো লেগেছিল, কিন্তু এই যেটা অথরিটি বেশ ভালোই গেছো তুমি, তাহলে এসো।
0: হ্যাঁ সেটা একটা আমার কাছে অডিশনের মতোই। এবার তারপরেই আসে হচ্ছে শুধু তোমাকেই ভালোবেসে।
3: আচ্ছা তারপরেই আসলো শুধু তোমাকেই ভালোবেসে। এবার তো তোমারটা শুনলাম, নীলাঞ্জন দাস থেকে একটু শুনি।
2: আমার ও সুধাবর্ষীর থেকে আর এক বছর পর ক্লাস ফাইভ, তখন আমি গ্রুপ থিয়েটার করি, তো আমার মিউজিক সম্পর্কে ধারণা থিয়েটার থেকেই এবং পুরোটাই থিয়েটার থেকে। তারপরে মানে আমি যে মানে কোনোদিনই গান আলাদা করে শিখতে ভর্তি হয়েছি এরকম নয়, পুরোটাই মানে লেখার প্র্যাকটিসও থিয়েটার, থিয়েটারের স্ক্রিপ্ট লেখা থেকে বাজানোর প্র্যাকটিসও থিয়েটার, তালের প্র্যাকটিসও থিয়েটার, গাওয়ার প্র্যাকটিসও থিয়েটার, হারমোনিয়াম বাজিয়ে মানে নাটকের গান গাওয়া থেকেই, একসাথে দলে সকলে মিলে গান গাওয়া থেকেই পুরো মানে যদি বুনিয়াদটা বলো তাহলে এইখান থেকেই তৈরি হবো আমার 2010 সালে।
3: ওই যে থিয়েটারকে বলা হয় না যে সমস্ত আর্ট ফর্ম অনেক ক্ষেত্রে এসে মেশে, সেটা বোধ হয় তোমাকে এই যে গান লেখা, গানের সুর করা সব ক্ষেত্রে খানিকটা হলো এগিয়ে দিয়েছে। সবটা মিলে যে কালেকটিভ হয়ে সবটা করা, মানে সবাই মিলে করবো কিন্তু আমি অনেক কিছু করতে পারবো চেষ্টা করলে।
2: হ্যাঁ সেইটাই সেইটাই
1: তো, মানে এই যে ক্লাস 4 5 থেকে তারপরে সেটা একটা বেশ পজ দিয়ে আবার নতুন করে শুরু করা, এটাও বেশ ইন্টারেস্টিং। কিন্তু যে আমরা অনেক কিছুই তো এক একটা সময় হয় যে ঠিক আছে চলো আর করব না, কিন্তু তারপর সেই জিনিসটাই আমাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যায় জীবনে
3: একেবারেই। মানে ওই ক্লাস 4 5 যে সময়ের কথা বলছে, ও সময় কি বলো তো, সময় চাঁদের বুড়ির গল্প শুনে রাতে ঘুমানোটাই বোধ হয় আমাদের জন্য সবচেয়ে মানে প্রিয় ছিল, কিন্তু সেই সময় থেকেই ধীরে ধীরে জন্ম হয়েছে দুজন শিল্পী যারা আমাদের সামনে বসে রয়েছে, যারা জন্ম দিয়েছে চাঁদের বুড়ি নামে একটা অসাধারণ সুন্দর গান। তুমি জানো সায়নী, গতকাল রাতেও আমি আমার একটা সাউন্ড বারে একটা সুন্দর নাইট ল্যাম্প জ্বালিয়ে চাঁদের বুড়ি গানটা শুনছিলাম, এবং আমি এটা শুনছিলাম অবশ্যই তার আগে একটু তো ঘাটাঘাটি করছিলাম নীলাঞ্জন দা এবং সুধাবর্ষী দার বিষয়। সেইখানে এই গানটা তো আমি আগেও বহুবার শুনেছি, কিন্তু কোথাও গিয়ে না মনে ছিল না যে এই গানটা নীলাঞ্জনদেরই গান, এবং যখন মাথায় আসলো তখন আমি ভাবলাম বাহ এটা তো শুনতেই হবে আরও একবার সামনে থেকে। সে রিকোয়েস্টটা থাকবে তোমাদের জন্য, যদি চাঁদের বুড়ি শোনাও আমাদেরকে।
0: আর এই চাঁদের বুড়ি গানটা ওর লেখা, আর গানটা গেয়েছেন গৌরব কেতন লাহিড়ী বলে একজন, তো আমি আজকে এখানে পারফর্ম করছি, কিন্তু মূল গানটি ওনার গাওয়া
3: একেবারে। তুমি যদি সেটা আমাদেরকে শোনাও।
0: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এটা আমার খুব খুবই পছন্দের একটা গান, খুবই পছন্দের।
3: থ্যাংক ইউ যদি সেটা আমাদের শোনাও, থ্যাংক ইউ আগে থেকে।
0: হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ।

0: কি সুন্দর বলতো, কি সুন্দর! মানে এইটা যে এতটা সুন্দর একটা গান তা শুধু আমি বলছি না, বলছে আমাদের বন্ধুরাও। কোথায় বলতো, একটা বোনাস তোমাদের জন্য যে আমরা এই মুহূর্তে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রয়েছি লাইভ, সেখানে সুধা বর্ষিদা এবং নীলাঞ্জন দুজনে হাই জানিয়ে দিল। কিন্তু তার আগেই কিন্তু সন্তু বসাক, সে কিন্তু সুধা বর্ষিদার গান শুনতে শুনতে জানিয়েছে যে ওয়াও সুধা বর্ষিদা, তোমার গানের গলা কি সুন্দর। কৃষ্ণনগর থেকে শুনছে গানটা, অসাধারণ হয়েছে।
1: আমি আমি নদিয়ার নবদ্বীপে বাড়ি আমার,
0: এই তো দেখেছেন আপনার পড়শির গান, আপনার পড়শির গান, আপনার ভালো লাগবে না তো কার ভালো লাগবে। আরে কিন্তু আপনার পড়শির গান কিন্তু সকলেই ভালো লাগে, এটা একটা অদ্ভুত বিষয় যে আপনার পড়শির গান বলে আপনি নেপোটিজম করছেন এমনটা নয়। আর এই আড্ডায় আরো অনেক গান হবে, নিশ্চিন্তে থাকুন আপনারা সকলে। তোমাদেরকে বলছি যারা শুনছো মন দিয়ে এবং কমেন্ট করবে কিনা ভাবছো, ফোন করবে কিনা ভাবছো, তাদের জানাই তোমরা কিন্তু ফোন লাইনেও কানেক্ট করতে পারো। 03322131342 ইজ দ্য নাম্বার, সো ঝটপট করে কল করো। তোমাদের প্রিয় গান যেটা নীলাঞ্জন দা কিংবা সুধা বর্ষিদা শোনাতে পারে এমন গান রিকোয়েস্ট করতে পারো। আমরা ফিরছি আবারও আড্ডায়, তবে তার আগে একটা ছোট্ট ছোট্ট মাইক্রো বিরতি, ফিরছি এক্ষুনি। তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর সায়নী, সঙ্গে সুধা বর্ষিদা এবং নীলাঞ্জন গানে গল্পে আড্ডায়।
2: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হলো কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 অগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455-এ। ভরসার অপর নাম আয়ুষ্মান।
0: ওই যে বললাম মাইক্রো মাইক্রো বিরতি যাকে বলে, একদম ততটুকুই ছিল বিরতি, কারণ এই আড্ডার মাঝে বিরতি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী করা যায় না,
3: একদমই না। মানে এত সুন্দর সুন্দর গানের ঝুলি আজকে রয়েছে যে মানে সেখানে যদি
0: আমাদের সঙ্গে নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: নমস্কার, আমি সাদগেছি, আমি মেমারি থেকে মাধব পাল বলছি।
0: হ্যাঁ বলুন।
4: নীলাঞ্জন দা এবং সুহদার গান খুব ভালো লাগছে,
5: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে।
4: হ্যাঁ হ্যাঁ, নীলাঞ্জন কণ্ঠে একটা গান শুনতে চাই।
0: হ্যাঁ আমরাও শুনতে চাই,
1: খুব ভালো আবদার এটা,
0: নীলাঞ্জনদার কাছে আবদার রেখেছে আমাদের ফোন লাইনের ওপারের এক বন্ধু, দেখবো নীলাঞ্জনদা সেই আবদার রাখতেই আমাদের কি শোনায়, কি শোনাবে আমাদের?
5: আমার খুব ব্যক্তিগত পছন্দের গান, আমার বাবার খুব পছন্দের গান, গানটার নাম হচ্ছে আর গান বানানোর নেই।
0: বেশ
3: বাহ।

0: এই কথা, এই কথা গানে শুনলে মানতে পারি, এই কথা যদি সত্যি সত্যি বলো তাহলে মন খারাপ হবে, এটুকুই বলার। তবে মন খারাপ হয় না যখন এত সুন্দর গান শুনি, এবং এত সুন্দর গান শোনার পরে বন্ধুরা যে সমস্ত কমেন্ট করছে সেগুলো যখন পড়তে পারি। যেমন এক বন্ধু দেখতে পাচ্ছি শক্তি কুমার চট্টোপাধ্যায় কমেন্ট করছেন যে, তিনি কমেন্ট করছেন যে শুনছি আমি বুড়ো মানুষ, যুববাণীর অনুষ্ঠান আমাকে যুবক বানিয়ে দেয়, যুববাণীর জন্মদিনে অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ। এটি তার প্রথম কমেন্ট। এবং তারপরে কমেন্ট যেটি করেছেন, তিনি বলেছেন যে সুধাবর্ষী নামটির কথা বলছেন যে গানগুলো তো খুব সুন্দর সুধাবর্ষী, কিন্তু এই সুধাবর্ষী নামটা কে দিয়েছিল? নিশ্চয়ই দাদু দিয়েছিলেন?
1: না, আমার বাবা দিয়েছিল। সুধা মানে অমৃত, আর বর্ষী অর্থাৎ যে বর্ষণ করে, অমৃত বর্ষণকারী।
2: আচ্ছা, এই যে অমৃত সেটা কি গান? গানটাই তাহলে সুধা বর্ষী।
0: তোমার বাবা অ্যাজিউম করেছিল তুমি সুন্দর গান?
1: হ্যাঁ, এরকম আমার আমার বোনের নামও খুব অদ্ভুত, মানে বোনের নাম হচ্ছে ছান্দসিকা।
2: আমার
1: থেকে অনেক ভালো গান গায়, ও শিখছে প্রপার, মানে
3: চার বছর এই ক্লাস ফোরে তুমি পালিয়ে এসেছিলে, ও সেখানে দাঁড়িয়ে আছে, তোর থেকে বেশি সাহসী ও।
0: আচ্ছা, এবার নীলাঞ্জনের থেকে একটা বিষয় আমি জানতে চাইবো, তুমি তো গান লেখো, মানে গান লেখার ক্ষেত্রে তোমার এখন যথেষ্ট নাম ডাক হয়েছে।
2: হ্যাঁ, মানে সেটা সিনেমা বা ওয়েব সিরিজ বা নিজেদের দলের জন্য,
0: মানে এবং নীলাঞ্জন তো অভিনয় করে, তো যেমনটা বললো থিয়েটারের সঙ্গে তার যে সংযোগ, সেখান থেকে অভিনয়তেও দেখতে পেয়েছি নীলাঞ্জনকে আমরা। এই যে লিরিসিস্ট হিসেবে কাজ করা, তোমার লেখা গান, সে নিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ হয়েছে, কিন্তু নিশ্চয়ই কখনো রিজেক্ট হয়েছে? নিজের গান, নিজের লেখা রিজেক্ট হতে যখন দেখেছো, তখন কেমন অনুভূতি ছিল?
3: এই মানে খুব রিসেন্ট পাস্টেই তো আমি বাণিজ্যিক কাজ করছি, মানে কমার্শিয়াল কাজ, তো সেইখানে রিজেক্ট হয়, তো তাতে মানে তাতে খুব যে মন খারাপ হয়, মানে আমি তো আমার গান থেকে ভরসা হারাই না, মানে আমি জানি আমার গানটা ভালো, ওনাদের সাথে ওয়ার্ক করছে না, কিন্তু গানটা আমার দারুণ, আমার খুব ভাল লাগে, এবং ওই গানটা হলো আমার একটা প্র্যাকটিস হলো। তবে এটা এই রিজেকশনের যে প্রসেসটা, সেটা একটা খুবই খুবই শেখার মতো বিষয়, যে একই একই ধরো একটা ঘটনা নিয়েই লিখতে বলেছে আমায়, ধরো আজকে সকালে আসার সময় খুব বৃষ্টি পড়ছিল, আমায় এটা নিয়েই লিখতে বলেছে, এবার সেইটাকেই তার তার পছন্দ হচ্ছে যে তার জুতোটা ভিজে গেছে, এবার আমি ভাবতে পারি তার ছাতা ভিজেছে বলে তার চিন্তা, তার জামা ভিজেতে বলে চিন্তা, তার প্যান্ট ভিজেছে বলে চিন্তা, আসলে এই প্রত্যেকটা একই ঘটনা, আমার চার পাঁচটা দিক দিয়ে দেখতে হলো, তারপরে দেখলাম যে উনি আসলে জুতোটাই ভিজেছেন, এইটা নিয়ে গানটা চাইছেন। হ্যাঁ, তো এই এইটা একটা দারুণ প্র্যাকটিস লেখার ক্ষেত্রে,
0: হয়তো তাকে কানেক্ট করতে পারলো না, কিন্তু
3: আমি তো এতগুলো অ্যাসপেক্ট জানতে পারলাম,
0: এক্স্যাক্টলি,
3: যে এত এতগুলো ভাবে দেখা যায় একটা ঘটনাকেই,
0: মানে রিজেকশন থেকে শিখতে পারে, এটা একটা বড় গুণ, কিন্তু এটা একটা দারুণ গুণ, অবশ্যই এত গুণ না থাকলে এত গুণী মানুষ হয়ে ওঠা যায় না।
2: মানে আমরা যেটা দেখেছি যে শুধু তোমাকেই ভালোবেসে যখন আমরা গানগুলো পরপর শুনছি, তখন সেখানে বেশিরভাগ গান আমরা দেখছি যে প্রেমের গান আমরা পাচ্ছি, কিন্তু তা

0: ছাড়াও তো অন্য ধরনের কিছু গান রয়েছে, যেরকম ধরা যেতে পারে যে চাঁদের বুড়ি বা আর গান বানানো নেই, এগুলো যেরকম অন্যরকম, এইগুলো ছাড়া আর কি বিষয় নিয়ে তোমাদের গান বাঁধার ইচ্ছে রয়েছে?
1: আমার তো মানে আমার লেখার ক্ষেত্রে আর কম্পোজ করার ক্ষেত্রে আমার ভালোবাসা ছাড়া আর কিছু নিয়ে একদমই আপাতত গান বানানোর ইচ্ছা নেই, যদি না সেটা কমার্শিয়াল কাজ হয়, মানে অন্য কারো ধরো ছবির কাজ হলো বা সিরিজের কাজ হলো, তা বাদে আমি ব্যক্তিগতভাবে চাই মানে সেই চৈতন্য মহাপ্রভু ভালোবাসার ওই যে নদীয়ার কথা বললো, তাই যে ভালোবাসার কথা বলতে বলতে ঘুরে বেড়েছি, আর আমি যদি সারা পৃথিবী জুড়ে ভালোবাসার গান গাইতে পারি আমি এর চেয়ে বেশি খুশি অন্য কিচ্ছুতে হব না, অন্তত এই সময়ে দাঁড়িয়ে।
2: এখানে এই এক্স্যাক্টলি এই একটা কথা আমি বলতে যাচ্ছিলাম, আমার মুখের কথা কাড়লে, যেটা সায়নীকে বলবো যে দেখো অনেক কিছু নিয়ে কাজ হয়, অনেক রকম লিরিক লেখা হয়, অনেক রকম এক্সপেরিমেন্টাল কাজ হয়, তবে কোথাও যেন এই সময় দাঁড়িয়ে ভালোবাসা নিয়ে কাজ করাই বোধ হয় সবচেয়ে বেশি শ্রেয়, এবং সে কাজটাই ওরা করছে।
0: আমি সুধা বর্ষিদার কাছে জানতে চাইবো যে নীলাঞ্জন দা যেরকম বললো যে এই ভালোবাসা ছড়িয়ে দিতে চায়, তুমিও কি মানে এই কথাতেই সহমত নাকি তোমারও অন্য কোনো ধরনের গান গাওয়ার ইচ্ছে রয়েছে?
3: ইচ্ছে বলতে আমার কাছে তো রকম কোনো গানের অফার কিছু আসে না
1: এখনো পর্যন্ত।
3: হ্যাঁ এখনো পর্যন্ত। এবার আমি নিজের পটেনশিয়ালটাও জানি না কিরকম, মানে আমি গান গাইতে পারবো কি না, এছাড়াও অন্য জনারের গান গাইতে পারবো কি না, তো আপাতত আমার কাজ করা খুব মানে নিজের লোকের সাথে, তো ওর বেশিরভাগ গানই ওই প্রেম কেন্দ্রিক, ভালোবাসা কেন্দ্রিক, এবং আমার ওগুলো গাইতে ভালো লাগে, যেগুলো আমি নিজে ফুটিয়ে তুলতে পারি, মানে ওর কথাগুলো বুঝে সেগুলোকে মানে আমার মতো করে বলতে পারি, যাতে আরেকটা লোকও কানেক্ট করতে পারে, আরেকটা লোকও ওই একই কথাটা, শুধু কথা বললেই তো হয় না, মানে যাতে তুমি বুঝতে পারো সেই চেষ্টাটাও করতে হয়। তো ওই কোথাও গিয়ে ওই একই গান গাইছি অবশ্যই, কিন্তু চেষ্টা করব, মানে অবশ্যই নতুন কাজ করার তো ইচ্ছা আছেই
2: নিশ্চয়ই,
3: হ্যাঁ যদি কোনোদিন সুযোগ হয় নিশ্চয়ই করব,
2: একেবারে আমরা অপেক্ষা করব সেটার জন্য। এবং তুমি যে বলছিলে যে ডাক পাচ্ছো না, কিন্তু যেখানে তুমি গান গাইছো সেখানকার প্রতিক্রিয়া কিন্তু অসাধারণ হচ্ছে, এটা কিন্তু আমি রীতিমতো পরখ করে দেখেছি, তোমাদের লাইভ অনুষ্ঠান সেটা কোনোভাবে হয়তো সেটা কোনো ছোট্ট ভিডিও ক্লিপিংস আপলোড হয়েছে সোশ্যাল মিডিয়াতে, পরবর্তীকালে কিছু মানুষ এসে কমেন্ট করছে, আমি নিজে দেখেছি যে গতকাল একটা ম্যাজিককে প্রত্যক্ষ করলাম, তো এমন ম্যাজিক আমরা প্রত্যক্ষ করছি, আমরা সৌভাগ্যবান, করবারও বেশ কিছুক্ষণ, তোমরা যারা এখনো জয়েন করোনি জয়েন করো, ফিরছি সেই গান গল্প আড্ডায়, তবে তার আগে আবারও একটা ছোট্ট ছোট্ট ছোট্ট একটা মাইক্রো বিরতি, ফিরছি এক্ষুনি, কোথাও যেও না, তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর সায়নী, সঙ্গে নিয়ে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: ফিরলাম, ওই যে বললাম ম্যাজিক প্রত্যক্ষ করছি, ম্যাজিক প্রত্যক্ষ করার আরও মাত্র মাত্র 28 মিনিট আমাদের সঙ্গে রয়েছে, এবং সেই ম্যাজিকের পরের পর্যায়েতে একটা মন ভালো করা কমেন্ট আমরা পেয়েছি, যেখানে রাজদাস কমেন্ট করছে, বলছে তোমায় দেখিনি গানটা একবার হোক প্লিজ। আমরাও বলবো প্লিজ প্লিজ
2: হোক, আমরাও তোমাকে দেখিনি কিন্তু তোমার জন্য গানটা গাইবো।
1: বেশ রাজ, এটা তোমার জন্য শুনবো তোমায় দেখিনি, সুধা বর্ষিতা এবং তার সঙ্গে নীলাঞ্জন দাও কিন্তু এই গানটার মধ্যে অবশ্যই থাকবে।

জানলার পাশে বসে মিছি মিছি কাটা কুটি চিন্তার কি জঞ্জাল, পারা পাপারা বাপারা পারা পাপারা, তোমাকে পাওয়া যদি এতটা সহজ হতো ভালোবেসে হতাম কাঙাল, পারা পাপা পারা পারা পারা পাপারা, জানলার পাশে বসে মিছি মিছি কাটা কুটি চিন্তার কি জঞ্জাল, তোমাকে পাওয়া যদি এতটা সহজ হতো ভালোবেসে হতাম কাঙাল, চাতক পাখির মতো বসে বসে চেয়ে থাকা অপেক্ষাতে না যে হাল, তোমাকে দেখব।

এতদিন পরে যদি সত্যি সামনে আসি, কান্নায় ভিজে দুটো গাল, স্বপ্নের মতো তুমি তেমনি মুছিয়ে দিলে লজ্জায় টুকটুকে লাল। স্বপ্ন দেখা আবার চিন্তা শুরু, আবার সবটা গোলমাল। একবার দেখা হলে আবার আসবে কবে, অপেক্ষাতেই না যে হার।

0: যারা তোমাদের প্রিয় মানুষকে দেখনি বহুদিন বা হয়তো সেই দেখা দেয়নি কোনোভাবে, গানটা ডেডিকেট করে ফেলো, তাকে শুনিয়ে ফেলো, তার বাড়িতে একটা ছোট্ট তুমি সাউন্ড স্পিকার একটা গিফট করতে পারো তাকে, যে গানটা
1: সাউন্ড স্পিকার একটা লোড করে দেবে,
0: ওটাকে অবশ্যই
1: যেই চালাবে ওইটাই বাজবে,
0: একটা মেমোরি চিপে শুধুমাত্র একটি গান ভরে সেটাকে প্লে করে তার বাড়ির সামনে রেখে দিয়ে চলে এসো।
1: হ্যাঁ, মানে একটি গান কিন্তু না, মানে নিরঞ্জন দেব সদাশিবের গানগুলো
0: এই গানটা আমি আমি এই সিচুয়েশনের জন্য বললাম, এটা তুমি করে দেখো, এটা কিন্তু তোমাকে একটা ভালো ফল দিতে পারে, এবং যদি এটা কাজে দেয় ট্রিট দিতে ভুলো না আমাদের চারজনকে, ওকে?
2: যদি উল্টো ফল দেয় আর জানো তো
0: তখন দেখো, এটা তো বললাম, এবার সব ক্ষেত্রে কি জানাতে হয়,
1: আমাদেরকে পাচ্ছে কই, মানে যদি হয়ে যায় তাহলে একবার একটুখানি জানিয়ে দিলেই হবে, আমরা পৌঁছে যাব।
0: হ্যাঁ, নিশ্চয়ই পৌঁছে যাব। আচ্ছা, দু একটা বিষয় তোমাদের থেকে জানারও রয়েছে গান শোনার সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে গিয়ে একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করে, দুজনের কাছে এটা জিজ্ঞেস করব যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক নিয়ে যারা কাজ করছে তাদের কাজ করার যে পরিসরটা, তাদের কাজ করার যে প্রসেসটা, পুরোটাই যদি বলি গত 15-20 বছরের মধ্যে পুরো পাল্টে গেছে, প্রায় পুরো একটা ডাইনামিক চেঞ্জ এসছে। যে আগে একটা অ্যালবাম তৈরি করতে গেলে প্রথমত সেখানে রেকর্ড করা একটা বড় কস্টলি একটা বিষয় ছিল, সেটাকে এখন অনেক রকমভাবে করা যায়, মানে কম বাজেটের মধ্যেও করা যায় নিজেদের মতো করে, কিন্তু ওই রেকর্ড করা থেকে শুরু করে সেটাকে ক্যাসেট তৈরি করা, তারপর সেটাকে মানে ক্যাসেট তৈরি করার জন্য প্রথমত একটা অ্যালবাম তৈরি করার যে প্রসেসটা সেটা, তারপর সেটা ক্যাসেট হয়ে সেটা মার্কেটে আসা, সেটা বিক্রি হচ্ছে কি না সেই দিকে নজরটা দেওয়া, তারপর গিয়ে তুমি সফল হচ্ছ কি না এটা বুঝতে পারা, তো এই যে প্রসেসটা, এবং সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমাদের হাতে ডিজিটাল ইকুইপমেন্টস যথেষ্ট পরিমাণে রয়েছে, আমরা রেকর্ড করা, হ্যাঁ অবশ্যই বিভিন্ন কোয়ালিটিতে রেকর্ড করতে পারি বিভিন্ন ইকুইপমেন্টস দিয়ে, কিন্তু খুব কম বাজেটের মধ্যেও তো কোনো না কোনোভাবে একটা মানুষ একটা মোবাইল থেকেও গান গেয়ে সেটা ভাইরাল করে দিতে পারছে সোশ্যাল মিডিয়ায়, তো এটা কি কোথাও গিয়ে সুবিধা হয়েছে যারা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক নিয়ে কাজ করছে, নাকি কোথাও গিয়ে এটা হয়েছে যে সহজলভ্য হয়ে গিয়ে মানুষ মূল্য দিতে কম মানে ভুলে যাচ্ছে?
3: হ্যাঁ, প্রথম কথাটা বলি, তুমি একটু আগে যে পুরো গল্পটা বললে,
0: হ্যাঁ,
3: যে এই সোশ্যাল মিডিয়া কোয়ালিটি,
0: হ্যাঁ,
3: খারাপ কোয়ালিটি কিন্তু ভালো লোকের কাছে পৌঁছচ্ছে, প্রচুর মানুষ শুনছে, এই পুরো ব্যাপারটা তুমি জেনে বললে,
0: অবশ্যই,
3: মানে এই এই এই পুরো সেম ব্যাপারটাই হয়েছে শুধু তোমাকেই ভালোবেসের জন্য। শুধু তোমাকেই ভালোবেসে যখন ও আমাকে গানটা লিখে পাঠিয়েছিল এবং গিয়ে ওই রেকর্ড করে পাঠিয়েছিল, বলেছিল এইভাবে গাও, তো আমি যখন ওকে পাঠাই তখন একটা হোয়াটসঅ্যাপ ওই রেকর্ড ছিল, ওটা হোয়াটসঅ্যাপ অডিও টাইপ, ঠিক আছে, এবার সেইটাই পরবর্তীকালে কিন্তু তুমি ইউটিউবে শুনতে পাও এবং যে গানটা এত লোক শোনে,
0: একদম
3: মেন ভার্সনটা ওটাই, আমার পুরনো একটা ফোন ছিল ওই ফোনে রেকর্ড করা, এবার এবার কোথাও গিয়ে ওটা হয়তো লোকে বেশি কানেক্ট করতে পেরেছে, পরে ওটাকে আমরা আরও ভালো কোয়ালিটিতে ফেলে রেকর্ড করে নতুন করে করেছিলাম, কিন্তু ওই ব্যাপারটাকে ম্যাচ করে উঠতে পারেনি
0: একেবারেই,
3: পুরনোটা পুরনোই থেকে গেছে,
1: ওটাই যে অরিজিনাল যে ভার্সনটা তার যে একটা,
0: তুমি যদি দেখো ওটা কিন্তু শুনলে বোঝা যায় যে খুব হাই কোয়ালিটি স্টুডিও রেকর্ডিং নয়, কিন্তু ওটা হাজার হাজার লাখ লাখ মানুষ শুনে এত ভালোবেসেছে।
1: হ্যাঁ, মানে আমরা যখন কোনো একটা সিচুয়েশনের মধ্যে থাকি তখন আমাদের মনটা যেরকম থাকে গানটা ঠিক ওইভাবেই আমাদেরকে কানেক্ট করে নিয়েছে, ওই ভিতর থেকে আসা যে ব্যাপারটা একটা গান,
3: খুব র ব্যাপারটা, খুব র।
1: হ্যাঁ,
0: তো তার মানে তোমাদের ক্ষেত্রে কি এটা মানে তোমাদের নিশ্চয়ই এটা ফিল হয়েছে যে

0: সবকিছু হাতের সামনে রয়েছে।
1: হ্যাঁ, এবং যারা এখন এই মুহূর্তে মানে দলগত হয়ে কাজ করছে তাদের জন্য এটা কতটা সুবিধের একটা ব্যাপার,
2: দলগত হোক বা মানে মানে এক এক করে, হ্যাঁ মানে একাই করুক, দেখে মানে ইন্টারনেট তো সবকিছুই অনেক সহজ করে দিয়েছে, তো এই মানে সেই সেটা সঙ্গীতের ক্ষেত্রেও হয়েছে। এবার ওই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করাটা স্বাধীন, ওই যে নির্ভরতাটা কমেছে, যেটা তুমি বলে যে একটা রেকর্ড লেভেলের কাছে যাব, তাকে গিয়ে অ্যাপ্রোচ করব, তারপর ফিনান্সার কখন কবে পাবো না পাবো, আমার ওটা অ্যালবাম বানানোর যে পুরো খরচ, এইগুলোর ওপর আর কারোর উপর নির্ভর হতে হচ্ছে না, সে স্বাধীনভাবে নিজের মোবাইলেই, ক্যামেরা এখন সব মোবাইলেই থাকে, সে ভিডিও করতে পারবে আর রেকর্ডারও থাকে, সে অডিও রেকর্ড করতে পারে। এবার যদি সে মানে বাজারের যে প্রতিযোগিতা চলছে যে কে কত ভালো মানে প্যাকেজিংটা করলো সেইটার পেছনে ছোটে, তাহলে তার খাটনি বেড়ে যাবে, হয়তো ক্যামেরা কিনতে হবে বা ভালো রেকর্ডিং
3: খরচা দুটোই বেড়ে যাবে,
2: ইকুইপমেন্ট লাগবে, কিন্তু তা বাদে শুধু যদি গান শোনানোর উদ্দেশ্য হয়ে থাকে তাহলে একটা মোবাইল ফোনেই সম্ভব বলে তো মনে করি
0: একেবারে। এবং এই যে বললাম না যে যারা নতুন গান বাজনা করছো তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এই যে মেসেজটা তোমরা পেলে অলরেডি। কিন্তু রাজ যে আমাদের একটা গানের রিকোয়েস্ট করেছিল, রাজ বলছে সে একজন গিটারিস্ট, টুকটাক গানও করে, একদিন একটা গান গেয়ে ট্যাগ করবে আমাদেরকে, শুনো বস, আমাদেরকে জানিয়েছে, একটু দেখো বস, নিশ্চয়ই আমাদের ট্যাগ করো, আমরা নিশ্চয়ই শুনবো, এবং এইটাই শুনবো বস, এটাই তো শুনতে চাইছিলাম যে তোমাদের ভালো লাগাটা। এবং আরও একটা ভালো লাগার কথা কিন্তু আমাদের জানিয়েছে আমাদের এক বন্ধু, কে, তার নাম শুভশ্রী।
1: হ্যাঁ, শুভশ্রী বলছে যে বরফপাতে বা সব গুলিয়ে যায় গানটা সে শুনতে চেয়েছে, কিন্তু অলরেডি বরফপাতে গিয়ে দিয়েছে সুধাবর্ষিদা, মানে সে হয়তো কোনো কারণে মিস করে গেছে।
3: ঠিক আছে, তোমার জন্য সব গুলিয়ে যায় আমরা গিয়ে দিচ্ছি।
0: দেখলে কত সুন্দর, কত ভালো আবদার মেটায় তারা, তো এরকম আবদার রাখো, নিশ্চয়ই আরো মেটাবে নীলাঞ্জনদা এবং সুধাবর্ষিদা।

0: শব্দগুলো ভাই, এত সুন্দর গান শুনলে শব্দগুলো ভাই, এবং এই যে গোলানোর কথা বললাম সব গুলিয়ে যায়,
1: এইটাতেও কিন্তু যার এখনো গুলিয়ে গুলিয়ে যাচ্ছে মানে পেটের কথাটা বলবে কি বলবে না ভাবছে, সেও কিন্তু এখনো ডেডিকেট করে দিতে পারে গানটা শুনে,
0: ডেডিকেট করো। এবং এই যে গুলিয়ে যাওয়ার কথা বললাম, একটা সুন্দর কমেন্ট এসেছে সেটা পড়তেই হবে, যেখানে দেখতে পাচ্ছি কুলদীপ রয় চৌধুরী বলছেন, ঘটনাচক্রে সে আজ কর্মক্ষেত্রে যায়নি, তার যাওয়া হয়নি আর কি, বলছে আমাদের অনুষ্ঠান সে শুনছে, খুব সুন্দর হচ্ছে, এবং এই যে সব গুলিয়ে যায়, কখনো কাজকর্মে যাওয়া গুলিয়ে যায়, কিন্তু প্রেমে পড়া গুলোয় না, প্রেমে পড়া গুলোবেও না, প্রেমে পড়তে হবে, এমন সুন্দর গানের প্রেমে পড়তে হবে, এবং এত সুন্দর গানকে ডেডিকেট করতে হবে তোমাদের প্রিয় মানুষকে। এবং আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের জন্মদিনের এই যে একটা স্পেশাল কনটেস্ট চলছে, সেই কনটেস্টে আমাদেরকে ট্যাগ করে ফেলতে হবে।
1: এবং একটু আগে যে বন্ধু বলছিল যে সে একটা গান গেয়ে আমাদেরকে ট্যাগ করবে, সে কিন্তু এই কনটেস্টেও পার্টিসিপেট করতে পারে।
0: এবং তাদের জন্য বলি মাত্র দুটো দিন বস, আর শুধু আজ এবং কাল, ঝটপট করে পোস্ট করে ফেলো এবং ট্যাগ করে ফেলো। কি করবে সেটা আগে শোনো, তারপর বলছি বাকি কথা।
2: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয় তাই না?
3: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।

0: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিও ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
1: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে,
2: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
3: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
0: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
1: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগাস্ট।
3: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
4: #YV56।
5: শুনলে তো কি করতে হবে? তাহলে আর লেট নয়, করে ফেলো পোস্ট। বাকি কথা হবে তারপরে। কিছু বিশেষ উপহার থাকবে তোমাদের জন্য জন্মদিনের প্রাককালে কিংবা জন্মদিনের মুহূর্তে। আচ্ছা, এবার আমরা আড্ডায় ফিরি। যে কথা বলছিলাম যে শুধু তোমাকেই ভালোবেসে কালেকটিভ এবং সেখান থেকে নীলাঞ্জন এবং সুধা বর্ষিদা, শুধু তোমাকেই ভালোবেসে রিকোয়েস্ট আসছে, প্রচুর রিকোয়েস্ট আসছে শুধু তোমাকেই ভালোবেসে। তো সেটা কি করতে পারি আমরা, রিকোয়েস্ট করতে পারি আমরাও?
6: হ্যাঁ, আমরাও তাহলে একটু রিকোয়েস্ট করি গানটা একবার শোনানোর জন্য। আচ্ছা, এই গানটা যদি একটু দুজনের গলাতেই হয়,
7: হ্যাঁ আমরা কি তোমাদের একটু অপেক্ষা করাতে পারি? তাহলে এইটা শেষে গাইতে পারি শোয়ের,
5: বলছো? বেশ বেশ বেশ,
6: তাহলে তোরা উপরি পাও না,
7: মানে আমাদের পক্ষ থেকে তোমাদের জন্মদিনের জন্য এটা আমরা উপহার হিসেবে দিতে।
5: বাহ বাহ,
6: থ্যাংক ইউ।
5: তাহলে এটা যে কমেন্ট করেছিলে অভিষেতা, অভিষেতা নিশ্চয়ই রাগ করবে না? অভিষেতা নিশ্চয়ই এটার জন্য আরেকটু অপেক্ষা করবে।
6: হ্যাঁ, একদম শেষ পর্যন্ত তাহলে শুনতে হবে পুরো অনুষ্ঠানটা।
5: একদমই। আসলে অভিষেতা কি বলছে জানো তো? অভিষেতা বলছে, এক সময় শুধু তোমাকেই ভালোবেসে কলার টিউন, রিংটোন, অ্যালার্ম সব কিছুতে ছিল, প্রচন্ড পছন্দের গান এই গানটা তার। মানে তাকে কি অভিষেকের জন্য একটা ছোট্ট মেসেজ হয়ে যাক, ছোট্ট করে একটা মেসেজ।
8: থ্যাংক ইউ অভিষেকা, তুমি সারাদিন ধরে এই একটা গলা শুনতে, অ্যালার্মে মানে যে তোমাকে ফোন করতো সেও শুনতো, তাকেও জোর করে শোনাতে, এটা খুব ভালো। আর ওর ওর লেখা শুনতে মানে শোনাতে, মানে তুমি আমাদের প্রচারের জন্য মানে পুরোপুরি উদ্যোগ নিয়ে নিয়েছিলে, থ্যাংক ইউ তার জন্য।
5: সত্যি মানে এই কলার টিউন রাখাটা কিন্তু দারুণ উপায় না?
7: মহাশ্বেতা প্রচার তরঙ্গ ওটা
5: শুনতেই
6: হবে। এবং এবং মাঝে মাঝে নতুন গান শুনলে আমরা বলি না যে এটা কি গান, মানে তারপরে যে নিজের এই যে, হ্যাঁ এই যে একটা প্রচার, একদম
5: কিউরিওসিটিটা তৈরি করা। তবে আড্ডায় ফিরবো, শুধু তোমাকেই ভালোবাসি এখন শোনাই নি, ঠিক আছে শুনবো আমরা পরে। তাহলে অন্য একটা গান শুনতে চাইবো যেটা আমাদের লিস্টে রয়েছে, আমাদের ওই যেটা বললাম যে আমাদের মানে চাহনে বালা জোর লিস্ট ওটাই রয়েছে। সেখানে একটা সুন্দর গান, আবার ভালোবেসে ফেলেছি তোমায়, যে গানটা শুনে আবার আবার বারবার ভালোবেসে ফেলা যায় এই গানটাকে।

0: ফেলেছি তোমায়।
1: কারা কারা আবার ভালোবেসে ফেললে বলো তো, কমেন্ট করে জানাও। আমরা লাইভে রয়েছি, সেখানে কমেন্ট করতে পারো, আমাদের পোস্টারে কমেন্ট করতে পারো, আমাদের বন্ধুরা কমেন্টও করছে, তোমরা কমেন্ট করতে থাকো। আমরা এক কাজ করি, আমরা নীলাঞ্জনকে এবং সুধাবর্ষিতাকে আর একটু সুযোগ দিই, ওই গলা ভিজিয়ে নেওয়ার মতন, একটুখানি জল খাওয়ার মতন সুযোগ দিই। অনেক গান শুনছি তো, অনেক আড্ডাও হচ্ছে, আরও আড্ডা দেবো। তবে এবার একটা স্পেশাল মোমেন্টের জন্য কিন্তু অপেক্ষা, যে স্পেশাল মোমেন্টটা হচ্ছে জন্মদিনের একটা অ্যানাউন্সমেন্ট। জন্মদিন, তোমরা ভাবছিলে যে উইকে তো এত কিছু হচ্ছে, তাহলে জন্মদিনের দিন কি হচ্ছে? এবার তো সেটা শুনতে হবে বস, তাহলে শুনে ফেলো জন্মদিনের দিন কি বিশেষ উপহার থাকছে তোমাদের জন্য আমাদের তরফ থেকে।
2: আরে আরে, চ্যানেলটা ঘোরাচ্ছ যে বড়, চটপট ভলিউমটা হাই করো।
1: কিসের এত হইচই, কিসের এত সাজগোজ, যুববাণীর হাল হকিকত রাখছো কি খোঁজ?
3: আসছে তো জন্মদিন, হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
4: আপ সেঞ্চুরি পার করে জুড়ে আরো ছয়, 56-র সেদিনে হবে ভরপুর এনজয়।
2: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছো ট্যাগ, ভিডিওতে দেখিয়েছো তোমাদের স্ব্যাগ।
1: সেরা ভিডিও কার হলো, কে হবে উইনার, প্রথমেই ডিক্লারেশন, সময় উপহার পাওয়ার।
3: উত্তেজনা থামতে না থামতেই স্টুডিও উঠবে কেঁপে, চিরকুট ব্যান্ড আসছে, আচ্ছাটা বসবে জেকে।
4: গানের রেশ কাটতে না কাটতেই টলিউডের গ্ল্যামার, ঈশা সাহা থাকছে আজ চমক আর একবার।
2: সব শেষে এক বিশেষ উপহার, কানটা রেখো খাড়া, থাকবে একটা নতুন কিছু, যাবে না গো ছাড়া।
4: সকাল 9:30 থেকে বেলা 12টা, 2.5 ঘন্টা বস, কান সরালেই মিস করবে, হবে তোমারই লস।
2: একদম 56 বছরের সম্পর্ক আমাদের, তাই ঘড়িতে সকাল 9:30 বাজলেই সোজা রেডিওটা অন করে নিও,
1: জম্পেশ সেলিব্রেশন হবে।
4: তাহলে যুববাণীর 56তম জন্মদিনে শুনতে হবে
5: ছন্দে ছন্দে 56।
1: তাহলে 9:30 থেকে কি প্ল্যান থাকছে রোববার, মনে থাকবে? নিশ্চয়ই মনে থাকবে, এ ব্যাপারে আমাদের তো ভরসা আছে। আর এই মুহূর্তে আর অল্প একটু সময় তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর সায়নী এই বার্থডে স্পেশাল উইকের আড্ডায়, আর আমাদের সঙ্গে রয়েছে নীলাঞ্জন ঘোষাল এবং সুধাবর্ষী চক্রবর্তী। যারা সুধাবর্ষীদা এবং নীলাঞ্জন দুজনে কিন্তু গানের, সুন্দর সুন্দর গানের ভরসায় আমাদের ভরসাকে অন্তত ভরসা জুগিয়েছে।
6: এবং এখানে আমি একটা মানে কমেন্ট একজন করেছেন, আমাদের বন্ধু অসীম কুমার মণ্ডল, তার কথাটা আমি না বলে পারছি না, যে তিনি বলছেন যে আমি সকাল সকাল কাজ থেকে চলে এলাম সুন্দর অনুষ্ঠান শোনার জন্য, এবং এই যে তীব্র গরম, এই গান শুনে কিন্তু ওনার মনটা একদম শীতল হয়ে গেছে
1: একদম শুরু থেকে। ওই যে শুরুতে বরফপাতে শুরু হয়েছে, তাহলে কেন সুন্দর হবে না বলুন তো, এবং তীব্র গরমে তা তো হবেই। তবে ওই যে বললাম আমাদের সময় খুব খুব খুব কম, সেই অল্প সময়ের মধ্যেই আমাদেরকে আড্ডা দিতে হবে, এবং সেই আড্ডায় যে বিষয়টা পরে তোমাদের জন্য থাকবে, একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে অনেকগুলো গান তো রয়েছে, এইবার শুধু তোমাকেই ভালোবেসে তো তোমরা লাস্টে শোনাবে বলেছিলে, তাহলে তোমাদের থেকে একটা নতুন কোনো গান শুনতে চাইবো। মানে শুধু তোমাকেই ভালোবেসে তো অনেকদিন আগের গান, এবং একদম নতুন একটা গান নিয়ে আমাদের কথা হচ্ছিল অনুষ্ঠান শুরুর আগে, যদি সেটা খুব ছোট্ট করে আমাদের শোনাও, বা যারা শোনেনি এখনো তাদের জন্য একটা বিশেষ গিফট হতেই পারে।

ওই শালিক, তোমাকে দেখাবো ঠিক তারাগুলো ঝিকে মিকে চিক, তোমায় দেখে ফেলছে হেসে ফিক।

0: একটা গোটা আকাশ তোমার নামে রাখা আছে, আর কি চাই বলো তো? এই গানটার নামটা একটু জানাবে আমাদের বন্ধুদেরকে?
1: তোমার নামে,
0: তোমার নামে, মানে তোমার নামে একটা গোটা আকাশ রাখা আছে যে কথা বললো, শুনতে পাবে নিশ্চয়ই এই গানটা। আরও পরবর্তীকালে যারা এখনও শোনোনি তাদের জন্য তো নিশ্চয়ই অপেক্ষা করছে এই গানটা। তবে এবার আমাদের আড্ডার একদম শেষের দিকে আমরা চলে এসেছি, যেটা জানতে চাইবো এই যে জন্মদিন, জন্মদিন তো আমাদের কাছে স্পেশাল, যুববাণীর কাছে তো ভীষণ স্পেশাল, যুববাণী যেখানে সদা তরুণ আমরা বলি, সদা সবুজ।
2: জন্মদিন একজন বলেছে যে তার বয়স অনেক বেশি, একজন বয়স্ক মানুষ, তিনি বলছেন যে যুববাণীর অনুষ্ঠান শুনতে শুনতে তিনি যুবক হয়ে গেছেন।
0: একদম। তো এবার তোমাদের কাছে খুব ছোট্ট করে জানতে চাইবো, জন্মদিন তোমাদের কাছে কিভাবে স্পেশাল? নিশ্চয়ই প্রত্যেকের কাছে একটা ছোট্ট ছোট্ট জিনিস থাকে না যে আমার কাছে জন্মদিন মানে এইটা, তোমাদের কাছে জন্মদিন মানে কি?
3: আমার কাছে জন্মদিন মানে মায়ের পায়েস করে দেওয়া আর দুপুরের মেনুটা থাকবে সেইটা, আর বিশেষ করে কিছু উদযাপন সেরকম হয় না এই পায়েস আর এই দুপুরের খাবারটা ছাড়া। তো এটাই বিশেষত্ব আমার জন্মদিনের।
1: দুপুরের খাবারটার সাথে আমিও সহমত, অনেক কিছু
0: সাজিয়ে না,
1: হ্যাঁ ওই দেখতেই এত ভালো লাগে, খাওয়া তো পরে। দ্বিতীয়ত আমি কেক খেতে খুবই ভালোবাসি, মানে মিষ্টি খেতেই খুব ভালোবাসি, কিন্তু কেকটা আমার খুব, মানে ছোটবেলায় নানান রকম কেক আনা হতো, তো সেটা এখনো মানে কেক খেতে ভালো লাগে, সে ছোট হোক বড় হোক, বড় হয়েও কেকটা খুব ভালো লাগে জন্মদিনের।
0: শীতকালে জন্মদিন,
1: শীতকালে জন্মদিন,
0: হাই ফাইভ। আমারও শীতকালে জন্মদিন, এবং জানলে অবাক হবে আমার একদম ক্রিসমাসের আশেপাশে জন্মদিন।
1: বাহ,
0: তোমারও? বাহ, মানে আমাদের একটা মজা আছে গরমকালে। তো এই যে
1: শীতকাল ক্রিমটা গলে যায়
0: আমাদের, আবার কি আমাদের তো ক্রিমের কেকও আসে, আর এই ক্রিসমাসে আশেপাশে দেখবে অনেকগুলো ফ্রুট কেকও চলে আসে।
2: তাহলে এই এই বছর তাহলে তিনজনের থেকে আমি ট্রিট নেব।
0: আচ্ছা ঠিক আছে, দেখা যাক, এইটাও বলার দরকার ছিল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শুনে নিলাম।
2: এগুলো কেক যখন ব্যাপার রয়েছে তখন তো সেটা মিস করা যায় না।
0: না, একদম মিস করা যায় না। এবং যেটা মিস করা যায় না, এই আড্ডার শেষে খুব ছোট্ট করে যদি এক কথা জানতে চাই, কেমন লাগলো আমাদের সঙ্গে আড্ডা দিয়ে নীলাঞ্জনের থেকে এবং সুধাবর্ষিদার থেকে?
1: খুব ভালো লাগলো, খুব। তোমাদের জন্য আবারও শুভেচ্ছা, জন্মদিন কেন, জন্ম সপ্তাহ, জন্ম মাস, হ্যাঁ বছর বছর তোমাদের ভালো কাটুক, এবং এরকম হাজার হাজার জন্মদিন আসুক, আমরা যতদিন জীবিত থাকবো আমরা যেন আসতে পারি।
0: নিশ্চয়ই তোমাদের জন্য বারবার এই স্টুডিওতে ফেরত পেতে পারি আমরা, এটাই আমরা চাইবো। আর এবার সেই শেষের সময়, শেষ পাতে মিষ্টি মুখ হবে, যে মিষ্টি মুখে থাকবে শুধু তোমাকেই ভালোবেসে, শুধু তোমাদেরকেই ভালোবেসে, এই গান থাকলো সুধাবর্ষিদা এবং নীলাঞ্জনের পক্ষ থেকে।

0: শুধু তোমাকেই ভালোবেসে।
1: থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর গান শোনানোর জন্য। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো, আর এমন সুন্দর সুন্দর ভালোবাসার গানকে তোমাদের সঙ্গে রেখো। আজকের মতো টাটা, সাইনিং অফ অর্ণবান সায়নী, যুববাণী বার্থডে স্পেশাল উইক থেকে।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন অর্ণব চক্রবর্তী এবং সায়নী মজুমদার। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রজনীকান্তের গান। শিল্পী কুন্তল চক্রবর্তী।

0: রজনীকান্তের গান শুনলেন কুন্তল চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: মেরে দেশবাসীয় কে প্রতি পূর্ণ সমর্পণ ভাব মে সে

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: এখন শুনুন লোকগীতি, শিল্পী সঞ্চিতা চৌধুরী।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে সারা দেশের কৃষি বিষয়ের শিক্ষার্থীদের বৃত্তি এবং ফেলোশিপের অর্থ প্রদান করেছেন। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে 6,000-এরও বেশি পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 21 কোটি টাকারও বেশি অর্থ পাঠানো হয়েছে। এই নতুন উদ্যোগের ফলে শিক্ষার্থীরা এখন থেকে প্রতি মাসে সরাসরি ডিবিটির মাধ্যমে তাদের বৃত্তি পাবেন। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসটি আজ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের তরফে তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী কলকাতা হাইকোর্টের কাছে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। নবান্ন বিধানসভা ভবনে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক বাসভূমিতে যাচ্ছেন। সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে ক্ষুদিরামের পূর্ণাবাস মূর্তিতে মাল্যদান করবেন তিনি। এই প্রথম কোন মুখ্যমন্ত্রী ক্ষুদিরামের পৈতৃক বাসভবনে যাচ্ছেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও আজ ক্ষুদিরামের আত্মবলিদান দিবসে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। পূর্ব মেদিনীপুর জেলা জুড়েও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। কাঁথি কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের সামনে ক্ষুদিরাম বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন রাজ্যের সেচমন্ত্রী অরূপ কুমার দাস। নিমতৌড়িতে ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উপলক্ষে যুবকল্যাণ দপ্তরের এক অনুষ্ঠানে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা শাসক নিরঞ্জন কুমার। এছাড়াও বিভিন্ন ক্লাব, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে জেলাজুড়ে দিনটি পালিত হচ্ছে। সারা রাজ্যের সঙ্গে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে হুগলি জেলাজুড়েও। বিকেলে বিজেপি জেলা দপ্তরে বিপ্লবী ক্ষুদিরাম বসুকে স্মরণ করা হবে। আজ বৈদ্যবাটি পুরনো পোস্ট অফিস সংলগ্ন ক্ষুদিরাম বসুর মর্মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। এদিকে আজ পশ্চিম মেদিনীপুরের মোহবনী গ্রামে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসের সরকারি অনুষ্ঠানে কেশপুরের বিধায়ক শিউলি সাহার উপস্থিতিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ছড়ায়। এদিন দুপুরে অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে কেশপুরের বিধায়ক শিউলি সাহা মঞ্চে উপস্থিত হলে দর্শক আসনে থাকা স্থানীয় গ্রামবাসীরা শিউলি সাহার উদ্দেশ্যে গো ব্যাক ধ্বনি দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আড়াই মাসের বেশি বন্ধ থাকার পর কলকাতায় আবার চালু হয়েছে জন্ম মৃত্যু শংসাপত্রের কেন্দ্রীয় পোর্টাল। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, শুধুমাত্র কলকাতাতেই আপাতত এই পোর্টাল চালু হয়েছে। অন্যান্য জেলা থেকে পুরসভা ও পঞ্চায়েতের রেজিস্ট্রারদের নাম জেলাশাসকরা এখনও পাঠাননি, তা পাওয়া গেলেই রাজ্যজুড়ে পোর্টাল খুলে দেওয়া হবে। এরাজ্যের ওপর বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ওই সময় উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের আজ থেকে 14 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। মুর্শিদাবাদের ভরতপুরে কুয়ে নদীর জল বাড়তেই এলাকার যাতায়াতের মাধ্যম একমাত্র বাঁশের সেতুটি ডুবে গেছে। বাসিন্দাদের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে, তারা বহু বছর ধরেই একটি কজওয়ের দাবি জানাচ্ছেন। তোর্ষা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার সুভাষিনী চা বাগান এলাকায় প্রায় 2200 মিটার বাঁধ নির্মাণের কাজ দুর্গাপুজোর আগেই শুরু করা হবে বলে রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা ওই এলাকা পরিদর্শন করার পর জানিয়েছেন। সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি তোর্ষার ভাঙনে ক্ষতিগ্রস্ত ওই সমস্ত এলাকা ঘুরে দেখেন। শিলিগুড়ি থেকে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দার্জিলিংয়ে মসৃণভাবে পৌঁছতে জিটিএ এর আবেদন মেনে ওই দুটি রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকার নিজেদের হাতে নিয়েছে। এই দুটি রাস্তা এতদিন জিটিএ এর অধীনে ছিল। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের সব জেলার অনেক জায়গায়। সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী অর্থাৎ 7-11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এছাড়াও ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা এবং হাওড়ায়। এছাড়াও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জন্য একই পূর্বাভাস। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন উনজমির দুনো ফসল।

0: বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনারা কিন্তু প্রত্যেকে ভীষণ ভীষণ ব্যস্ত মাঠের চাষাবাদের কাজে, তাই তো? আর যে বন্ধুরা সবজি চাষে মনোনিবেশ করেছেন তাদের জন্যই কিন্তু আজকের অনুষ্ঠানটা। আজকের বিষয় সবজির রোগ ও তার প্রতিকার, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রঘুনাথ মণ্ডল। ডক্টর মণ্ডল, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: ডক্টর মণ্ডল, সারা বছর ধরে শীত, গ্রীষ্ম, বর্ষা নানান রকম সবজি বিভিন্ন সময়ে চাষি ভাইরা চাষ করেন, এবং সবজি চাষের মধ্যে যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে সবজির রোগ। তো সেই ক্ষেত্রে এই রোগ এবং তার প্রতিকার, এটা নিয়ে আমাদের ভাবতেই হয় সারা বছর ধরে। কিন্তু তার আগে যদি আমরা এটা জেনে নিই যে পশ্চিমবঙ্গে সাধারণত কোন কোন সবজি আমরা চাষ করছি।
1: এখন ধরুন যে সবজিগুলো আমরা মাঠে দেখতে পাচ্ছি তার মধ্যে ধরুন পটল আছে, ঢ্যাঁড়শ আছে, ঝিঙে আছে, এবং এই ধরনের, এবং আপনার লঙ্কা চাষ হচ্ছে, লঙ্কা দেখা যাচ্ছে এই সময়। এইগুলো এখন আপাতত চাষি ভাইরা আমরা জমিতে দেখতে পাচ্ছি। পেঁপে চাষিরাও পেঁপে চাষ করছেন, এবং কুমড়ো জাতীয় যদি আপনি সবজি ধরেন তাহলে লাউ, কুমড়ো এই ধরনের সবজিগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি।
0: প্রথমেই যদি আমরা আসি পটলের কথায়, পটলের ক্ষেত্রে কী কী রোগ আমরা দেখতে পাচ্ছি?
1: হ্যাঁ, পটলের ক্ষেত্রে আপনাকে বলি যে চাষি ভাইরা দুরকম ধরনের পটল চাষ করেন। একটা হচ্ছে ভূমি পটল, যেটা মাটিতে চাষ করেন, দেখবেন মাটিতে, মানে তারা সেটাতে মাচা করেন না। আর একটা হচ্ছে মাচা করেন, সেটাতে আপনার মাটির সংস্পর্শে গাছটা কম থাকে। তো যেটাতে ভূমি পটল যেগুলোতে চাষি ভাইরা করছেন, সেখানে পাতার নিচের দিকে তলায় একটা দাগ দেখা যায়, যেটাকে আমরা বলি যে পাতা পচা বা ডাউনি মিলডু টাইপের রোগ বলি ওগুলোকে, এবং কাণ্ড এবং গোড়া পচা রোগও দেখা যায়। এবং তাতে কি হয়, তাতে পটল গাছের কাণ্ডে বা গোড়াতে যখন একটা মানে জল জলে পচা পচন দেখা যায়, এবং গাছটা দেখবেন শুকিয়ে মারা যাচ্ছে। এবং পাতার আরেকটা হচ্ছে শুকনো পচা রোগ পাতাটাতে, যেটা আমি ডাউনি মিলডু টাইপে বলছি, ওখানে পাতার যে নিচের দিকে জলসে দেখা যায়, এবং পাতাটা দেখবেন শুকনো পাপড়ের মতো একদম হয়ে যায়, কুড়কুড়ে হয়ে যায় একদম। তো সেই ক্ষেত্রে চাষি ভাইরা যেটা করেন, আমি চাষি ভাইদের সাজেস্ট করি যে সমস্ত ধসা রোগের জন্য যে সমস্ত ওষুধ আপনারা দেন, সাইমোক্সানিল প্লাস ম্যাঙ্গোজেব এই জাতীয় ওষুধগুলো আপনারা যদি 2 গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করেন, এবং অবশ্যই স্টিকারটা মিশিয়ে দেবেন, কারণ বর্ষাকাল চলছে। চাষি ভাইরা জানেন যে আপনারা যখনই ফাঙ্গিসাইড স্প্রে করছেন, সঙ্গে সঙ্গে যদি বৃষ্টি এসে যায় তাহলে সেই ফাঙ্গিসাইডের গুণাগুণটা আপনারা ঠিকমতো পাচ্ছেন না। সেক্ষেত্রে আমরা বলি যে আপনারা স্টিকারটা মিশিয়ে দিলে তাহলে গাছের পাতার সঙ্গে এটা স্টিকিং একটা থাকে, হঠাৎ করে জলে ধুয়ে চলে যায় না। তো এইগুলো যদি ওনারা অবলম্বন করেন তাহলে এই রোগগুলো যেগুলো আমি পটলের ক্ষেত্রে বললাম সেটা ওনারা প্রতিহত করতে পারবেন। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আপনাকে বলি, পটল যেটা পটলগুলো যেগুলো আপনার ফল এসে যাচ্ছে সেই ফলেতেও কিন্তু পচন দেখা যায়, সেটাও কিন্তু একই জীবাণু দিয়ে হয়। তো ওই যে ছত্রাক ঘটিত এগুলো হয়, সেক্ষেত্রেও আমি যে ওষুধগুলো বললাম সাইমোক্সিল ম্যাঙ্কোজেব, ফেনামিডন ম্যাঙ্কোজেব, এগুলো আপনারা দিলে এগুলো কিন্তু আপনার পটলের এগুলো উপকার পাবেন, মানে প্রতিহত হবে রোগটা।
0: বেশ, আরেকটা ফসল যেমন ঢ্যাঁড়শ, এই ঢ্যাঁড়শও এই সময়ে চাষ হচ্ছে, সেই ঢ্যাঁড়শের ক্ষেত্রে কী কী রোগ?
1: ঢ্যাঁড়শের ক্ষেত্রে একটি খুব অপ্রতিহত রোগ যেটিকে আমরা বলি সেটা হচ্ছে সাহেব রোগ। এই সাহেব রোগের ক্ষেত্রে চাষিভাইরা জানেন যে পাতাটা কিন্তু ফ্যাকাশে হয়ে যায়, পাতার যে ভেন যেগুলোকে আমরা বলি, যেগুলো শিরা উপশিরা বলি, সেগুলো একদম দেখবেন ট্রান্সলুসেন্ট, মানে হালকা হয়ে গেছে, মানে একদম যে সবুজ অভাবটা নেই, হলদেটা ভাব চলে আসছে, গাছটা ছোট হয়ে যাচ্ছে, ফল কম ধরছে। তো সেই ক্ষেত্রে এটা একটা সাহেব রোগ, মানে ভাইরাস ঘটিত রোগ, এবং এটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। এই জন্য আমরা চাষিভাইদের যেটা সাজেস্ট করি যে গাছগুলোতে, সব গাছে লাগে না একসঙ্গে, যে গাছগুলোতে প্রথমে লাগছে একটা দুটোকে আপনারা উপড়ে ফেলুন। উপড়ে ফেলার পরে আপনারা একদম মাঠের সাইডে, একদম মাঠের মাঝে না, মাঠের সাইডে গিয়ে ওটা গর্ত খুলে একটু ব্লিচিং পাউডার দিয়ে ওটাকে মানে ঢেকে দিন। নাহলে কী হবে, আমাদের যে পোকা আছে যেগুলো হোয়াইট ফ্লাই, যেগুলোকে সাদা মাছি বলি, এইগুলো দিয়ে ওগুলো কিন্তু একটা গাছ থেকে আরেকটা গাছে মানে সংস্পর্শে চলে যায়, পরিবাহিত হয়, ফলে রোগটাও বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে ওনাদের এটা করতে হবে, এবং সঙ্গে সঙ্গে যেটা করতে হবে যে এই সাদা মাছির আক্রমণকে ঠেকানোর জন্য ওনারা জানেন অ্যাসিফেট বলে ওষুধ আছে।

0: ইমফিডার বলে একটা ওষুধ আছে, তো এই যে ইমিডাক্লোপিড বলে ওষুধ আছে, এগুলো আপনারা 2 ml, এগুলো ইনসেক্টিসাইড, এগুলো কিন্তু ফাঞ্জিসাইড বা পোকা মানে এই ছত্রাক নাশক, এগুলো হচ্ছে পোকা মারার যে ওষুধ যেগুলো আমরা বলি কীটনাশক, সেই কীটনাশকগুলো যদি ওনারা স্প্রে করেন তাহলে ওনারা কিন্তু অনেকটা এই রোগের প্রকোপ কমাতে পারবেন।
1: তাহলে সেক্ষেত্রে তো মানে মাঠে প্রতিদিন খেয়ালও রাখতে হবে যে পাতাগুলো,
0: এটা অবশ্যই। এই জন্য দেখবেন চাষি ভাইরা, আপনারা দেখবেন যে যখন সকালের দিকে বিশেষ করে

0: তাড়াতাড়ি মানে বৃদ্ধি পায়, মানে খুব তাড়াতাড়ি সংক্রমিত হয়। সেই জন্য সঙ্গে সঙ্গে যদি না ওষুধ মানে ফাঙ্গিসাইড স্প্রে করে, তাহলে চাষি ভাইরা কিন্তু মানে ক্ষতির মুখে হবেন আর কি। সেই জন্য ওনারা প্রতি দুবেলায় মাঠে যান।
1: আরেকটা ফসল আছে যার নাম বেগুন, কিন্তু খেতে তার অনেক গুণ আছে। বেগুনেরও অনেক রকম পোকা আছে, আক্রমণ হয়, সেটাকে কি করে প্রতিহত করা যায়?
0: বেগুনের ক্ষেত্রে আমরা যে রোগগুলো প্রথমে দেখতে পাই, একটা হচ্ছে আপনার ছত্রাকজনিত বা ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ। সেটাতে গাছের পাতা হঠাৎ করে, বেগুনের গাছের গাছ ঢলে যায় এবং পাতাগুলো দেখবেন ড্রুপিংয়ের মতো হয়ে যাচ্ছে, নিচের দিকে শুকিয়ে যাচ্ছে। আর যেটা রোগ হয় সেটা হচ্ছে বেগুনের সাহেব রোগ, যেটাকে বলে মানে বেগুনের পাতাগুলো কুটে রোগ বলে, এটাকে ভাইরাস ঘটিত রোগ। এবং তুলসী রোগও দেখা যায়, যেটাতে পাতাগুলো ছোটো ছোটো হয়ে যায়। এবং আরও একটা জিনিস আছে, ফোমোপসিস ব্লাইট বলে একটা রোগ হয়, সেটাতে দেখবেন পাতার এক থেকে কাণ্ড পচে যাচ্ছে এবং ফলটাও পচে যাচ্ছে একটা সাইডে। তো এইগুলোই মেনলি বেগুনের রোগ আমরা দেখতে পাই।
1: একটু একটু বিস্তারিত যদি বলে দেন যে কি দেখে চাষি ভাইরা বুঝবেন যে কোনটা কোন রোগ।
0: হ্যাঁ, এই ক্ষেত্রে বলি চাষি ভাইদের যেটা, সেটা হচ্ছে যে আপনারা বেগুনের দেখবেন যেগুলো কুঁকড়ে যাওয়ার রোগটা বলছি, ওনারা জানেন যে গাছটা হঠাৎ করে ছোট হয়ে গেল, তার ডানাগুলো পাতাগুলো সব ছোট হয়ে গেল, এবং একসময় দেখা যায় মনে হচ্ছে তুলসী গাছের মতো হয়ে যায়, ওই জন্য এটাকে বলে তুলসী রোগ। এটা মাইকোপ্লাজমাজনিত একটা জীবাণু আছে, তার দ্বারা হয়। এবং সাহেব রোগটার ক্ষেত্রে বেগুন, এখন বেগুনে একটা যেটা রোগ সাহেব রোগ, যেটা মোজাইক ডিজিজ, এটা খুবই একটা প্রবলেম দেখা দিয়েছে বছর দুয়েক হলো, এবং এটা থাইল্যান্ড থেকে ভাইরাসটা এসছে।
1: আচ্ছা।
0: এবং এই ভাইরাস ঘটিত রোগ আগে ছিল না, এটা কিন্তু চাষিবাদের খুবই সমস্যা। আমাকে প্রায় প্রচুর চাষি ভাই ফোন করেন, এটা একটা বড় সমস্যা। আর যে সমস্যা বেগুনের আগে ছিল, যেটা আমি ঢলে পড়া রোগগুলো বললাম, সেক্ষেত্রে আমরা পরে বিস্তারিত আসবো কীভাবে দুরকম ঢলে পড়া রোগ হয়। আর যেটা হচ্ছে ফল পচা রোগ, এটাতে দেখবেন চাষি ভাইরা যে ফলের ডোগাটা একটা ব্রাউনিশ স্পট দেখা দিল এবং পুরোটাই দেখবেন পচে গেল, সেটাকে আমরা ফোমোপসিস ব্লাইট বলি। এবং গাছের কাণ্ড তো অনেক সময় শুকিয়ে যায়। তো এইগুলোই জেনারেলি আমরা দেখতে পাই লক্ষণ হিসাবে।
1: বেশ, এবার লক্ষণ দেখে চিহ্নিত করা গেল কি রোগ হয়েছে, কিন্তু সেটা প্রতিহত করবে কিভাবে?
0: প্রতিহত করবে তো এর কতগুলো ওষুধ আছে। তার আগে আমি একটা জিনিস বলে নিই যে বেগুনের এই যে ছত্রাকজনিত আর ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া যে আমি রোগটার কথা বললাম, এইটা চাষি ভাইরা কীভাবে চিনবেন? এইটা চাষি ভাইরা চিনতে গেলে দেখবেন যে বেগুনের যদি ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া হয়, তাহলে আমরা চাষি ভাইদের বলি যে যখনই গাছটা ঢলে পড়লো, চাষি ভাইদেরকে গাছটাকে তুলতে বলি। তোলার পরে ছোটো ছোটো করে পিস করে, রুট থেকে একদম কাণ্ডে পর্যন্ত ছোটো ছোটো করে পিস করে, আমরা গ্লাসে এক গ্লাসে জল নিতে বলি। সুন্দর পরিষ্কার জল নেবেন, নিয়ে ওই গাছের টুকরোগুলো দেবেন। যদি ওর মধ্যে ব্যাকটেরিয়া থাকে, তাহলে ব্যাকটেরিয়া একটা ধোঁয়ার মতো বেরোবে, সাদা ধোঁয়ার মতো বেরোবে। এটাকে আমরা বলি ব্যাকটেরিয়া উজ টেস্ট। অর্থাৎ ব্যাকটেরিয়া কী হয়, ব্যাকটেরিয়া কিন্তু যে আমাদের গাছের ভিতরে যে ঢুকে মানে প্রবেশ করে, সেটা কিন্তু কোনো একটা আঘাতপ্রাপ্ত জায়গা থেকেই হয়, কিন্তু তারা নিজেরা প্রবেশ করতে পারে না। ছত্রাকরা নিজেরা প্রবেশ করতে পারে, তাদের নিজস্ব মেকানিজম আছে, কিন্তু ব্যাকটেরিয়া নিজে থেকে প্রবেশ করতে পারে না। তাদের একটা মানে কোনো একটা আঘাত লাগা বা এরকম একটা দরকার হয়। সেই জন্য যখন আমরা এভাবে কেটে দিচ্ছি, ব্যাকটেরিয়াগুলো মানে
1: গাছের একটা ক্ষতস্থান থেকে
0: আসে, সেই জন্য আমরা ওটা বুঝতে পারবো। আর কিন্তু ছত্রাক যদি ঢলে পড়া যদি হয়, সেক্ষেত্রে কিন্তু ওই সাদা জল আমরা পাবো না। সেক্ষেত্রে আমরা যদি কাণ্ডকে ভাগ করি, তখন আমরা কাণ্ডের ভিতরে একটা ব্রাউন মানে একটা মানে বাদামি একদম পচন দাগ লম্বা লম্বা আমরা দেখতে পারবো। তো সেই ক্ষেত্রে
1: সহজেই
0: ব্যাকটেরিয়া ছত্রাক ঢলে পড়ার লোক চিনতে পারবে। সেক্ষেত্রে চাষি ভাইরা কোনটায় ছত্রাকনাশক দেবেন না ব্যাকটেরিয়ানাশক দেবেন, সেটা ওনারা চেক করতে পারবেন, মানে নির্দেশ করতে পারবেন। এবারে অন্য অন্য রোগগুলোর ক্ষেত্রে আমি যে ওষুধগুলো বলেছিলাম আগেও, জেনারেলি কিছু কমন ওষুধ আছে, যেমন ধরুন রোগ যদি প্রথমে কম আসে, তাহলে আমরা চাষি ভাইদের বলি কার্বেন্ডাজিম প্লাস ম্যাঙ্কোজেব দিন। এটা একটা কমন ওষুধ আমরা বলি, কারণ এটা সস্তা এবং এর সঙ্গে একটা সিস্টেমিক মানে একদম পুরো গাছটাকে যাতে ওষুধটা যায়, সেই জন্য ওটা কার্বেন্ডাজিম প্লাস ম্যাঙ্কোজেব বলে যে ওষুধটা আছে, ওটা একটা কন্ট্যাক্ট। তো দুটো মিলে সুন্দর প্রোটেকশন ওরা দিতে পারে। তাছাড়া ওনারা মেটিরাম বলে ওষুধ আছে, একটা প্রোপিনেব বলে ওষুধ আছে, ওনারা জানেন বা ওগুলো আমরা দিলে ভালো করে কাজ হবে। এবং চাষি ভাইদেরকে আমি একটা সাজেস্ট করবো যে যখনই আপনারা ওষুধ কিনবেন বাজার থেকে, তখন আপনারা চেষ্টা করবেন যে ডোজটাও দেখে নিতে এবং ভ্যালিডিটি দেখে নেবেন, কারণ ডেট অনেক সময় উল্টাপাল্টা থাকলে তখন কিন্তু ওষুধের ঠিকমতো কাজ হয় না। এগুলো আপনাদের মাথায় রাখতে হবে।
1: তুলসী রোগের কথা আপনি বলছিলেন বেগুনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কী করা যায়?
0: তুলসী রোগের ক্ষেত্রে কোনো রকমের কিন্তু কোনো কন্ট্রোল নেই। আমি আগেই বলেছি চাষি ভাইদের, আগে বারবারই আমরা বলি যে সমস্ত রোগ তুলসী রোগ, এগুলো মাইকোপ্লাজমাজনিত, এগুলোর কোনো কন্ট্রোল নেই। এগুলো আপনাদের বাহক পোকা যেগুলো, সেগুলোকে কন্ট্রোল করতে হবে। এবং তার জন্য যে আমি ওষুধগুলো আগেই বলেছি, অ্যাসিফেট বলেছি, ইমিডাক্লোপিড বলেছি, কম্পিউটার বলেছি, ওষুধগুলো আপনারা প্রয়োগ করবেন।

0: আর গাছটাকে আমরা কিন্তু যে একটা দুটো গাছ যখনই হবে সেগুলোকে কিন্তু উপড়ে ফেলে, আমি আগে বলেইছি যে ওগুলোকে ব্লিচিং পাউডার দিয়ে কভার দেবেন মাটির তলায়, তাহলে কিন্তু গাছ আরেক গাছ থেকে আরেক গাছে এই রোগগুলো ছড়াবে না।
1: বেশ, এবার এমন একটি ফসলের কথা আসি যেটা সারা বছরই লাগে এবং যা যেটি একটি অর্থকরী ফসল, আমি লঙ্কার কথা বলছি। এই লঙ্কার ক্ষেত্রে চাষি ভাইরা কী কী রোগের থেকে সতর্ক হবেন?
0: লঙ্কা একদম খুব সুন্দর প্রশ্ন করেছেন। লঙ্কা একটি গুরুত্বপূর্ণ ফসল চাষি ভাইরা, খুব অর্থকরী ফসল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে লঙ্কা গাছে এখন কিন্তু রোগ পোকার আক্রমণ খুবই বৃদ্ধি পাচ্ছে। এবং আমার নিজের বাড়ি মেদিনীপুর এলাকাতে, আপনি যদি যান দিদি গড়বেতা চন্দ্রকোনা এই এলাকাতে লঙ্কা চাষ একটা ভয়ানক লঙ্কা চাষ হতো বিভিন্ন জায়গায়, এবং আমাদের পাশে আমরা দিল্লি বিভিন্ন থেকে গাড়ি এসে লঙ্কা নিয়ে যেত, কিন্তু এই রোগের জন্য এখন এই লঙ্কার মানে চাষ অনেক কমে যাচ্ছে এবং চাষিভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেক্ষেত্রে লঙ্কাতে যেটা ছত্রাক গঠিত যেটা হয় সেটা হচ্ছে অ্যানথ্রাকনোজ বলি, মানে আলসার জাতীয় একটা পচন দেখা যায়, সেটা পাতাতে প্লাস আপনার লঙ্কাতেও দেখা যায়। এই আলসার জনিত একটা রোগ দেখা যায়। আর একটা সব থেকে বড়ো রোগ সেটা হচ্ছে লিফ কার্ল কমপ্লেক্স, মানে পাতা কুঁকড়ানো কমপ্লেক্স। এটা শুধু রোগই না, এটা একটা ভাইরাস রোগ আছে লিফ কার্ল ভাইরাস বলে, প্লাস এর সঙ্গে আপনার থ্রিপস বলে একটা পোকা আছে এবং মাকড় যেটাকে বলে মাইট সেটা আছে, এই তিনটে মিলে পুরো গাছটাতে হয়। এবং এই যেটা থ্রিপস বলছে এটাকে আমরা বাংলাতে চিরুনি পোকা বলি। চাষি ভাইরা যদি গাছটার যেখানে হচ্ছে একটু যদি সাদা খাতায় সাদা পাতাতে যদি একটু ঝাড়েন দেখবেন পোকাগুলো দেখতে পাওয়া যাবে।
1: আচ্ছা,
0: মাকড়টাকে আমরা তো দেখতে পাবো না, ওটাকে আমাদের মাইক্রোস্কোপে দেখতে পাওয়া হয়, কিন্তু ওই চিরুনি পোকা আমরা দেখতে পাই,
1: মানে সাদা সাদা ছোট ছোট,
0: এটাকে আমরা লিফ কার্ল কমপ্লেক্স বলি। তো সেক্ষেত্রে চাষি ভাইরা যদি দেখেন যে এরকম চিরুনি পোকা বা আপনি দেখতে পান পাতাগুলো যদি উপরের দিকে উঠে যায় নিচের দিকে থাকে তখন এই দুটোকে শনাক্ত করা যায়। সেক্ষেত্রে চাষি ভাইরা কিন্তু আপনারা মাকড়ের যে কোনো ওষুধ আছে, যেমন ডিকোফল বলে একটা ওষুধ আছে, ফেনাজেকুইন বলে একটা ওষুধ আছে, মাকড় নাশক, এই ওষুধগুলো আপনারা যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু ভালো কাজ দেবে। আর তার সঙ্গে সঙ্গে ভাইরাসের জন্য আপনাদেরকে আগের যে আমি সাদামাছির আক্রমণের জন্য যে ওষুধগুলো বলেছি, কনফিডার, অ্যাসিফেট, মেটাসিস্টক্স, এই ওষুধগুলো দিলে কিন্তু ওনাদের ভালো কাজ হবে এই মানে সাদামাছিগুলো, সেক্ষেত্রে কিন্তু এই রোগটি আক্রমণ কমবে। কারণ এর লক্ষণ হচ্ছে দিদি এই পোকার বা এই ভাইরাসের লক্ষণ পরে গাছটা পুরো কুঁকড়ে যায় এবং ডাঁটাগুলো খুব শক্ত হয়ে যায়, মানে ফলন একদমই কমে যায়, ফলে চাষি ভাইদের ক্ষেত্রে এটা খুবই সমস্যার ব্যাপার এই লিফ কার্ল কমপ্লেক্স। আর অ্যানথ্রাকনোজের ক্ষেত্রে যেটা আমি যেটা বললাম সেটা আলসারের মতো দাগ দেখা যাবে এবং ওটা একদম চোখের মতো বোঝাই যায়, চাষি ভাইরা মাঠে গেলেই বুঝতে পারবেন।
1: মানে এটা কি পাতায় হয়?
0: পাতাতে হয় এবং পাতা থেকে ফলেও হয়, কাণ্ডেতেও দেখা যায়। অ্যানথ্রাকনোজ বলে এটা আলসার ঘটিত, আলসার যেরকম হয় না জীবে যেরকম আলসার হয় মানুষের যেরকম ঘা হয় এরকম টাইপের ঘা হয়। এবং এক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম ওষুধ আছে, সেটা হচ্ছে আমি যেটা কার্বেন্ডাজিম প্লাস ম্যাংকোজেব বলেছি প্লাস মেটিরাম বলছি, প্রোপিনেব বলে একটা ওষুধ আছে, এগুলো কিন্তু ডাইফেনাকিনাজল বলে একটা ওষুধ আছে, অ্যাজোক্সিস্ট্রোবিন বলে ওষুধ আছে, বিভিন্ন রকম ওষুধ আছে, এক ওষুধ আছে, চাষি ভাইরা একটা যে কোনো ওষুধ আপনারা নেবেন। এবং যদি না আপনারা জানেন সে সময় নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের কাছে, তারা আসতে পারেন, এডিএ অফিস যারা আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার অফিস সেখান থেকেও কিন্তু আপনারা পরামর্শ নিতে পারেন, এবং সেগুলো যদি ওনারা সে ঠিকমতো ওষুধ নির্বাচন করে স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগগুলো আমরা প্রতিহত করতে পারবো।
1: আচ্ছা ডক্টর মণ্ডল, এবারে একটুখানি আসি, এই যে লাউ ও কুমড়ো এই জাতীয় যে ধরনের সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোতে কী কী রোগ দেখা যাচ্ছে মূলত?
0: লাউ আর কুমড়ো এই জাতীয় যে সবজিগুলো এতে জেনারেলি দুটো রোগ দেখা যায়, একটা হচ্ছে পাউডারি মিল্ডু অর্থাৎ সাদা গুঁড়ের রোগ, আর একটা হচ্ছে ডাউনি মিল্ডু, ওটা হচ্ছে পাতার নিচায় ছাতা রোগ। তো এক্ষেত্রে চাষিভাইরা জানেন যে পাতার উপর নিচো এবং অনেক সময় গাছের পুরোটাই সাদা গুঁড়ো একদম ভরে যায়, হাতে যদি দেন দেখবেন পাউডারের মতো লাগছে, এটাকে বলে পাউডার মিল্ডু, এটা এখন বৃদ্ধি পাচ্ছে। আর এক্ষেত্রে চাষি ভাইরা কী করবেন না, সালফার 80WP এর ওষুধ একটাই, সেটা হচ্ছে সালফার 80WP সালফেক্স বলে ওষুধ আছে, এটা আপনারা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে এই রোগ চলে যাবে। এছাড়া মাইকোবিউটানিল বলে একটা ওষুধ আছে, এটাও আপনারা 1 থেকে 2 ml যদি প্রতি লিটার জলে গুলে স্প্রে করেন, 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করেন তাহলেও কিন্তু এই সাদা গুঁড়ো রোগটা চাষি ভাইরা লাউয়ের ক্ষেত্রে পাবেন। আর যেটা বললাম যে ডাউনি মিল্ডু যেটা নিচে সাদা ছাতা রোগটা, এক্ষেত্রে চাষি ভাইদের যেটা বলবো যে আপনারা যে লেড ব্লাইটের যে ওষুধগুলো ইউজ করেন বা বাড়িতে যদি থাকে সাইমোক্সানিন প্লাস ম্যাংকোজেব প্লাস ফেনামিডন প্লাস ম্যাংকোজেব এই জাতীয় ওষুধ যদি আপনারা স্প্রে করেন, এবং যখন স্প্রে করবেন তখন

0: স্প্রে নজলটা গাছের পাতার নিচের দিকে দেবেন এবং গাছটাকে ভালোভাবে ভেজাতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা জানেন যে এক হেক্টর স্প্রে করতে জেনারেলি 500 লিটার থেকে 750 লিটার জল লাগে, সেক্ষেত্রে আপনারা 750 লিটার জল দেবেন, মানে একটু স্প্রে ভলিউমটা বাড়াবেন, অনেকটু বেশি ভালো করে গাছটা ভিজিয়ে দিলে তাহলে কিন্তু আপনার উপকার পাবেন।
1: আরেকটা রোগের কথা এখন চাষি ভাইরা প্রায়শই বলছেন, সেটা হচ্ছে যে গাছের শেকড়টা ফুলে যাচ্ছে, সেটা কিসের থেকে হচ্ছে, সেটাকে তারা কি করে এড়িয়ে যেতে পারে?
0: শিকড় ফোলা রোগের কথা যেটা আপনি বললেন, এটা দুরকম ভাবে হয়। একটা হচ্ছে আমরা বলি ক্লাব রুট ডিজিজ অফ ক্রুসিফার্স, এটা আপনারা দেখবেন যে সমস্ত কিউকারবিটেসিয়াস যেগুলো ক্রপ আছে, মানে যেগুলোকে আমরা এই লাউ কুমড়ো যেগুলো বলছি এবং লঙ্কা বিভিন্ন গাছেই দেখা যায়, সেটা হচ্ছে একটা নিমাটোড ঘটিত হয়, সেটাকে আমরা রুট নট বলি। সেই রুট নট নিমাটোড যদি হয়, দেখবেন যে একটা শিকড় কিছুটা গেল, তারপরে আবার ফুলছে, আবার একটুখানি ঠিক আছে, আবার ফুলছে, মানে নটের মতো, সেটাকে বলছি রুট নট। মানে এরকম যদি রোগ দেখা যায়, সেটা আপনাকে চাষি ভাইদের বলে রাখছি, এটা কিন্তু নিমাটোড ঘটিত, আপনারা মনে রাখবেন। সেক্ষেত্রে আপনারা নিমাটোডের জন্য আপনারা কী করবেন, আপনাকে সয়েল যে মাটি সেটাকে শোধন করতে হবে, তার জন্য আপনারা মাটিতে আর কি যে ফুরাডন কার্বোফুরান 3G যেটা খুব একটা বিষাক্ত ওষুধ, কার্বোসালফন বলে ওষুধ আছে, এইগুলো আপনারা প্রয়োগ করতে পারেন। এছাড়া যদি আমরা জৈবভাবে করেন তাহলে কিন্তু আমাদের নিমখোল দিতে হবে, নিমখোল দিতে হবে। আর পেসেলোমাইসিস বলে একজন একটা ছত্রাক পাওয়া যায়, সেটা কিন্তু নিমাটোডকে প্রতিহত করে যারা জৈব চাষ করবে।
1: আচ্ছা, সেক্ষেত্রে যে ওষুধটির কথা আপনি বললেন, রাসায়নিকটির কথা বললেন, সেটা দেওয়ার আগে মাটি পরীক্ষা করে নেওয়া ভালো কি
0: না? ওক্ষেত্রে মাটি পরীক্ষা করা দরকার নেই, যখন রোগটা হচ্ছে সেক্ষেত্রে মাটি পরীক্ষা খুব একটা দরকার নেই। সেই ডোজে দিতে হবে, তার 4 গ্রাম 3 থেকে 4 গ্রাম পার কেজি অফ সয়েল, এইভাবে বলি আমরা, বাড়িতে ছড়িয়ে দিতে বলি। আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে শিকড় ফোলা রোগ, সেটা প্লাজমোডিয়াফোরা ব্যাসিসিকোলা বলে একটা ফাঙ্গাস আছে, সেটা করে। সেখানে কী হয়, সেখানে শিকড়টা পুরো মানে একদম ফুলে একদম রাঙা মানে আলুর মতো ফুলে যাবে, সেটাকে বলে শিকড় ফোলা রোগ। সেক্ষেত্রে কিন্তু চাষি ভাইদের যেটা করতে হবে, সেটা কিন্তু হচ্ছে অ্যাসিডিক সয়েল, যেগুলো ধরুন যে আমাদের রেড ল্যাটারের জন্য যেটা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই অঞ্চলের এই রোগটা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মাটি পরীক্ষা করে, যেহেতু অ্যাসিডিক সয়েল সেখানে মাটি পরীক্ষা করে আপনাদেরকে চুন, বিঘা প্রতি চুন আপনাদেরকে দিতে হবে। এবং এটা আপনারা ডোজ মানে মাটি পরীক্ষা যেখানে করবেন সেখানে ওরা চুনের ডোজটাও বলে দেবে, কারণ বেশি চুন দিলে আবার সমস্যা। সেক্ষেত্রে আমরা মাটিটা পরীক্ষা করে একটা 30 থেকে 40 কেজি চুন জানালে আমরা বলি বিঘা প্রতি, তো ওটা যখন সয়েল পরীক্ষা করে নেবেন, পরীক্ষা করে আপনারা চুনটা দেবেন, তাহলে দেখবেন রোগটা অনেকটা কমে গেছে।
1: এবারে আসি এমন একটি সবজির কথায় যে সবজিটি তো খাদ্যগুণ তার অপরিসীম বটেই, কিন্তু তার সাথে সাথে রান্নার স্বাদ বাড়াতে সেই সবজিটির মানে কি বলবো ভূমিকা অপরিসীম। আমি টমেটোর কথা বলছি, কিন্তু টমেটোরও অনেকগুলো রোগ আসছে, বা সেইটা একটু যদি বলেন।
0: একদম খুব সুন্দর প্রশ্ন করেছেন, টমেটো একটি গুরুত্বপূর্ণ ফসল, তবে টমেটোটা এখন আমাদের এবারে লাগাবে, কারণ এটা শীতকালীন ফসল আপনি জানেন। তো যাক, টমেটো এখন থেকে বলে দিই, চাষি ভাইদের ক্ষেত্রে সুবিধা হবে যে আপনারা যখন বীজ ফেলছেন তখন কিন্তু প্রথমে বীজটা শোধন করবেন, এই কিছুদিন পর থেকে আপনারা বীজ ফেলতে শুরু করবেন। সেই জন্য আপনারা বীজটা কার্বেন্ডাজিম বলে একটি ওষুধ আছে আপনারা জানেন, সেই কার্বেন্ডাজিম 2 গ্রাম প্রতি কেজি সিডে হিসাবে মিশিয়ে আপনারা বীজটা কিন্তু ফেলবেন, এটা একটা গেল। আর টমেটোর ক্ষেত্রে মেন দুটি রোগ আমরা দেখতে পাই, সেটা এখন সেটা হচ্ছে আর্লি ব্লাইট অফ টমেটো আর লেট ব্লাইট, অর্থাৎ নাভি ধসা রোগ বলে এটাকে। লেট ব্লাইট যেটা হচ্ছে নাভি ধসা, আর আর্লি ব্লাইট হচ্ছে আগে মানে আসে বলে তাকে আর্লি ব্লাইট বলে, এটাও একটা ধসা রোগ। তো এক্ষেত্রে চাষি ভাইদের যেটা করতে হয়, আমি বীজ শোধনের কথা বললাম, আর এক্ষেত্রে যে সিমটম যেটা দেখা যায় সেটা চাষি ভাইরা দেখবেন যে একটা পাতাতে প্রথম দিকে একটা পচন দেখা যায়, লেট ব্লাইটের ক্ষেত্রে পচনটা গোড়া থেকে আসবে এবং একটু জলসে ভাব থাকবে, কিন্তু আর্লি ব্লাইটের ক্ষেত্রে পচন পাতার উপরের দিকে থাকবে, ব্রাউন কালার হবে, সেখানে কিন্তু জলসে ভাব কোনো থাকবে না। এই দুটো রোগ দুভাবে এইভাবে আপনারা লক্ষণটা চিনতে পারবেন। এবং আর্লি ব্লাইটের ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মেটিরাম বলে একটা ওষুধ আছে, এটা যদি আপনারা স্প্রে করেন, কার্বেন্ডাজিম ম্যাংকোজে আছে কার্বন, ওটা আপনারা স্প্রে করবেন। কিন্তু যে লেট ব্লাইটের যে রোগটা, সেটা আমি বললাম যে লেট ব্লাইট যে জীবাণু এটা কিন্তু খুব ভয়ানক হয়, কারণ কি এটা মাটির তলা থেকে রোগটা ওঠে এবং পুরো যে স্পোর হয় সেটাকে বলে জুস্পোর, এটা স্পোরগুলো কিন্তু যে আমাদের ওই সময় একটা কুয়াশা হয় সেই কুয়াশা কিন্তু চলতে পারে, ফলে এক গাছ থেকে আরেক গাছে কিন্তু এটা খুব ফাস্ট মুভ করে এবং লক্ষ লক্ষ স্পোর হয়, ফলে এই রোগটা আসার 7 দিনের মধ্যে কিন্তু বাগান ধ্বংস করে দিতে পারে আপনার। সেই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে,

0: এবং সেক্ষেত্রে আপনারা এই খেয়ালগুলো করবেন যাতে মাঠ পরিদর্শন করা এটা একটা জিনিস, আর প্রতিহত করার জন্য আর যেটা সেটা হচ্ছে যে সাইমোক্সিনের ম্যাংকোজেব, আমি বলেইছি আগে এটার প্লেটলেটের একটা খুব ভালো ওষুধ, এটা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন, এবং ফেনামিডিন ম্যাংকোজেব বলে একটা ওষুধ আছে, এবং এগুলো হচ্ছে সব কম্বিনেশন ফাঞ্জিসাইড, দুটো করে ফাঞ্জিসাইড মেশানো আছে। কারণ কি না, লেড ব্লাইটের যে প্যাথোজেন সেটাতে কিন্তু খুব তাড়াতাড়ি রেজিস্ট্যান্স গ্রো করে, সেজন্য আপনারা একই ফাঞ্জিসাইড বারবার দেবেন না, ফাঞ্জিসাইড কিন্তু ঘুরিয়ে ফিরে দেবেন। যেমন আরেকটা খুব ভালো ওষুধ আছে, যদি আপনাদের রোগ দেখছেন যে লেড ব্লাইট খুব বেড়ে গেছে আর কোনোরকমভাবে আপনারা প্রতিহত করতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা মেটালাক্সিল প্লাস ম্যাংকোজেব বলে একটা ওষুধ আছে, এটা একবার স্প্রে করবেন। এই ওষুধটা কিন্তু একবারই স্প্রে করতে হবে, কারণ এটা বারবার স্প্রে করলে রেজিস্ট্যান্স গ্রো করে যাবে আর কাজ করে না। এই জিনিসগুলো চাষিবাদের মাথায় রাখতে হবে।
1: বেশ, এবারে পেঁপের কথায় আসি। পেঁপে গাছেও বেশ কিছু রোগ দেখা যাচ্ছে, সেটা কি কি রোগ প্রথমে আসবো, তারপরে সেটাকে কিভাবে আমরা চিনব এবং সেটাকে প্রতিকার করব?
0: হ্যাঁ, খুব সুন্দর বলেছেন। এখন চাষি ভাইরা অর্থকরী ফসল হিসেবে কিন্তু পেঁপে চাষ করছেন, কোনো কোনো চাষি ভাই নিজেই পেঁপে গাছের চারা তৈরি করেন। সেক্ষেত্রে চাষি ভাইরা দেখবেন যে অনেক সময় এই চারা তৈরি করতে গেলে যে চারার যে শেকড়ের আর যে রুটের মাঝখানের যে অংশটা আমরা বলি এটাকে কলার বলি, এর যেন একটা দাগ দেখা যায়, এটাকে বলে ঢলে পড়া রোগ, মানে চারা গাছে ঢলে পড়া রোগ, ইংলিশে বলে ড্যাম্পিং অফ। তো এটা পাইথিয়াম বলে একটা ফাঙ্গাস আছে, সেই সমস্ত বিভিন্ন গাছের চারা রোগ, চারা গাছে যত সবজি আমরা আলোচনা করছি, যারা চাষিবারা চারা তৈরি করেন সেই চারার গাছেই দাগ দেখা যায় এবং পাতাটা ঢলে পড়ে, এটাকে বলে ড্যাম্পিং অফ। সেক্ষেত্রে চাষি ভাইদেরকে আমি যেটা বলছিলাম যে ওই যে ছত্রাকনাশক যেগুলো আমরা লেড ব্লাইটে দিচ্ছেন সেটা কিন্তু এই ড্যাম্পিং অফও দিতে পারেন। তাছাড়া ক্যাপটান বলে একটা ওষুধ আছে, চাষিরা মাথায় রাখবেন, সেটা আপনারা যদি দেন, বা ম্যাংকোজেব 75% WP 2.5 গ্রাম প্রতিটা জলেগুলো যদি স্প্রে করেন, তাহলে এই ঢলে পড়া রোগ কিন্তু মানে চারা গাছের এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে। এরপরে যখন পেঁপে গাছটা যখন ধরুন বড়ো পেঁপে গাছ যেগুলো, সেক্ষেত্রে একটা রোগ হয়, সেটা হচ্ছে পেঁপে গাছে কুঁকড়ে যাওয়া, মানে পাতাটা কুঁকড়ে গেল, মটল মোজাইক টাইপের ভাইরাস রোগ হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওটা কিছু করার থাকে না, সেক্ষেত্রে আমরা ওই গাছটাকে ওই রিমুভ করে ওটাকে আমরা ওই মাটিতে হতে ফেলার কথাই বলি। আদারওয়াইজ পেঁপেতে আপনার মোটামুটি যে এই রোগগুলি জেনারেলি দেখা যায়।
1: আমরা এখন বারবারই বলছি সুসংহত চাষের কথা, অর্থাৎ একই সাথে বিভিন্ন রকম ফসল কী করে চাষ করা যায় জলবায়ুর নিরিখে। সেক্ষেত্রে পাশাপাশি এই প্রশ্নটাও আসে যে তাহলে কী করে সুসংহত রোগ প্রতিরোধ করব।
0: সুসংহতভাবে রোগ প্রতিরোধ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আপনি খুব ভালোভাবে বলেছেন যে চাষি ভাইরা যারা চাষবাস করছেন তাতে আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে অনেকভাবে উপকৃত হবেন। প্রথম কথা হচ্ছে এই 3টি পদ্ধতি আছে, একটা হচ্ছে কালচারাল মেথড বলি, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে কেমিক্যাল, এই 3টে মেথডকে এক জায়গায় আমরা বলি ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে চাষি ভাইদেরকে প্রথমে আমি যেটা সাজেস্ট করবো, বিশোধন করবেন, বিশোধন, এবং আপনাদেরকে যেটা বলছি যে সয়েল সোলারাইজেশন, যখন মাঠের জমিটা পড়ে থাকছে জমিটা কিন্তু আপনারা একটু চাষ দেওয়ার পরে সেটাকে একটু রোদে যদি রাখেন তাহলে কিন্তু অনেক জীবাণু মারা যায়। এরপরে যদি আপনারা বিভিন্ন ধরনের যে রোগ আসার পরে যদি ওষুধ নিয়মিত ডোজে প্রয়োগ করেন, এক্সাক্ট যেটা ওষুধটা দরকার, তাহলেও কিন্তু আপনার অনেক রোগ মানে প্রতিহত করা যাবে।
1: বেশ, আজকের এই স্বল্প পরিসরে বন্ধুরা আমরা চেষ্টা করলাম সবজির রোগ ও তার প্রতিকার এই বিষয় নিয়ে একটি সার্বিক আলোচনা করবার। বুঝিয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রঘুনাথ মণ্ডল। ডক্টর মণ্ডল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: হ্যাঁ, আপনাকে নমস্কার এবং সমস্ত চাষি ভাইদের আমার প্রণাম।
1: আর সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকুন, নমস্কার।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হলো কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন।

0: 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455। ভরসার অপর নাম আয়ুষ্মান।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নির্বাচিত নজরুল গীতি। আজ মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিন। নজরুল গীতির এই অনুষ্ঠানে শুনুন তাঁরই গাওয়া কয়েকটি গান।

আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।

আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যন্তরমন্তরে পড়ুয়াদের ওপর পুলিশি দমনপীড়নের বিষয়ে বিবৃতি দিতে প্রস্তুত, বিরোধী সদস্যদের তিনি সভা নির্বিঘ্নে চলতে দেওয়ার আর্জি জানান। নিট

0: কাণ্ডে শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতন ও অন্যান্য ইস্যুতে বিরোধীদের হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি। আন্দোলনরত পড়ুয়াদের বিধানসভা চলাকালীন পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর আপিল ট্রাইব্যুনালের জন্য কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় আবহাওয়া দপ্তর রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। আসছে বিস্তারিত খবরে। নিট ইস্যুতে শিক্ষার্থীদের উপর পুলিশি দমনপীড়নের বিরুদ্ধে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত আজ মুলতবি করে দিতে হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যন্তরমন্ত্রে পড়ুয়াদের উপর পুলিশি দমনপীড়নের বিষয়ে বিবৃতি দিতে প্রস্তুত। তিনি বিরোধী সদস্যদের সভা নির্বিঘ্নে চলতে দেওয়ার আর্জি জানান।
1: সরকার তরফ সে বহুত সাফ শব্দ মে লোকসভা মে মেনে বয়ান দিয়া হে। রাহুল গান্ধী জি কই দিনো সে গৃহমন্ত্রী অমিত শাহ কা জবাব মাঙ্গ রে আর সদন মে স্টেটমেন্ট দেনা চাইয়ে ইয়ে বার বার কে রে। আব জব সরকার তৈয়ার হে গৃহমন্ত্রী জি ডিটেল পুরে ঘটনাও কা বহুত ডিটেল মে জবাব দেনে কে তৈয়ার হে, ফির রাহুল গান্ধী জি ভাগ রে হে। মেনে ইসলিয়ে সদন মে কাহা কি ভাগনা নাই হে, ডরনা নাই হে।
0: সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব শুরু করার উদ্যোগ নেন, তবে সে সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবি করেন বিরোধী সদস্যরা। শ্রী বিড়লা জানান, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকালই স্পষ্ট করেছেন যে শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাব দিতে প্রস্তুত। তিনি লোকসভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিরোধী সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান। বারংবার সভার কাজে বিঘ্ন ঘটায় অধ্যক্ষ উদ্বেগ প্রকাশ করেন এবং হট্টগোল জারি থাকায় সংসদের অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করে দিতে হয়। একই ইস্যুতে রাজ্যসভার অধিবেশনও দুপুর দুটো পর্যন্ত মুলতবি করে দিতে হয়েছে। দুপুর ১২টায় প্রথম মুলতবির পর উচ্চকক্ষের অধিবেশন পুনরায় শুরু হলে বিরোধী দলের হইচের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন প্রশ্নোত্তর পর্ব শুরু করেন, কিন্তু বিরোধীদের ধারাবাহিক স্লোগানের কারণে তা পরিচালনা করা সম্ভব হয়নি। এই পরিস্থিতির মধ্যে চেয়ারম্যান শেষ পর্যন্ত দুপুর দুটো পর্যন্ত সভা মুলতবি করে দিতে বাধ্য হন। দেশের বর্ষা পরিস্থিতি এবং তার উপর এল নিনোর সম্ভাব্য প্রভাবের উপর সরকার নিরন্তর নজর রেখে চলেছে বলে কেন্দ্রীয় কৃষি ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর আজ লোকসভায় জানিয়েছেন। এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান, আবহাওয়া দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে ১৫টি রাজ্যে ৩৪২টি জেলায় জরুরি কৃষি পরিকল্পনা হালনাগাদ করা হয়েছে। এইসব জেলায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির আশঙ্কা। এল নিনো ঝুঁকি সামলাতে নির্দিষ্ট কৃষি পদ্ধতি অবলম্বনের জন্য বলা হয়েছে। এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক বৈঠক মঙ্গল মিলন আজ নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন এবং এনডিএর অন্য নেতৃবৃন্দ তিরঙ্গা পতাকা নিয়ে দেশ ও মাতৃকাকে সম্মান জানান। এবার হর ঘর তিরঙ্গার খবর।

0: 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশজুড়ে হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে আজ পাঞ্জাবের বিভিন্ন স্থানে তিরঙ্গা যাত্রা বের হয়। পাঞ্জাবের বিজেপি সভাপতি কেওয়াল সিং ধিলো রোপার জেলায় এই যাত্রার নেতৃত্ব দেন। চণ্ডীগড় প্রশাসনের পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা ও বন্দে মাতরম এর 150 বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরপ্রদেশের সব মাদ্রাসায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে হর ঘর তিরঙ্গা অভিযান উদযাপিত হবে। বারাণসীতে স্বনির্ভর গোষ্ঠীর প্রায় 800 মহিলা হর ঘর তিরঙ্গা অভিযানে সক্রিয় ভূমিকা পালন করছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, বিধানসভার অধ্যক্ষ বিজেন্দর গুপ্তা ও বিধায়করা আজ দিল্লি বিধানসভা চত্বরে হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হন। মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশ থেকে শোভাযাত্রা শুরু হয়ে বি আর আম্বেদকরের মূর্তির সামনে গিয়ে তা শেষ হয়। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবার দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে প্রথম লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে স্তোত্র গাওয়া হবে। নতুন দিল্লিতে গতকাল প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সংবাদ মাধ্যমকে জানান, প্রতি বছরের মতো এবারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
1: This is the first time we are doing it with that sequence. The sequence is that he arrives on the rampart, then the national song is played and everybody keeps standing. Thereafter, he unfurls the flag and the national anthem. Yes, I mean the guidelines indicate that for national functions it will be the norm. Yeah.
0: জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় অনিয়মে সিবিআই তদন্তের দাবিতে বিধানসভা

বা ঘেরাও অভিযানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উপর পুলিশি দমনপীড়ন এবং লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড জুড়ে বন্ধের ডাক দিয়েছে। এদিকে ঝাড়খণ্ড সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাঁচি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত নদিন ধরে অনশন করছেন তিনি। তার রক্তে শর্করার মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেছে। আন্দোলনরত পড়ুয়াদের বিধানসভা অভিযান চলাকালীন গতকাল পুলিশের লাঠিচার্জে ওই নেতা আহত হন বলে দাবি করা হয়েছে। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের প্রকাশিত হতে চলা বই স্যাফরন সার্জ এর বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণী সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলির প্রচার তরঙ্গে এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে SIR এর অ্যাপিল ট্রাইব্যুনালের জন্য কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর দায়ের করা মামলায় এখনও পর্যন্ত ট্রাইব্যুনালে কতজনের আপিলের নিষ্পত্তি হয়েছে সেই তথ্য আদালতের নির্বাচন কমিশনকে জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগজি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ। আগামী 25 আগস্ট হবে ফের শুনানি। শ্রী চৌধুরীর অভিযোগ ছিল এখনও পর্যন্ত 1% আপিলেরও নিষ্পত্তি হয়নি। পাশাপাশি তিনি মালদা ও মুর্শিদাবাদের জন্য অতিরিক্ত বেঞ্চ গঠনের আবেদন জানিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন বা অভিবাসনের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য শীঘ্রই অনলাইন আবেদন বাধ্যতামূলক করতে চলেছে। এর মধ্যে রয়েছে গ্রিন কার্ড, নাগরিকত্ব ও আশ্রয়ের মতো বিভিন্ন সুবিধে। মার্কিন নাগরিকত্ব অভিবাসন পরিষেবা USCIS এর পক্ষ থেকে প্রকাশিত এক নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এর উদ্দেশ্য হল খরচ কমানো এবং কার্যকারিতা বৃদ্ধি। RSS প্রধান মোহন ভাগবত আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ভারত মার্কিন সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেবেন। চলতি মাসের শেষে আমেরিকা যাবেন তিনি। আমেরিকান হিন্দুজ ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ অ্যাহেড এর আয়োজনে 29 আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারের গার্ডেনে ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন শীর্ষক একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসটি আজ পশ্চিমবঙ্গ জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী কলকাতা হাইকোর্টের কাছে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। নবান্ন ও বিধানসভা ভবনে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এদিকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান অনুষ্ঠানে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার আজ খারাপ আবহাওয়ার কারণে কোলাঘাটে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরে মুখ্যমন্ত্রী সড়কপথে কেশপুর রওনা হন। মহমনি গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক বাসভূমিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করবেন তিনি। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও আজ ক্ষুদিরামের আত্মবলিদান দিবসে তাকে শ্রদ্ধা জানানো হয়। ভারতীয় আবহাওয়া দপ্তর রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এছাড়া আগামী দুদিন গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, ছত্তিশগড়, অন্ধ্র উপকূল, পূর্ব মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং পশ্চিম রাজস্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা। দেশের উত্তর পূর্বাঞ্চলেও একই রকম আবহাওয়া থাকবে। অন্যদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী দু তিন দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস। চলতি মাসের 16 তারিখ পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি ও বিহারে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি হতে পারে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যন্ত্র মন্ত্রে পড়ুয়াদের উপর পুলিশি দমনপীড়নের বিষয়ে বিবৃতি দিতে প্রস্তুত। বিরোধী সদস্যদের তিনি সভা নির্বিঘ্নে চলতে দেওয়ার আর্জি জানান। নিট কাণ্ডে শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতন ও অন্যান্য ইস্যুতে বিরোধীদের হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশনে দুপুর 2টা পর্যন্ত মুলতবি। আন্দোলনরত পড়ুয়াদের বিধানসভা চলাকালীন পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। খবর শেষ হল। এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। রাজ্যের এসআইআর আপিল ট্রাইব্যুনালের জন্য কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর দায়ের করা মামলায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে কতজনের আপিলের নিষ্পত্তি হয়েছে সেই তথ্য আদালতে নির্বাচন কমিশনকে জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়

মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ আগামী 25 আগস্ট হবে ফের শুনানি। শ্রী চৌধুরীর অভিযোগ ছিল এখনও পর্যন্ত 1% আপিলেরও নিষ্পত্তি হয়নি। পাশাপাশি তিনি মালদা ও মুর্শিদাবাদের জন্য অতিরিক্ত বেঞ্চ গঠনের আবেদন জানিয়েছিলেন, কিন্তু সর্বোচ্চ আদালত তাতেও সাড়া দেয়নি। আগামী শুনানিতে কমিশন আপিল নিষ্পত্তির সংখ্যা সম্পর্কে আদালতকে বিস্তারিত তথ্য জানাবেন বলে কমিশনের আইনজীবী জানিয়েছেন। ওবিসি সংরক্ষণ মামলার প্রেক্ষিতে রাজ্যে

আয়ুক্তের নির্দেশের প্রেক্ষিতে গত 7ই অগস্ট অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর একটি নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকা অনুযায়ী আপাতত শিক্ষক পদপ্রার্থীদের তথ্য যাচাই প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ওই নির্দেশিকায় সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দিয়েছিল। রাজ্যে শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থানের বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আলোচনা করতে রাজ্য সরকার বৈঠকে বসেছে। নবান্ন সংলগ্ন সভাঘরে আয়োজিত ওই বৈঠকে শিল্পমন্ত্রী তাপস রায় ছাড়াও শিল্প পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য, শিল্প সচিব এবং বিভিন্ন সহযোগী অংশীদার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসটি আজ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের তরফে তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী কলকাতা হাইকোর্টের কাছে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। নবান্ন বিধানসভা ভবনে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান অনুষ্ঠানে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার আজ খারাপ আবহাওয়ার কারণে কোলাঘাটে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরে মুখ্যমন্ত্রী সড়কপথে কেশপুর রওনা হন। মহুবনী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক বাসভূমিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন তিনি। এই প্রথম কোন মুখ্যমন্ত্রী ক্ষুদিরামের পৈতৃক বাসভবনে যান। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও আজ ক্ষুদিরামের আত্মবলিদান দিবসে তাকে শ্রদ্ধা জানানো হয়। এদিকে ওই অনুষ্ঠানে কেশপুরের বিধায়ক শিউলি সাহার উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর জেলাজুড়েও আজ দিনটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। কাঁথির কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের সামনে ক্ষুদিরাম বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন রাজ্যের সেচমন্ত্রী অরূপ কুমার দাস। দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে হুগলি জেলাজুড়েও। দেশের প্রতি শ্রদ্ধা ও জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দিতে আজ শিলিগুড়িতে ত্রিরঙ্গা যাত্রার আয়োজন করল সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের উদ্যোগে সাইকেল নিয়ে এই বিশেষ ত্রিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিএসএফ এর বিভিন্ন পদমর্যাদার আধিকারিক ও জওয়ানেরা অংশগ্রহণ করেন।

0: তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া ১৬টি এফআইআর এর বিষয়ে কলকাতা হাইকোর্ট আগামী ৩১শে অগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই সব মামলার শুনানি শেষে রায়দান আপাতত স্থগিত রেখে বলেছেন আগামী ২৫শে অগস্ট রায় দেওয়া হবে, তদন্ত চলতে পারে, তবে কোনো পদক্ষেপ নেওয়ার দরকার নেই। কলকাতার একটি স্কুলে ৩০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। তাদের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকেরই জ্বর, পেটে ব্যথা, বমির উপসর্গ ছিল। মিড ডে মিলের খাবার, পানীয় জলে বিষক্রিয়া নাকি সংক্রমণজনিত কারণে এই অসুস্থতা তা খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় গতকাল রাতে ওই ছাত্রীদের দেখতে হাসপাতালে যান, তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি। আজ সকালে গুরুত্বপূর্ণ আরও একটি ধাপ এগোল জোকা বিবাদীবাগ মেট্রোর কাজ। এদিন সুড়ঙ্গ খোঁড়ার যন্ত্র বা টানেল বোরিং মেশিন দিব্যা এসে পৌঁছল ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনে। সেখানে দিব্যা পৌঁছতে সেটিকে স্বাগত জানান উপস্থিত মেট্রো কর্মীরা। খিদিরপুর থেকে প্রায় ১০ মাস ধরে সুড়ঙ্গ কেটে সফলভাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনে এসে পৌঁছেছে দিব্যা। এর আগে গত ১০ জুলাই টিবিএম দুর্গা ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিং এর কাজ সম্পন্ন করে। এরাজ্যের উপর বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ঘূর্ণাবর্তটি আগামীকালের মধ্যে নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা। ওই সময় উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের আজ থেকে ১৪ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের প্রকাশিত হতে চলা বই স্যাফরন সার্জের বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত ৮টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর ৫টা বেজে ১০ মিনিটে।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
3: ফাঁদে।
4: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে

0: হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অনুষ্ঠান মাননীয় শু, উপস্থাপনায় নীলিমা সাঁতরা।

নমস্কার সকল গুরুজনদের, প্রণাম জানিয়ে শুরু করছি মাননীয় শো। আজ 11ই আগস্ট, আর 3 দিন পর আমরা উদযাপন করব 80তম স্বাধীনতা দিবস। এই যে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব, তা একমাত্র সম্ভব হয়েছে শত শত বিপ্লবীদের প্রাণের আহুতির মাধ্যমে। তারা দেশমাতৃকার পরাধীনতার গ্লানি দূর করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। তাই সকল বিপ্লবী বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ 11ই আগস্ট, আজকের তারিখটি স্মরণীয় আরও একটি কারণে, বিশেষভাবে স্মরণীয় তাঁর জন্য।

ক্ষুদিরাম বসু। তাঁর সম্বন্ধে নতুন করে আর পরিচয় দেবার দরকার পড়ে না, আপনারা সকলেই জানেন তাঁর কথা। আজ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস, তাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাঁকে।

1947 সালের 15ই আগস্ট এসেছে স্বাধীনতা। খুব সহজে কিন্তু স্বাধীনতা আসেনি। আমরা সেই দিনটা চোখে দেখিনি বা অনেক মানুষই দেখেননি হয়তো। সেই দিনটি নিজে যারা দেখেছেন তেমন মানুষের সংখ্যা এখন খুবই কম বলা যেতে পারে, কিন্তু আমরা কল্পনা তো করতে ভালোবাসি সবসময়। আমরা অনেক জায়গায় পড়েছি যে স্বাধীনতার দিনটা কেমন ছিল বা তার আগের প্রস্তুতি ছিল কেমন স্বাধীন।

যদি এমন কারোর কথা শুনতে পারি যিনি নিজের দুচোখে দেখেছেন সেই দিনটা বা সেই সময়টা কেমন ছিল, তার কথা যদি আমরা শুনতে পারি, তাহলে একটা আলাদা ভালো লাগা অবশ্যই থাকবে। বলা যায় সেটা একটা প্রাপ্তি হবে। পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে একটু আগে যে বললাম 15ই আগস্ট আমাদের স্বাধীনতা এসেছে, কিন্তু স্বাধীনতার জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছিল, কারণ এত সহজ ছিল না পথটা। স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান সেখানে যেমন আছে, তেমনি দেশভাগ, এটা আমাদের কাছে একটা বিরাট যন্ত্রণার বিষয়। কেমন হবে অন্য একজনের দৃষ্টিতে, তার কণ্ঠে সেই দিনের অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট দিনটির কথা, এবং সেই দিনটির আগের প্রেক্ষাপট বা সময়ের বর্ণনা আমরা যদি শুনতে পাই তাহলে কেমন হবে? আমরা শুনব বিশিষ্ট প্রবীণা অবসরপ্রাপ্ত সহপ্রধান শিক্ষিকা মাননীয়া বিথি বন্দ্যোপাধ্যায়ের কথা, যিনি নিজে দেখেছিলেন ভারতবর্ষের স্বাধীনতার শুভ দিনটি। তখন তার অবশ্য বালিকা বয়স, 8-9 বছর বয়স ছিল তার, কিন্তু সেই স্মৃতি আজও সতেজ। শুধু তাই নয়, এত বছর বয়সেও তিনি সক্ষম এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি যোগদান করেন, দীর্ঘ সময় পড়াশোনা করেন এবং লেখালেখির কাজের সাথেও তিনি যুক্ত। শুনব তাঁর কথা।

জীবনের প্রান্ত সীমায় এসে পৌঁছেছি প্রায়। আমার জন্ম হয়েছিল যখন 1938 সালে, তখন আমার দেশ ছিল পরাধীন। ব্রিটিশ ভারতকেই চোখ মেলে আমি দেখেছি। অত্যন্ত পশ্চাৎপদ একটা গ্রামে আমি থাকতাম, হুগলি জেলার সিঙ্গুর। আমার জন্ম যদিও আমার মামার বাড়িতে, কিন্তু আমার একবারে জীবনে শুরু হয়েছে সিঙ্গুর গ্রামে। তখন ছিল একটা অজপাড়াগাঁ, এখানে নারী শিক্ষারও কোনো ব্যবস্থা ছিল না, উচ্চশিক্ষারও কোনো ব্যবস্থা ছিল না। একটা নিম্ন মাধ্যমিক স্কুল ছিল, সেই স্কুলে যেটুকু শিক্ষা পেয়েছি, আর আমাদের বাড়ি যথেষ্ট প্রগতিশীল বাড়ি ছিল। আমার মা অত্যন্ত একটা সাংস্কৃতিক পরিবেশের জন্ম, আমার বাবাও উচ্চশিক্ষিত এবং স্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন, সেই হিসেবে আমাদের বাড়িতে একটা শিক্ষার প্রগতির আবহাওয়া ছিল। আমরা দেশের অবস্থা সম্বন্ধে যথেষ্ট সচেতন ছিলাম, যে সচেতনতা আমরা উত্তরাধিকার সূত্রে মা বাবার কাছ থেকেই পেয়েছি। সেই সময় সারা দেশে স্বাধীনতা আন্দোলনের একটা ভীষণ রকম প্রবাহ, মানে জোয়ার বলা যেতে পারে। এটা সকলেই জানেন যে রবীন্দ্রময়তায় তখন সারা দেশ ভরপুর, আর সেই সঙ্গে স্বাদেশিকতা। 1942 সালের যে ভারত ছাড়ো আন্দোলন কি অদ্ভুত আলোড়ন সৃষ্টি করেছিল। তো সেই আবহাওয়াতে আমি আস্তে আস্তে বড় হয়েছি। এখানেও যথেষ্ট স্বাধীনতা আন্দোলন দেখা গিয়েছিল, প্রায়ই তো মিছিল হতো, প্রভাত ফেরি হতো, জাতীয় পতাকা হাতে, জাতীয় পতাকা নিয়ে মিছিল করা আইন বিরুদ্ধ ছিল তখন, কিন্তু তা সত্ত্বেও হতো। কাউকে কাউকে জেলও খাটতে হয়েছে এর জন্যে, এবং সিঙ্গুরেরই অধিবাসী তারা ছিলেন। তা আমি এই আবহাওয়ায়

মানুষ হয়েছি এবং খুব স্বাভাবিকভাবে আমার মধ্যেও এই যে স্বদেশিকতাটা অঙ্কুরোদ্গম হয়েছিল। আমাদের স্কুলেও স্বদেশ প্রেমের যে গানগুলো সেগুলো গাওয়া হতো স্কুল শুরুর সময় এবং স্কুল শেষ হওয়ার সময়। শশাদে কি নূতন করে লাগলো নতুন রং, সঞ্জীবনী মন্ত্র সেজে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। 1945 সালে বিশ্বযুদ্ধ শেষ হয় আর তারপরেই আমাদের দেশে ব্রিটিশের যে নীতি ছিল পরাধীন দেশের সম্পদকে লুট করা, সেই লুট করে তারা তাদের যে সৈন্য দল তাদের রসদ সংগ্রহ করত আর দেশের মানুষের খাদ্যকে মজুত করে রেখে পচিয়ে নষ্ট করে আমাদের দেশের মানুষকে খাদ্য থেকে বঞ্চিত করা হতো। দেশে দেখা দিল ভয়ঙ্কর দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষেরও আমি প্রত্যক্ষদর্শী। আমি দেখেছি ভাঙা ফুটো পাত্র নিয়ে একটু ফ্যান দাও মা, একটু ফ্যান দাও মা, ফ্যানটুকু ফেলে দিও না আমাদের দাও, এই বলে যে কাতর আর্তনাদ। দুর্ভিক্ষের মা যতটা পেরেছে তাদেরকে ভাতই দিয়েছে। যে সাহিত্যগুলো বাজারে চলতো সেই সাহিত্যগুলো পাঠ করতাম, বাবা ওই অনেক বই সংগ্রহ করতেন, সেগুলো পড়তাম আর কাঁদতাম। যাই হোক, এইভাবে দিন চলছিল। দুর্ভিক্ষের পরে যদি বা মানুষ একটু সুস্থির অবস্থায় আসছিল সেই সময়ে দেখা দিল ভয়ঙ্কর একটা সাম্প্রদায়িক দাঙ্গা। আমি তো কলকাতায় যাইনি, কিন্তু সংবাদপত্রে এই যে খবরগুলো বেরোতো সেগুলো তো সবই পড়তাম, চোখের জলে ভাসতাম আর ভাবতাম কবে সুদিন আসবে। এইভাবে কাটলো। তারপরে শুনলাম ব্রিটিশ নাকি ভারত ছেড়ে চলে যাবে আমাদের হাতে স্বাধীনতা দিয়ে। আমার সেই ছোট্ট বালিকার হৃদয়ও আনন্দে নেচে উঠেছিল। আর আমাদের সেই দিনটা এগিয়ে এলো 1947 সালে 15ই আগস্ট। তার আগের রাত্রে মানে 14ই আগস্ট শেষ হচ্ছে, রাত 12টার সময় শাঁখ বাজলো আর সগৌরবে উঠল ভারতের 3 রঙা পতাকা এবং সগৌরবে সে পতপত করে উঠতে লাগলো লালকেল্লায়। রাত শেষ হতে না হতেই পাড়ায় পাড়ায় প্রভাত ফেরি বেরোলো আর আমাদের প্রত্যেকের হাতে জাতীয় পতাকা, আর আমরা বিভিন্ন জায়গায় সেই পতাকা উত্তোলন করলাম। সে যে কি উন্মাদনা, সে যে কি অনুভূতি, সে যে কি আনন্দ, সে দৃশ্যের প্রত্যক্ষদর্শী না হলে অনুভব করা সম্ভব নয়। এতদিনের যে পরাধীনতা মুক্ত হলাম আমরা সেই দিন, সে যে কি গৌরবের দিন, বলতে গিয়ে আমার শরীর কণ্ঠকিত হয়ে উঠছে। আমার বয়স তখন মাত্র 8-9 বছর, এইটুকু বয়সেই কিন্তু আমি সেই উষ্ণতা সেই আবেগ যে কিভাবে অনুভব করেছিলাম আর বয়স্ক লোকেদের তো কথাই নেই। সারা দিন নানান রকম অনুষ্ঠান, সেই দিন যে কি আনন্দ, কি উচ্ছ্বাস, কি উন্মাদনা, শুধু আমার মধ্যে তো নয়, দেশের প্রত্যেকটি মানুষের মধ্যে। আর এই 3 রঙাকে যে ভালোবাসা, সেই ভালোবাসাটা উছলে পড়ছে মানুষের সৃষ্টির মধ্যে, বই খাতা পেন্সিল এমনকি মিষ্টির দোকানের মিষ্টান্ন সেখানেও আমরা দেখছি এই 3 রঙার ছোঁয়া। লজেন্স, সেই লম্বা লম্বা লজেন্স পাওয়া যেত সেখানেও 3টে রং, মানে ব্রিটিশের যে আধিপত্যের এতটুকু ছোঁয়া এতটুকু চিহ্ন কোথাও যেন না থাকে। আর আমি গান গাইতে পারতাম বলে স্কুলেও আমাকে প্রার্থনার লাইনের সামনে দাঁড় করানো হতো আর প্রভাত ফেরি বা যে মিছিল বেরিয়েছিল সেখানেও আমি আরও কিছু মানুষের সঙ্গে সামনে দাঁড়িয়ে দেশাত্মবোধক গানগুলো যতটা পারি উচ্চস্বরে গিয়েছিলাম। আমাদের

রাস্তার দুধারে বিস্মিত আনন্দিত মানুষ সারবদ্ধ হয়ে আমাদের অভিবাদন জানাচ্ছে। যে উন্মাদনা আমি প্রথম স্বাধীনতা দিবসে লাভ করেছিলাম, এটা আমার পরম প্রাপ্তি।

আমরা শুনলাম শ্রদ্ধেয়া অবসরপ্রাপ্ত সহপ্রধান শিক্ষিকা মাননীয়া বিথি বন্দ্যোপাধ্যায়ের কথা। ওনার স্মৃতির কথায় সেই সময়টাকে আমরা বুঝতে পারলাম। অস্থির সময় পেরিয়ে ভারতবর্ষের স্বাধীন হওয়ার দিনটির উদযাপনের এক অমূল্য স্মৃতিকথা শোনালেন আপনি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রণাম জানাই আপনাকে। আপনাদের থেকেও আমরা আজ শুনে নেব স্বাধীনতা দিবস উদযাপনের স্মৃতি। হয়তো 1947 সালের 15ই আগস্ট আপনি দেখেননি বা দেখেছেন, যদি নাও দেখে থাকেন, তার পরের স্বাধীনতা দিবসের উদযাপনের স্মৃতি, অথবা কোনো পরিচিত বা পরিবারের থেকে বা বাবা মায়ের থেকে অথবা আপনার গুরুজনদের থেকে তাদের মুখে স্বাধীনতা দিবসের স্মৃতি শুনেছেন আপনি, সেগুলো আমাদের সাথে ভাগ করে নিতে চলে আসুন বন্ধু 2213-1342 এই নাম্বারে। দেশ আমাদের কাছে এক আবেগ, দেশের প্রতি ভালোবাসা থেকেই বারবার দেশমাতৃকার চরণে প্রণাম জানাই।

0: দেখে নেই কোন বন্ধু চলে এসেছেন তাঁর স্মৃতিকথা ভাগ করে নিতে। নমস্কার। হ্যাঁ বলুন।
1: বয়স আমার 70 বছর।
0: আচ্ছা।
1: হ্যাঁ, বর্দা নাই তার দেশে। কোথায় শোভাবে ধরিনি কৃষাণ।

0: লাগোস পূর্ণ নবীন স্বাধীন ভারতে যাবে নবীন গাও পূর্ণ বা পতাকার চলে নব ভারতের বিজয় গান। আমি অংশ কিছু বললাম আর কি।
1: বেশ বেশ, ভালো থাকবেন আপনি।
0: ভালো নাই তাই ভালো হলো না।
1: দেশ তো আবেগ, সেই আবেগের জায়গা থেকে কণ্ঠ যেমনই থাকুক, কিন্তু এই যে প্রাণের থেকে মনের থেকে আপনি যে দেশ নিয়ে কথা বলছেন, এটাই তো ভালো লাগার। দেখে নেই পরে কোন বন্ধু চলে এসেছেন। নমস্কার।
2: নমস্কার,
1: বলুন সেই বিশেষ দিনটির স্মৃতি কথা আপনার কি কিছু মনে রয়েছে, দেখেছেন আপনি?
2: আমি বলছি আমরা যে স্বাধীনতা পেয়েছি, কিন্তু এই যে নাথুরাম গডসে যে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল, তাকে বললো শহীদ, তাকে বললো দেশপ্রেমিক। আমরা
1: সংযোগ বিচ্ছিন্ন হলো। আজকে আমরা শুনব স্বাধীনতা দিবসের সেই স্মৃতি কথা, আপনি শুনেছেন বা আপনি দেখেছেন সেই বিশেষ শুভ দিনটি, সেই কথাই ভাগ করে নিতে আপনি চলে আসুন 2213 1342 এই নাম্বারে। ফোন আস্তে আস্তে, হ্যাঁ আরো এক বন্ধু চলে এসেছেন।
3: নমস্কার।
1: নমস্কার,
3: আমি শীষ মোহাম্মদ শীষান।
1: হ্যাঁ বলুন।
3: নলহাটি পাইকপাড়া বীরভূম থেকে কথা বলছি।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
3: আমার জন্ম স্বাধীনতার পরে।
1: আচ্ছা।
3: 1950 সালের 8ই ডিসেম্বর।
1: তা আপনার কোনো স্মৃতি রয়েছে যে আপনি বড়দের কারোর কাছ থেকে শুনেছেন সেই দিনটির কথা?
3: ক্লাস 1 এ ভর্তি হয়েছিলাম 1955 সালে।
1: আচ্ছা।
3: তো আমাদের খুব প্রভাত ফেরি হতো, কাদা কাদা মাটি রাস্তায়।
1: হ্যাঁ।
3: আর স্কুলে ঢং ঢং ঢং ঢং করে ঘন্টা বাজানো হতো, যার বাড়ি থেকে যেরকম ফুল পাওয়া যায় আমরা ফুল নিয়ে যেতাম, পতাকা উত্তোলন করতাম, এবং ওই আমরা গানটাও করতাম 15ই আগস্ট পূর্ণ দিন স্বাধীন ভারতে যাবে নবীন। তাছাড়া আরো গান করা হতো দেশাত্মবোধক গানগুলো। আমার বাবা আমাকে নিয়ে যেতেন, আমার মনে পড়ে, এবং কিছু বলার জন্য আমাকে সবসময়তে আগিয়ে দিতেন। আমি সকল ছাত্রের মধ্যে বক্তৃতা করতাম এবং এই বিষয়ে কথা বলতাম। আজকের দিনের বিষয়ে বলতে গেলে বলতাম যে ক্ষুদিরামের ফাঁসি আজকেই হয়েছিল।
1: হ্যাঁ, আজকে তো ওনার আত্মবলিদান দিবস, আমরা শ্রদ্ধা জানিয়েছি, শ্রদ্ধার সাথে স্মরণ করেছি তাকে। ভালো থাকবেন বন্ধু।
3: আর আমাদেরকে
1: বেশ শুনলাম বন্ধুদের থেকে সেই দিনটির স্মৃতি কথা বা তার পরে যারা উদযাপন করেছেন। আসলে স্বাধীনতা দিবস এই দিনটি আমাদের সকলের কাছে একটা আবেগের বিষয়। এই সংগ্রাম, সংগ্রাম কথাটা বললেই একটা যেন উত্তেজনা শরীরের মধ্যে একটা শিহরণ জাগে। সেই সংগ্রামের সঙ্গে একটা তারুণ্যের কিন্তু যোগ আছে বন্ধু। সবসময় যে সেটা বয়সের তারুণ্য তা কিন্তু নয়, মন থেকে যদি সজীব থাকা যায়, সতেজ থাকা যায়, তাহলে তিনি কিন্তু অনেক পরিবর্তনই আনতে পারেন, কি তাই তো? তাই বলা যায় বয়স বাড়লেও কিন্তু বুড়ো হয় না। আসলে বয়স বাড়ার বুড়ো হয়ে যাওয়ার মধ্যে একটু তফাৎ আছে, কি বলেন? বুড়ো হয়ে যাওয়া কথাটার একটা আলাদা মানে। অনেক সময় কিন্তু আমরা বলি যে বুড়িয়ে যাচ্ছি।

এই ব্যাপারটা কিন্তু বয়স হওয়ার সঙ্গে সবসময় কিন্তু সংযুক্ত নয় বন্ধু। এ মাসের অর্থাৎ অগস্ট মাসের মাননীয় শুতে চিঠি লেখার বিষয় ছিল, এত বুড়ো কোনো কালে হব না কো আমি। যারা চিঠি পাঠিয়েছেন তারা তো আমাদের ঠিকানাটা জানেনি, আর যারা এখনও চিঠি পাঠাননি তাদের কাছে চিঠির অনুরোধ রাখছি, আপনাদের ভালোবাসা চিঠির পাঠায়। কোন ঠিকানায় আমাদের ভালোবাসা পাঠাবেন? আমাদের ইমেল আইডি মাননীয়সু manuniyeshu@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায় মাননীয়সু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। অগস্ট মাসে মাননীয় শীতে চিঠি লেখার বিষয়, এত বুড়ো কোনো কালে হব না কো আমি।

প্রথম চিঠি পাঠিয়েছেন ডাক্তার অভয় সামন্ত, মেমারি, পূর্ব বর্ধমান থেকে। চিরতরুণ মাননীয় সু রবীন্দ্রনাথের প্রহাসিনী কবিতার যে লাইনটি দিয়ে বিষয় সাজিয়েছ, ঠিক তার পরেই আছে, এত বুড়ো কোনো কালে হব না কো আমি, হাসি তামাশারে যবে কব ছ্যাবলামি। এ নিয়ে প্রবীণ যদি করে রাগারাগি, বিধাতার সাথে তারে করি ভাগাভাগি, হাসিতে হাসিতে লবমানি। এতে রসিক কবিকে চিনতে আমাদের অসুবিধে হয় না, এটাই আমার মাননীয় সুপরিবারের উজ্জীবনী মন্ত্র। আমি বয়সের কোনো হিসেব করি না, বয়স তো একটি সংখ্যা মাত্র, মনটাকে তাজা রাখতে হয়। সুকুমার রায়ের হজ বড় লর বুড়োর কথা মতো চল্লিশের পর বয়স ঘুরিয়ে দিতে হয়, নইলে শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। আমি চুলে রং করে বয়স লুকোই না, বরং সাদা চুলে সম্মান পাই, রঙিন পোশাক পরে হাঁটতে বেরোই, রোজ শহরের কাজকর্ম হেঁটেই করি, সময় মতো পরিমিত আহার করি, নিয়ম মেনে ওষুধ খেতে হয়, মন মেজাজ ফুরফুরে রাখতে সব রকম গান শুনি। এ ব্যাপারে শতবর্ষের আকাশবাণীর জুড়ি নেই। নাতির সঙ্গে মনের আনন্দে শৈশবে ফিরে যায়, ওর আবদারে এবারেও ঝাপানতলায় যাব, পাঁপড় আর জিলিপি খাব। হ্যাঁ, দুজনে মিলেই ঠাকুর বলেছেন, শুকনো সন্ন্যাসী করিস না মা, রসে বসে রাখিস। ডাক্তার অভয় সামন্ত, মেমারি, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। হ্যাঁ, এভাবেই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বয়সকে বাড়তে দেওয়া চলবে না। মীনাক্ষী দাস শিকাগো আমেরিকা থেকে লিখেছেন, চির সবুজ মাননীয় সু, শুরু থেকে শেষ নাকি শেষ থেকে শুরু, জীবনের এই জটিল অঙ্কের সমীকরণ বড়ই কঠিন। কালের স্বাভাবিক নিয়মে বয়স বাড়ে, শরীর ক্ষয়ে যায়, চুলে পাক ধরে, আসে বার্ধক্যের ছাপ। বয়স বাড়লেই মানুষ বৃদ্ধ হয় না, মনের সজীবতা, আনন্দ ও কৌতূহল বাঁচিয়ে রাখাই হল প্রকৃত যৌবন। চির সবুজ মন নিয়ে বেঁচে থাকার প্রবল ইচ্ছা বা সংকল্পই হল ভাবনার মূল উক্তি। মানুষ এমনভাবে বাঁচে যেন কোনো দিন মরবেই না, আবার এমনভাবে মারা যায় যেন কোনো দিন বেঁচেই।

ছিল না। জাগতিক পরিমণ্ডলে কোনো কিছুই চিরস্থায়ী নয়। বৈচিত্র্যময় পরিবর্তনশীল প্রকৃতি আর জীবনধারা একই সূত্রে গাঁথা। দায়িত্ব কর্তব্য, সংগ্রাম বা নির্ভরশীলতার জীবন সমুদ্র পাড়ি দিতে অতিবাহিত হয় তিন ভাগ জীবন। শেষ বেলায় শ্রান্ত, ক্লান্ত, বিধ্বস্ত জীবনান্তে ভাগফল হয় শূন্য। সংসার সংগ্রাম শেষে একাকিত্বের অবসাদে নিমজ্জিত মন খুঁজে বেড়ায় নিজেকে। অনেক তো হল জীবনের উত্থান পতনের মুষ্টিযুদ্ধ। ভাবো না, বয়স ষাটের পর ৫৯, ৫৮, ৫৭। সুন্দর পোশাকে সুসজ্জিত প্রতিবিম্বে দেখো ফেলে আসা জীবনকে, যৌবনকে। জাদুকরি মনের ইচ্ছায় ফিরে পাবে মনোবল। মানসিকতা যত উন্মুক্ত হয় বয়সের বাধা হয় তত ক্ষীণ। বইকে সঙ্গী করো, কলমের হাত ধরে এগিয়ে চলো সাহিত্যের আঙিনায়। নতুন নতুন বন্ধু করো, গান গল্পে আড্ডায় ভরিয়ে তোলো হারিয়ে যাওয়া সত্তাকে। চলে যেতে হবে বলে হারিও না আজকের সুন্দর মুহূর্তগুলোকে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বাঁচো মনের আনন্দে। মীনাক্ষী দাস শিকাগো আমেরিকা থেকে লিখেছেন। এমনভাবেই সকলে আনন্দে বাঁচুন, কারণ আমরা যে কদিন বাঁচব সেই কদিন যদি আমরা আনন্দে বাঁচি তাহলে আমরা সকলেই ভালো থাকব, সুস্থ থাকব। দিনের শেষে আমরা তো সকলেই ভালো থাকতে চাই, তাই না? হাতে সময় খুব কম, একটা ছোট্ট চিঠি পড়ে দিই। বিশ্বজিৎ কর বোড়াল গড়িয়া কলকাতা থেকে লিখেছেন। মাননীয় শো, না না কিছুতেই না গো, তেমন বুড়ো হতে চায় না। চালচলন স্বভাব প্রকৃতি দেখে কেউ যেন না বলতে পারে বুড়ো হয়ে গেছ। বাড়ুক না বয়স, মাত্র ৬৮টা বসন্ত কেটে গেছে, ওটা তো একটা সংখ্যা মাত্র। শরীর ফিট রাখার তাগিদে নিয়মিত প্রভাত ভ্রমণ, যোগ ব্যায়াম এবং অবশ্যই সংযত চিত্তে হালকা ও পরিমিত খাবার, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত যোগদান, এদিক ওদিক ভ্রমণ, মজার কথা বলি, গোঁফে চুলে রং, হাতে স্মার্টফোন, একটু রংচঙে পোশাকে যানবাহনে সিনিয়র সিটিজেনদের জন্য নির্দিষ্ট আসনে বসলেই এই ৬৮তেও শুনতে হয় উঠে পড়ুন, এইটা সিনিয়র সিটিজেনদের জন্য। বিশ্বজিৎ কর বোড়াল গড়িয়া কলকাতা থেকে লিখেছেন। হ্যাঁ, এমনভাবেই আপনি তরতাজা থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে একদম এসে পড়েছি। সকল গুরুজনদের প্রণাম জানিয়ে এবং ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি মাননীয় শো অনুষ্ঠান। আজকে আপনাদের সঙ্গে ছিলাম আমি নীলিমা সাত্রা।

0: very light rain occurred at Bihar. Chief amount of rainfall received at 8:30 a.m. today. The highlights in the Gangetic West Bengal area, Damdam 10 centimeters, Alipur and others 6 centimeters each, Purulia and others 3 centimeters each, Salt Lake and others 2 centimeters each. In Sabhimana and West Bengal and Sikkim, Balurghat and others 1 centimeter each. In Jharkhand area, Chakradharpur 7 centimeters, Majgaon 5 centimeters, Kumardungi and others 4 centimeters each, Hajaribagh and others 2 centimeters each. In Bihar area, in Kudra 3 centimeters, in Betia and others 2 centimeters each. In Orissa region, Kujanga 11 centimeters, Bhandari Pokhri 9 centimeters, Mandira Dam and others 7 centimeters, Telkoi and others 6 centimeters, Talcher and others 5 centimeters, Gopalpur and others 4 centimeters each. Weather forecast for today and tomorrow: light to moderate rain or thundershower likely to occur at one post places over Andaman and Nicobar Islands and Orissa. Light to moderate rain or thundershower likely to occur at most places over the districts of Gangetic, West Bengal and Sikkim, and also over the districts of Sabhimala and West Bengal and Jharkhand. Light rain or thundershower likely to occur at one or two places in Bihar. Weather warning for today and tomorrow: heavy to very heavy rainfall, that is 7 to 20 centimeter, very likely to occur at one or two places over Orissa. Heavy rainfall, that is 7 to 11 centimeter, likely to occur at one or two places over north and south 24 Paragana, Bankura, West Burdwan, East and West Midnapur districts of Gangetic, West Bengal. Thunderstorm with gusty wind, that is 50 to 60 kilometer per hour, and lightning very likely to occur at one or two places over Andaman and Nicobar Islands. Thunderstorm with gusty wind, that is 30 to 40 km per hour, lightning very likely to occur at multiple places over Jharkhand, Orissa, Malda, South Dinajpur district of Sabhimala and West Bengal, and all of the districts of Gangetic, West Bengal. Weather forecast for Kolkata neighborhood for today and tomorrow: thunderstorm with rain, maximum and minimum temperature likely to be around 32 degrees Celsius and 26 degrees Celsius respectively. Weather warning for the fishermen of West Bengal coast, valid for the next 5 days commencing from the noon of 11th August 2026. Squally wind with speed reaching 35 to 45 km per hour, occasionally gusting up to 55 km per hour, likely to prevail along and off West Bengal and North Orissa coast from 11th to 15th August 2026. Fishermen are advised not to venture into the sea along and on off West Bengal and North Orissa coast from 11th to 15th August. Swell surge alert for the coast of West Bengal. Swell waves in the range of 15 to 17 sec period with 1.2 to 1.3 meter height are forecasted up to 5:30 hours on 12th August 2026. It is advised there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance, recreation with due care. Weather warning for the fishermen of Andaman and Nicobar coast, valid for the next 5 days commencing from the noon of 11th August 2026. Squally wind, speed reaching 35 to 45 km per hour, occasionally gusting up to 55 km per hour, likely to be well along and off Andaman and Nicobar coast from 11th to 15th August 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from 11th to 15th August 2026. Swell waves in the range of 17 to 19 sec period with 2.3 to 2.7 meter height are forecasted during the 23:30 hours on 11th August at 23:30 hours at 12th August 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance, recreation with due care. With that, we come to an end of Midday Weather Bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুনবেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণ অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়। উত্তর চব্বিশ পরগনা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। ওড়িশা, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু জায়গায়, বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করা গেছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করা গেছে সিকিম সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দমদমে 10 সেন্টিমিটার, আলিপুর এবং পূর্ব মেদিনীপুরের দুর্গাচকে 6 সেন্টিমিটার, পুরুলিয়ায় 2 সেন্টিমিটার, হাওড়ার উলুবেড়িয়ায় 2 সেন্টিমিটার, হাওড়ার আমতায় 1 সেন্টিমিটার, ওড়িশায় 11 সেন্টিমিটার, কেউনঝড়ে 6 সেন্টিমিটার এবং গোপালপুরে 4 সেন্টিমিটার।

আগামী 7 দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওড়িশায় এবং সিকিম ও ঝাড়খণ্ড সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ঘণ্টায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত ঘটতে পারে ওড়িশার বেশ কিছু অঞ্চলে। ভারী বৃষ্টিপাত ঘটতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঘণ্টায় বেগে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু অঞ্চলে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড, ওড়িশা, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার কোথাও কোথাও। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে ঘণ্টায় 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার কারণে ঢেউয়ের উচ্চতার তারতম্য ঘটতে পারে। সেই কারণে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে আজ থেকে 15 তারিখ পর্যন্ত যারা মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলের ক্ষেত্রে। শুনলেন, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই বেলা আড়াইটায় শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল পাঁচটায় শুনবেন ক্রীড়াঙ্গন। বাইরে ঘুরে রেকর্ড করে এনেছেন রতন কুরি, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য, নবম শ্রেণীর বিদ্যার্থীদের জন্য জীবনবিজ্ঞান নিয়ে আলোচনায় বেলঘড়িয়া যতীন দাস বিদ্যা মন্দিরের শিক্ষক অরুণাভ দত্ত, সঙ্গে দুই শিক্ষার্থী। সন্ধে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি, শ্যামচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। এরপর ক্ষুদিরাম বসু এবং তার স্বাধীনতা আন্দোলন, বলবেন চান্দু মান্ডি, লোকগীতি শুনবেন। এরপর সুভাষচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ এবং জলধর হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। ছটা বেজে আটত্রিশ মিনিটে কৃষি কথার আসর, ভারত ছাড়ো আন্দোলন কথা। আলোচনায় সুদীপ মণ্ডল, চন্দন কুনার, স্বাগতা মণ্ডল মল্লিক এবং সুব্রত চক্রবর্তী। সন্ধ্যে সাতটা বেজে দশ মিনিটে শুনবেন তরজাগান। সাতটা বেজে তিরিশ মিনিটে সমীক্ষা, রাত আটটায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। রাত আটটা বেজে পনেরো মিনিটে শহর কলকাতা, আটটা বেজে তিরিশ মিনিটে কথায় কাহিনী, আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন অর্থনীতির দুনিয়া, রাত নটায় খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য, রাত নটা বেজে তিরিশ মিনিটে শুনবেন শ্রবণী, দশটায় বাংলা ছায়াছবির গান, দশটা বেজে তিরিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত, দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে নজরুল গীতি, রাত এগারোটায় রজনীকান্তের গান, রাত এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আড়াইটায় শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে রজনীকান্তের গান, পাঁচটা বেজে কুড়ি মিনিটে উর্বশী, সন্ধ্যে ছটা বেজে দশ মিনিটে হিন্দি অনুষ্ঠান বার্তা, ছটা বেজে তিরিশ মিনিটে গুলগুলশান, সাতটা বেজে দশ মিনিটে শুনবেন নজরুল গীতি, সাড়ে সাতটায় দর্পণ, রাত আটটায় ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে সংসদ পর্যালোচনা, সাড়ে আটটায় স্পটলাইটের বাংলা রূপান্তর, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, রাত এগারোটা বেজে দশ মিনিটে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। স্টুডিওর ঘড়িতে এখন 3টে বেজে 28 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন 5:11। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলাপুরি সেবায় ও নিউজ অন AIR অ্যাপে।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হলো কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 আগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455 এ। ভরসার অপর নাম আয়ুষ্মান।
0: এখন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়।

0: নমস্কার, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়, নিয়ে এসেছি দেশ বিদেশের খেলাধুলার নানান খবরাখবর। প্রথমে শুনে নেব এক নজরে আজকের স্পোর্টস হেডলাইন্স।
1: এক নজরে
0: হকি বিশ্বকাপ। হারমানদের সামনে এখন 51 বছরের ব্যর্থতা কাটানোর এক হাতছানি রয়েছে। ডুরান্ডে জয়ের হ্যাট্রিক, সিআইএসএফকে হাফ ডজন গোলে হারালো মোহনবাগান। সোনা জেতা হয়নি, অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্সে 3টে পদক নিয়ে শেষ করতে হলো ভারতের অভিযান। 17 কেজি ওজন কমানো কাশ্মীরে প্র্যাকটিস, অবশেষে ভারতীয় দলে জায়গা পেলেন সরফরাজ। বিশ্বকাপে দেখা যাবে আফগানদের, বিশ্বকাপের টিকিট পেলেন রশিদ খানরা। ইউএস ওপেনেও এখন অনিশ্চিত ইয়ানিক সিনার, চোটের জন্য নাম তুলে নিলেন সিনসিনাটি ওপেন থেকে। ডেভিস কাপ 2026, কোরিয়ার বিরুদ্ধে টাইয়ের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন ধামনে।

0: আতশ কাঁচের তলায়।
1: হকি বিশ্বকাপ 51 বছরের ব্যর্থতা কাটানোর হাতছানি এখন ভারতীয় হকি টিমের কাছে। ইতিহাসের দিকে তাকালে একবারই হকি বিশ্বকাপ জিতেছে ভারত। 1975 সালে কুয়ালালামপুরে অজিত পাল সিংহের নেতৃত্বে ফাইনালে পাকিস্তানকে 2-1 গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। 1971 সালে প্রথমবার হয়েছিল বিশ্বকাপ হকি। সব মিলিয়ে 15টি বিশ্বকাপ হয়েছে, কিন্তু ওই একবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হকি বিশ্বকাপে সবচেয়ে গৌরবজনক রেকর্ড পাকিস্তানের। তারা 4-4টি বিশ্বকাপ জিতেছে, 3 করে বিশ্বকাপ জিতেছে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও জার্মানি। ভারত ছাড়া 1 বিশ্বকাপ জিতেছে বেলজিয়াম। সেদিক থেকে দেখলে এবার হরমনপ্রীত সিংহের নেতৃত্বে ভারতের সামনে 51 বছরের খরা কাটানোর হাতছানি। এ প্রথম ছেলেদের ও মেয়েদের বিশ্বকাপ একসঙ্গে হচ্ছে। গত প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জয়ী টিম ইন্ডিয়ার নেতৃত্বে এবার হরমনপ্রীত সিং, কোচ দক্ষিণ আফ্রিকার ক্রেগ ফুলটন। বিশ্বক্রম পর্যায়ে ভারত 7 রয়েছে এখন। টুর্নামেন্টে তারা একদমই ফেভারিট নয়। সেখানে আছে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি, নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের আগে ভারতের টিম বিল্ডিং ক্যাম্প হয়েছে সুইজারল্যান্ডে। সেখানে মেন্টাল কন্ডিশনিং কোচ হিসেবে ছিলেন প্যাডি অ্যাপটন। কোচ ফুলটন বলেছেন, আমাদের কেউ চ্যাম্পিয়ন হিসেবে ধরছে না, কিন্তু আমরা নিজেদের মতো প্রস্তুতি নিয়েছি। সামনে বিশ্বকাপ ছাড়াও এশিয়ান গেমস খেলতে হবে। ছেলেরা টিম বিল্ডিং ক্যাম্প দারুণভাবে উপভোগ করেছে। সৃজেশ পরবর্তী সময়ে এবার গোলকিপারের দায়িত্বে HS মোহিত ও সুরজ কারকেরা। ডিফেন্সের স্তম্ভ ক্যাপ্টেন হরমনপ্রীত, যিনি টিমের প্রধান পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। সঙ্গে থাকছেন অভিজ্ঞ অমিত রোহিদাস, যুবরাজ সিং এবং নতুনদের মধ্যে সঞ্জয় এবং যশদীপ সিয়াজ। এই দুজনই নতুন প্রজন্মের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। মিডফিল্ডে অভিজ্ঞতায় সবার আগে মনপ্রীত, তার পাশে থাকছেন হার্দিক, বিবেক সাগর, প্রসাদরা। ফরওয়ার্ডে দিলপ্রীত সিং, শিলানন্দ লাকরা, সুখজিৎ সিং, মনদীপ সিং এবং অভিষেক। কোচ ফুলটন বলেছেন, আমাদের টিমে অভিজ্ঞতার জন্য তারুণ্যের সংমিশ্রণ ঘটেছে। এক একটা ম্যাচ ধরে আমরা এগোব। গ্রুপে ভারতকে খেলতে হবে ওয়েলস, ইংল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে। প্রথম দুটি টিম যাবে পরের রাউন্ডে। 19 পাকিস্তান ম্যাচ নিয়ে তার বক্তব্য, পাকিস্তানের সঙ্গে সবসময় উত্তেজনার উপাদান থাকে, ওদের টিম পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে, তবে আমি অবশ্যই একটা দারুণ ম্যাচ আশা করছি। গত মাসে প্রো হকি লিগে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও অলিম্পিক্স চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে হারিয়েছে। সেজন্যে বিশ্বকাপে অনেকেই ভালো ফল আশা করছেন এবার ভারতীয় টিমের থেকে। 1980 সালে মস্কো অলিম্পিকে সোনাজয়ী টিমের অধিনায়ক ভাস্করন বলছেন, এবারের টিম যথেষ্ট ব্যালেন্সড, ভালো কিছু আশা করা যেতেই পারে। ডুরান্ডে জয়ের হ্যাট্রিক মোহনবাগানের, সিআইএসএফকে হারালো তারা। শাহাল আব্দুল সামাদের চোখ ধাঁধানো হ্যাট্রিকে সিআইএসএফ প্রোটেক্টরসকে 6-0 গোলে হারিয়ে দিল মোহনবাগান। সোমবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এই দাপুটে জয়ের ফলে টানা 3 ম্যাচ জিতে গ্রুপ শীর্ষ থেকেই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল সবুজ মেরুন ক্রিকেট। তবে এই ম্যাচে মোহনবাগানের গোলের সুযোগ নষ্ট দেখে নিশ্চয়ই চিন্তায় থাকবেন কোচ। সাহালের হ্যাট্রিকের পাশাপাশি একটি করে গোল পান মনবীর, অভিষেক এবং পরিবর্ত হিসেবে মাঠে নামা অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। তবে গ্রুপ পর্বের ম্যাচ শেষ করলেও রহস্যজনক কারণে আয়োজকদের লটারির নিয়মের জন্য শেষ 8 মোহনবাগানের প্রতিপক্ষ কে হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। চলতি ডুরান্ডে সিআইএসএফের পারফরমেন্স যথেষ্ট হতাশাজনক। 16 গোল হজম করলেও প্রতিপক্ষের জালে একটিও গোল তারা পুঁততে ব্যর্থ। এমন নির্বিষ প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম থেকেই গোল উৎসবে মেঠে ওঠে মোহনবাগান। পুরো ম্যাচে সবুজ মেরুন ফুটবলাররা মোট 29 গোলমুখী শট নেয়, যার মধ্যে 6 গোল আসে। ম্যাচের 17 ড্রাজিজ ও অভিষেকের বাড়ানো বল ধরে চমৎকার ফিনিশিংয়ে গোল খাতা খোলেন সাহাল। ঠিক তার পরের মিনিটেই ড্রাজিজের পাস থেকে নিজের এবং দলের দ্বিতীয় গোলটিও করেন তিনি। 24 অভিষেকের পাস থেকে দলের হয়ে তৃতীয় গোল পান মনবীর। এরপরই সাহাল একক দক্ষতায় 37 মিনিটে প্রতিপক্ষের ডিফেন্স ও গোলরক্ষককে পরাস্ত করে স্মরণীয় হ্যাট্রিক সম্পন্ন করেন। 45 মিনিটে 4-0 গোলে এগিয়ে থাকা এই ম্যাচের ভাগ্য যথারীতি নির্ধারিত হয়ে গিয়েছিল। নীতিহারদের 61 মিনিটে মনবীরের পরিবর্তে মাঠে নেমে মাত্র 7 মিনিটের ব্যবধানে নতুন মরশুমে নিজের প্রথম গোল তুলে নেন জেমি। এরপর শেষ গোলটি করেন অভিষেক টেকচাম। অনূর্ধ্ব 19 অ্যাথলেটিক্সে 3টি পদক নিয়ে শেষ হলো ভারতের অভিযান। তবে আশ্চর্যজনক ঘটনা এই যে একটিও সোনা পাওয়া যায়নি। প্রত্যাশার পারদ তুঙ্গে থাকলেও বিশ্ব অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের শেষ দিনে হতাশ করল ভারতের রেকর্ডধারী হাই জাম্পার পূজা সিং। ফাইনালে 7ম স্থানে শেষ করলেন 19 বছর বয়সী এই ভারতীয় অ্যাথলিট। ফলে 3টি পদক অর্থাৎ 2টি রুপো 1টি ব্রোঞ্জ নিয়ে এবার বিশ্ব অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স অভিযান শেষ করতে হলো ভারতকে। 1.84 মিটার লাফিয়ে হাই জাম্পে ফাইনালে 7ম স্থানে শেষ করলেন পূজা। 3 মিনিট 45 সেকেন্ড সময় নিয়ে 400 মিটার রিলেতে 9ম স্থানে শেষ করল ভারত। ভারত 2021 ও 2022 সালের বিশ্ব অনূর্ধ্ব 20 আসরে সমসংখ্যক পদক জয়ের রেকর্ড এবার স্পর্শ করল।

এখন শুনবেন থ্রো বলে বিজয়ী দুই বঙ্গ নারীর সম্বর্ধনা নিয়ে একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় রতন কুরি। আজ মঙ্গলবার, বাইরে ঘুরে অনুষ্ঠানে আজ শুনবেন থ্রো বলে দক্ষিণ পূর্ব এশিয়া কাপে জয়ী ভারতীয় দলে অংশগ্রহণকারী দুই খেলোয়াড়ের সাফল্যের কথা। বাংলা থেকে অংশগ্রহণকারী এই দুজন খেলোয়াড় হলেন শ্রীমতী আগ্নি বিশ্বাস এবং শ্রীমতী পামেলা কুণ্ডু। বাংলায় ফিরে আসার পর রাজ্য থ্রোবল তাদের সম্বর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানটি হয় কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে। প্রতিযোগিতাটি হয়েছিল ঝাড়খণ্ডের রাঁচিতে। সম্বর্ধনা সভায় আমন্ত্রিত হয়ে তারা কি বললেন এবং অতিথিরা তাদের কিভাবে উৎসাহিত করলেন শুনুন। চলুন যাই ময়দানে, কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে। সেখানে ছিলেন আমাদের প্রতিনিধি রতন কুরি। তিনি কথা বলেছেন খেলোয়াড় এবং অন্যান্যদের সঙ্গে।

0: কলকাতায় নিউ জায়গায় থাকি। আমি আর আরেকজন মেয়ে পামেলা, আমরা থেকে ইন্ডিয়া টিমকে রিপ্রেজেন্ট করেছিলাম সাউথ এশিয়ান ন্যাশনাল থ্রো বল চ্যাম্পিয়নশিপে, যেখানে ইন্ডিয়া টিম ফার্স্ট পজিশন পেয়েছিল। রাঁচিতে হয়েছিল খেলগাঁও স্টেডিয়ামে, ফাইনালস ছিল ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, যেখানে আমরা বাংলাদেশকে হারিয়েছিলাম। থ্রো বল খেলাতে টোটাল গেমে 15 জন টিম প্লেয়ার্স থাকে, যেখান থেকে 7 জন খেলে। আমি 7 জনের মধ্যে থেকে একজন আমার বন্ধু পামেলা, যে সাবস্টিটিউটে ছিল, একটা ম্যাচে খেলেছিল। টুর্নামেন্টটা ভালোই ছিল আমাদের, আমার মনে হয় টাফেস্ট অপোনেন্ট বাংলাদেশই ছিল, আর ওদের সঙ্গে আমাদেরকে 2 বার খেলতে হয়েছিল, প্রথম ম্যাচটা আর লাস্টের ফাইনালসটাকে ওদের সঙ্গে খেলতে হয়েছিল। রেজাল্ট আমরাই জিতেছিলাম, 2 ম্যাচে আমরা জিত, একটা তো ছিল এই 3টে সেট হয়, একটা হচ্ছিল 25-23, সেকেন্ড সেটে ছিল 25-20। প্রথম দুটো সেট খেলে জিতে গেলে তো থার্ড সেটটা খেলতে হবে না, ফাইনালস আমরা প্রথম দুটো সেট জিতে গেছি, তো 3 নম্বর সেটটা আমাদেরকে খেলতে হয়নি। প্রথমে তো ফার্স্ট সেটে আমরা লিডেই ছিলাম, প্রথম তো যখন সেকেন্ড সেটটা হয়েছিল আমরা লিডে ছিলাম প্রথমে, কিন্তু শেষের দিকে বাংলাদেশ প্রায় 8-9 পয়েন্টে লিডে ছিল, কিন্তু একদম শেষের দিকে আবার ইন্ডিয়ান টিম উঠে নিয়েছিল। থ্রো বল টিমে একজন প্লেয়ারকে প্রতিটা পজিশনে খেলতে হবে, 7টা পজিশন আছে, আমি ফার্স্ট পজিশনে খেলি, কিন্তু ইন্ডিয়ান প্রতিটা পজিশনেই খেলতে হয় প্রতিটা প্লেয়ারকে। আমার স্কুল থ্রো বল খেলা শুরু হয়েছিল, আমি আগের স্কুলে পড়তাম QMS আর্লি ডিগ্রি অফ দ্য মিশন সল্ট লেক, সেখানে খেলা শুরু করেছিলাম। এখন আমি DPS নিউটাউনে পড়ি, সেখান থেকে আমার খেলা শুরু হয়েছিল এবং সেখান থেকে এখন অবধি পৌঁছেছি। আমার স্কুলে কোচ ছিলেন সুজিত স্যার, এখন বাংলাতে অনেকজন কোচ আছে, আমি সবার কাছেই শিখি। কয়েকজন হলো প্রদীপ স্যার, শুভদীপ স্যার, শম্ভু স্যার এবং পার্থ স্যার, অনেকজন আছে। আমি ক্লাস 9-এ পড়ি, একটু তো চাপ হয় কিন্তু এখন অবধি ছোট আছি তো ম্যানেজ করে নিতে পারি। আমি যখন পড়ি, যখন খেলাধুলো করছি না, তখন বাড়িতে যেরকম গান টান করতাম সেগুলোকে ছেড়ে দিতে হয়েছে, সেই সময়গুলোতে আমি পড়ি। যখন স্কুল থেকে আসি তারপর থেকে আমি যেদিন খেলা থাকে না আমি পুরো দিনটা পড়ে নিই। এখন অবধি তো ওরকম কিছু ভাবিনি, খেলাটাকে হতে পারে যদি ভালো করে খেলতে পারি তাহলে কন্টিনিউ করবো।
1: অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার ক্রমটম দত্ত বললেন,
2: দেখো আজকে যেই ছোট্ট ছোট্ট দুটো ফুটফুটে দুটো মেয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সম্বর্ধনা সভায় তাদের সম্বর্ধনা জানালো। আমার কথা হলো পুষ এমন একটা জায়গা, পুষের সমস্ত জায়গায় ভ্রাতৃত্বের মেলবন্ধন একটা তৈরি করে, অতএব পুষটাকে গুরুত্ব দেওয়া অবশ্যই দরকার। আমি চাই এই ছোট্ট ছোট্ট ফুলের মতো দুটো মেয়ে আগামী দিনে যাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়, তাদের মোটিভেট করার জন্য সমস্ত সেক্টরের মানুষকে তাদের পাশে এসে দাঁড়ানো। থ্রোবল আমাদের এখানে এখনও সেরকম পপুলারিটি গেইন করেনি, অতএব এই থ্রোবলটাকে আরও পপুলার করার জন্য ডেফিনেটলি সকলের সহযোগিতা চাই। তার সেনিক রয়েছে আর মিস্টার শর্মা রয়েছে, সেনিক এবং শর্মা এরা দুজন চেষ্টা করছে, আমরা ওদের সাথে সবসময় আছি। ফুটবলের মতো থ্রোবলটাকেও সেরকমভাবে পপুলারিটি এনে দেওয়া, মানে যাতে পপুলার হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ায়।
3: আমি সৈনিক শেখ, থ্রোবল অ্যাসোসিয়েশনের সাথে অনেকদিন জড়িত। আমি গর্বিত যে থ্রোবল আমাদের ভারতবর্ষে গৌরবান্বিত করেছে বাংলার দুটি মেয়ে, এরা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছে এশিয়ান গেমসে, এবং আমি খুবই আনন্দিত যে এরা চ্যাম্পিয়ন হয়ে ফিরে এসছে, এবং আমি আশা করব আগামী দিনে এই খেলাটা আরও লোকে দেখুক, খেলুক এবং এর প্রচারটা যেন ভালোভাবে হয় সেদিকে আমরা চেষ্টা করছি। খুবই ভালো খেলা এটা, দৃষ্টিনন্দন খেলা, ভলিবলের কাছাকাছি হলেও এর মধ্যে আরও একটি দৃষ্টিনন্দনীয় ব্যাপার আছে। আমি আশা করব বাংলার ছেলে মেয়েরা এগিয়ে আসবে, এই খেলাটা খেলবে, বাংলার গৌরব আরও বাড়াবে।
0: আমার নাম পামেলা বন্ধু, আমার এই নিয়ে 2 ইয়ার, এই ইয়ার নভেম্বরে আমার কমপ্লিট হবে থ্রোবল জগতে। আমার খুবই ভালো লাগছে, আমি কখনো ভাবি

0: ভাবতে পারিনি আমি এই স্তরে আসতে পারবো, এই পজিশন পাবো, এইরকম মানে এই জিনিসটা আমার যে পাবো এটা আমি ভাবতেই পারিনি। আমার আশার বাইরে, আমার কোচ, আমার মা বাবা আমার পাশে না থাকলে আমি কোনোদিন এটা করতে পারতাম না। আজকের এই সম্বর্ধনা পেয়ে আমি খুবই আমার খুবই ভালো লেগেছে। আমি কোনো ভাবতেই পারিনি যে আমি এইরকম একটা জিনিস অ্যাচিভ করবো, এটা করতে পেরে আমার খুব ভালো লেগেছে। তার সাথে এরকম সম্বর্ধনা দিয়েছে আমাদের দুজনকে, শুধু আমি না, আমারজন আছে আমার সাথে, আমার টিমে ছিল অগ্নি বিশ্বাস, আমরা দুজন মিলে এটা পেয়েছি। ভবিষ্যতে লক্ষ্য খেলা নিয়ে এগোনো। আমি এখন ক্লাস 11 পড়ে বিএসসি স্পোর্টস ম্যানেজমেন্ট করার ইচ্ছা আছে। আমার বাড়ি সাউথ কলকাতা বেহালা, খেয়ালির সঙ্গে খেলতাম। এখন আমার কোচ শুভদীপ ভট্টাচার্য এবং পার্থ ব্যানার্জি।
1: প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস বললেন,
2: আগ্নি আর কপামিলা দুজন ওরা এশ চ্যাম্পিয়ন হয়েছে, এবং এশ চ্যাম্পিয়ন হওয়াটা তো একটা বড় ব্যাপার। ওরা আগামী দিনে ওদের শুভেচ্ছা রইল, যেন যে আগামী দিনে ওরা বিশ্ব চ্যাম্পিয়ন হবে, সেই শুভেচ্ছা আমার রইল। এবং সৈনিকটাকে ধন্যবাদ জানাবো, উনি সবার অ্যারেঞ্জমেন্ট করেছেন এত ভালো।
1: এতক্ষণ শুনছিলেন দক্ষিণ এশিয়া থ্রোবল প্রতিযোগিতায় বিজয়ী ভারতীয় দলে অংশগ্রহণকারী দুই বাঙালি খেলোয়াড় শ্রীমতী আগ্নেয় বিশ্বাস ও শ্রীমতী পামেলা কুণ্ডুর সংবর্ধনা সভার উপর ভিত্তি করে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রতন কুরি, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের ক্রীড়া বিভাগ। এই সঙ্গে আপনাদের জানিয়ে দিই, রাজ্য থ্রোবল সংস্থার রাজ্য সম্পাদক অমরেশ চন্দ্র রায় জানিয়েছেন, 32 বছর পর আবার বাংলায় জাতীয় থ্রোবল অনুষ্ঠিত হতে চলেছে। আর বালক ও বালিকারা অংশ নেবে এই খেলায়। খেলাটি শুরু হবে আগামী 30 অক্টোবর। প্রতিযোগিতাটি হবে দক্ষিণ চব্বিশ পরগনার সরসোনা হাইস্কুলের মাঠে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের দলগুলি অংশ নেবে এই প্রতিযোগিতায়। বালক ও বালিকাদের উভয় বিভাগে 50টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এতক্ষণ শুনছিলেন থ্রোবল নিয়ে একটি বেতার প্রতিবেদন। ফিরে আসছে অন্যান্য খবরে। 17 কেজি ওজন কমানো, কাশ্মীরে প্র্যাকটিস, অবশেষে ভারতীয় দলে জায়গা পেলেন সরফরাজ খান। সোশ্যাল মিডিয়ায় কদিন আগেই একটি পোস্টে মুখ খুলেছিলেন সরফরাজ, লিখেছিলেন, হয়তো আমি আর কোনোদিন দলের জায়গা পাব না, কিন্তু নিজের সবটুকু দিয়ে লড়াই করব। তখনও জাতীয় দলে 28 বছরে এই ক্রিকেটারের ফেরার সম্ভাবনা অতটা উজ্জ্বল ছিল না, কিন্তু শেষ পর্যন্ত হাল না ছাড়া লড়াইয়ের দাম পেলেন সরফরাজ। সাই সুদর্শনের চোটে প্রায় 1.5 বছর পর কপাল খুলল তার। শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 টেস্টের সিরিজে ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। তবে অনেক কাঠখড় পুড়িয়ে মিলেছে এই সুযোগ। 17 কেজি ওজন কমানো থেকে কাশ্মীরে প্র্যাকটিস, এইভাবেই তিনি কাম ব্যাক করলেন। একটা সময় স্থূলকায় চেহারার জন্য ট্রোলের মুখে পড়তে হয়েছিল তাকে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর যে ভাবমূর্তি তৈরি হয়েছিল তা অনেকটাই বদলেছেন এই ব্যাটার। রঞ্জি ট্রফিতে একসময় ট্রিপল সেঞ্চুরি করেও জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল। এবার কড়া ডায়েট ও কঠোর পরিশ্রমের মাধ্যমে 17 কেজি ওজন কমিয়েছেন তিনি, তাই অনেক বেশি ছিপছিপে চেহারায় দেখা গেল সরফরাজকে। ফিটনেসে এই পরিবর্তন তা টি টোয়েন্টি ক্রিকেটের পারফরমেন্সকে আরও ধারালো করেছে। ক্রিকেটের জন্য সত্যি খুব ভালো খবর, কারণ বিশ্বকাপে আবার দেখা যাবে আফগানদের। বিশ্বকাপের টিকিট পেলেন সাউথ আফ্রিকা যাওয়ার জন্য রশিদ খানরা। গত বিশ্বকাপে তারা বুঝিয়ে দিয়েছিল স্রেফ খেলতে নামার জন্য তারা মাঠে আসেনি, তাদের লক্ষ্য ছিল ম্যাচ জেতা। ধারে ভারে এগিয়ে থাকা দলগুলিকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকেও দিয়েছিল সেই আফগানিস্তান, আবারও জায়গা করে নিল ওয়ানডে বিশ্বকাপে। আগামী বছর আফ্রিকা মহাদেশের বুকে খেতাব জয়ের লক্ষ্যে আবারও নামবেন রশিদ খানরা। সোমবার আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে আফগানরা। বর্তমানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছেন রহমত সারা। সোমবার আইরিশদের 3

কেটে হারিয়ে দেয় আফগানিস্তান। এই জয়ের ফলে যোগ্যতা অর্জন পর্ব না খেলেই সরাসরি বিশ্বকাপে টিকিট পেল তারা। এদিন জয়ের কারিগর হয়ে উঠলেন রশিদ, বল হাতে জাদু দেখালেন, 44 রান তুলে নিলেন বিপক্ষের 3-3টি উইকেট। তারপর রান তাড়া করতে নেমেও ব্যাট করলেন একেবারে নির্ভরযোগ্য ফিনিশারের মতো, 37 রানে অপরাজিত থাকেন এবং তার সুবাদেই তিনি পেলেন ম্যাচের সেরার পুরস্কারও। বর্তমান বিশ্ব র্যাঙ্কিংয়ে 8ম স্থানে রয়েছে আফগানিস্তান। র্যাঙ্কিংয়ের জোরে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। দলের পারফরমেন্সে খুশি আফগান অধিনায়ক রহমতও। যদিও চলতি বছরের গোড়ার দিকে টি-20 বিশ্বকাপের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি আফগানিস্তান, গ্রুপ পর্বে 2 ম্যাচ হেরে বিদায় নিতে হয় তাদের। তারপর থেকে প্রশ্ন উঠেছিল আফগান ক্রিকেট নিয়ে। 2023 ওয়ানডে বিশ্বকাপ এবং 2024-তে যে টি-20 বিশ্বকাপে খুব একটা ভালো পারফরমেন্স দেখায়নি আফগানিস্তান, তাই এই 2026-এ কি তারা খেলতে পারবে সে নিয়ে একটা সংশয় ছিল। তবে সমস্ত সংশয় সমস্ত জল্পনাকে সরিয়ে দিয়ে 2026-এর আফ্রিকাতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে, ওডিআই বিশ্বকাপে দেখা যাবে আফগানিস্তানকে। একটি ছোট্ট করে একটি খবর দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। ইউএস ওপেনে অনিশ্চিত ইয়ানিক সিনার, সিনসিনাটি ওপেন থেকে নাম তুলে নিলেন ইয়ানিক। হাঁটুর চোটে ভুগছেন বিশ্বের 1 নম্বরই টেনিস খেলোয়াড়। সিনারের লক্ষ্য সম্পূর্ণ ফিট হয়ে ইউএস ওপেন খেলা। উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পর আর কোর্টে নামেননি তিনি, হ্যাঁ ডান হাঁটুর চোট নিয়ে ভুগেছেন। টরেন্টো ওপেনের পর থেকে সিনসিনাটি ওপেন থেকেও সরে দাঁড়ালেন ইয়ানিক। আগামী 30 আগস্ট থেকে শুরু হবে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম। ইউএস ওপেনেও সিনারের খেলা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সমস্ত খবর নিয়ে এতক্ষণ ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে উপস্থিত ছিলাম আমি অর্ক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

ক্রীড়াঙ্গন শুনলেন এতক্ষণ। উপস্থাপনায় ছিলেন অর্ক বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী বাসুদেব সর্দার, ঠিকানা অধুন মানিক, বিষ্ণুপুর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে শ্রীমতী বৃহস্পতি সর্দার, গড়ন স্বাস্থ্যবতী, বয়স ৪০ বছর, উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং ফর্সা, গত ২৭ এপ্রিল ২০২৬ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা ৭০০২৭ থেকে জানাচ্ছেন যে শ্রী লক্ষ্মীকান্ত চক্রবর্তী, রোগাটে গড়ন, বয়স ৬০ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত ২ জুন ২০২৬ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা ৭০০২৭ থেকে জানাচ্ছেন যে শ্রীমতী অঞ্জলি লস্কর, গড়ন স্বাভাবিক, বয়স ৬৬ বছর, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, গত ৭ জুলাই ২০২৬ থেকে শামালি ডাকঘর নাহাজারি, থানা বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী মোহাম্মদ মুমতাজ, ঠিকানা পশ্চিম রাজবাটি, ডিয়ারা, মধ্যম গ্রাম, উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী সাবিনা মুমতাজ, গড়ন মাঝারি, বয়স ১৬ বছর ১০ মাস, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং ফর্সা, গত ২০ নভেম্বর ২০২৫ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী কাসারুল মণ্ডল, ঠিকানা কাগজিপাড়া, থানা মুরুতিয়া, নদিয়া থেকে জানাচ্ছেন যে কুমারী নাজমা খাতুন, মাঝারি গড়ন, বয়স ১৫ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত ২৯ মে দু হাজার

26 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সাইদুল মালিথা, ঠিকানা উত্তর ফুলখালি থানা মুরুতিয়া নদিয়া থেকে, জানাচ্ছেন যে কুমারী সোনিয়া খাতুন, মাঝারি গড়ন, বয়স 16 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 4 জুন 2026 থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণাটি শেষ হলো।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: এখন বিদ্যার্থীদের জন্য,
2: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয় আলোচনা। সঙ্গে রয়েছেন বেলঘরিয়া যতীন দাস বিদ্যামন্দিরের শিক্ষক অরুণাভ দত্ত ও 2 শিক্ষার্থী।
3: আমার নাম আরাধ্যা মণ্ডল, আমি নবম শ্রেণীতে পড়ি।
4: আমি অনুরুদ্ধা বসাক, আমি নবম শ্রেণীতে পড়ি।
5: গুড আফটারনুন, তোমরা কেমন আছো?
6: গুড আফটারনুন স্যার, ভালো আছি।
5: ভেরি গুড। আমরা আমাদের আগের ক্লাসে যে 5 কিংডম কনসেপ্ট বা 5 রাজ্য শ্রেণীবিভাগ আলোচনা করেছিলাম, সেটা কি তোমাদের মনে আছে?
6: হ্যাঁ স্যার, মনে আছে।
5: আচ্ছা অনুরুদ্ধা, তুমি বলো তো, 5 রাজ্য শ্রেণীবিভাগে কি কি ভাগ ছিল?
4: স্যার, উইটেকারের 5 রাজ্য শ্রেণীবিভাগগুলো হলো মোনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি বা উদ্ভিদ, অ্যানিমালিয়া বা প্রাণী ও ফাঙ্গাই বা ছত্রাক।
5: ভেরি গুড। আরাধ্যা কি বলতে পারবে মোনেরা এবং প্রোটিস্টার পার্থক্য কি ছিল?
3: হ্যাঁ স্যার, পারবো। মোনেরা হলো এককোষী প্রোক্যারিওটিক এবং প্রোটিস্টা হলো এককোষী ইউক্যারিওটিক।
5: ভেরি গুড। এই প্রসঙ্গে মনে রাখবে, মোনেরা এবং প্রোটিস্টা বাদে বাকি 3টে বিভাগ তারা প্রত্যেকেই বহুকোষী এবং ইউক্যারিওটিক। আচ্ছা এবার আরেকটা প্রশ্ন করি, তোমাদের কি মনে আছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক বলতে কি বোঝায়?
3: হ্যাঁ স্যার, প্রোক্যারিওটিক মানে যাদের নিউক্লিয়াস অনুন্নত, আর ইউক্যারিওটিক মানে যাদের নিউক্লিয়াস উন্নত।
4: আর স্যার, ইউক্যারিওটিক নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় রস ও নিউক্লিয়রাস থাকে, কিন্তু প্রোক্যারিওটিক কোষে শুধুই ডিএনএ থাকে।
5: ভেরি গুড। অর্থাৎ প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াসকে আমরা নিউক্লিয়েড বলি, আর

0: ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে আমরা উন্নত গঠন দেখতে পাই। এবার আমরা আমাদের আজকের যে মূল বিষয় অর্থাৎ উদ্ভিদ রাজ্যের বা প্ল্যান্টি গ্রুপের যে বিভিন্ন বিভাগ সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলি উদ্ভিদ রাজ্যকে আমরা দুই ভাগে ভাগ করি ফুলের উপস্থিতির জন্য। অর্থাৎ এক ধরনের উদ্ভিদের ফুল হয় যাদের আমরা সপুষ্পক বা ফেনেরোগ্যাম বলি, আর আরেক ধরনের উদ্ভিদের ফুল হয় না যাদের আমরা অপুষ্পক বা ক্রিপ্টোগ্যাম বলি।
1: তাহলে স্যার শ্যাওলা ছত্রাক এরা হলো ক্রিপ্টোগ্যাম তাই তো?
2: আর আম জাম পাইন এরা হলো ফেনেরোগ্যাম।
0: ঠিক উদাহরণ দিয়েছ। এই যে তোমরা বললে শৈবাল ছত্রাক এর সঙ্গে মস ফার্ন এরা সবাই অপুষ্পক বা ক্রিপ্টোগ্যাম, কারণ এদের ফুল ফল বীজ কিছুই হয় না। আর আমাদের চারপাশে বেশিরভাগ উদ্ভিদ যা আমরা দেখতে পাই সেগুলো সবই সপুষ্পক বা ফেনেরোগ্যাম, এবং তাদের মূল কাণ্ড পাতা তো থাকেই, তার সঙ্গে ফুল ফল এবং বীজও তৈরি হয়। বুঝতে পারলে?
1: ওকে স্যার, বুঝতে পারলাম।
0: ভেরি গুড। এবার আমরা বলি ক্রিপ্টোগ্যাম সম্পর্কে বা অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে। অপুষ্পক উদ্ভিদকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম হল সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা, দ্বিতীয় হল মস জাতীয় বা ব্রায়োফাইটা, এবং তৃতীয় হল ফার্ন জাতীয় বা টেরিডোফাইটা।
1: স্যার সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা মানে কি?
0: ভেরি গুড কোয়েশ্চেন, আমরা ওই বিষয়ে এখন আলোচনা করব। সমাঙ্গদেহী কথাটার মধ্যেই তাদের বৈশিষ্ট্য লুকিয়ে আছে। অর্থাৎ যেসব উদ্ভিদের দেহ সমান বা যাদের দেহে মূল কাণ্ড পাতা কোনোরূপ ভাগ থাকে না, যাদের আকৃতি থ্যালাসের মতো, তাদেরকেই আমরা সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা বলতে পারি। এই প্রসঙ্গে মনে রাখবে থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী আবার দুই রকম হতে পারে। সমাঙ্গদেহী উদ্ভিদের মধ্যে একদল উদ্ভিদ রয়েছে যাদের ক্লোরোফিল থাকে এবং যারা শালক সংশ্লেষ পদ্ধতিতে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাদেরকে আমরা শৈবাল বলবো। আবার আরেক ধরনের উদ্ভিদ রয়েছে যাদের শরীরে ক্লোরোফিল থাকে না এবং তারা শালক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাবার তৈরি করতে পারে না, তাদেরকে আমরা ছত্রাক বলি।
2: আচ্ছা স্যার, তার মানে শৈবালরা সবজি আর ছত্রাকরা পরভোজী?
0: ভেরি গুড, একদমই ঠিক কথা বলেছ। শৈবাল ক্লোরোফিলের সাহায্যে নিজের খাবার তৈরি করতে পারে বলে তাদের আমরা সবজি বলি, আর ছত্রাকে যেহেতু ক্লোরোফিল থাকে না, তারা অন্য বস্তু থেকে নিজের পুষ্টি সংগ্রহ করে, তাই তাদের আমরা পরভোজী বলি। এই প্রসঙ্গে মনে রাখবে ছত্রাকরা সাধারণত পচা গলিত বস্তুর ওপর থেকেই তাদের পুষ্টি সংগ্রহ করে, সেই জন্য ছত্রাকদের মৃতজীবী বা স্যাপ্রোফাইট বলে। আরেকটা কথা বলি, ক্লোরোফিল যেটা কি না শৈবালের দেহে থাকে, যার সাহায্যে শৈবাল নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এই ক্লোরোফিল ছাড়াও কিন্তু বিভিন্ন শৈবালে আরও অন্যান্য রঞ্জক পদার্থ বা পিগমেন্ট থাকে, এবং কোন পিগমেন্ট বেশি থাকে তার ওপর ভিত্তি করে

0: শৈবাল বিভিন্ন রকমের বর্ণের হতে পারে। যেমন ধরো, যেসব শৈবালে ক্লোরোফিল বেশি থাকবে তাদের রং সবুজ হবে, তাদের আমরা গ্রিন অ্যালগি বলবো। উদাহরণ যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স। আবার কিছু কিছু সামুদ্রিক অ্যালগি বা শৈবাল আছে, তোমরা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল খুললে তাদের দেখতে পাবে, সেই শৈবালের শরীরে ক্লোরোফিল থাকলেও তার পরিমাণ কম, তার বদলে ফাইকোসায়ানিন বা ফাইকোএরিথ্রিন ইত্যাদি রঞ্জক পদার্থ থাকে বেশি পরিমাণে। সেই জন্য সেই শৈবালগুলির রং কখনো লাল হয়, কখনো ব্রাউন হয়, তাদের আমরা রেড অ্যালগি বা ব্রাউন অ্যালগি বলতে পারি। এর সঙ্গে আরেকটা বিষয় অতি অবশ্যই আমরা মনে রাখব, শৈবালের সঞ্চিত খাদ্য হল স্টার্চ, আর ছত্রাকের সঞ্চিত খাদ্য হল গ্লাইকোজেন। সেই সঙ্গে মনে রাখতে হবে, শৈবালের কোষপ্রাচীরে সেলুলোজ থাকে আর ছত্রাকের কোষপ্রাচীরে কাইটিন থাকে। ছত্রাক সম্পর্কে আমরা আরও কয়েকটি বিষয় জেনে রাখব। ছত্রাকের দেহে সরু সরু সুতোর মতো যে অংশগুলি থাকে তাদেরকে আমরা হাইফা বা মাইসেলিয়াম বলি। তোমরা নিশ্চয়ই মাশরুমের নাম শুনেছো?
1: হ্যাঁ স্যার।
0: মাশরুমও কিন্তু এক ধরনের ছত্রাক, যদিও সব ছত্রাক মাশরুম রূপে রান্না করে খাওয়া যায় না, তাদের মধ্যে কিছু কিছু ছত্রাক বিষাক্ত হতে পারে। অ্যাগারিকাস বা ব্যাঙের ছাতা বা ইস্ট বা মিউকর বা পেনিসিলিয়াম ইত্যাদি সবই বিভিন্ন রকম ছত্রাকের উদাহরণ। এবং তোমরা হয়তো জানো যে এই পেনিসিলিয়াম ছত্রাক থেকেই একটি অ্যান্টিবায়োটিক বা জীবনদায়ী ঔষধ পেনিসিলিন তৈরি করা হয়, এবং বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং এই পেনিসিলিন প্রথম তৈরি করেছিলেন পেনিসিলিয়াম ছত্রাক থেকে। তাহলে শৈবাল এবং ছত্রাক দুটি বিষয় সম্পর্কে আমরা ভালো করে জানলাম। তোমরা কি শৈবাল এবং ছত্রাকের প্রধান পার্থক্য আমাকে বলতে পারবে?
1: হ্যাঁ স্যার, পারবো। শৈবালের দেহে ক্লোরোফিল থাকে তাই তারা সবুজী, কিন্তু ছত্রাকদের দেহে ক্লোরোফিল থাকে না তাই তারা পরভোজী বা মৃতজীবী। শৈবালের কোষ প্রাচীরে সেলুলোজ থাকে, কিন্তু ছত্রাকের কোষ প্রাচীরে চিটিন থাকে। শৈবালের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ এবং ছত্রাকের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন।
0: ভেরি গুড, একদম ঠিক হয়েছে। শৈবাল এবং ছত্রাকের পর এবার আমরা জানব মস জাতীয় উদ্ভিদ বা ব্রায়োফাইটা সম্পর্কে। মস জাতীয় উদ্ভিদ বেশিরভাগ ভিজে এবং স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়, এবং এই উদ্ভিদের নিষেকের সময় জলের প্রয়োজন হয়।
2: আচ্ছা স্যার, এই জন্যেই কি মস জাতীয় উদ্ভিদদের উভচর বলে?
0: একদম ঠিক বলেছ। মসরা হল উদ্ভিদ জগতের উভচর বা অ্যাম্ফিবিয়ান্স ইন প্লান্ট কিংডম। মস জাতীয় উদ্ভিদেও কিন্তু থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী উদ্ভিদের মতোই সত্যিকারের মূল, কাণ্ড এবং পাতা থাকে না। তবে এই মস জাতীয় উদ্ভিদে মূলের পরিবর্তে রাইজয়েড, কাণ্ডের মতো অংশ কলয়েড এবং পাতার মতো অংশ থাইলয়েড থাকতে পারে। যদিও সব ব্রায়োফাইটা বা সব মস জাতীয় উদ্ভিদে এই তিনটে অংশ থাকে না, কেবলমাত্র যেসব মস জাতীয় উদ্ভিদ একটু উন্নত, যেমন পোগোনেটাম, যেমন ফিউনেরিয়া, তাদের ক্ষেত্রেই এই

কলয়েড এবং থাইলয়েড স্ট্রাকচার বা কাণ্ডের মতো এবং পাতার মতো অংশ থাকে। এখানে আরেকটা জিনিস আমরা অবশ্যই মনে রাখব যে মস জাতীয় উদ্ভিদের প্রধান যে দেহ সেটি কিন্তু হ্যাপ্লয়েড, এবং এই হ্যাপ্লয়েড বা

0: ক্যানাবিনয়েড স্পোরোফাইট বা রেণুধর উদ্ভিদ তৈরি করে। যে রেণুধর উদ্ভিদ বা ডিপ্লয়েড অংশটি তৈরি হলো সেটি কিন্তু পুষ্টির কারণে সম্পূর্ণরূপে লিঙ্গধর বা গ্যামেটোফাইটের ওপর নির্ভরশীল। তার মানে ক্লোরোফিল যুক্ত কোষ কেবলমাত্র গ্যামেটোফাইট বা লিঙ্গধর উদ্ভিদেই থাকে, ক্লোরোফিল যুক্ত কোষ মস জাতীয় গাছের রেণুধর বা স্পোরোফাইটে হয় একেবারেই থাকে না অথবা এত অল্প পরিমাণে থাকে যে তারা নিজের খাবারের জন্য গ্যামেটোফাইট বা লিঙ্গধরের উপরেই সম্পূর্ণ নির্ভরশীল। এই প্রসঙ্গে আরেকটি বৈশিষ্ট্য মনে রাখবে যে মস জাতীয় উদ্ভিদেও থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী উদ্ভিদের মতোই কোনো সংবহন কলা থাকে না।
1: স্যার, মস জাতীয় গাছে ফুল থাকে না, তার মানে ফল আর বীজও তো তৈরি হয় না।
0: ঠিকই বলেছ, মস জাতীয় গাছেও কোনো ফুল হয় না, তার মানে তাদের ফল বীজ হওয়ার কোনো প্রশ্নই নেই। ফল এবং বীজ আমরা কেবলমাত্র গুপ্তবীজী উদ্ভিদেই দেখতে পাই। এরপরে আমরা আলোচনা করব ফার্ন জাতীয় উদ্ভিদ বা টেরিডোফাইটা সম্পর্কে। মস জাতীয় উদ্ভিদ যেমন ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় হয়, জলের প্রয়োজন তাদের জন্য অপরিহার্য, ফার্ন জাতীয় উদ্ভিদ কিন্তু বেশিরভাগই স্থলে বা ডাঙায় জন্মায়। এবং ফার্ন জাতীয় উদ্ভিদের প্রকৃত মূল, কাণ্ড ও পাতা থাকে, তার মানে অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামদের মধ্যে কেবলমাত্র ফার্ন জাতীয় গাছেই মূল, কাণ্ড এবং পাতা থাকে। এর সঙ্গে এটাও মনে রাখবে যে ফার্ন জাতীয় উদ্ভিদে সংবহন কলা থাকে, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম, যে দুটি সংবহন কলা নাম তোমরা শুনেছ, সেই দুটি সংবহন কলার প্রথম উৎপত্তি হয়েছে এই ফার্ন জাতীয় উদ্ভিদের দেহে। যেহেতু ফার্ন জাতীয় উদ্ভিদে জাইলেম ফ্লোয়েম নামের সংবহন কলা বা ভাস্কিউলার টিস্যু থাকে আর ফার্ন জাতীয় গাছে ফুল হয় না, তাই ফার্ন জাতীয় গাছের আরেক নাম ভাস্কিউলার ক্রিপ্টোগ্যাম। তাহলে দেখো, পরপর দুটো উদ্ভিদ গোষ্ঠীর দুটো নাম শিখলে, ব্রায়োফাইটার আরেক নাম অ্যাম্ফিবিয়ান্স ইন দ্য প্লান্ট কিংডম বা উদ্ভিদ জগতের উভচর, আর ফার্ন জাতীয় উদ্ভিদের আরেক নাম ভাস্কিউলার ক্রিপ্টোগ্যাম। ফার্ন জাতীয় উদ্ভিদের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হল এই উদ্ভিদের প্রধান অংশটি রেণুধর বা স্পোরোফাইট বা ডিপ্লয়েড।
2: স্যার, হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড মানে কি একবার বলবেন?
0: নিশ্চয়ই বলবো, একটু আগেই বলেছি। ব্রায়োফাইট বা মস জাতীয় উদ্ভিদের প্রধান দেহ লিঙ্গধর আর ফার্ন জাতীয় উদ্ভিদের প্রধান দেহ রেণুধর। যখন কোনো কোষে ক্রোমোজোম একটি করে থাকে তাকে আমরা হ্যাপ্লয়েড বলি, আর যখন জীবের কোষে ক্রোমোজোম দুটি করে বা জোড়ায় জোড়ায় অবস্থান করে তাকে আমরা ডিপ্লয়েড বলি। এবং অভিব্যক্তি বা বিবর্তন বা ইভলিউশনের ক্ষেত্রে আমরা দেখব যে ডিপ্লয়েড জীবগুলি বেশি উন্নত। সুতরাং আমরা বলতেই পারি যে ফার্ন জাতীয় উদ্ভিদের প্রধান উদ্ভিদ যেহেতু ডিপ্লয়েড এবং স্পোরোফাইট, আর মস জাতীয় উদ্ভিদের প্রধান দেহ যেহেতু হ্যাপ্লয়েড এবং গ্যামেটোফাইট, তাই ফার্ন জাতীয় উদ্ভিদ মস জাতীয় উদ্ভিদের থেকে বেশি উন্নত। আরেকটা কথা কিন্তু মনে রাখতে হবে, ফার্ন জাতীয় উদ্ভিদে মূল, কাণ্ড, পাতা, সংবহন কলা ইত্যাদি থাকে,

0: কিন্তু এই উদ্ভিদেও আগের উদ্ভিদ গোষ্ঠীগুলির মতোই কোনো ফল এবং বীজ তৈরি হয় না।
1: স্যার, ফার্ন জাতীয় গাছের উদাহরণ কেমন হবে?
0: যেমন ধরো টেরিস, ড্রায়াপটেরিস, লাইকোপোডিয়াম, মার্সিলিয়া, এগুলো সবই বিভিন্ন ধরনের ফার্ন গাছের উদাহরণ। এবার আমরা আলোচনা করব সপুষ্পক উদ্ভিদ বা ফেনেরোগ্যাম সম্পর্কে। সপুষ্পক উদ্ভিদ বা ফেনেরোগ্যাম দুই ভাগে ভাগ করা যায়। এদের মধ্যে একদল উদ্ভিদের বীজ ফলের ভেতর থাকে, আরেক ধরনের উদ্ভিদের ফল তৈরি হয় না, তাই বীজ তার বাইরে কোনো আবরণ থাকে না, বীজটি ব্যক্ত থাকে। তাদের নাম হলো জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু বীজ ফলের ভেতর থাকে না, বীজটি অনাবৃত থাকে, কিন্তু গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে যেমন ধরো আম গাছ, বীজ ফলের ভেতর থাকে। তোমরা কি পাইন গাছ দেখেছো?
2: হ্যাঁ স্যার, দেখেছি।
0: পাইন গাছের ক্ষেত্রে কোনো ফল হয় না, বীজের বাইরে কোনো আবরণ নেই, কিন্তু আম তো নিশ্চয়ই খেয়েছো?
2: হ্যাঁ স্যার।
0: আম গাছের আমের ভেতর বীজ বা আমের আঁটি থাকে, তাই পাইন হলো ব্যক্তবীজী আর আম হলো গুপ্তবীজী।
1: স্যার, হিমাচল বেড়াতে গিয়ে যে পাইন গাছের তলা থেকে কুড়িয়ে এনেছিলাম, সেগুলো পাইনের ফুল তো?
0: ঠিকই বলেছো, যেগুলো পাইনের গাছের তলা থেকে তুমি কুড়িয়ে এনেছিলে সেগুলি পাইনের পুরুষ বা স্ত্রী ফুল। আসলে পাইনের ক্ষেত্রে ওই পুরুষ এবং স্ত্রী ফুলগুলো যখন পরিপূর্ণ দশায় পৌঁছে যায়, তখন সেগুলি শুকিয়ে শক্ত হয়ে এবং গাছ থেকে ঝরে পড়ে। সেগুলোই আমরা বাড়ি সাজানোর কাজে ব্যবহার করি। ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে আরেকটি কথা আমরা আলাদা করে মনে রাখব যে এই উদ্ভিদে মূল, কাণ্ড, পাতা, ফুল এবং বীজ হয়, কিন্তু ফল হয় না, এবং এই উদ্ভিদে সংবহন কলা থাকে, কিন্তু সংবহন কলায় জাইলেমের ভেতর ট্র্যাকিয়া বা ভেসেল থাকে না। আর ব্যক্তবীজী উদ্ভিদের যে ফ্লোয়েম কলা থাকে, সেই ফ্লোয়েম কলায় সঙ্গী কোষ থাকে না। অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম কলার বিষয়ে ব্যক্তবীজী উদ্ভিদ গুপ্তবীজী উদ্ভিদের তুলনায় কিছুটা অনুন্নত। আরেকটি কথাও আমরা জানব যে ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে প্রধান উদ্ভিদ টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদের মতোই রেণুধর বা ডিপ্লয়েড, এবং এদের শরীরে যে লিঙ্গধর উদ্ভিদ বা হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি হয়, সেটি রেণুধর উদ্ভিদের ওপর পুরোপুরি নির্ভরশীল। ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে যে শস্য গঠিত হয়, সেই শস্য যেহেতু নিষেকের পূর্বেই তৈরি হয়, তাই ব্যক্তবীজী উদ্ভিদের শস্য হ্যাপ্লয়েড, অর্থাৎ তাতে এন সংখ্যক ক্রোমোজোম থাকে। পাইন, বিভিন্ন ধরনের ঝাউ বা ক্রিপ্টোমেরিয়া, সাইকাস, নিটাম ইত্যাদি সবই ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ। এই সঙ্গে মনে রাখবে ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে গিঙ্গো বাইলোবা নামের একটি উদ্ভিদ আছে, যাকে আমরা জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলতে পারি। এরপর আমরা আলোচনা করব গুপ্তবীজী উদ্ভিদ সম্পর্কে। গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এবং বীজ সবই থাকে, এবং একটু আগেই আমরা বলেছি যে গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে ফলের ভেতর বীজ থাকে। তবে গুপ্তবীজী উদ্ভিদে যে বীজপত্র থাকে, সেই বীজপত্র কখনো একটি থাকে, কখনো দুটি থাকে। অর্থাৎ গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে যেসব বীজের বাইরে একটি বীজপত্র থাকবে তাদের আমরা একবীজপত্রী বলবো, যেমন ধান, গম, নারকেল ইত্যাদি। আবার যেসব বীজের বাইরে দুটি বীজপত্র থাকে তাদের আমরা দ্বিবীজপত্রী বলবো। আজকে আমরা গুপ্তবীজী এবং ব্যক্তবীজী উদ্ভিদ সম্পর্কে যা যা আলোচনা করলাম তোমরা বুঝতে পারলে?
2: হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।
0: একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কিছু বিশেষ বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যে মূল থাকে সেটি সাধারণত অস্থানিক এবং গুচ্ছমূল প্রকৃতির হয়, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যে মূল থাকে সেটি স্থানিক এবং প্রধান মূল। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যে কাণ্ড থাকে সেটি বেশিরভাগ ক্ষেত্রেই শাখা প্রশাখা বিহীন, যেমন তুমি যদি ধান গাছ দেখো, গম গাছ দেখো বা নারকেল গাছ দেখো তাহলে খেয়াল করবে সেই সব গাছে কোনো শাখা প্রশাখা থাকে না। আবার যদি তুমি তোমার বাড়ির বাগানের গোলাপ গাছ, জবা গাছ দেখো বা যদি তুমি কোনো ফলের গাছ দেখো তাহলে সেইখানে দেখবে যে ওইগুলি দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং তাদের কাণ্ড শাখা প্রশাখা যুক্ত। একবীজপত্রী উদ্ভিদের পাতায় ভালো করে লক্ষ্য করলে দেখবে সেখানে যে শিরাবিন্যাস থাকে সেই শিরাবিন্যাসটি সমান্তরাল। আম পাতা ভালো করে দেখলে দেখবে সেখানে কিন্তু সমান্তরাল শিরাবিন্যাস নয়, সেখানে শিরাবিন্যাস জালিকাকার। আবার কলা পাতা যদি ভালো করে দেখো তখন দেখবে শিরাবিন্যাস সমান্তরাল। সুতরাং আম পাতা হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ আর কলা পাতা হলো একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। একইভাবে তুমি যদি একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজের দিকে লক্ষ্য করো তখন দেখবে একবীজপত্রী উদ্ভিদের বীজ ত্বক এবং ফলের ত্বককে আমরা আলাদা করতে পারছি না, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজের ত্বক এবং ফলের ত্বককে আমরা সহজেই আলাদা করতে পারছি। তাহলে ব্রায়োফাইটা বা মসজাতীয় উদ্ভিদ, টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদ এবং তারপরে ব্যক্তবীজী এবং গুপ্তবীজী উদ্ভিদ সম্পর্কে আমরা যা যা এখন আলোচনা করলাম তোমরা বুঝতে পারলে তো?
2: হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।
0: অনুরিদ্ধা বলো, মসজাতীয় উদ্ভিদ এবং ফার্ন জাতীয় উদ্ভিদের প্রধান দুটি পার্থক্য কি হবে?
2: স্যার, মসজাতীয় উদ্ভিদের প্রধান দেহ হ্যাপ্লয়েড এবং গ্যামাট তৈরি করতে পারে। ফার্ন জাতীয় উদ্ভিদের প্রধান দেহ ডিপ্লয়েড এবং রেণু তৈরি করতে পারে। ব্রায়োফাইট বা মসজাতীয় উদ্ভিদের সংবহন কলা থাকে না ও টেরিডোফাইট বা ফার্ন জাতীয় উদ্ভিদের সংবহন কলা থাকে।
0: ভেরি গুড, একেবারেই ঠিক বলেছ। এই প্রসঙ্গে আমি গুপ্তবীজী এবং ব্যক্তবীজী উদ্ভিদের পার্থক্যটাও তোমাদের একবার মনে করিয়ে দিই। গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে ফলের ভেতর বীজ থাকে, কিন্তু ব্যক্তবীজী উদ্ভিদে কোনো ফল তৈরি হয় না বলে বীজ অনাবৃত থাকে। গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে যে শস্য গঠিত হয় সেটি নিষেকের পর তৈরি হয়, সেই জন্য সেই শস্যটি ট্রিপ্লয়েড। কিন্তু ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে যে শস্য তৈরি হয় সেটি নিষেকের পূর্বে তৈরি হয়, তাই সেটি হ্যাপ্লয়েড। আরেকটা বিষয়, তোমরা ভালো করে যদি গুপ্তবীজী এবং ব্যক্তবীজী উদ্ভিদের ফুল লক্ষ্য করো তাহলে দেখবে গুপ্তবীজী উদ্ভিদের ফুলে বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর ইত্যাদি চারটি স্তবক থাকে, কিন্তু ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই সাহায্যকারী স্তবকগুলি সাধারণত থাকে না এবং ব্যক্তবীজী উদ্ভিদ সর্বক্ষেত্রেই একলিঙ্গ প্রকৃতির ফুল তৈরি করে, কিন্তু গুপ্তবীজী উদ্ভিদের ফুল একলিঙ্গ বা উভয়লিঙ্গ হতে পারে। আজকে তাহলে আমরা উদ্ভিদ রাজ্যের বিভিন্ন শ্রেণী সম্পর্কে জানলাম। শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, ব্যক্তবীজী, গুপ্তবীজী প্রত্যেকটি উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এবং ওই ভাগগুলির মধ্যে কী কী প্রধান পার্থক্য রয়েছে সেগুলি সম্পর্কেও আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বুঝতে কোনো অসুবিধে হয়নি। তোমাদের কেমন লাগলো?
1: খুব ভালো লেগেছে স্যার।
0: ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ।
2: থ্যাংক ইউ স্যার।
3: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয় আলোচনা। সঙ্গে ছিলেন বেলঘরিয়া যতীন্দাস বিদ্যামন্দিরের শিক্ষক অরুণাভ দত্ত ও দুই শিক্ষার্থী।
4: শুনলেন বিদ্যার্থীদের জন্য

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে যে আজকের আকাশ সাধারণত মেঘলা, হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। প্রবল ঝোড়ো হাওয়ার কারণে ঢেউয়ের উচ্চতার তারতম্য হতে পারে, সেই কারণে 11 থেকে 15 আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই সন্ধে 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি, শিল্পী শ্যামচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। সন্ধে 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন ক্ষুদিরাম বসু এবং তার স্বাধীনতা আন্দোলন, বলবেন চাঁদু মান্ডি। এরপর লোকগীতি পরিবেশনায় সুভাষচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ এবং জলধর হাসদা ও সহশিল্পীবৃন্দ। সন্ধে 6:38 কৃষি কথার আসরে শুনবেন পুকুরে গলদা চিংড়ি প্রজনন, এ বিষয়ে বলবেন প্রশান্ত মান্না, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধে 7:10 তর্জা গান, যাদব মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। সন্ধে 7:30 শুনবেন সমীক্ষা, বলেছেন পিনাকপানি ঘোষ। রাত 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। রাত 8:15 শহর কলকাতা, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। রাত 8:30 কথায় কাহিনী প্রতিশ্রুতির ফাঁকি, রচনা অশোক কুমার কর্মকার, প্রযোজনা রফিউদ্দিন। রাত 8:45 শুনবেন অর্থনীতির দুনিয়া, অর্থনীতির বিকাশে তাঁত শিল্পের ঐতিহ্য ও গৌরব, অংশগ্রহণে অধ্যাপক শুভম লাহা এবং অধ্যাপিকা ডক্টর অমিতা মজুমদার। শুনবেন প্রথম পর্ব, রাত 9:00 খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য। 9:30 শুনবেন শ্রবণী, স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিকথন, বলেছেন বীণা দাস ও বিমল দাশগুপ্ত। রাত 10:10 শুনবেন বাংলা ছায়াছবির গান। রাত 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অঞ্জনা ব্রহ্ম। 10:45 শুনবেন নজরুল গীতি, শিল্পী অনির্বাণ দাস। রাত 11:00 রজনীকান্তের গান, শিল্পী কুন্তল চক্রবর্তী। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী করুণাময় দাস।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সন্ধে 6:10 শুনবেন হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 6:30 গুল গুলশান, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। রাত সন্ধে 7:10 নজরুল গীতি, শিল্পী অম্বরীশ ভৌমিক। 7:30 দর্পণ, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। রাত 8:00 শুনবেন ছায়াছবির গান। 8:15 সংসদ পর্যালোচনা। 8:30 শুনবেন স্পটলাইটের বাংলা রূপান্তর। রাত 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। রাত 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সাঁওতালি অনুষ্ঠান।

কলকাতায় না আলিপুর প্রেসিডেন্সি আদালতের মুখ্য বিচারিয়া হিসাবতে ডগলাস কিংসফোর্ডে তাহেকা না। উনি বিচারিয়া আগে নির্মায় তাহেকা না, দিশম হুলগারিয়া কো বাঙে নেল সাহা কো তাহে। হুডিং হুডিং কই রেহ হুলগারিয়া কো চিতান বে বাড়ি রড সাথে দাল তল হ বাঙে পিছ তাহে। উনিয়া নোকান ব্যবহার কো নেল কাতে দিশম হুলগারিয়া কো উনি চিতান আগে কো রাগি আড়িছে না। অনালিকাতে উনি দো যাহা লিকাতে গজ রেনা কো কুরুমুটু কিদা। মেনখান হেমচন্দ্রয়া তিতে তিয়ার বোমাতে গজ রেনা পুইলু চেষ্টা দো ব্যর্থা এন তাকোয়া। ব্রিটিশ সরকার হো বুঝেও নাম কেত আয় যে হুলগারিয়া কো কিংসফোর্ড গজ লাগিদ ক্রিয়া কো আতাঙ্গা কাদা। ওনাতে উনি দো আড়ি উসরা কলকাতা খন বিহার রেনা মুজফ্ফরপুর আদালত রেকো বদলি কাদেয়া। মেনখান অনুশীলন সমিতি রিন হুলগারিয়া কোয়া কিংসফোর্ড গজ রেনা চেষ্টা দো জারি তাহা কান তাকোয়া। ওনাতে নিয়ে ধাও দো উনি গজ রেনা আঙ্গিভার ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি চিতান এম চাল হুইনা। হুলগারিয়া কোয়া পতিয় হো তাহে কানা ক্ষুদিরাম আর প্রফুল্ল দো ঠিক অক্তরে উনি শাস্তিকিন এমায়া। ব্রিটিশ পুলিশ হো হুলগারিয়া কোয়া চালচলন নেলতে আড়ি সন্তর্ক তাহেনা। আর হান্তে হো ক্ষুদিরাম আর প্রফুল্ল দো দানাং নুতুম হাতাও কাতে মুজফ্ফরপুর কিন সেটেরেনা। আর উকু দানাং কিংসফোর্ড আ হিজু সেন হর রে বীর রে তাঙ্গি তাড়া তাহে কাতে দাউকিন পাঁজাইদা। ওনালিকাতে 30 এপ্রিল হো উনকিন দো কিংসফোর্ড সাহেবা কয়ক হর রে তাহে অক্ত আজকাগে সাহেবা সাদম গাড়ি হিজু নেলতে দানাং খন ওনা গাড়ি চিতান বোমাকিন চাপাত কেদা। মেনখান উনকিনা মলঙ্গে বাড়িয়া চেদাগ সে ওনা সাদম গাড়ি রে দো ওনা হিলোগ কিংসফোর্ড বাঙে তাহে কানা। সাদম গাড়ি রে মিস কেনেডি আর মিসেস কেনেডি নুতুমান বারিয়া তিল্লো হপন কিন তাহে কানা। উনকিন দো ওনা চাপাত আকান বোমা বারুদ তিকিন ঘলেনা আর তায়ম দারাম বানা হড় গিকিন গজেনা। ক্ষুদিরাম আর প্রফুল্ল দো ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার খন বাঞ্চা লাগিদ আপান আপিন কিন দৌড়ানা। নোয়া ঘটনা রিয়া কথা আড়ি উসরা দিশম জাকাত পাসনাবেনা। ক্ষুদিরাম আর প্রফুল্ল সাপ লাগিদ যত রেল স্টেশন রে পুলিশ আকোয়া সাপাপ আতে সুদ সাপড়া রেকো তাহেনা। নিদো খন সিতাত ধাবিদ ক্ষুদিরাম দো 25 মাইল ডাহার তাড়াম তাড়ামতে ওয়াইনি নুতুমান রেল স্টেশন রে সেটেরেনা। ওডে মিদ চা দোকানি সালা রপড় অক্ত ফতে সিং আর শিব প্রসাদ সিং নুতুমান বারিয়া কনস্টেবল উনিয়া অঞ্জরা হড়মো আর বতরান মুঠোন নেল কাতে কিন সন্দেহ কেদেয়া। উনি সাও মিদবার কুপলি রপড় তায়ম উনকিনা সন্দেহ বাড়তি ইদিয়েন খান ওডেগে উনি দো আটক রেনা কিন রিকা কেদা। ক্ষুদিরাম দো উনকিন ঠেন খন দড় পুচুজ রেনা এ চেষ্টা কেদ খান পারিয়া রিভলভার মুদরে মিদটাং দো অতরে নুরেন তায়া। আর এটা রিভলভার খন গুলি চালা অক্ত মিদ কনস্টেবল দো পছলো সেন খন ক্ষুদিরামে সাপ কেটে কেদেয়া। আর ওনা সাথে ক্ষুদিরাম দো কো গ্রেপ্তার কেদেয়া। বারিয়া তি মেঢেদ সাকমতে তল কাতে ক্ষুদিরাম দো মে চাঁদো রেনা পুইলু মাহিত মুজফ্ফরপুর খন মেদিনীপুর আদালত তেকো আগু কেদেয়া। ব্রিটিশ পুলিশ কো ঘেরাও এসেদ আকাদে 18 উমেরিনিজ ক্ষুদিরাম বসু নেল লাগিদতে গোটা মেদিনীপুর জেলারিন হল কো সেটেল লেনা। 30 এপ্রিল বিহার পনত রিয়া মুজফ্ফরপুর রে নিদ 8:30 বাজে অক্তে ইউরোপিয়ান ক্লাব সামাং রে বোমা চাপাতে 12 হল গজ রেনা কৈলি কাতে ক্ষুদিরামা বিচার এতহব এনা মে চাঁদো রেনা 21 মাইত হিলক, যাহা দো আলিপুর বোমা মামলা নুতুম তেগে নাগাম রে অল মেনা। নোয়া মামলা রে বিচারিয়া হিসেব তেকো তাহে কানা মিস্টার কন্ডপ লাথুনী প্রসাদ আর জানকি প্রসাদ। লাথুনী প্রসাদ আর জানকি প্রসাদ দো ভারতীয় বিচারিয়া কিন তাহে কানা। আলিপুর বোমা মামলা রেনা বিচার হো মুচাদ এনা, বিচারিয়া রায় হো সালা গোটা এনা। বিচারিয়া রায় রে ক্ষুদিরাম বসু দো মুখিয়া কাইধি মেনতে কো ছটিয়ার কেদেয়া আর বাবের তে পাশি গজ রেনা কো অর্ডার কেদা। হাড়ার কথা নোয়া রায় উচন অক্ত হো ক্ষুদিরামা মনেরে বতরগে বাং তাহে কানা। আদো ওনা অর্ডার লিকাতে 1908 সাল রেনা 11 আগস্ট সে তেহেঞ্জা মাহিত রে ক্ষুদিরাম বসু দো মুজফ্ফরপুর জিহল রে ব্রিটিশ সরকারা পাশি বাবের লান্দা লান্দাতে হটক রে আরাওয়ানা। মুচাদ রে নোয়া কথাগে লই গানোয়া যে ক্ষুদিরাম বসু দো খালি মিদটাং হড়ে তাহে কানা ওনা দো বাং, উনি দো মিদটাং যুগ রিনিজ চিহ্নব সে চিতর তাহে কানা। ক্ষুদিরাম বসুয়া মায়াম বাদালতে যাহা হুলগারিয়া ভাবনা জানাম লেনা ওনা দো তায়ামতে মাস্টার দা সূর্য সেন ভগৎ সিং আর নেতাজি সুভাষচন্দ্র বসু লিকান মারাং মারাং বীর বান্টা কোয়া হর দিশে তাহে কানা। ক্ষুদিরাম বসু দো

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ী। কেন্দ্র জানিয়েছে, এখনও পর্যন্ত সারা দেশে 10 কোটি 33 লক্ষেরও বেশি কৃষকদের পরিচিতি সংক্রান্ত ফার্মার আইডি তৈরি করা হয়েছে। এর ফলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মতো প্রকল্পগুলিতে নিবন্ধন, ন্যূনতম সহায়ক মূল্যের ভিত্তিতে ফসল সংগ্রহ, ঋণ সুবিধা এবং দুর্যোগকালীন সহায়তার ক্ষেত্রে সরাসরি সুবিধা হস্তান্তর ব্যবস্থাগুলিকে এক জায়গায় আনা সম্ভব হয়েছে। লোকসভায় আজ কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর এক প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছেন, কৃষকরা নিজেরাই নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে ফার্মার আইডির জন্য নিবন্ধন করতে পারেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, চলতি মাসের 7 তারিখ পর্যন্ত দেশে খরিফ শস্যের চাষ জমির পরিমাণ 967 লক্ষ হেক্টর ছাড়িয়ে গেছে। 344 লক্ষ হেক্টরেরও বেশি জমিতে ধান এবং 180 লক্ষ হেক্টরেরও বেশি হেক্টর জমিতে তৈলবীজ চাষ করা হয়েছে। 168 লক্ষ হেক্টরেরও বেশি জমিতে শ্রীঅন্ন বা মোটাদানা শস্য চাষ করা হয়েছে। 106 লক্ষ হেক্টরেরও বেশি হেক্টর জমিতে তুলো চাষ হয়েছে। দেশে বর্ষা পরিস্থিতির পরিবর্তন এবং কৃষিকাজের ওপর এলনিনো সম্ভাব্য প্রভাবের ওপর ক্রমাগত নজর রাখা হচ্ছে বলে কেন্দ্র জানিয়েছে। এজন্য ভারতীয় আবহাওয়া দপ্তরের সঙ্গে নিবিড় সমন্বয় রাখা হচ্ছে। লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর এ কথা জানান। তিনি জানান, স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের আশঙ্কায় থাকা 15টি রাজ্যে 342টি জেলার জন্য জেলা কৃষি জরুরি পরিকল্পনায় আরও সংস্কার করা হয়েছে। লোকসভায় আজ জাতীয় সমবায় উন্নয়ন নিগম বিল 2026 পাস হয়েছে। কেন্দ্রীয় সমবায় প্রতিমন্ত্রী মুরলীধর মহুল বিলটি সভায় উত্থাপন করেন। এর লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোনো সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করতে পারবে। পাশাপাশি নিগম সরকারি কোনো সমবায় সমিতি বা সমবায় উন্নয়নে নিয়োজিত সংস্থাকে ও অনুদান প্রদান করতে পারবে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটার কুঞ্জনগর থেকে আজ সকালে উদ্ধার হল গন্ডারের মৃতদেহ। জলদাপাড়া জঙ্গল থেকে আজ শাবক সহ লোকালয়ে প্রবেশ করে একটি গন্ডার। স্থানীয়দের দাবি, কিছুক্ষণ পর শাবকটি মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে খুঁজতে গিয়ে গন্ডারটি এলাকায় ছোটাছুটি শুরু করে এবং একটি বাড়িরও ক্ষতি করে। পরে গন্ডারটি একটি বাস ঝাড়ে পড়ে যায়। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের কোরপুর গ্রামে রায়গঞ্জ বুনিয়াদপুর রোডে আজ দুপুরে গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় তুষার কুণ্ডু ও রোহিত চৌবে নামী দুই বাইক আরোহীর। গুরুতর আহত একজনকে কালিয়াগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর গাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জ থেকে কালিয়া চকের দিকে গাড়িটি গেলে দুর্ঘটনা ঘটে। গ্রামীণ সংবাদ এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ সন্ধে 7:35।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: মেরে দেশবাসিয়ো কে প্রতি পূর্ণ সমর্পণ ভাব মে সে আয়ুষ্মান ভারত যোজনা নে জন্ম লিয়া।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। কৃষিকাজের জন্য জল হওয়ার খবরে জানানো হচ্ছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনের আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া জেলার 2-1 জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বেশিরভাগ অঞ্চলে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কিষাণ বাণী।

0: অনুষ্ঠানটি নিবেদন করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ
1: মন্ত্রণালয়। তেরে বিজু কা
2: পুতলা বল রে,
1: পক্ষিয়ো সে তো হাম খেত কো বচা লেতে হ্যায়, পর ইন ঘাতক রসায়নো সে কাইসে বচায়ে?
2: মতলব
1: দেখ বেটা, তু জো ইয়ে অন্ধাধুন রসায়ন মিলাতা হ্যায় না, মিট্টি কি সেহত বিগড়নে লগি হ্যায়, অর জব মাটি হি কমজোর পড় জায়েগি তো উপজ কাইসে সেহতমন্দ হোগি? হ্যায়, আরে পহলে এসা নাই থা, পুছনা আপনে বড়ে বুজুর্গো সে কাইসে ফসল লহলাতি থি, শুদ্ধতা ঝলকতি থি, হ্যাঁ মাটি ভি তন্দুরুস্ত অর লোক ভি। আরে পহলি ওয়ালি বাত কহাঁ,
2: परम तो सभी डाले हैं।
1: सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं, खर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं।
2: सच है?
1: रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं।
2: ठीक है भाई, मैं भी आज से जैविक खेती शुरू करूंगा।
3: माटी से प्रेम की परंपरा है परंपरागत खेती।

0: নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি স্বাগতা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। বাঙালি মানে খাওয়া দাওয়ার সাথে সাথে মাছ, নানা রকমের মাছ। আর মাছ বলতেই যা মনে আসে তা হলো কি, তাহলে ইলিশ মাছ আর চিংড়ি মাছ, তাই তো বন্ধুরা? আর এখন এই চিংড়ি মাছ, যেমন বাঙালিদের প্রিয়, চিংড়ি মাছের নাম শুনলেই কিন্তু জিভে জল আসে, চিংড়ির কত পদ, ঠিক তেমনি চিংড়ি মাছ কিন্তু বিদেশের বাজারেও ভীষণ ভীষণ জনপ্রিয়। আর সেই কারণেই যে মৎস্য চাষিরা রয়েছেন তারা কিন্তু এখন এই চিংড়ি মাছের চাষে উৎসাহী হয়ে উঠছেন ক্রমশ। আর তাই আজ আমরা আয়োজন করেছি এমন একটি অনুষ্ঠানের, যে অনুষ্ঠানে আমরা জানব যে গলদা চিংড়ি মাছের প্রজনন কিভাবে পুকুরে করা যায়। পূর্ব মেদিনীপুর কাঁথি মৎস্য সম্প্রসারণ আধিকারিক প্রশান্ত মান্না আজকে আমাদের সাথে, আমাদের স্টুডিওতে রয়েছেন। গলদা চিংড়ির পুকুরে প্রজনন, এই নিয়ে আলোচনা করার জন্য নমস্কার।
1: নমস্কার।
0: আমি যেমনটা বললাম যে বাঙালিদের প্রিয় একটা মাছ বা খাদ্যের বিভিন্ন পদের সাথে জড়িয়ে রয়েছে গলদা চিংড়ি, কিন্তু বর্তমানে তা বিদেশের বাজারেও বহুলভাবে জনপ্রিয়। তো সেই জন্যই আজকে যেটা প্রথমেই আপনার কাছে জানতে চাইব প্রশান্তবাবু,

0: তাহলে যে এই যে গলদা চিংড়ির চাষ ও প্রজনন, এর কিরকম প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে বর্তমান সময়ে?
1: গলদা চিংড়ি আসলে বাঙালিদের কাছে খুব প্রিয় ও সুস্বাদু খাবার। তাছাড়া গলদা চিংড়ি খুব শান্ত স্বভাবের, খুব দ্রুত বৃদ্ধি পায়, প্রোটিন সমৃদ্ধ খাবার। তাছাড়া গলদা চিংড়ি একক চাষের সাথে সাথে মিশ্র মাছ চাষও

0: সেটা হলো গলদা চিংড়ির ভালো গুণের চারা, এবং সেই চারা আমরা এখন বিজ্ঞানসম্মতভাবে পুকুরে চাষ করতে পারি।
1: তো এই চারা যে চাষ করা হবে, এই কথাটার সঙ্গে সঙ্গে দুটো যে প্রধান কথা উঠে আসে তা হলো যে এই গলদা চিংড়ি কি খায় বা এই চিংড়ি মাছ কিভাবে বড় হয় সে সম্পর্কে যদি একটু বলেন।
0: গলদা চিংড়ি ছোট অবস্থায় এরা সাধারণত জুপ্লাঙ্কটন বা প্রাণীকণা খায় এবং বড় হলে বেশি প্রোটিনযুক্ত কৃত্রিম খাবার খায়। তাছাড়া যে কোনো চিংড়ি মাছ আমরা জানি মোল্টিং বা খোলস ছেড়ে ছেড়ে বড় হয়, এবং যখন খোলস ছাড়ে তখন সুর দাঁড়া সহ একেবারে গোটা শরীরটাই চিংড়ি মাছ থেকে বেরিয়ে আসে, এবং এই খোলস ছাড়তে সময় লাগে 10 মিনিট, এবং সেই সময় নতুন যে খোলস ছাড়ার পর সেটা নরম মাংসপিণ্ডের মতো থাকে এবং সেই খোলস শক্ত হতে সময় লাগে প্রায় 6 ঘন্টা।
1: আচ্ছা, আমার যে বন্ধুরা গলদা চিংড়ি মাছ বা চিংড়ি মাছ চাষ করছেন, তারা কি করে পুরুষ বা স্ত্রী কোনটা কোন গলদা চিংড়ি মাছ, কোনটা পুরুষ গলদা চিংড়ি কোনটা স্ত্রী গলদা চিংড়ি, সেটা তারা চিনবেন কিভাবে?
0: পুরুষ গলদা চিংড়ি সাধারণত আকারে বড় হয় এবং এর যে দ্বিতীয় পদ বা পা সেটা বেশি শক্তিশালী হয় এবং অনেক কাঁটা থাকে, কিন্তু সেই জায়গায় স্ত্রী চিংড়ি আকারে তুলনামূলকভাবে ছোট হয়, উদর দেশ প্রশস্ত বা চওড়া হয়, এবং দ্বিতীয় পদ যেমন পুরুষ গলদা চিংড়ির ক্ষেত্রে শক্তিশালী, কিন্তু স্ত্রী গলদা চিংড়ির ক্ষেত্রে সাধারণভাবেই গঠিত অন্যান্য পায়ের মতো।
1: আচ্ছা,
0: এই দেখেই আমরা পুরুষ এবং স্ত্রী গলদা চিংড়ি
1: সহজে চিনতে পারবো। আচ্ছা আচ্ছা, এই গলদা চিংড়ির পরিণত বা ম্যাচিউরিটির সময় কতদিনে আসে বা কতটা সময় লাগে, এবং এই পরিণত গলদা চিংড়ি থেকে কতটা ডিম আমরা পেতে পারি?
0: সাধারণত 5 থেকে 6 মাস বয়সে পরিণত অবস্থায় স্ত্রী গলদা চিংড়ি আসে, যখন তার ওজন হয় 30 থেকে 35 গ্রাম, আর পুরুষ চিংড়ির ক্ষেত্রে সেই সময় লাগে 40 থেকে 45 গ্রাম, ওজন হয় 5 থেকে 6 মাসে। এবং একটা পরিণত স্ত্রী গলদা চিংড়ি থেকে 5,000 থেকে 40,000 পর্যন্ত ডিম আমরা পেতে পারি, এবং আমরা জানি যে প্রথমবার যদি সেই গলদা চিংড়ি পরিণত হয় এবং ডিম আসে তখন সাধারণত 3,000 থেকে 7,000 ডিম পেতে পারি। যদি প্রাকৃতিক পরিবেশের গলদা চিংড়ি, স্ত্রী গলদা চিংড়ি, সেখানে এক একটা গলদা চিংড়ি থেকে 5,000 থেকে 20,000 পর্যন্ত ডিম পেতে পারি, এবং 1 বছরের যদি বয়সের স্ত্রী গলদা চিংড়ি হয় সেখানে 40,000 থেকে 1 লাখ পর্যন্ত ডিম পেতে পারি একটা স্ত্রী গলদা চিংড়ি থেকে।
1: আচ্ছা, ডিমের রঙটা কেমন হয়?
0: এই ডিম সাধারণত প্রাথমিক অবস্থায় উজ্জ্বল কমলা রঙের হয়, কিন্তু 12 দিনের মাথায় সেই কমলা রং হয়ে যায়, বাদামি রঙে রূপান্তরিত হয়, এবং ডিম জাস্ট ফোটার আগে কালচে ধূসর রঙের হয়। তবে আমাদের চাষি ভাইদের একটু মনে রাখতে হবে, এই গলদা চিংড়ির ক্ষেত্রে এরা কখনোই ডিম ছাড়ে না, সরাসরি এরা লার্ভি বা জ্যান্ত বাচ্চাই প্রসব করে, এবং যখন কালচে ধূসর হয় তখনই আমরা ধরে নেই যে বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত।
1: আচ্ছা আচ্ছা, তাহলে প্রাকৃতিক পরিবেশে হ্যাচারিতে বা পুকুরে গলদা চিংড়ি হচ্ছে, প্রজনন হচ্ছে, জন্ম নিচ্ছে, কিন্তু প্রাকৃতিক পরিবেশে কিভাবে গলদা চিংড়ির প্রজনন হয় সেটা যদি একটু আমার বন্ধুদের বলেন।
0: আসলে গলদা চিংড়ি মাইগ্রেশন বা নদী থেকে সমুদ্রের দিকে সাঁতার কেটে যায়, এইটা এদের সাধারণ স্বভাব, এবং এদের যে প্রজননের সময় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের সময়, স্ত্রী গলদা চিংড়ি এবং পুরুষ গলদা চিংড়ি এরা নদী থেকে সমুদ্রের দিকে সাঁতার কেটে যায়, এবং নদী সমুদ্রের সংযোগস্থলকে আমরা বলি মোহনা, এবং নদীর যে লবণাক্ততা বা স্যালিনিটি সেটা আমাদের শূন্য থাকে মিষ্টি জল, এবং সমুদ্রের যে লবণাক্ততা সেখানে 30 থেকে 40 PPT বা লবণাক্ততা, মানে বেশি নোনা জল থাকে। কিন্তু এই নোনা জলের, এই যে গলদা চিংড়ি প্রধানত মিষ্টি জলেরই মাছ, কিন্তু এদের এই বাচ্চা হওয়ার ব্যাপারটা এটা কিন্তু সম্পূর্ণ মাঝারি নোনা জলে হয়, এবং যেখানে লবণাক্ততা থাকে 8 থেকে 10 PPT। সেই জন্য কি হয়, যখন এই গলদা চিংড়ি নদী থেকে সমুদ্রের দিকে সাঁতার কেটে যায়, নদী আর সমুদ্রের সংযোগস্থলকে আমরা সবাই জানি মোহনা, যে মোহনার কাছে লবণাক্ততা মাঝারি, মানে 8 থেকে 10 PPT একটা পরিমাণ, সেই লবণাক্ততাতে কি হয় না, পরিণত স্ত্রী গলদা চিংড়ি এবং পরিণত পুরুষ গলদা চিংড়ি, এবং পুরুষ গলদা চিংড়ির আমরা জানি পেটের মধ্যে শুক্রাণুর মোড়ক থাকে একটা ক্যাপসুলের মতো, সেই ক্যাপসুলের মধ্যে হাজার হাজার শুক্রাণু থাকে, এবং স্ত্রী গলদা চিংড়ির পেটের দিকে, মানে

0: মাথার নিচে ওই জায়গায় ডিম থাকে। আমরা আগেই বলেছি ডিম যখন একেবারে কালচে ব্রাউন রঙের হয় তখন আমরা ধরে নিই যে একেবারে পরিপক্ক ডিম, মানে
1: কালচে বাদামি রঙের যেটা,
0: বাদামি রঙের যেটা হয়। এবং যখন এই যে এদের তখন কি হয় না, প্রত্যেক পুরুষ গলদা চিংড়ি এই মাঝারি লবণাক্ততার জলে যখন নদী থেকে সমুদ্রের দিকে যায় তখন এক একটা পুরুষ গলদা চিংড়ি মহিলা স্ত্রী গলদা চিংড়িকে জড়িয়ে ধরে এবং তাদের মেটিং বা মিলন হয়, এবং সেই মিলনটা হতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। এই সময় কিন্তু পুরুষ গলদা চিংড়ির কাজ শুধুমাত্র ওই যে শুক্রাণুর মোড়কটা, সেটা স্ত্রী গলদা চিংড়ির পেটের মধ্যে দিয়ে দেয়। এবং সেখানে কি হয়, এই যে স্ত্রী গলদা চিংড়ির তাহলে পেটের মধ্যে এখন ডিমও আছে আবার শুক্রাণুর মোড়কটাও আছে, এবং কিন্তু স্ত্রী গলদা চিংড়ির এইভাবেই তাদের শরীরটা তৈরি। এই যে মাথার নিচের দিকে যে ডিমগুলো থাকে, এক একটা ডিম ওই শুক্রাণুর মোড়কের ভেতর দিয়ে এসে নিচের পায়ের দিকে জমা হয়, তার মানে এক একটা ডিম ওই শুক্রাণুর ভেতর দিয়ে যাওয়ার সময় নিষিক্ত হয়ে গেল ফার্টিলাইজেগ, এবং সেই নিষিক্ত ডিম সহ নিচের পায়ের দিকে জমা হয়। যখন আমরা সেটাকে কমলা রং বা ব্রাউন রং পরবর্তীকালে দেখি, এবং তার মানে তাকে আমরা তখন বলে দিই যে ফার্টিলাইজ এগ ক্যারি করছে এবং বেরিড ফিমেল। গলদা চিংড়ির ক্ষেত্রে আমরা এটাকে ইংরাজিতে বলি বেরিড ফিমেল, মানে যে স্ত্রী গলদা চিংড়িটা অলরেডি নিষিক্ত ডিমটা বহন করছে, এবং সেই গলদা চিংড়িটাই আমরা পুকুরে বা হেঁচারিতে যেখানেই হোক যদি আমরা ছাড়ি সেখান থেকে কিন্তু জ্যান্ত বাচ্চা বেরোবে, এবং সেই ডিম পাড়া শেষ হতে আমাদের সময় লাগে 20 মিনিট। 20 মিনিটের মধ্যেই ডিমটা এক একটা গলদা চিংড়ি ছেড়ে দেয়।
1: পুকুরে গলদা চিংড়ির প্রজননের জন্য কি কি প্রয়োজনীয় উপকরণ দরকার?
0: এখন বর্তমানে বিজ্ঞানসম্মতভাবে উন্মুক্ত পুকুরেও গলদা চিংড়ির প্রজনন হচ্ছে, এবং সেই উন্মুক্ত পুকুরে গলদা চিংড়ির প্রজননের ফলে হ্যাচারিতে যে অর্থনৈতিকভাবে প্রচুর টাকা লাগতো, উন্মুক্ত পুকুরে কিন্তু সেখানে অনেক কম পয়সায় কিন্তু এই প্রজনন করা যাচ্ছে।
1: এবং সেই কারণেই আমার যে বন্ধুরা এই চাষ করছেন তারা
0: উৎসাহিত হচ্ছে, এবং 1 বিঘা পুকুরের জন্য আমাদের যেগুলো লাগবে এই পুকুরে প্রজননের জন্য 1.5 থেকে 2 HP, মানে 1.5 থেকে 2 HP হর্স পাওয়ারের এরেটার মেশিন, মানে পুকুরে অক্সিজেন বাড়ানোর জন্য এরেটার মেশিন।
1: আচ্ছা,
0: তারপর লাগবে 2 HP পাম্প মোটর বা ডিজেল ইঞ্জিন মেশিন, আর লাগবে 25 মিলিমিটার মেশ সাইজের নাইলন নেট, যেটাকে আমরা বলছি হাপা, একটা হাপা লাগবে, 100 মিলিমিটার এবং 60 থেকে 80 মিলিমিটার যুক্ত ব্যাগ নেট লাগবে, তারপর 100 মিলিমিটারের সিড কালেকশন নেট বা যেটাকে আমরা ছাগনি জাল, এই লার্ভি কালেকশনের জন্য সেটা লাগবে, চটজাল লাগবে, এবং প্রয়োজন মতো নোনা জল এবং মিষ্টি জলের সুব্যবস্থা। তার কারণ আমরা জানি যে গলদা চিংড়ির প্রজননের জন্য 8 থেকে 10 PPT
1: সালিনিটি যুক্ত, মানে ওই যে মোহনার জলের যে পরিবেশটা,
0: যে সমুদ্রের জল এবং
1: চারিত্রিক বৈশিষ্ট্যটা, সেটা এখানে তৈরি করে দিতে হবে,
0: 8 থেকে 10 PPT সেই লবণাক্ততা জল তৈরি করতে হবে।
1: তো এই যে গলদা চিংড়ি প্রজননের জন্য পুকুরটা আমরা কিভাবে যে তৈরি করব, এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা যদি একটু বিস্তারিত ভাবে,
0: আজকের যেটা আলোচনার প্রধান বিষয়বস্তু যে গলদা চিংড়ির প্রজনন পুকুরে, সেই পুকুরে প্রজনন করতে গেলে পুকুরটা আমরা কিভাবে তৈরি করব, প্রথমেই সেই পুকুরটা আমাদের পাম্পের দ্বারা শুকনো করতে হবে, এবং সেই শুকনো করার পর ভালো করে শুকনো করার পর কালো যদি পাঁক থাকে সেই কালো পাঁকটা 4 থেকে 6 ইঞ্চি তুলে ফেলতে হবে। এরপর পুকুরের চতুর্দিকে যদি আগাছা বা গাছপালা থাকে তার ডালপালা তুলে মানে কেটে নিতে হবে বা আগাছা নির্মূল করতে হবে। তারপর 15 থেকে 20 দিন পর্যন্ত রোদে পুকুরটা ভালো করে শুকনো করতে হবে, এবং পুকুরের মাটির যে pH অম্লত্ব বা খারত্ব আমরা জানি সেটা যদি 7 থেকে 8 হয় সবথেকে উপযুক্ত সেই পুকুর। সেই জন্য আমাদের সেই pHটাকে ঠিকঠাক করার জন্য ক্যালসিয়াম অক্সাইড বা পাথুরে চুন 50 থেকে 60 কেজি 1 বিঘা পুকুরে ছড়িয়ে দিতে হবে, এবং তারপর ছড়িয়ে দেওয়ার 1 থেকে 2 দিন পরে নোনা জল আমরা 1 থেকে 1.5 ফুট মাপের পুকুরে আমরা প্রবেশ করাবো। কিন্তু এই পুকুরে যখন জলটা ঢোকাবো, যেহেতু এখানে আমাদের গলদা চিংড়ির প্রজননের বিষয়বস্তু আছে, সেই জন্য অবশ্যই সেই জলটা ছেঁকে ঢোকাতে হবে। সেই জন্য কী করতে হবে, পাম্পের মুখে 100 মিলিমিটারের নেট জাল আর পাম্পের যে ফুড ভালভ সেখানে 80 মিলিমিটারের নেট জাল দিয়ে জলটাকে ছেঁকে নিয়ে তবেই আমাদের পুকুরে প্রবেশ করাতে হবে। পরে একইভাবে আমরা নোনা জলের সাথে সাথে মিষ্টি জলও ঢোকাবো দুই থেকে আড়াই ফুট মাপের। এরপর আমাদের যেটা করতে হবে যে এই গলদা চিংড়ি প্রজননের জন্য আমরা আগেই জানি যে লবণাক্ততা 8-10 PPT করতে হবে, সেই জন্য আমাদের স্যালিনোমিটার বা রিফ্র্যাক্টোমিটার যেটার সাহায্যে আমরা স্যালিনিটি বা লবণাক্ততা মাপব এবং সেখানে আমরা দেখে নেব যেন স্যালিনিটি বা লবণাক্ততা অবশ্যই 8-10 PPT হয়েছে। এর দুদিন পর আমাদের কিন্তু সেই জলে ফলস নেটিং করতে হবে। সেই ফলস নেটিং কেন করব না, পুকুরের মধ্যে যদি কোনো গ্যাস থাকে সেগুলো হচ্ছে ভালোভাবে হচ্ছে গ্যাসগুলো বাইরে বেরিয়ে আসবে, তাছাড়া নোনা জল এই যে মিষ্টি জল এটা ভালোভাবে মিশবে। এবং একদিন পরে আমরা কি করব না, 25-30 কেজি ব্লিচিং পাউডার আমরা সেখানে যোগ করব এবং ব্লিচিং পাউডার দিলে আমরা জানি সেখানে ক্লোরিন গ্যাস থাকে, সেই ক্লোরিন গ্যাসটাকে বের করার জন্যে আমাদের কিন্তু অবশ্যই এরেটার মেশিন চালিয়ে আমাদের এই অক্সিজেনেশন করতে হবে। এবং এই 3-4 দিন পরে আমরা কি করব না, 10 কেজি দুটো ইনস্টলমেন্টে ডলোমাইট, সেই পুকুরের জলে আমরা ডলোমাইট ছড়াবো
1: এবং
0: দুটো ইনস্টলমেন্ট মানে দুবারে 5-5 কেজি করে 3-4 দিন অন্তরে আমরা কিন্তু সেই ডলোমাইট ছড়াবো। এবং এরপর যেটা আমরা এরেশান মেশিনটা চালাবো এবং এরেশান মেশিনটা চালিয়ে তার 10-15 ফুট দূরে আমরা 4টে বাঁশ পুঁতে সেখানে সেই যে আমরা আগেই বলেছি হাপা নেট লাগে, সেই হাপা নেটটা টাঙাবো 25 মিলিমিটার নাইলন নেট, এবং যার মধ্যেই কিন্তু আমরা সেই ফার্টিলাইজার নিষিক্ত ডিম ক্যারি করছে এরকম বেরির ফিমেল বা স্ত্রী গলদা চিংড়ি তার মাঝখানে আমরা মজুদ করব ওই হাপার মধ্যে। এবং সেই ডিম গলদা মজুদের আমরা কিন্তু প্রতিদিন 3-4 ঘন্টা অন্তর 1-2 ঘন্টা করে সারা দিনে 6-8 ঘন্টা করে এরকম এরেটার মেশিনটা চালাবো। এবং এইটা চলার পরেই কিন্তু 100 মিলিমিটার ছাগনি জাল দিয়ে তারপরে কিন্তু 6-8 দিন চলার পরেই সেই স্ত্রী গলদাগুলো কিন্তু ডিম ছাড়বে এবং সেখান থেকে লার্ভি বেরোবে। এবং সেই লার্ভিগুলোকে আমরা ছাড়ার পরে আমরা 1 কেজি সয়েল প্রোবায়োটিক ওয়াটার প্রোবায়োটিক দেবো, 1 কেজি মিনারেলস ছড়িয়ে দিয়ে সেই পুকুরে তারপরে এই লার্ভির খাওয়ার হিসাবে জুস আমরা প্রয়োগ করব। এবং একটা লার্ভি থেকে পোস্ট লার্ভি হতে আমাদের সময় লাগে 30-40 দিন পর্যন্ত।
1: আচ্ছা, তাহলে যেটা বোঝা গেল একটা বেশ লম্বা সময় ধরে এই প্রজননটা স্তরে স্তরে করতে হবে এবং আমার বন্ধুরা নিশ্চয়ই সেটা বুঝলেন। এবার যেটা আমার কাছে প্রশ্ন জাগছে সেটা হচ্ছে যে 1 বিঘা পুকুর ধরুন, সেই 1 বিঘা পুকুরে কত সংখ্যক পরিণত স্ত্রী গলদা বা বেরিড ফিমেল আমরা রাখতে পারি?
0: স্ত্রী গলদা বা বেরিড ফিমেল 1 বিঘা পুকুরে 4-6 কেজি এবং সংখ্যা হিসাবে যদি ধরি 50-70 পিস পর্যন্ত, 70 নাম্বার আমরা কিন্তু গলদা স্ত্রী গলদা আমরা সেই হাপার মধ্যে রাখতে পারি,
1: 50-70 পিস। আচ্ছা, এবার তো চিংড়ি মাছের প্রজনন আমরা করতে পারলাম, মানে বাচ্চা হচ্ছে, চিংড়ির বাচ্চা হলো, তো এই বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চা কি খায় এবং তা কিভাবে, সেই খাবার আমরা কিভাবে তৈরি করব?
0: পুকুরে গলদা চিংড়ির যে বাচ্চা হলো সাধারণত সেটা জুস আমরা তৈরি করি এবং সেটা আমরা নিজেরাই জুস তৈরি করতে পারি। একটা 50 লিটারের পাত্রে 1 কেজি ময়দা, 3 কেজি চিটে গুড়, 3-4 কেজি রাইস পলিশ মানে চালের গুঁড়ো, 2 কেজি বাদাম খোল আর 250 গ্রাম ইস্ট পাউডার, এগুলো কিনতেই পাওয়া যায়। এবং সেই 50 লিটারের পাত্রে 20 লিটার জল, এইটা দিয়ে আমরা 28-48 ঘন্টা আমরা সেটাকে ভিজিয়ে রাখলাম এবং 48 ঘন্টা পরে সেই জুসের অর্ধাংশ আমরা সকাল 9-3 মধ্যে প্রয়োগ করলাম এবং বাকি অর্ধাংশ আবার 2-3 দিন পরে ওই একইভাবে সকাল 9-3 মধ্যে দিলাম। এক প্রকৃতপক্ষে জুসটা দেওয়া মানে সেখান থেকে ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদকণা এবং সেখান থেকে জু প্লাঙ্কটন বা প্রাণীকণা তৈরি হয় লাখ লাখ, যে জু প্লাঙ্কটনটা বা প্রাণীকণাটা ওই চিংড়ির লার্ভির খাদ্য হিসাবে ব্যবহৃত হয়।
1: আচ্ছা, তো গলদা চিংড়ির লার্ভি থেকে পোস্ট লার্ভি হতে কতটা সময় লাগে এবং পোস্ট লার্ভিটা আমরা চিনব কী করে?
0: গলদা চিংড়ির লার্ভি থেকে পোস্ট লার্ভি সাধারণত 25-40 দিন সময় লাগে। এবং লার্ভি এবং পোস্ট লার্ভির মধ্যে পার্থক্য হলো, যখন লার্ভি আমরা আগেই বলেছি যে গলদা চিংড়ি সাধারণত ডিম ছাড়ে না, এরা সরাসরি লার্ভি মানে জ্যান্ত বাচ্চা দেয় এবং সেই লার্ভি কিন্তু সব কিছুই তার উল্টো, মানে পা উপর দিকে, মাথা নিচের দিকে, সাঁতার কাটে লেজ দিয়ে দিয়ে। এবং আমরা এই লার্ভি থেকে পোস্ট লার্ভি আমরা জানি যে চিংড়ি মাছ খোলস ছেড়ে ছেড়ে বড় হয়, এই 30-40 দিন সময় লাগে, এর মধ্যে 11 বার খোলস ছাড়ে, তার মানে আমাদের 11 বার সেই চিংড়ির বাচ্চাটা খোলস ছাড়লে তবেই সেটা হচ্ছে পোস্ট লার্ভিতে পরিণত হয়, তখন পোস্ট লার্ভি

0: হলে চিংড়ি মাছটা পুরো সোজা হয় এবং সোজা দিকে সাঁতার কাটা শুরু করে। এটা দেখেই আমরা পোস্ট লার্ভি, এবং সেই পোস্ট লার্ভি হলেই তবেই এই চিংড়ি মাছটা পুকুরে চাষের জন্য ছাড়া যেতে পারে, এবং সেই চাষের জন্য আমরা নোনা জলের পুকুরেও আমরা চাষ করতে পারি, আবার মিষ্টি জলের পুকুরেও চাষ করতে পারি। কিন্তু বাচ্চাটা তৈরি করতে গেলে অবশ্যই এই যে লার্ভাল রেয়ারিং, এটা অবশ্যই নোনা জল 8 থেকে 10 PPT জলেই হবে।
1: আচ্ছা, আমার যে বন্ধুরা এই চাষটি করবেন বা এই যে গলদা চিংড়ি চাষে উৎসাহী হবেন, ধরুন 1 বিঘা পুকুরে গলদা চিংড়ির বাচ্চা তৈরি করে একজন চাষি, মৎস্য চাষি কতখানি লাভবান হতে পারেন?
0: 1 বিঘা পুকুরে গলদা চিংড়ির বাচ্চা তৈরি করে মোটামুটি আমরা দেখে নিই যে 8 লাখ পর্যন্ত 1 বিঘা পুকুর থেকে গলদা চিংড়ির বাচ্চা তৈরি হতে পারে। এবং 8 লাখ বাচ্চা আমরা যদি পার সংখ্যায়, আমরা যদি প্রতি গলদা চিংড়ির বাচ্চা 50 পয়সা করে, সাধারণত 50 থেকে 1 টাকা করে পর্যন্ত বিক্রি হয়, এবং 50 পয়সা করে বিক্রি করলে আমরা সেখান থেকে 4 লাখ টাকা উপার্জন করতে পারি, এবং আমার খরচ কিন্তু 1.5 থেকে 2 লাখ। তার মানে আমরা 50 থেকে 60% মুনাফা কিন্তু মৎস্য চাষিরা এই 1 বিঘা পুকুরে গলদার বাচ্চা তৈরি করেই লাভ করতে পারেন।
1: তার মানে সঠিক উপায়ে, সঠিক পদ্ধতি মেনে, বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি চাষ করা হয় তাহলে কিন্তু আমার চাষি ভাইরা লাভবান হবেন,
0: ঠিক,
1: বেশ ভালো রকমভাবে, তাই তো? এবার যেটা আমার কাছে পরবর্তী প্রশ্ন আসছে মনে, তা হচ্ছে যে মৎস্যজীবীদের কাছে বর্তমানে গলদা চিংড়ির চাষ অধিক প্রাধান্য পাওয়ার কী কী কারণ আপনার কী মনে হয়?
0: মৎস্যজীবীদের কাছে বর্তমানে গলদা চিংড়ির চাষ অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। তার প্রধান কারণ হলো নোনা জলের চাষিরা প্রধানত ভেনামি চিংড়ি চাষের উপরে নির্ভরশীল, কিন্তু সেখানে প্রচণ্ড ঝুঁকিপূর্ণ চাষ, কিন্তু লাভজনক হলেও, কিন্তু আমাদের গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে সেই ঝুঁকি বা রিস্ক খুবই কম। তাছাড়া গলদা চিংড়ির বৃদ্ধির হার খুবই বেশি, এর এক্সপোর্ট ভ্যালু মানে আমরা রপ্তানি করে কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তাছাড়া আমরা একক চাষের সাথে সাথে রুই কাতলার সাথে আমরা এই গলদা চিংড়ির মিশ্র মাছ চাষ করতে পারি, তাহলে একই সাথে চাষিরা গলদা চিংড়ির সাথে রুই কাতলারও সেখান থেকেও উপার্জন করতে পারছেন। তাছাড়া যেটা স্থানীয় বাজার, সেখানে লোকাল ডিমান্ড বা চাহিদা এই গলদা চিংড়ির সবসময়ই আছে। তাছাড়া আরেকটা বিষয় হলো আমাদের এই পুকুরে গলদা চিংড়ির ক্ষেত্রে এই বাচ্চাটা তৈরি করতে গেলে বছরে আমরা 2-3 বার করতে পারি, একবার শুধু না, বছরে 2-3 বার আমরা সেই বাচ্চা তৈরি করতে পারি, ফলে সেখান থেকে মৎস্য চাষিরা কিন্তু অনেক বেশি লাভবান হতে পারেন।
1: সময় প্রায় শেষের দিকে, তো যে সমস্ত বন্ধুরা গলদা চিংড়ির চাষ করছেন তাদের জন্য যদি শেষের দিকে এসে কিছু গুরুত্বপূর্ণ, যেগুলো এই আলোচনায় এখনো পর্যন্ত উঠে আসেনি কিন্তু সেগুলোও খুব গুরুত্বপূর্ণ, সেই ধরনের কিছু পরামর্শ যদি আপনি দিতে চান সেটা বলুন।
0: অবশ্যই যারা মৎস্য চাষি তারা অবশ্যই যদি ভালোবেসে এই গলদা চিংড়ির চারা তৈরির কাজটা করতে পারেন, তাহলে অবশ্যই সেখান থেকে তারা লাভবান হবেন এবং সেখানে ঝুঁকি খুবই কম। কিন্তু বিশেষ কিছু বিষয় আছে, যেমন গলদা চিংড়ির এই বাচ্চা হয়ে যাওয়ার পরে মোল্টিং বা খোলস ছাড়া বন্ধ হয়ে যেতে পারে, তাহলে মোল্টিং বা খোলস ছাড়া যদি বন্ধ হয়ে যায়, না যদি আর বৃদ্ধি পায়, তাহলে আমাদের বিজ্ঞানসম্মতভাবে একটা নিয়ম আছে যে আমরা স্যালিনিটি বা লবণাক্ততা হ্রাস বৃদ্ধি অ্যাট এ টাইম করতে পারি। হ্রাস বৃদ্ধি মানে যে আমার পুকুরের স্যালিনিটি বা লবণাক্ততা দরকার 8 থেকে 10 PPT। উদাহরণ হিসাবে বলতে পারি যে প্রথমে আমরা যে প্রজনন করছি সেখানে আমার জলের লবণাক্ততা 7 আছে, তাহলে যদি এই খোলস ছাড়াটা বন্ধ হয়ে যায় আমি 10 PPT স্যালিনিটির জল আমরা ওই পুকুরে ঢোকাবো, তাহলে কিন্তু সেখানে এই স্যালিনিটি হ্রাস বৃদ্ধির জন্য মোল্টিং বা খোলস ছাড়াটা আবার শুরু হবে। তাছাড়া যদি মোল্টিং বা খোলস ছাড়া বন্ধ হয়ে যায়, আমরা মিনারেলস সেটাও আমরা ব্যবহার করতে পারি প্রতি বিঘা পুকুরে 1 কেজি করে। তাছাড়া আমরা তাপমাত্রা, পুকুরের জলের যে টেম্পারেচার বা তাপমাত্রা সেটাও আমরা কম বৃদ্ধি করতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু এই খোলস ছাড়া আবার শুরু হবে এবং সহজেই বৃদ্ধি পাবে, এবং 25 থেকে 30 দিনের মধ্যে আমরা সেই পূর্ণাঙ্গ চারা বা পোস্ট লার্ভিটা আমরা তৈরি করতে পারি।
1: আচ্ছা, আর যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমার মনে হয় যে সমস্ত চাষিরা এই গলদা চিংড়ির চাষ করছেন তারা ঠিকঠাক পরামর্শ কোথায় গিয়ে পেতে পারেন বা সরকারি সহযোগিতা কোথায় গিয়ে পেতে পারেন সেটাও যদি একটু বলে দেন, কোথায় যোগাযোগ করবে বা যদি কোনো ফোন নাম্বার বা কোনো ওয়েবসাইট থাকে সেটা যদি একটু বলে দেন।
0: মৎস্য চাষিরা অবশ্যই এখন যে বিষয়টা শুনলেন, এটা বাদ দিয়েও যদি আরও পরামর্শ বা কোনো উপদেশ চান তাহলে আপনারা

0: অবশ্যই প্রতি ব্লক স্তরে একজন করে আমাদের মৎস্য সম্প্রসারণ আধিকারিক আছেন। আপনারা ব্লকে গিয়ে যোগাযোগ করতে পারেন মৎস্য সম্প্রসারণ আধিকারিকের সাথে। তাছাড়া আমাদের জেলা স্তরে প্রত্যেক জেলাতে সহ মৎস্য অধিকর্তা আছেন বা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফিশারিজ, প্রত্যেক জেলার মীন ভবন, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেখানে কিন্তু আপনারা নির্দিষ্টভাবে উপদেশ বা আপনারা পরামর্শ অবশ্যই পাবেন।
1: বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে আমরা শুনলাম কাঁথি পূর্ব মেদিনীপুরের মৎস্য সম্প্রসারণ আধিকারিক প্রশান্ত মান্নার কাছ থেকে পুকুরে গলদা চিংড়ির প্রজনন এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যাদি। প্রশান্তবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের সমৃদ্ধ করার জন্য। বন্ধুরা, আবারও কথা হবে, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও আমরা ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোনো আলোচনায়। আজকে কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে। সকলকে নমস্কার জানাই।
0: নমস্কার।

0: কিষাণবাণী এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাড়ি কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: আরে আরে, চ্যানেলটা ঘোরাচ্ছ যে বড়, চটপট ভলিউমটা হাই করো।
2: কিসের এত হইচই, কিসের এত সাজগোজ, যুববাণীর হাল হকিকত রাখছ কি খোঁজ?
1: আসছে যে জন্মদিন, হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
3: আপ সেঞ্চুরি পার করে জুড়ে আরো ছয় ছাপ্পান্নর সেদিনে হবে ভরপুর এনজয়।
1: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছো ট্যাগ, ভিডিওতে দেখিয়েছো তোমাদের স্ব্যাগ।
2: সেরা ভিডিও কার হলো, কে হবে উইনার, প্রথমেই ডিক্লারেশন, সময় উপহার পাওয়া।
1: উত্তেজনা থামতে না থামতেই স্টুডিও উঠবে কেঁপে, জিরকুট ব্যান্ড আসছে, আটটাটা বসবে জেকে।
3: গানের রেশ কাটতে না কাটতেই টলিউডের গ্ল্যামার, ঈশা সাহা থাকছে আজ চমক আর একবার।
1: সব শেষে এক বিশেষ উপহার, কানটা রেখো খাড়া, থাকবে একটা নতুন কিছু, যাবে না গো ছাড়া।
3: সকাল 9:30 থেকে বেলা 12:00, আড়াই ঘন্টা বস, কান সরালেই মিস করবে, হবে তোমারই লস।
1: একদম 56 বছরের সম্পর্ক আমাদের, তাই ঘড়িতে সকাল 9:30 বাজলেই সোজা রেডিওটা অন করে নিও,
2: জম্পেশ সেলিব্রেশন হবে।
3: তাহলে যুববাণীর 56তম জন্মদিনে শুনতে হবে
4: ছন্দে ছন্দে 56।

0: কিষাণবাণী এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হলো কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 অগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455। ভরসার অপর নাম আয়ুষ্মান।

0: চিকিৎসকের। সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন। মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন। মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন সমীক্ষা। শিরোনাম, স্বাধীনতা দিবসের প্রাককালে ভবিষ্যতের অঙ্গীকার। বলছেন পিনাকপানি ঘোষ।
2: আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন স্বাধীনতার শতবর্ষ আর খুব বেশি দূরে নয়। 1947 সালে অর্জিত স্বাধীনতা 2047 সালে পূর্ণ করবে 100 বছর। এই শতবর্ষ শুধু একটি তারিখ নয়, এটি একটি আত্মসমীক্ষার মুহূর্ত। অসংখ্য মানুষের ত্যাগ, সংগ্রাম এবং আত্মবলিদানের মধ্য দিয়ে ভারত স্বাধীনতা অর্জন করেছিল। কেউ কারাগারে গিয়েছেন, কেউ প্রাণ দিয়েছেন, কেউ আবার নিজের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে দেশের ভবিষ্যতের জন্য লড়েছেন। তাদের স্বপ্ন ছিল একটি স্বাধীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধ ভারত। প্রশ্ন হলো, সেই স্বপ্নের কতটা আমরা পূরণ করতে পেরেছি? এই দীর্ঘ যাত্রাপথে ভারত অনেক সাফল্যের সাক্ষী হয়েছে। কৃষি থেকে মহাকাশ, বিজ্ঞান থেকে তথ্য প্রযুক্তি, শিক্ষা থেকে স্বাস্থ্য, বিভিন্ন ক্ষেত্রে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। বিশ্বের অন্যতম বৃহৎ গণতন্ত্র হিসেবে ভারতের পরিচিতিও আজ সুপ্রতিষ্ঠিত। কোটি কোটি মানুষ দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন, নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। তবে একই সঙ্গে কিছু চ্যালেঞ্জও আমাদের সামনে রয়ে গেছে। সামাজিক বৈষম্য, শিক্ষার অসম সুযোগ, পরিবেশগত সংকট, কর্মসংস্থানের প্রশ্ন, প্রযুক্তির নৈতিক ব্যবহার এবং নাগরিক দায়িত্ববোধ, এসব বিষয় আগামী দিনের ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করবে। 2047 সালের ভারত কেমন হবে তা শুধু সরকারের নীতির উপর নির্ভর করে না, নির্ভর করে আমাদের প্রত্যেকের উপরও। একজন ছাত্রের সততা, একজন শিক্ষকের নিষ্ঠা, একজন চিকিৎসকের মানবিকতা, একজন কৃষকের পরিশ্রম, একজন বিজ্ঞানীর উদ্ভাবন, একজন উদ্যোক্তার উদ্যোগ এবং একজন সাধারণ নাগরিকের দায়িত্বশীল আচরণ, সব মিলিয়েই গড়ে ওঠে একটি দেশের ভবিষ্যৎ। আমরা যদি এমন একটি ভারত গড়তে পারি যেখানে উন্নয়নের সঙ্গে মানবিকতা, অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সামাজিক ন্যায়, প্রযুক্তির সঙ্গে নৈতিকতা এবং স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধ সমান গুরুত্ব পায়, তাহলেই স্বাধীনতার 100 বছর পূর্ণ হওয়ার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব হবে। স্বাধীনতার শতবর্ষের দিকে এই যাত্রাপথ কেবল অতীতের অর্জন উদযাপনের উপলক্ষ নয়, ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতারও স্মারক। আগামী প্রজন্মের হাতে আমরা কেমন ভারত তুলে দেব সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে আজ থেকেই। আজকের তরুণ সমাজই 2047 সালের ভারতের প্রধান নির্মাতা। তাদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা, কর্মনিষ্ঠা এবং সামাজিক দায়িত্ববোধই আগামী দিনের উন্নয়নের গতি নির্ধারণ করবে। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ, মতের বৈচিত্র্যের প্রতি সম্মান, আইনের শাসনের প্রতি আস্থা এবং সংবিধানের আদর্শকে ধারণ করাও সমান গুরুত্বপূর্ণ। কারণ উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তা মানুষের মর্যাদা, স্বাধীনতা এবং সমান সুযোগকে আরও সুদৃঢ় করে। স্বাধীনতার 100 বছর পূর্তির এই স্বপ্ন হোক এমন এক ভারতের স্বপ্ন যেখানে প্রতিটি শিশুর জন্য থাকবে মানসম্মত শিক্ষা, প্রতিটি পরিবারের জন্য নিরাপত্তা ও সম্মানের জীবন, প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ এবং প্রতিটি মানুষের জন্য ন্যায় ও মানবিকতার নিশ্চয়তা। সেই লক্ষ্য অর্জনে সরকার, প্রতিষ্ঠান এবং নাগরিক সবার সম্মিলিত প্রচেষ্টাই হবে সবচেয়ে বড় শক্তি। 2047 সালের বিকশিত ভারত কেমন হবে তার ভিত্তি নির্মিত হচ্ছে আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি উদ্যোগ এবং প্রতিটি দায়িত্বশীল নাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে।

0: আর শতবর্ষ শুধু উদযাপনের নয়, একটি উন্নত, অন্তর্ভুক্তিমূলক এবং আত্মবিশ্বাসী ভারতের অঙ্গীকার পুনর্নবীকরণেরও এক ঐতিহাসিক সুযোগ। আজ 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই ভাবনার সম্যক উপলব্ধি কাম্য।
1: শুনলেন সমীক্ষা, শিরোনাম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভবিষ্যতের অঙ্গীকার, বললেন পিনাকপানি ঘোষ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন খবর।

আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় অনুমোদিত কেরালার নাম পরিবর্তন বিল 2026 এবং জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনে এবং হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কথিত পদক্ষেপের প্রতিবাদে সংসদ চত্বরে মিছিল করেছে এনডিএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড় থাকবে বিরোধীরা, বলল কংগ্রেস। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এর অপলাপ মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। চাঁদের মাটিতে কেন্দ্র স্থাপন কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ইসরোকে আমন্ত্রণ নাসার। সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড ঘোষণা সেদেশের একটি আদালতের। এদিকে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড প্রথা বিলোপ লেবাননে। আসছি বিস্তারিত খবরে। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভা আজ এই বিলে অনুমোদন দেয়। লোকসভা আগেই এই বিলটি পাশ করেছিল। আইন ও বিচার বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের কাজের পরিসর বৃদ্ধি করা, সেগুলির চেয়ারপারসন এবং সদস্যদের যোগ্যতা, নিয়োগ ও চাকরির শর্তাবলী নির্ধারণের পাশাপাশি ট্রাইব্যুনালগুলির প্রশাসন ও কার্যপদ্ধতির ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করা। এছাড়া এই আইনের মাধ্যমে একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে। বিলটির উপর আলোচনার জবাবি ভাষণে শ্রী মেঘওয়াল বলেন, একটি আধুনিক, স্বাধীন ও সুসংহত ট্রাইব্যুনাল ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 আনা হয়েছে। মন্ত্রী জানান, নতুন এই বিলে জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনের সংস্থান রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন বিচারপতি অথবা হাইকোর্টের কোনো প্রাক্তন প্রধান বিচারপতি এর নেতৃত্ব দেবেন। এর আগে বিলটি নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিজেপির সুভাষ বার্লা বলেন, গত 11 বছরে দেশে যেসব সংস্কার সাধিত হয়েছে, প্রস্তাবিত এই আইনের মাধ্যমে সেগুলির কাজে আরও গতি আসবে। বিজেডির ডক্টর সস্মিত পাত্র বিলটিকে সমর্থন করে সরকারের প্রতি আহ্বান জানান, যেন প্রস্তাবিত 16টি ট্রাইব্যুনালের পাশাপাশি ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালকেও এই আইনের অন্তর্ভুক্ত করা হয়। ডিএমকের তিরুচি শিবা, ওয়াইএসআরসিপির এস রেড্ডি, এআইএডিএমকের আইএস ইনভাদুরাই, এনসিপির রাজেন্দ্র হিরালাল জৈন, টিডিপির ভাষ্যাম রামকৃষ্ণ প্রমুখ আলোচনায় অংশ নেন। বিল পাশের পর বিশেষ উল্লেখ পর্বে সদনের একাধিক সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন। দিনের কার্যসূচি সমাপ্ত হওয়ার পর আগামীকাল সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। লোকসভায় আজ কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলের মাধ্যমে সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করার প্রস্তাব করা হয়েছে। বিলটি নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, রাজ্যের নাম কেরালা থেকে পরিবর্তন করে কেরালাম করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়ে কেরালা বিধানসভা 2024 সালে একটি প্রস্তাব পাশ করেছিল। তিনি বলেন, মালায়ালাম ভাষায় রাজ্যের নাম কেরালাম, অথচ সংবিধানে তা কেরালা লেখা রয়েছে। মন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজ্যের নাম কেরালাম করার প্রস্তাব এবং এ সংক্রান্ত সংশোধনী আনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়টি অনুমোদন করেছিল। লোকসভায় আজ জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় সমবায় প্রতিমন্ত্রী মুরলীধর মোহল বিলটি সভায় উত্থাপন করেন। এর লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোনো সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করতে পারবে। পাশাপাশি নিগম সরাসরি কোনো সমবায় সমিতি বা সমবায় উন্নয়নে নিয়োজিত সংস্থাকে ঋণ ও অনুদানও প্রদান করতে পারবে। শ্রী মোহল বলেন, ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে এনসিডিসির কাজের ক্ষেত্র আরও বিস্তৃত করা প্রয়োজন হয়ে পড়েছে। বিরোধী দলগুলির হৈহট্টগোলের মধ্যেই কোনো আলোচনা ছাড়া বিল দুটি আজ পাশ হয়ে যায়। এরপর লোকসভার অধিবেশন আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতুবি করা হয়। স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশজুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি ব্যাপক গতি পেয়েছে। দেশের জাতীয় ঐক্যের ভাবনায় সম্মিলিত উদযাপনে সামিল হতে সর্বস্তরের নাগরিকদের অনুপ্রাণিত

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে একযোগে সবাইকে এগিয়ে আসতে বলেছেন শ্রী মোদী। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় দেশের সকলকে এই উদযাপনে সামিল হয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় সবাইকে নিজেদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
1: आइए 15 अगस्त को आन बान शान से मनाएं, स्वतंत्र सेनानियों को श्रद्धांजलि दें, विकसित भारत का संकल्प लें। हर घर तिरंगा, घर घर तिरंगा, हर मन तिरंगा। आइए हर घर पर तिरंगा लहराइए।
0: ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কথিত পদক্ষেপের প্রতিবাদে এনডিএ আজ সংসদ চত্বরে একটি মিছিল করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে জবাব দিতে প্রস্তুত, সরকারের এমন আশ্বাস সত্ত্বেও বিরোধী দলগুলি আলোচনা এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে সাংসদরা এই মিছিলে অংশ নেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বিরোধী দলগুলির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সংসদের কাজকর্মে ব্যাঘাত ঘটানোর অভিযোগ তুলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী এবং রাঁচির বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ সংসদ চত্বরে আকাশবাণীকে বলেন, হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের কণ্ঠস্বর রোধ করতে বলপ্রয়োগ করছে। এদিকে কংগ্রেস সাংসদ পবন খেড়া বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের কথিত পদক্ষেপের বিষয়ে বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে বিরোধীরা অনড় থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বিষয়টি এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। আজকের প্রসঙ্গে শুনবেন বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও সমাজকর্মী তরুণ বিজয়ের নতুন বই স্যাফরন সার্জ মেকিং অফ আ ব্রেভ নিউ ভারত নিয়ে বিশেষ আলোচনা। বই প্রকাশের আগে এর বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি হয়েছিলেন আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। উল্লেখ্য, স্যাফরন সার্জ বইটি আজ কলকাতায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এই সত্যের অপলাপ ঘটানো যাবে না বলে ভারত স্পষ্ট জানিয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সীমান্ত এলাকার বিষয়ে আলোচনার সময় ভারত সবসময় চীনের কাছে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।
2: अरुणाचल प्रदेश भारत का एक अभिन्न और अविभाज्य हिस्सा है और यह एक प्रकार से एक स्वयं सिद्ध तथ्य भी है। कोई भी चीज इस निर्विवाद वास्तविकता को बदल नहीं सकता। भारत और चीन के बीच सीमावर्ती क्षेत्रों से जुड़े मामले में हमने हमेशा चीन के साथ चर्चाओं में यह बात पर जोर दिया है कि हम इन मुद्दों को बेहद गंभीर मानते हैं। द्विपक्षीय संबंधों के समग्र विकास के लिए सीमावर्ती क्षेत्रों में शांति और स्थिरता बनाए रखना बहुत आवश्यक है।
0: অন্য এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আবারও তুলে ধরেন। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি বিষয়ক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ পরিস্থিতির উপর ভারত নিবিড় নজর রাখছে। তিনি বলেন, এই চুক্তির বিষয়ে ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে প্রভাব পর্যালোচনা করা হচ্ছে। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে শ্রী জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি দিল্লিতে হতে চলা ব্রিক্স আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে তাদের মুন বেস বা চাঁদের মাটিতে কেন্দ্র স্থাপনের কর্মসূচিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। আর্টেমিস চুক্তির আওতায় দুই দেশের অংশীদারিত্বের উপর ভিত্তি করে বৈজ্ঞানিক তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। বালোচ নেতা মীর ইয়ার বালোচ বালুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। ক্রমাগত দমনপীড়ন চালানোর জন্য পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন তিনি। তিনি বলেন, পাকিস্তানের বিভিন্ন নির্যাতন কেন্দ্রে এখনও 50,000-এরও বেশি বালোচ অমানবিক অত্যাচারের শিকার হচ্ছেন। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রসংঘ, আসিয়ান, আফ্রিকান ইউনিয়ন, ওআইসি সহ ইউরোপের সদস্য দেশগুলির প্রতি নীরবতা ভেঙে এগিয়ে আসার আহ্বান জানান মীর ইয়ার বালোচ। মানবতাবিরোধী কার্যকলাপ, পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের মতো অপরাধের দায়ে সিরিয়ার একটি আদালত সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং বেশ কয়েকজন আধিকারিককে মৃত্যুদণ্ড দিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বিচারপতি ফখর আল দিন আল আরিয়ান জানিয়েছেন, দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক হিসেবে ভূমিকা পালন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর নির্দেশ দেওয়ার দায়ে আসাদকে দোষী সাব্যস্ত করা হয়েছে। উল্লেখ্য, হায়াত তাহরির আল শাম ও একাধিক সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে পরিচালিত 12-দিনব্যাপী অভিযানের মুখে 2024 সালের 8ই ডিসেম্বর সিরিয়ায় আসাদ সরকারের পতন ঘটে। সরকার পতনের পর আসাদ সপরিবারে রাশিয়ায় পালিয়ে যান। আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে লেবানন আজ মৃত্যুদণ্ড প্রথা বিলোপ করেছে। পরিবর্তে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডকে সর্বোচ্চ শাস্তি হিসেবে বিবেচনা করা হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় অনুমোদিত কেরালা নাম পরিবর্তন বিল 2026 এবং জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026। প্রধানমন্ত্রী নরেন্দ্র

গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। রাত 8:30 শুনবেন কথায় কাহিনী প্রতিশ্রুতির ফাঁকি, রচনা অশোক কুমার কর্মকার, প্রযোজনা রফিউদ্দিন। রাত 8:45 শুনবেন অর্থনীতির দুনিয়া, অর্থনীতির বিকাশে তাঁত শিল্পের ঐতিহ্য ও গৌরব, অংশগ্রহণে অধ্যাপক শুভম লাভা এবং অধ্যাপিকা ডক্টর অমিতা মজুমদার, শুনবেন প্রথম পর্ব। রাত 9:00 খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য। 9:30 শুনবেন শ্রবণী। 10:10 বাংলা ছায়াছবির গান। 10:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অঞ্জনা ব্রহ্ম। 10:45 নজরুল গীতি, শিল্পী অনির্বাণ দাস। রাত 11:00 রজনীকান্তের গান, শিল্পী কুন্তল চক্রবর্তী। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন করবেন করুণাময় দাস।

0: সঞ্চয়িতায়। রাত আটটায় শুনবেন ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে সংসদ পর্যালোচনা, আটটা বেজে তিরিশ মিনিটে স্পটলাইটের বাংলা রূপান্তর, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, রাত দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, রাত এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।
1: রামধনু কলম সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক চারশো শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি edu.cation@gmail.com education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।
2: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন। মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
0: এখন বিজ্ঞাপন বিরতি এবং তারপর শুনবেন খবর।
3: এই যে পতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
4: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
3: আর ইলেকট্রিক বিলের
4: জিরো বিলে আবার টাকা দেব কি?
3: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
4: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন, একই সঙ্গে বিকশিত ভারত গড়ে তোলার সংকল্প গ্রহণেরও ডাক দেন তিনি। পশ্চিম মেদিনীপুরে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিপ্লবীর পৈতৃক ভিটের উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হবে। জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ 2029 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা জানিয়েছেন। উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে রাজ্যের পশ্চিমাঞ্চলের বিকাশের কাজ করতে হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের গ্রুপ এ বি সি মিলিয়ে মোট 17,714টি শূন্যপদ খুব দ্রুত পূরণ করা হবে। দুর্গাপুজোর আগেই রাজ্য পুলিশেও 12,000 কর্মী নিয়োগ করা হবে। বীরভূমের পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে এবার ইন্টারপোল মারফত রেড কর্নার নোটিশ জারি করেছে পুলিশ। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গর্ব ও উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন, একই সঙ্গে বিকশিত ভারত গড়ে তোলার সংকল্প গ্রহণেরও ডাক দেন তিনি। সামাজিক মাধ্যমে আজ এক ভিডিও বার্তায় শ্রী মোদী প্রত্যেক দেশবাসীকে একজোট হয়ে এগিয়ে আসার এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উৎসাহিত করেন। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অধীনে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্যও আবেদন জানান শ্রী মোদী।
1: आइए 15 अगस्त को आन बान शान से मनाएं, स्वतंत्र सेनानियों को श्रद्धांजलि दें, विकसित भारत का संकल्प लें। हर घर तिरंगा, घर घर तिरंगा, हर मन तिरंगा। आइए हर घर पर तिरंगा लहराइए।
0: এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হয়েছেন সাধারণ মানুষ।

0: শিলিগুড়ির সূর্য সেন মহাবিদ্যালয়ে পড়ুয়ারা আজ এই কর্মসূচিতে যোগ দেন। উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিকাশ রুহেলা। পূর্ব রেলের মালদা ডিভিশনের উদ্যোগে আজ আয়োজন করা হয় তিরঙ্গা যাত্রার। মালদা টাউন রেল স্টেশন থেকে শুরু হয়ে ডিআরএম প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিল যায়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে এই কর্মসূচির অধীনে বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা বিতরণ করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর সংশোধনাগারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সেখানকার কর্মী ছাড়াও জেল পুলিশ সুপার দেবাশিস মণ্ডল এবং কারা দপ্তরের ডিআইজি অসিত বরণ নস্কর পদযাত্রা করেন। বিজেপি হাওড়া সদর জেলার পক্ষ থেকে আজ এক সুসজ্জিত মিছিল বের করে। রামরাজাতলা পুরনো বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া মিছিলে দলের কর্মী সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ অংশ নেন। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসটি আজ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের তরফে তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী কলকাতা হাইকোর্টের কাছে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। নবান্ন বিধানসভা ভবনে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান অনুষ্ঠানে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার আজ খারাপ আবহাওয়ার কারণে কোলাঘাটে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, অস্থিরতাকে সরিয়ে রেখে দেশকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে আজকের দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।
1: আগামী দিনে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, জাতীয়তাবাদ, দেশ যে আমাদের কাছে সবচেয়ে বড়, এবং যারা দেশকে অস্থির করতে চায়, যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের থেকে দূরে থেকে আমাদের সকলকে কিভাবে একাত্ম হতে হবে, তাহলে 11ই আগস্ট আমাদেরকে পালন করতে হবে।
0: শ্রী অধিকারী আজ মহুবনী উন্নয়ন পর্ষদের জন্য 5 কোটি টাকা অর্থ বরাদ্দ করেন। ক্ষুদিরাম বসুর পৈতৃক ভূমিতে আগামী 1 বছরের মধ্যে অডিটোরিয়াম, লেজার শো ও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করা হবে বলে ঘোষণা করেন তিনি। জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ 2029 সালের ডিসেম্বরে শেষ করার লক্ষ্যে কাজ এগিয়ে চলেছে বলে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা জানিয়েছেন। আজ দুপুর 12টায় পার্পেল লাইনে জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের খেদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত 1.72 কিলোমিটারের খননের কাজ টানেল বোরিং মেশিন দিব্যার সাহায্যে সম্পন্ন হয়। ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে যন্ত্রটি সাফল্যের সঙ্গে তার কাজ সম্পূর্ণ করেছে বলে জেনারেল ম্যানেজার জানিয়েছেন।
2: हमने ये टनलिंग का काम एक रूप से स्टार्ट किया था और मीडियम से हमारी दुर्गा एंड दिव्या दुर्गा ने पहले जुलाई में अपना काम अपनी विक्टोरिया तक पूरा कर लिया था। आज दिव्या ने अपनी जर्नी पूरी की है अप टू विक्टोरिया तक 17

0: 40 मीटर का ये डिस्टेंस हमने 10 महीने में पूरा किया है।
1: কলকাতায় আজ এক অনুষ্ঠানে সাহিত্যিক শুদ্ধশীল ঘোষের সম্পাদিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখার বাংলা রামকথা বইটি প্রকাশিত হয়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাঁর পাঠানো বার্তায় বলেন, ইতিহাস ও সংস্কৃতি অনুযায়ী দেশের অন্যান্য প্রান্তের মতো পশ্চিমবঙ্গেও শ্রীকৃষ্ণ ও শ্রীরাম প্রাচীন লোক সংস্কৃতির অঙ্গ। কালের নিয়মে কিছুটা ম্রিয়মাণ হয়ে গেলেও একসময় গ্রামাঞ্চলে রামযাত্রা অত্যন্ত জনপ্রিয় ছিল। আজকের প্রসঙ্গে শুনবেন বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও সমাজকর্মী তরুণ বিজয়ের নতুন বই স্যাফরন সার্জ মেকিং অফ আ ব্রেভ নিউ ভারত নিয়ে বিশেষ আলোচনা। বই প্রকাশের আগে এর বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এদিকে বইটি আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রবীণ নেতা সুরেশ ভাইয়াজী যোশী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে রাজ্যের পশ্চিমাঞ্চলের বিকাশের কাজ করতে হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বাঁকুড়ায় আজ পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সামাজিক ও পরিকাঠামো উন্নয়নে আগামী 3 মাসের মধ্যে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
2: সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কল্পনাগুলো তোলা, টিম বানানো, ডিপিআর বানানো ইত্যাদি করা এবং পরের মাসে টেন্ডার ফ্লোট করা, পুজোর পর থেকে শুকনো সময় থেকে কাজগুলো শুরু করা এবং এতে অগ্রাধিকার দিতে আমরা বলেছি পিছিয়ে পড়া গ্রামগুলিকে। আমরা চিহ্নিত করে দিয়েছি পার অঞ্চল অন্তত 50 লক্ষ টাকা করে আমরা কাজ করতে চাই।
1: পূর্বতন সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকার পশ্চিমাঞ্চলের জন্য মাত্র 20 কোটি টাকা বরাদ্দ করেছিল, যার মধ্যে 9 কোটি টাকার কাজ হয়েছে। বর্তমান সরকার 1,600 কোটি টাকার বেশি এই কাজে বরাদ্দ করেছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ এ, বি ও সি মিলিয়ে মোট 17,714টি শূন্যপদ খুব দ্রুত পূরণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন পিএসসি খুব শীঘ্রই বয়সের ছাড় দিয়ে 8,006টি নতুন শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করবে। কমিশনের আধিকারিকরা আজ বিভিন্ন নিয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এদিকে দুর্গাপুজোর আগেই রাজ্য পুলিশে 12,000 নিয়োগ হতে চলেছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান নীরজ কুমার সিং জানিয়েছেন, প্রথম দফায় শুধুমাত্র কনস্টেবল পদে এই নিয়োগ হবে, পরে নিয়োগের সংখ্যা আরও বাড়বে। কালীঘাট তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। দুই বিচারপতি এম এম সুন্দরেশ ও পি ভারালের বেঞ্চ আজ এক নির্দেশে জানিয়েছে, ইডির অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা সামঞ্জস্যপূর্ণ বলে শীর্ষ আদালত মনে করছে। এদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের ভাদুতলার কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে রাজ্য পুলিশের সিআইডি আধিকারিকরা আজ তল্লাশি চালাচ্ছেন। গত প্রায় 7 ঘণ্টা ধরে চলছে এই তল্লাশি। অন্যদিকে অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে আজ নিয়ে টানা 4 দিন ভবানী ভবনে জেরা করে সিআইডি। শালবনীতে সরকারি জমি দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, আগামীকাল আবারও তাকে তলব করা হয়েছে। বীরভূমের পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে এবার ইন্টারপোল মারফত রেড কর্নার নোটিশ জারি করেছে পুলিশ। আদালত টুলুকে আগামী 14 সেপ্টেম্বর সকাল 10:30টার মধ্যে হাজিরা দেবার নির্দেশ দিয়েছে। ওই দিন টুলু আদালতে হাজিরা না দিলে তাকে অপরাধী হিসেবে ঘোষণার আবেদন করা হবে। কলকাতা আকাশবাণী ও দূরদর্শন পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে আজ আকাশবাণী ভবনে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সেখানে সংগঠনের সেক্রেটারি মলয় দাস বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরেন। আকাশবাণীর এডিজি ধ্রুব নন্দা বলেন, যে কোনো রকম সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা চলছে। অবসরপ্রাপ্ত যে কোনো ব্যক্তিকে সবসময় অগ্রাধিকার দেওয়া হয় এবং ভবিষ্যতেও তা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিজিএইচএস এর এডিএইচজি বন্দনা দাস বলেন, 17টি চক্ষু হাসপাতাল সহ মোট 65টি হাসপাতাল এখন সিজিএইচএস এর অধীনে রোগী পরিষেবা দিচ্ছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগে ক্রিকেটার অভিষেক পোরেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, 3.5 বছর ধরে ওই কর্ণাটকের এক ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ক্রিকেটারের সম্পর্ক ছিল। আজ অভিষেককে চুচুড়া আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় অবস্থিত ঘূর্ণাবর্তটি আগামীকালের মধ্যে নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা, এর ফলে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুরে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিপ্লবীর পৈতৃক ভিটের উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।

0: দুর্ঘটনা, সেই সব চিন্তা থেকে মুক্তি পাও।
1: পিএম ফসল বীমা যোজনা সে করিব 2,00,000 কোটি রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানো কো মিলে।
2: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপলি ধুলাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে এই আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বীমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হবো।
3: খরিফ ফসল বীমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
4: ব্যাংক শাখা, বীমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
3: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-444-7 এ কল করুন।
0: ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও।
5: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
6: আজকের প্রসঙ্গে শুনবেন বিশিষ্ট লেখক, সাংবাদিক, সমাজকর্মী তরুণ বিজয়ের নতুন বই স্যাফরন সার্জ, মেকিং অফ আ ব্রেভ নিউ ভারত নিয়ে বিশেষ আলোচনা। বই প্রকাশের আগে একান্ত সাক্ষাৎকারে লেখকের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য।
7: নমস্কার, আকাশবাণী কলকাতার আজকের এই বিশেষ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ, বিশিষ্ট লেখক, সমাজসেবী এবং সাংবাদিক তরুণ বিজয়। তরুণবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই।
8: নমস্কার, ধন্যবাদ।
7: আজকে আমরা মূলত ওনার সঙ্গে আলোচনা করব ওনার নতুন বই নিয়ে, যে বইটি অত্যন্ত আকর্ষণীয় একটি নাম উনি করেছেন, স্যাফরন সার্জ, মেকিং অফ এ ব্রেভ নিউ ভারত। প্রায় 2 দশক আগে এই একই নামে উনি একটি বই লিখেছিলেন এবং আপনাদের জানিয়ে রাখি যে উনি এ রাজ্যের বাসিন্দা নন, উনি উত্তরাখণ্ডের লোক, কিন্তু ওনার শেকড় কিন্তু এই বাংলাতেই রয়েছে। তরুণজি, প্লিজ হাম লোগোকো বতাইয়ে কে কেসে আপ বেঙ্গল সে রিলেটেড হ্যায়।
8: অভিরূপ দা, নমস্কার। আমি বেলুর মঠের দীক্ষিত স্বয়ংসেবক, গুরু সদয় দত্তের ব্রতচারী আমার মনে।
7: দারুণ দারুণ।
8: ব্রত লয় সাধব মোরো বাংলার সেবার কাজ, বাংলার সেবার সাথে সাথে ভারত সেবার কাজ, ভারত সেবার সাথে বিশ্ব মানব সেবার কাজ।
7: একদম, অর্থাৎ মানুষ তার শিকড় ভোলে না, তরুণবাবু তার শিকড় ভোলেননি। এখানে এই বইয়ের ব্যাপারে যেটা জানতে চাইব, এর আগে আপনি যে বই লিখেছেন সেখানে আপনি মূলত ভারতে যে গেরুয়া বা গেরুয়া রাজনীতি উত্থান সেটা নিয়ে লিখেছিলেন, এবারের যে বই বাংলায় যে সাম্প্রতিক যে গেরুয়া ঝড় সেটা সম্পর্কেও আপনার বইতে অনেকটা জায়গা পেয়েছে, সেটা এটা একটু যদি বলেন।
8: দেখি, বঙ্গপ্রদেশ নিয়ে বঙ্গালকে মহাপুরুষনে পুরে ভারতবর্ষকে জাগায়া, এই সে আমার সন্ন্যাসী ধর্ম কা নির্বাহ, ক্রান্তিকারীয় কা নির্বাহ, আধ্যাত্ম কা নির্বাহ। আনন্দ মঠ নে পুরে ভারতবর্ষ মে ক্রান্তি কি জ্বালা জগা দি থি, ইসে চৈতন্য মহাপ্রভু নে পুরে দেশ মে ভগবান শ্রী কৃষ্ণ কে সন্নাম কা পুরা এক জাগরণ কিয়া থা। বঙ্গাল ভারত কি সাংস্কৃতিক আত্মা হে, বঙ্গাল ভারত কে জাগরণ কা, ভারত কি সভ্যতা কা, ভারত কি সভ্য সংস্কৃতি কা, ইসকে পুনর্জাগরণ কা কেন্দ্র হে। বঙ্গাল জাগতা হে তো ভারতবর্ষ জাগতা হে। বঙ্গাল নে স্বামী বিবেকানন্দ দিয়ে, রামকৃষ্ণ পরমহংস দিয়ে, মা শারদা দিয়ে, জগদীশচন্দ্র বসু দিয়ে, ভগ্নি নিবেদিতা কায়া কেন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দিয়ে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে, এসব বিশ্ব মানব হয়। বঙ্গাল কা যো আনন্দ মঠ রা জিসে বন্দে মাতরম নিকলা, তো বন্দে মাতরম কা জাগরণ ভারতবর্ষকে জাগরণ মে পরিণত হুয়া। লেকিন জব ভি বঙ্গাল পে প্রহার হুয়া তো উসকি যো চোট হ্যায়, উসকা যো প্রহার হ্যায়, উসকি যো বেদনা হ্যায়, যো দর্দ হ্যায়, ও পরে পুরে ভারতবর্ষ মে মহসুস হুয়া। তো বঙ্গাল মে যো ইয়ে বিজয় হুই হ্যায়, यह विजय वंदे मातरम की विजय है, यह विजय जन गण मन की विजय है, यह विजय सनातन की विजय है, और यह विजय भारतवर्ष के नवीन उत्कर्ष की विजय है। यह इस पुस्तक में उल्लिखित है। यह पुस्तक बंग प्रदेश में जो ये विजय का उत्सव हो रहा है, उस उत्सव के माध्यम से संपूर्ण भारत राष्ट्र को जो बंगाल के विचार से नेतृत्व मिलेगा, जो भारतवर्ष का नवीन सभ्यता मूलक जागरण होगा, उस जागरण को समर्पित यह पुस्तक है।
7: इसका पहले जो

0: केवल राजनीति का परिवर्तन नहीं है, ये बंगाल के मन का परिवर्तन है।
1: तो हम इस बातचीत को अब यही समाप्त करेंगे। उससे पहले मैं फिर एक बार धन्यवाद करना चाहूंगा तरुण जी को। उन्हीं बोले जे उनके तरुणदा बोले डाकले उन्हीं खुशी हबे ना।
0: আমি বাংলা অল্প অল্প জানি, আমি ভালোবাসি, বাংলার ভালোবাসি। এক পথে চলিব, এক কথা বলিব, আমাদের মনগুলি একভাবে গড়িব। দেবগণ যে মন ভাব করে হবিনেন, আমরাও সব কিছু একসাথে লইব। জয় ভারত, জয় বঙ্গ।
1: অনেক ধন্যবাদ তরুণদা, আপনাকে। আপনার এই বইয়ের তরুণ প্রজন্মকে দেশকে ভালোবাসতে শেখাবে, আপনার এই বইয়ের সাফল্য কামনা করি। সবাইকে অনুরোধ করব ওনার এই বার্তা, যা উনি বিশেষ করে যুব সমাজকে এবং রাজ্যের মানুষকে, দেশের মানুষকে দিতে চেয়েছেন, সেটা যেন সবার কাছে পৌঁছায়, এই শুভকামনা জানিয়ে শেষ করব। ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: আজকের প্রসঙ্গে শুনলেন বিশিষ্ট লেখক, সাংবাদিক, সমাজকর্মী তরুণ বিজয়ের নতুন বই স্যাফরন সার্জ, মেকিং অফ আ ব্রেভ নিউ ভারত নিয়ে বিশেষ আলোচনা। লেখকের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য।
3: শুনলেন আজকের প্রসঙ্গ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে শহর কলকাতা।
4: শেষ হতে চলেছে শ্রাবণ, বর্ষা রয়েছে স্বমহিমায়, মাঝে মাঝে চোখে পড়ছে ঝলমলে আকাশ, শোনা যাচ্ছে শরতের আগমন বার্তা। এর মধ্যে গত কয়েকদিনে গিয়েছি শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। সেই সব অনুষ্ঠানের শব্দচিত্র আপনাদের কাছে পৌঁছে দিতে শুরু করছি আজকের শহর কলকাতা। আজ এই অনুষ্ঠানে থাকছে 22শে শ্রাবণ রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান, অটোগ্রাফের প্রদর্শনী এবং স্মার্টফোন ফিল্ম ফেস্টিভ্যাল। গত 8ই অগস্ট ছিল 22শে শ্রাবণ, রবীন্দ্র সদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে আয়োজিত হয়েছে মনোজ্ঞ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ ও পর্যটন বিভাগের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিব ডক্টর সৌমিত্র মোহন। পরিবেশিত হয় আবৃত্তি ও গান। আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। বিভাগের পক্ষে স্বাগত ভাষণে কৌস্তভ তরফদার বলেন,
5: আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এদিনটি আমরা রবীন্দ্র সদনে যথাযথ মর্যাদায় তাকে শ্রদ্ধা নিবেদন করি, তারই কবিতায়, তারই গানে। একই সঙ্গে আজ থেকে গগনেন্দ্র প্রদর্শনশালায় রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ও গীতিনাট্য শীর্ষক একটি প্রদর্শনী শুরু হয়েছে। এটা চলবে আগামী 21 তারিখ অবধি। আপনারা সকলে আজকের অনুষ্ঠান দেখবেন এবং তার গান, তার কবিতার মাধ্যমে তাকে স্মরণ করবেন।
4: তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিব ডক্টর সৌমিত্র মোহন বলেন,
6: আজকে 22শে শ্রাবণ বাংলার সংস্কৃতি ও বাঙালির হৃদয়ে ক্যালেন্ডারে এই দিনটি একটি গভীর বেদনার দিন। 1941 সালের এই দিনে আমরা হারিয়েছিলাম বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। কিন্তু তাকে হারানোর 85 বছর পরেও তিনি আমাদের কাছে এক মুহূর্তের জন্য অনুপস্থিত নন, বরং আমাদের ভাষায়, আমাদের গানে, আমাদের চিন্তায়, আমাদের মানবিকতায় এবং আমাদের সংস্কৃতির প্রতিটি স্পন্দনে তিনি আজও সমানভাবে জীবন্ত। রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি একাধারে কবি, সাহিত্যিক, সুরস্রষ্টা, নাট্যকার, দার্শনিক, শিক্ষাবিদ, চিত্রকার এবং সর্বোপরি একজন বিশ্বমানব। তার সৃষ্টির ব্যাপ্তি এতই বিশাল যে একটি জীবন দিয়ে তাকে সম্পূর্ণভাবে উপলব্ধি করা সম্ভব নয়। তিনি আমাদের শিখিয়েছেন সংস্কৃতি কেবল বিনোদনের বিষয় নয়, সংস্কৃতি মানুষের মনকে উদার করে, মানুষকে মানুষের কাছাকাছি নিয়ে আসে। তার সাহিত্য আমাদের আত্মপরিচয় দিয়েছে, তার গান আমাদের আবেগের ভাষা দিয়েছে, তার দর্শন আমাদের শিখিয়েছে মুক্ত ও উদার মানবিকতার কথা। নাথের কাছে স্বাধীনতার মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা ছিল না, তিনি চেয়েছিলেন মানুষের মনের মুক্তি, ভয়, সংকীর্ণতা, অন্ধ অনুকরণ এবং বিভেদের ঊর্ধ্বে উঠে এক মুক্ত চিন্তার সমাজ।

0: তার স্ত্রী অমর আহ্বান চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শীর, জ্ঞান যেথা মুক্ত, আজও আমাদের পথ দেখায়। বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে যে উচ্চতায় রবীন্দ্রনাথ পৌঁছে দিয়েছিলেন তা অভূতপূর্ব। 1913 সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি শুধু নিজেকে নয়, সমগ্র ভারতবর্ষকে এবং বিশেষত বাংলা ভাষাকে বিশ্ব সাহিত্যের মানচিত্রে এক অনন্য মর্যাদা প্রদান করেছিলেন। তবে রবীন্দ্রনাথের সবচেয়ে বড় পরিচয় হয়তো তার মানবতাবাদ। ধর্ম, জাতি, বর্ণ, দেশ ও ভূগোলের সীমারেখার ঊর্ধ্বে উঠে তিনি মানুষকে দেখেছিলেন একজন মানুষ হিসাবে। তার গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, ডাকঘর, রক্তকর্মী কিংবা অসংখ্য কবিতা ও গানে আমরা সেই মানবিকতারই বহুমাত্রিক প্রকাশ দেখতে পাই। আজকের পৃথিবীতে যখন নানা ধরনের বিভাজন, অসহিষ্ণুতা ও সংকীর্ণতা আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে, তখন রবীন্দ্রনাথের চিন্তা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রবীন্দ্রনাথ একই সঙ্গে ছিলেন গভীরভাবে বাঙালি এবং একই সঙ্গে বিশ্বমান। তিনি বাংলার মাটি, প্রকৃতি, নদী, ঋতু, মানুষ এবং জীবনকে তার সৃষ্টিতে ধারণ করেছিলেন। আবার সেই বাংলা থেকেই তিনি বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন এক সার্বজনীন মানবতার বার্তা। তার প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ও বিশ্বভারতী ছিল সেই ভাবনারই বাস্তব রূপ, যেখানে শিক্ষা প্রকৃতির সঙ্গে যুক্ত, যেখানে জ্ঞান কোনো নির্দিষ্ট সীমানায় আবদ্ধ নয়, যেখানে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে বিশ্বের বিভিন্ন সংস্কৃতির সংলাপ সম্ভব।
1: রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ ও পর্যটন বিভাগের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বলেন,
2: উপস্থিত তথ্য সংস্কৃতি বিভাগে অধিকারী বৃন্দ, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী এবং উপস্থিত সকল দর্শক শ্রোতা বৃন্দকে জানাই আমার আন্তরিক প্রণাম এবং শুভেচ্ছা। আজ 22শে শ্রাবণ বাংলার মানুষের কাছে একটা শোকের দিন, কিন্তু তারই সঙ্গে আমরা আজকে রবি ঠাকুরের অমর সৃষ্টি আদর্শকে স্মরণ করি। রবি ঠাকুর আমাদের থেকে দূরে নয়, তিনি আছেন আমাদের ভাষায়, গানে, কবিতায়, সাহিত্যে, সংস্কৃতিতে। আনন্দ, দুঃখ, পূজা, উৎসব, প্রতিটি জীবনের প্রতিটি অনুভূতিতে তিনি আমাদের সঙ্গে লিপ্ত সঙ্গে। তিনি শুধু একজন কবি ছিলেন না, তার গীতাঞ্জলি বাংলার সাহিত্যকে বাংলা বিশ্ব দরবারে একটা আলাদা মর্যাদা দিয়েছে। মানবিক দর্শন, সাংস্কৃতিক চেতনা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আমাদের সকলের দায়িত্ব। তাই আজকে 22শে শ্রাবণ হচ্ছে আত্মমন্থনের দিন, মানবিকতার দিন এবং রবীন্দ্র আদর্শকে নতুন করে ধারণ করার দিন। আজকে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকল শিল্পী, কলাকুশলী, সংস্কৃতি কর্মী, আয়োজক এবং দপ্তরের সকল অধিকারী কর্মীদেরকে জানাই অভিনন্দন। শেষে বিশ্বকবি রবি ঠাকুর তার পবিত্র স্মৃতিতে জানাই গভীর।
1: অনুষ্ঠানের অংশ বিশেষ।

0: ৬ থেকে ৯ আগস্ট নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে অনুষ্ঠিত হল অটোগ্রাফের প্রদর্শনী সই সাবুদ। ১২ জন সংগ্রাহকের ব্যক্তিগত সংগ্রহ থেকে আনা শতাধিক মূল্যবান নিদর্শন প্রদর্শিত হয়েছে। আয়োজনে কলকাতা কথকতা সংস্থার সম্পাদক চন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন,
1: আমরা এ পর্যন্ত প্রায় ২৪টি প্রদর্শনী করেছি, এটা আমাদের ২৫তম প্রদর্শনী সই সাবুদ। আজকে সেলফির যুগে তো আমাদের অটোগ্রাফটা হারিয়ে যাচ্ছে, অটোগ্রাফ নেওয়া ব্যাপার হচ্ছে, অটোগ্রাফ যখন একজন মানুষ দিতেন, একটা রবীন্দ্রনাথের বইয়ের সই করা বই যদি পাই, তাহলে তার হাতের ছোঁয়াটা সেখানে আছে, এখানে একটা আত্মিক অনুভূতি হয়, সেই আত্মিক অনুভূতিটা সেলফিতে পাওয়া যায় না। তো সেটা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জানানোর জন্য যে আমাদের কী ঐতিহ্য ছিল, এটাই আমাদের মূল লক্ষ্য। সেটার জন্য এখানে সমস্ত বিখ্যাত মানুষদের ওয়ারেন হেস্টিংস থেকে আরম্ভ করে আজকের নব্য খেলোয়াড়, নব্য সঙ্গীতকার সবার অটোগ্রাফ আমরা এখানে রেখেছি। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী আমাদের সভাপতি, বরুণ চন্দ্র ছিলেন বিখ্যাত ফুটবলার, বিদেশ বোস ছিলেন মাননীয় অধ্যাপক ও প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
0: ম্যাক্সমুলার ভবনে অনুষ্ঠিত হয় পকেট সিনেমা ২০২৬ স্মার্টফোন ফিল্ম ফেস্টিভ্যাল, আয়োজনে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া। আয়োজন সম্পর্কে প্রেমেন্দ্র মজুমদার জানালেন,
2: এই ফেডারেশন তৈরি হয়েছে ১৯৫৯ সালে, সত্যজিৎ রায় হচ্ছেন এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমৃত্যু। ফেডারেশনে থেকে আমরা সারা বছর অনেক ফেস্টিভ্যাল আয়োজন করি, সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা, সারাদেশেই, শুধুমাত্র কলকাতাতে না, সারাদেশে আমাদের ৫টা যে আঞ্চলিক অফিস আছে এবং ৩০০র ওপরে যে ফিল্ম সোসাইটি আছে, সেখান থেকে এই ধরনের ফেস্টিভ্যালগুলো আয়োজিত হয়। কিন্তু এই ডিজিটাল টেকনোলজির এই পরিমাণ একটা রিভলিউশন হওয়ার পরে এখন তো সকলেই সিনেমাটোগ্রাফার, প্রত্যেকেই ছবি তুলতে পারেন। আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই ডিজিটাল সিনেমাটোগ্রাফি যেটা স্মার্টফোনে তোলা হয় সেটা নিয়ে আমরা একটা একটা ওয়ার্কশপ করেছিলাম গত বছর এখানেই ম্যাক্সমুলার ভবনে। তো এটা নিয়ে যদি একটা ফেস্টিভ্যাল করা যায়, তো এটা হচ্ছে প্রথম উদ্যোগ ম্যাক্সমুলার ভবনের সঙ্গে যৌথভাবে আমরা এটা করছি। এটা প্রথম স্মার্টফোন ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা শহরে, যেটার নাম আমরা রেখেছি পকেট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। এখানে আমরা প্রায় ৩০টা ছবি দেখাচ্ছি তিন দিন ধরে, প্রত্যেক দিন ছবির প্রদর্শনীর পরে একটা করে মাস্টার ক্লাস থাকছে কীভাবে মোবাইল ফোনে ছবি তোলা যায়।
0: শহর কলকাতা আজ এ পর্যন্তই, আবারও কথা হবে আগামী মঙ্গলবার রাত ৮:১৫ আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা সুতপা চট্টোপাধ্যায়, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুনছিলেন শহর কলকাতা। পরবর্তী অনুষ্ঠান কথায় কাহিনী।

0: কথায় কাহিনীতে আজ শুনবেন অশোক কুমার কর্মকার রচিত গল্প প্রতিশ্রুতির ফাঁকি, প্রযোজনা রফি উদ্দিন।
1: খানিক আগেও আকাশটা ছিল নীল, তবে কালো মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছিল। এদিকে কাঠের চিতা সাজানোর কাজ যখন প্রায় শেষের দিকে, তখন ধীরে ধীরে কালো মেঘে ছেয়ে গেল আকাশ। তারপর শুরু হল বৃষ্টি, সঙ্গে শুরু হল আকাশের বুক চিরে মেঘের গুরু গুরু, আর তার মধ্যেই ধাউ ধাউ করে চিতা জ্বলে উঠল। পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী, কত সুদীর্ঘই চলা তা বলা কঠিন, তবে এখন যেখান দিয়ে বইছে সে গতিপথ খুব বেশি দিনের না হলেও সদেড়েক বছর তো হবেই। প্রায় কিলোমিটার দুয়েক দূর দিয়ে বইতে বইতে আপন খেয়ালে পাড় ভাঙা গড়া করতে করতে এসে পৌঁছিয়েছে এখানে। প্রাচীন হর্তুকিতলার শ্মশান ঘাট এখন কিছুটা সংস্কার হয়েছে, পাড়টাকেও বেশ মজবুত করে বাঁধানো হয়েছে, ইলেকট্রিক চুল্লির কাজও শুরু হয়েছিল, কিন্তু ওই সরকারি কি সব মাপজোকের গেড়োয় আটকে গিয়েছে কাজ। সব যাত্রীদের বসবার জায়গাও হয়েছে। না না, আমি ঠিক শ্মশান যাত্রী নই, তবে ওই হঠাৎ মৃত্যু সংবাদটা শুনে শ্মশানে একবার শেষ দেখতে আসা, ততক্ষণে চিতা সাজানো হয়ে গেছে। জ্বলন্ত চিতার আগুনের মধ্যে যেন তার মুখের ছবিটা ভেসে উঠল। ওই চাহনি দেখে মনে হচ্ছে এই পৃথিবী ছেড়ে যাবার ইচ্ছা নেই তার একটুও। কেমন যেন একটা আকুতি, ব্যথা বেদনা সুখ দুঃখ সব নিয়েই সে যেন নিজের মতো সুখেই ছিল। সব ছেড়ে কেন যেতে হচ্ছে যেন সেই জিজ্ঞাসা ভরা চাহনি। মাত্র দিন কয়েক আগেই দেখা হয়েছিল, আবদার ছিল 20 টাকা দিতে হবে, হাসপাতালে ভর্তি হব, বলেছিলাম পরে দিচ্ছি একটু ঘুরে আয়। ছিপছিপে চেহারা, এক মাথা চুল, গালে একটা মস্ত কাটা দাগ, পরনে তেলচিটে জামা প্যান্ট, অবশ্য কোনো উৎসব অনুষ্ঠানে একটু চকচকে জামা প্যান্ট থাকত। বয়স 60 ছুঁই ছুঁই, দেখে মনে হবে 40-এর বেশি নয়। ইদানিং সামনের একদিকের দাঁতগুলো পড়ে গেছে, একটা ভাঙা সাইকেলে চেপে সারাদিন ঘোরাঘুরি করাই তার কাজ। পূর্বপুরুষ একসময় জমিদার থাকায় সেই জমিদারি কায়দায় চলন বলনটা ওর মধ্যে রয়ে গিয়েছে। সকলের কাছে সে পাগলা দেবু, ছোট ছোট ছেলেরাও তাকে পাগলা দেবু বললে তাদের ডেকে বলত, তোর বাবা আমার থেকে ছোট রে, বাবার কাছে জানবি, দেবুদাকে দেবুদা বলতে হয়। আয় আয় আয় আয়, একটা লজেন্স নিয়ে যা। বেশিরভাগই ছুটে পালাতো, তবে কোনো ছেলে যদি কাছে আসত তো তাকে সত্যি সত্যি দোকান থেকে লজেন্স কিনে দিত। ছোটদের বোঝানোর পদ্ধতিটাই তার এমন অদ্ভুত ছিল। সকাল থেকে ভাঙা সাইকেলের কেঁচুর কেঁচুর আওয়াজ নিয়ে চলা শুরু, অফুরন্ত পুরাতন বাংলা হিন্দি গানের কথা মাথার মধ্যে গিজগিজ করছে। অনেক গানের এক কলি করে প্রায় একই সুরে গাইতে গাইতে চলা পাগলা দেবুর বৈশিষ্ট্য। পরিচিত মানুষের সংখ্যা অনেক,

0: পরিচয় থাকুক বা না থাকুক, অপরিচিত জনকেও পরিচিত করে নেওয়াটা তার পাগলামির মধ্যেই পড়ত। কারো বাজারের ব্যাগটা তার বাড়িতে পৌঁছে দেওয়া, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল জমা দেওয়া, রেশন তুলে দেওয়া, এমন হাজার একটা কাজ তার প্রতিদিনের লিস্টে থাকে। আর বিনিময়ে ওই দুই এক টাকা, দোকানে এক কাপ চা। ওর শ্রমের চাহিদা আছে, কাজে ফাঁকি নেই। তবে মাঝে মাঝে হঠাৎই পরিচিত জনের কাছে ওই দু পাঁচ টাকা চাওয়া, যা শুনলে মনে হবে যেন গচ্ছিত রাখা আছে, এটাই তার পাগলামি। এমন পাগল মানুষের উপরও ভরসা রেখে কিছু কিছু মানুষ আছেন যারা ওকে ব্যাংক থেকে টাকা তুলতে পাঠান। একদিন এমনই কোনো একজনের টাকা তুলে নিয়ে গিয়ে ওর নিজেরই সন্দেহ হয় যে টাকায় ভুল রয়েছে। কিছু পরে আবার ব্যাংকে ফিরে এসে ওর সেই জমিদারি ঢঙে চিৎকার করে ম্যানেজারকে বলে,
1: আরে ম্যানেজার বাবু, এটা কি অফিসের কাজ হচ্ছে? আরে কত টাকা তুলতে এলাম, আর আপনার ক্যাশিয়ার কত টাকা দিয়েছে জেনে দেখুন। হ্যাঁ,
0: রাজবাড়ি ম্যানেজার বেশ গম্ভীর ভাবে বলেন, কাউন্টারে আপনি টাকা দেখে নিয়েছেন তো? দেবুর চিৎকার শুনে লাইনে দাঁড়ানো অনেকের বেশ রাগ হয়। দু একজন বলে উঠল, এ ঝামেলা করিস না তো। হ্যাঁ, সেদিকে ভ্রুক্ষেপ না করে দেবু বলে,
1: আরে কত টাকা বেশি দিয়েছে দেখুন আপনার ক্যাশিয়ার।
0: বেশি দেওয়ার কথা শুনে ক্যাশিয়ার উদ্বিগ্ন, ম্যানেজার উঠে এসে ওকে ডেকে নেন। টাকা ফেরত দিয়ে সততায় গর্বিত জমিদারের বেটা বলে,
1: শুনুন, আমার শরীরে জমিদারের রক্ত, হ্যাঁ এখন কিছু না থাকতে পারে, কিন্তু চিটিংবাজ নই,
0: একটু চা তো খাওয়ান। এপাড়া ওপাড়া, বাজার হাটে বা কাছাকাছি কোথাও কোনো মৃত্যু সংবাদ, ঘটনা, দুর্ঘটনার কথা জানতে পারলে সংবাদদাতার ভূমিকায় সকলের কাছে তা পৌঁছে দেওয়াটাও ওর কাজের তালিকার অন্তর্ভুক্ত বিশেষ বিষয়। তবে আজ ওর মৃত্যু সংবাদ ওই জনাছয়েক সব যাত্রী ছাড়া কেউই তেমন জানেন না। এরপর হয়তো হাওয়ায় ভেসে বেড়াবে পাগলা দেবুর মৃত্যু সংবাদ, ব্যাস ওইটুকুই। ভোট এলে ভোট দিত, সব শিবির থেকেই তাদের প্রতীকে ছাপ দেওয়ার অনুরোধ করা হতো এবং চাপ দেওয়া হতো। এ শিবিরের আলুর দম রুটি তো ও শিবিরের ঘুগনি রুটি বা অন্য শিবিরের ডিমকলা পাউরুটি কোনোটাই খাওয়া বাদ দিত না সে। কেউ বুঝতেই পারত না সে কোথায় ভোট দিল। সকলের ওই নিজের মতো ধারণা করা, ভালোবাসা ও অত্যাচার পাগলা দেবুর পাওনা হতো। সকাল বিকেল বাজারে ঘোরার সময় অনেকের কাছে আবদার হতো চা খাওয়াবার, অনেকেই সে ডাকে সাড়াও দিত। বিশেষ দু একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালেই ওর নেওটা কয়েকটা কুকুর এসে পায়ে পায়ে কেমন জড়িয়ে ধরে। নিজে অন্যের পয়সায় চা খেলেও কুকুরগুলোর জন্য নিজের পয়সায় কয়েকটা বিস্কুট বরাদ্দ রাখত। ওই বিস্কুট খাওয়ানোর আনন্দ দেখে বোঝা যেত পাগলা দেবু সত্যিই পাগল। স্টেশন বাজারের দোকানদাররা সপ্তাহের একটা দিন বহিরাগত ভিখারীদের ভিক্ষা দেয়। দূর দূরান্তের অনেক বয়স্ক মহিলা পুরুষও এদিনই আসে। তা সেদিন সকালে ট্রেন থেকে নেমে ভিখারীদের মাথায় হাত, আজ আর এখানে ভিক্ষা পাওয়া যাবে না, কি এক কারণে বাজারে সব দোকান বন্ধ। তো সকলে মিলে স্টেশনের এক জায়গায় জড়ো হয়ে হয়তো কিছু পরিকল্পনা করছে। দূর থেকে হঠাৎ পাগলা দেবুর চিৎকার,
1: আরে আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলে হবে, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো, কেউ না কেউ না দি খারে, আমি তো মরে যাইনি, অন্তত বৌনিটা করে যাও, এসো এসো এসো এসো এসো, এদিকে এসো, এগিয়ে এসো সব।
0: ওরা বুঝে ওঠার আগেই নিজেই এগিয়ে যায় ওদের কাছে প্রায় 10-15 জন ভিখারি। একটা ছেঁড়া মানি ব্যাগ থেকে টাকা বার করে ওদের কাছেই খুচরো করে নিয়ে সকলকেই জমিদারি কায়দায়

0: পয়সা দিতে থাকে। এটা বোধহয় জমিদারের বেটার জমিদারি পাগলামি। গালের কাটা দাগটা ও চেহারার সঙ্গে মানিয়ে একটা পাগল আকৃতি তৈরিতে সাহায্য করেছে, যা ওর চরিত্রের সঙ্গে ভীষণ রকম মিশে গেছে। এক সন্ধ্যায় কারো বাড়িতে বাজারের ব্যাগ পৌঁছে সেগুন বাগানের অন্ধকার মোরাম রাস্তা দিয়ে ফিরবার সময় শুনতে পায় একটা মেয়ের কলার আওয়াজ, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মুহূর্তে দেবু ওর সেই মাঝখাই গলায় চিৎকার করে ওঠে, কেরে কেরে ওখানে, তাড়া তাড়া দেখাচ্ছি মজা। ওই আওয়াজ শুনে মেয়েটা উদ্ধার পায়। সামনে দিয়ে একটা পড়ুয়া মেয়ে প্রাণপণে ছুটে চলে গেল, আর কিছু বুঝে ওঠার আগেই একটা বেশ বড় ইটের টুকরো এসে দেবুর কালে লাগে। তারপর পাঁচটা সেলাই। কথা প্রসঙ্গে মাঝে মাঝে গালের কাটা দাগটা দেখিয়ে বলে,
1: হায়নার থাবা থেকে শিকার ছিনিয়ে নিয়েছিলাম, হ্যাঁ তাই দাবা মেলেছে। আরে বাবা, জমিদারি রক্ত গায়ে আছে তো। হ্যাঁ
0: ঠিক তাই, প্রতিবাদের স্বীকৃতি সমাজ দিক আর না দিক, নিজের কাজে তৃপ্ত জমিদারের ব্যাটা। রবিবারের সকালে স্টেশন বাজারে পাগলাদেবু একটু আগেই হাজির হয়। চাকরিজীবী অনেককেই সেদিন পায়, ওই দিন ওর কাজও বেশি থাকে, পাওনা হয়, আবার তাড়াও খায়। চায়ের দোকানে চা খাচ্ছে, সে সময় এক বৃদ্ধ হাতে একটা প্রেসক্রিপশন, সেটা দেখিয়ে দোকানদারের কাছে কিছু পয়সা সাহায্য চাইছে ওষুধ কেনার কথা বলে। দোকানদার,
2: এই আগে দেখুন।
0: এই কথা বলাতে বৃদ্ধ এগিয়ে যায়। দেবু একটু দূরে গিয়ে ওই বৃদ্ধকে কাছে ডাকে, তারপর টুক করে তার হাতে পাঁচটা টাকা দিয়েই সরে যায়। বোঝা গেল ওই দেওয়াটা সে কাউকে জানাতে চায় না। বুঝলাম না কেন তার ওই টাকা দেওয়াটা আড়াল করতে চাইল। বোঝা গেল না এটা কোন শ্রেণীর পাগলামি। আবার স্টেশনে পড়ে থাকা এক বৃদ্ধা ভিখারিকে ওষুধের দোকান থেকে, ট্যাবলেট আর নিচের হোটেল থেকে 10 টাকার ডাল ভাত এনে খাইয়ে ট্রেনে তুলে দেওয়ার পাগলামির খবরটাও কানে এসেছিল। তখন থেকেই ওই তেলচিটে জামার ভেতরের হৃদয়টাকে একটু বুঝতে চেষ্টা করার আগ্রহ বেড়ে গেল। সমাজের এমন একটা উপেক্ষিত চরিত্রকে কেউ যদি বাহবা দেয়, তাহলে আমরা হয়তো তাকেই পাগল আখ্যা দেব। তাই বোধহয় এমন মানুষকে নিয়ে কেউ কিছু ভাবি না, ভাববার সময়ই থাকে না, কিংবা ভাবতে চাই না। না, আর দেওয়া হয়নি সেই দাবি করা 20 টাকা, রাখতে পারিনি প্রতিশ্রুতি। তবে হাসপাতালে তাকে সত্যি সত্যি ভর্তি হতে হয়েছিল, 2 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে নিঃশব্দেই চলে গেল সে। চিতার আগুনের দিকে তাকিয়েছি, পাগলামি দিয়ে জগৎকে আপন করে নেওয়া একটা প্রায় ভিখারির মানবিকতা বিবেক দাউ দাউ করে জ্বলছে। হয়তো এক সময় ওই আগুনের উত্তাপ ছড়িয়ে পড়বে প্রকৃতির বুকে।
3: কথায় কাহিনীতে শুনলেন অশোক কুমার কর্মকার রচিত গল্প প্রতিশ্রুতির ফাঁকি। পাঠে কৌশিক সেন, সম্পাদনা প্রসেনজিৎ নন্দী, প্রযোজনা রফি উদ্দিন।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় অর্থনৈতিক বিকাশে

0: ন্যাশনাল হ্যান্ডলুম ডে বা যাকে বলে জাতীয় হস্তচালিত তাঁত দিবস। প্রত্যেক বছর ভারত সরকার 7 আগস্ট দিনটিকেই ন্যাশনাল হ্যান্ডলুম ডে হিসেবে উদযাপন করেন 2015 সাল থেকে। এটার কারণ হল 1905 সালের এই দিনটিতেই ভারতবর্ষে স্বদেশী আন্দোলন শুরু হয়, তাই এই দিনটা এত গুরুত্বপূর্ণ। আজ তাঁত শিল্প নিয়ে আলোচনা করতে বসে শুরুতেই কবিগুরুর মাসি কবিতার ওই লাইনটা মনে পড়ে যাচ্ছে, পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর। এই যে ঢাকাই শাড়ি, এই কথাটার মধ্যে একটি জাতির ঐতিহ্য এবং সংস্কৃতি লুকিয়ে রয়েছে। সেজন্য তাঁত শিল্প নিয়ে বলতে আমরা শুধু একটা উৎপাদন শিল্পের কথা যে বলছি তা নয়, এর সাথে অনেক কিছু জড়িয়ে আছে, যেমন একটা দেশের ঐতিহ্যবোধ, সংস্কৃতি, অর্থনীতি এবং অবশ্যই আর্থিক বিকাশ। আমরা যদি ভারতবর্ষের যে কোনো একটা শিল্পের কথা ভাবি, যেটি হাজার হাজার বছর ধরে আমাদের পরিচয় বয়ে চলেছে, তাহলে তাঁত শিল্প কিন্তু প্রথম সারিতেই থাকবে।
1: সত্যিই তাই, কারণ প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে সিন্ধু সভ্যতার সময় মানুষ তুলোর সুতো আর কাপড় তৈরি করতে জানত। পরে বৈদিক যুগ, মৌর্য, গুপ্ত এবং পাল ও সেন যুগে ভারতের তাঁত শিল্প আরও সমৃদ্ধ হয়। এমনকি প্রাচীন ভারতে সুতির কাপড়, সিল্ক আর সূক্ষ্ম মসলিন রোম, মিশর, পারস্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় রপ্তানি করা হতো। এমনকি বিদেশি পর্যটকরা এবং ঐতিহাসিকরা সকলেই ভারতের বস্ত্রশিল্পের খুবই প্রশংসা করেছেন। ফলে যা দেখা যাচ্ছে, প্রাচীন ভারত তখন তাঁতের কাপড় রপ্তানি করে আন্তর্জাতিক বাণিজ্যে খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিল। কিন্তু 18 শতাব্দীর শেষের দিকে যখন ব্রিটিশরা আমাদের দেশ শাসন করছিল, তখন আস্তে আস্তে আমাদের দেশের এই ঐতিহ্যবাহী তাঁত শিল্প এবং অন্যান্য শিল্পেরও অবক্ষয় শুরু হয়। এই সময়টা ব্রিটিশরা আমাদের দেশ থেকে সস্তায় কাঁচামাল এবং অন্যান্য ইন্টারমিডিয়েট গুডস আমদানি করত, আর তা দিয়ে জিনিস তৈরি করে মেড ইন গ্রেট ব্রিটেন ছাপ দিয়ে ভারতে রপ্তানি করত, আর আমরা সেগুলি বেশি দাম দিয়ে কিনতাম। অর্থাৎ ইংল্যান্ডে এই শিল্প বিপ্লবের কারণে আমাদের দেশে শিল্পের অবক্ষয় ঘটে। একটা পরিসংখ্যান দিলে বোঝা যাবে, ভারতের শিল্প উৎপাদন 1750-এ যেখানে ছিল 25%, 1880-তে এসে সেটি কমে গিয়ে দাঁড়ায় মাত্র 3%।
0: আচ্ছা, এটাকেই কি ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলছে?
1: একদমই তাই। তবে ভারতের তাঁতিরা তাদের দক্ষতা এবং ঐতিহ্যকে যতটা সম্ভব বাঁচিয়ে রেখেছিলেন। এই সময় গান্ধীজির চরকা ও খাদি দেশের মানুষকে উদ্বুদ্ধ করে। রবীন্দ্রনাথ ঠাকুরও এই সময় কুটির শিল্পের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তার বিশ্বাস ছিল যে দেশের উন্নতি তখনই সম্ভব যখন গ্রামের মানুষ স্বনির্ভর হবে, আর এই গ্রামের মানুষকে স্বনির্ভর করতে গেলে কুটির শিল্প আর তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এতে মানুষের সৃজনশীলতা এবং আত্মমর্যাদা দুটি অটুট থাকে। কবিগুরুর এই মানসিকতার প্রতিফলন আমরা দেখতে পাই আমরা যখন শান্তিনিকেতনের লাগোয়া শ্রীনিকেতনে যাই। ওখানে তাঁতে বোনা নানা রকম জিনিস, কাঁথা স্টিচ প্রভৃতি জিনিস দেখতে পাওয়া যায়। এবারে আমরা মূল বিষয় যাব, অর্থাৎ অর্থনৈতিক বিকাশে তাঁত শিল্পের গুরুত্ব ও ঐতিহ্য। একটা দেশের অর্থনৈতিক বিকাশ বলতে আমরা কিন্তু শুধু জাতীয় আয় বৃদ্ধি বা বৈদেশিক মুদ্রার সম্ভারকেই বুঝি না, অন্যান্য যে সমস্ত সূচক দিয়ে অর্থনৈতিক বিকাশকে পরিমাপ করা হয় সেগুলি আমরা অনেক ক্ষেত্রেই তাঁত শিল্পের মধ্যে দেখতে পাই। সেগুলি যদি আমরা একটু বলি তাহলে তাঁত শিল্পের গুরুত্ব আরও সহজ হবে। যেমন কর্মসংস্থানের বৃদ্ধি, দারিদ্র্যের হ্রাস, গ্রামীণ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, রপ্তানি বৃদ্ধি, ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদের সংরক্ষণ, বৈদেশিক মুদ্রা অর্জনের উপায় এবং পরিবেশ বান্ধব শিল্প হওয়ার জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের একটি সুন্দর উদাহরণ।
0: আমরা যদি এদের সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করি

0: তাহলে তাঁত শিল্পের গুরুত্ব ভালোভাবে বোঝা যাবে। প্রথমে আমরা যদি এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থানের কথায় আসি, কৃষির পরেই ভারতীয় অর্থনীতিতে হ্যান্ডলুম বা তাঁত শিল্প হল গ্রামীণ অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান প্রদানকারী সংস্থা। এখানে কিন্তু শুধু তাঁতিদের কথা ভাবলে হবে না, যারা সুতো বোনে, যারা রং করে, যারা ডিজাইন করে অর্থাৎ নকশাবিদ, পরিবহন কর্মী, দোকানদার সবাই কিন্তু এই শিল্পের সাথে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যুক্ত। 2019-20 সালের হ্যান্ডলুম সেন্সাস অনুযায়ী এই শিল্প মোটামুটি 35 লক্ষেরও বেশি শ্রমিককে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োগ করেছে, যার মধ্যে 25 লক্ষের মতো মহিলা শ্রমিক, মানে 72% হল মহিলা। আসলে এই শিল্প তো একটা শ্রম নির্ভর কুটির ও ক্ষুদ্র শিল্প, এখানে যন্ত্রের ব্যবহার খুব যে বেশি হয় তা নয়, কিন্তু একজন শ্রমিকের দক্ষতা আর অভিজ্ঞতার সম্পূর্ণ সদ্ব্যবহার করে জিনিসটা উৎপাদন করা হয়। এর ফলে যে জিনিসটি তৈরি হয় তার নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে। এখানে একটু বলে নেওয়া যায় যে ভারতবর্ষের মোটামুটি প্রত্যেকটি রাজ্যেরই একটি বিশেষ তাঁতের ঐতিহ্য রয়েছে, এবং তার বেসিসে এগুলোকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন স্বীকৃতিও দেওয়া হয়েছে। যেমন ওড়িশার ইক্কাত, গুজরাটের পটোলা, তামিলনাড়ুর কাঞ্জিভরম, কাশ্মীরের পশমিনা, আসামের মুগা সিল্ক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার পোচামপল্লি, পশ্চিমবঙ্গে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যেমন ফুলিয়ার জামদানি, শান্তিপুরের তাঁত, বিষ্ণুপুরের বালুচরি, মুর্শিদাবাদের রেশম বা সিল্ক ইত্যাদি।
1: তাঁত শিল্প দারিদ্র দূরীকরণের ক্ষেত্রেও যথেষ্ট অবদান রেখেছে, কারণ গ্রামের মানুষ এক্ষেত্রে নিজের এলাকাতেই কাজের সুযোগ পায়, ফলে তাদের শহরে যেতে হয় না। অল্প পুঁজিতে অনেক লোক কাজ করতে পারে, নারীদের আর্থিক স্বনির্ভরতা আসে। গ্রামের লোক কৃষিতে যখন যে মরশুমটায় বসে থাকে সেই সময়টা উৎপাদনশীল কাজে লাগতে পারে, এবং এই শিল্পে যেহেতু মূলধনের বিশেষ প্রয়োজন হয় না, তাই অনেক নতুন উদ্যোক্তা এই শিল্পে ডিজাইনার তাঁতের জিনিস তৈরি করে, অনলাইন বিপণন আর রপ্তানি করে অর্থ উপার্জন শুরু করেছে। এতে দেশের মধ্যে একটা এন্টারপ্রেনারশিপ কালচার তৈরি হয়েছে, যেটা দেশের উন্নয়নের জন্য খুবই ভালো। আর একটা ব্যাপার হলো, যেহেতু গ্রামে বসেই তাঁতি উৎপাদন আর বাজারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে, তাই শহরের উপরে কাজের চাপও কিছুটা কমে।
0: আচ্ছা, বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রেও কিন্তু হস্তশিল্প বেশ ভালো মাধ্যম হতে পারে, কারণ এইসব হাতে তৈরি চাদর, স্কার্ফ, স্টোল, পর্দা, ঘর সাজানোর জিনিস, রেশমের টাই, শার্ট, এ সমস্ত জিনিসেরই বিদেশের বাজারে প্রচুর চাহিদা আছে। তার ফলে এসব পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়, আবার একই সঙ্গে ভারতের শিল্প ঐতিহ্যকেও বিদেশের বাজারে শোকেস করা সম্ভব হয়।
1: আবার পর্যটন শিল্পের বিকাশেও সাহায্য করার ক্ষেত্রে হস্তশিল্পের একটি অগ্রণী ভূমিকা দেখা যায়, যেমন বিষ্ণুপুর, মুর্শিদাবাদের রেশম শিল্প, কারণ সরাসরি তাঁতিদের কাছ থেকে জিনিসপত্র কিনতে পারে, ফলে পর্যটন মানচিত্রে এইসব জায়গাগুলিও বেশ ভালো পজিশনে আছে এবং সরকারের তরফ থেকেও নানা সুযোগ সুবিধা পায়। আরও একটা ব্যাপার, তাঁত শিল্প এতটা গুরুত্বপূর্ণ তার কারণ হল এর পরিবেশ বান্ধব প্রকৃতি, এবং বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের লক্ষ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁত শিল্পে অন্যান্য শিল্পের তুলনায় কম জ্বালানি এবং বিদ্যুতের ব্যবহার হয়, ফলে কার্বন নিঃসরণও অনেক কম হয়, সেজন্য এই শিল্প পরিবেশ বান্ধব শিল্প হিসেবে টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটি সুন্দর উদাহরণ।
0: হস্তশিল্পের সব থেকে গুরুত্বপূর্ণ যেদিকের কথা না বললেই নয়, সেটা হলো নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে এর অবদান অনেকখানি। বিশেষ করে গ্রামের দিকে নারীরা যেহেতু বাইরে গিয়ে কাজ করার সুযোগ কমই পায়, কারণ তাদের বাড়িতেই অনেক কাজকর্ম করতে হয়, সেজন্য তাদের জন্য এই শিল্প খুব উপযোগী। তারা অবসর সময়ের অনেকটা সময়ই এই কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, এর ফলে আর্থিক আয়ের পাশাপাশি তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মায়। যেহেতু তারা রোজগার করছে, ফলে পরিবারের কোনো সিদ্ধান্ত নিতে হলেও তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে পারে, ফলে সমাজে তাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়, যেটা নারীর ক্ষমতায়নের পথে একটা গুরুত্বপূর্ণ সোপান।
1: এইসব আলোচনা থেকে আমরা একটা কথা বলতেই পারি যে ভারতবর্ষের অর্থনৈতিক বিকাশে তাঁত শিল্পের ঐতিহ্য

0: ও গুরুত্ব অনেকখানি। কিন্তু বর্তমান প্রগতির যুগে তাঁত শিল্প যে কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না সেটা ভেবে নেওয়া ভুল। অনেক সমস্যা রয়েছে, যেমন পাওয়ার লুম। এর সব থেকে একটা বিরাট ভয়, তার কারণ পাওয়ার লুমের ক্ষেত্রে যেহেতু অনেক তাড়াতাড়ি এবং অনেক কম খরচে উৎপাদন করা সম্ভব হয়, সেজন্য স্বাভাবিকভাবেই বাজারে এই সমস্ত পণ্যের দাম তুলনায় অনেক কম থাকে। সেজন্য ক্রেতারাও পাওয়ার লুমের জিনিসই বেশি কেনে। অথচ তাঁত শিল্পে যে কাঁচামাল লাগে, অর্থাৎ রং, সুতো, তুলো, রেশম, এগুলোর দাম দিন দিন বেড়েই যাচ্ছে, ফলে উৎপাদনের খরচও বাড়ছে। কিন্তু সেই অনুপাতে তাঁতি দাম বাড়াতে পারছে না, ফলে তাঁত শিল্প মার খাচ্ছে।
1: এছাড়া তাঁতিরা অনেক সময় বাজারে গিয়ে সরাসরি কাপড় বিক্রি করতে পারে না, ফলে মিডলম্যান বা মধ্যবর্তী যারা থাকে তারাই কিন্তু তাঁতিদের থেকে অনেক কম দামে কাপড় কিনে সেটা আবার বেশি দামে বাজারে বিক্রি করে, ফলে প্রকৃত শিল্পী সঠিক দাম পায় না। আবার কিছু কিছু ক্ষেত্রে নকল জিনিসও বিক্রি হয়, যেমন হ্যান্ডবাটিক আর মেশিন প্রিন্ট, সেক্ষেত্রেও তাঁতি ক্ষতিগ্রস্ত হয়, কারণ এই জিনিসটা বলে না দিলে বোঝা যায় না। অনেকেই মেশিন প্রিন্ট করে এনে সেটাকে হ্যান্ডবাটিক বলে চালায়, তো সেই জন্য যারা সত্যিকারের হ্যান্ডবাটিক করছেন তারা কিন্তু ঠিকমতো দাম পায় না।
0: শুধু এগুলোই নয়, তাঁত শিল্পের যেটা সব থেকে দরকারি সেটা হলো রঞ্জক এবং রং। এই দুটি বর্তমানে ভালো কোয়ালিটিতে পাওয়া যায় না, যাও পাওয়া যায় সেটা ফার্স্ট কালার নয়, রং উঠে যায়, ফলে এই সমস্ত জিনিস দিয়ে কাপড় তৈরি করে বেশি দামে বিক্রি করা সম্ভব হয় না।
1: এছাড়া আরো বেশি সমস্যা আছে লোন এবং আর্থিক সহায়তা পাওয়ার ব্যাপারে। বর্তমানে 80% তাঁতি মাস্টার তাঁতি তার কাছে কাজ করে এবং এদের মধ্যে অনেকেই আবার বস্ত্র রপ্তানিকারী, সেজন্য এইসব গরিব তাঁতিরা প্রত্যক্ষভাবে আর্থিক সাহায্য কিন্তু পায় না, পেলেও তাদের কাছে সিকিউরিটি ডিপোজিট দেওয়ার মতো অর্থ থাকে না, তারা গ্যারান্টারও পায় না। যেহেতু আর্থিক সঙ্গতি নেই তাই এরা তাদের তৈরি জিনিসের গুণাগুণ প্রচার করতেও পারে না। তারপরে যে পরিবেশে এরা কাজ করে সেটা অত্যন্ত অস্বাস্থ্যকর, কোনো ট্রেনিং নেবার সুবিধেও নেই, পরিবহনের সুবিধেও পায় না, ফলে সহজে আজকাল কেউ এই শিল্পকে পেশা হিসেবে বেছে নিতে ভয় পায়।
2: এতক্ষণ শুনলেন অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ছিল অর্থনৈতিক বিকাশে তাঁত শিল্পের ঐতিহ্য ও গৌরব। আলোচনায় অংশগ্রহণ করলেন মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর অমিতা মজুমদার এবং মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক শুভম লাহা। আজ শুনলেন আলোচনার প্রথম পর্ব। এই আলোচনার দ্বিতীয় পর্ব শুনবেন আগামী মঙ্গলবার রাত 8:45 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। অর্থনীতির দুনিয়া আজ এই পর্যন্ত। প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ, সম্পাদনা সুরঞ্জন দাস।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন দরবারি কানাড়া রাগে খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য। তাকে তবলায় সহযোগিতা করেছেন প্রদ্যুৎ পাল এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। এখন শুনুন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দরবারি কানাড়া রাগে খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। এতক্ষণ শুনলেন দরবারি কানাড়া রাগে খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য। তাকে তবলায় সহযোগিতা করেছেন প্রদ্যুৎ পাল এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের শ্রবণীতে অতি অবশ্যই স্বাধীনতা দিবসের আবহ। অগ্নিযুগের সেই সময়টা আমরা অনেকেই, বলা যায় অধিকাংশই, স্বচক্ষে দেখিনি। ইতিহাসে বা সাহিত্যে, স্মৃতিচারণায় পড়েছি, জেনেছি তার স্বরূপ, কিছু বাস্তব, কিছু কল্পিত। কিন্তু যদি সেই উত্তাল দিনগুলির কাহিনী শোনা যায় এমন স্মরণীয় মানুষদের মুখ থেকে, যারা

0: সে সময় সশরীরে উপস্থিত ছিলেন, শুধু উপস্থিত ছিলেন না, রীতিমতো প্রত্যক্ষ অংশগ্রহণ করেছিলেন সেই রক্তক্ষয়ী সংগ্রামে, তবে তা একটা আলাদা মাত্রা যোগ করে, তাই না? দুই বরণীয় স্বাধীনতা সংগ্রামী স্মৃতিকথন আজ আপনাদের শোনাব, যা আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত। পাশাপাশি আমরা স্মরণ করব জন্মশতবর্ষ পূরণ করতে চলা এক কবিকে। স্বাধীন ভারতের সূর্যোদয় দেখা হয়নি তাঁর, কিন্তু তাঁর কবিতায় ছিল সেই স্বাধীনতার আবাহন। সুকান্ত ভট্টাচার্য। ইংরেজি মতে 15ই আগস্ট তারিখ তাঁরও জন্মদিন। শুনবেন তাঁকে নিয়ে একটি কথিকা। প্রথমে শুনবেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বীণা দাশের স্মৃতিকথন।
1: আমরা যে যুগে মানুষ হয়েছি, যে যুগে আমাদের জীবন যৌবন কেটে গিয়েছে, সে যুগটা বড় উজ্জ্বল, সংগ্রামের মধ্যে বেদনার মধ্যে উজ্জ্বল। সে বেদনা যে মানুষের জীবনকে কত মধুময় করে, সংগ্রামের মধ্যে যে কত আনন্দ, তার সুযোগ আমরা সারা জীবন ধরে পেয়েছি। পরাধীন দেশে আমরা জন্মেছিলাম, পরাধীন দেশে আমরা বড় হয়েছিলাম, তার একটা গ্লানি আমাদের অন্তরকে সব সময় ঘিরে রাখত। কিন্তু তা সত্ত্বেও সেই গ্লানির কাছে আমরা মাথা নত করিনি, আমরা সব সময় চেষ্টা করতাম। এবং আমরা সেই কিশোর বয়স থেকেই জীবনের আদর্শ খুঁজে নিয়েছিলাম যে আমাদের পরাধীন দেশকে আমরা মুক্ত করব। পরাধীনতাটা যেন একটা বিরাট চ্যালেঞ্জের মতন আমাদের সামনে দাঁড়িয়েছিল। তখন আমরা আমাদের যা কিছু কাজ, যা কিছু চিন্তা, যা কিছু ভাবনা, যা কিছু সাধনা, সব ওই একটিমাত্র উদ্দেশ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, আমাদের দেশকে আমরা স্বাধীন করব। ছোটবেলা থেকে তেমনি ভারতবর্ষকেই দেখেছি, দুঃখে বেদনায় ম্রিয়মাণ, কত অভাব চারিদিকে, অনাহার দুর্ভিক্ষ, এর মধ্যেই তো আমরা বড় হয়েছি। কিন্তু তখন সেগুলোকে আমরা মনে করতাম এটাই শেষ কথা নয়, এই দেশকে আমরা বড় করব, এবং এই বড় করবার মূলে প্রথম হচ্ছে শৃঙ্খলটা মুক্ত করতে হবে। শৃঙ্খল ছিন্ন করতে পারলেই সমস্ত দিকটা উজ্জ্বল হয়ে উঠবে, আমাদের দেশ বড় হবে, দেশ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, এই সমস্ত আমরা অন্তর দিয়ে বিশ্বাস করেছি। আর সেই যুগটাই ছিল তো অন্যরকম। স্বাধীনতা সংগ্রামে যে সময়টা আসি, তখন সেটা খানিকটা স্বাধীনতা সংগ্রামের মাঝামাঝি যুগ, কারণ তার অনেক আগে ক্ষুদিরামদের আত্মদানের ইতিহাস রচিত হয়ে গেছে। আমরা সেই সব বই পড়ি, আমরা বই পড়ি নির্বাসিতের আত্মকথা, অপূর্ব বই। উপেন্দ্র বন্দ্যোপাধ্যায় শুধু একজন বিপ্লবী ছিলেন না, তিনি খুব বড় সাহিত্যিকও ছিলেন। সেই সব বই আমাদের প্রেরণা দিয়েছে। এবং আমাদের সময় নিজের দেশে স্বাধীনতার সংগ্রাম কিভাবে চলছে, কিভাবে শুরু হয়েছে, সেগুলোই যে শুধু অধ্যয়ন করতাম তা না, কত দেশ বিদেশের ইতিহাস তখন আমরা খুঁজে খুঁজে পড়তাম। আয়ারল্যান্ডের ইতিহাস তখন আমাদের কাছের কণ্ঠস্থ ছিল, তখন রুশ বিপ্লব সবে হয়ে গেছে, সেগুলোর মধ্যেও আমরা প্রবেশ করবার চেষ্টা করতাম, এবং সেখান থেকে আমরা কতটুকু কি শিখবার আছে সেগুলো নিয়েও আমাদের মধ্যে আলোচনা হতো। আর তারপরে সেই যুগে আমাদের চারিদিকে অনেক মহান চরিত্র তাদের উজ্জ্বল আদর্শ নিয়ে দাঁড়িয়েছিলেন, আমরা খুব আপন করে তাদের পেয়েছি। আমরা পেয়েছি নেতাজিকে, আমরা পেয়েছি গান্ধীজিকে, আমরা পেয়েছি বহু বিপ্লবীর সংস্পর্শ, এই পরশ পাথরের স্পর্শে আমরা ওসব শোনা হয়ে গিয়েছিল, সাধারণ ছেলে মেয়ে আমরা। কিন্তু আমাদের যুগ, আমাদের যুগের আদর্শ সেই আমাদের বড় করে তুলেছিল, এবং আমরা সেখানে তাই জন্যে কখনো পিছিয়ে যাবার কথা ভাবতে পারিনি। সংগ্রামের জন্য যা কিছু মূল্য দেওয়ার তার জন্য আমরা প্রস্তুত ছিলাম। কামিনী রায়ের কবিতা তখন আমাদের গলায় গলায় ফিরত, মাতৃকণ্ঠে যার বাজিছে শৃঙ্খল, দুর্বল সবল সে কি ভাবিবে। আমাদের কার কতটুকু ক্ষমতা, কে কতটুকু পারবো, সেটুকু আমাদের কাছে খুব বড় ছিল না। সব দিবি কে, সব দিবি কে, আয় আয় আয়, আমাদের সব দিতে হবে, যেটুকু আমার শক্তি, যেটুকু সামর্থ্য, সেই শক্তি সেই সামর্থ্য নিয়ে আমরা সেদিন এগিয়ে গিয়েছিলাম দুর্গম পথে, দুরূহ পথে, যে পথ হয়তো খুব সোজা ছিল না। সেদিন সে পথে এগোতে আমাদের কত মূল্য দিতে হয়েছিল, সেখানে আমাদের বাবা মার বুক ভেঙে দিয়ে পথ চলতে হয়েছিল, কত বিপ্লবী ছেলে মেয়েদের জন্য তাদের সমস্ত পরিবারকে পথে বসতে হয়েছে। আমরা ছোটবেলা থেকেই জানি বাবা বাবার সবচেয়ে প্রিয় ছাত্র হচ্ছেন সুভাষচন্দ্র, এবং তাদের দুজনের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক থেকে অনেক বেশি, অনেক নিবিড় একটা আত্মীয়তা বোধ ছিল, যোগ ছিল। যখনই নেতাজি আমাদের কাছে এসেছেন, তাদের দুজনের মিলনের দৃশ্য যখন দেখেছি, তখন মহেশের বাবা বোধহয় আমাদের চেয়েও নেতাজিকে বেশি ভালোবাসেন। এবং নেতাজির কাছে তার স্বীকৃতি আছে তার আত্মজীবনীতে, সেখানটা তিনি বলেছেন তার জীবনের সবচেয়ে প্রথম শিক্ষাগুরু রূপে, দীক্ষাগুরু রূপে তিনি পেয়েছিলেন আমাদের বাবাকে। আর বাবার তো বহু ছাত্রছাত্রী আমি দেখেছি, তারা সকলেই আমার বাবাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, এবং তারা জীবনের নানা ক্ষেত্রে কত দিক দিয়ে নিজেদের স্বাক্ষর জাতীয় জীবনে রেখে গেছেন, কিন্তু তারাও সকলে সবসময় বাবার কাছে তাদের ঋণটা স্বীকার করেছেন। আর আমরা নিজেরা বাবার সন্তানরা, তারাও কিন্তু শুধু বাবাকে বাবা রূপে পাইনি, আমরাও তাকে শিক্ষক রূপে পেয়েছি। আমাদের যা কিছু শেখার বাবার কাছে, শুধু লেখাপড়া সেখানে সবচেয়ে বেশি দৃষ্টি দিতেন চরিত্র গঠনের উপরে। আমাদের দৃঢ় ধারণা ছিল যে আমাদের জীবন এইভাবেই শেষ হয়ে যাবে, আমাদের জীবনে স্বাধীনতা দেখবো এটা আমরা ভাবতে পারিনি। কাজেই একটা অদ্ভুত উন্মাদনা, আনন্দ সবই অনুভব করেছি। পরাধীন একটা মানুষ, সে স্বাধীন হয়েছে, এই উপলব্ধিটা যে কি জিনিস সে জিনিস কল্পনাই করতে পারবে না। পরাধীনতা শৃঙ্খল থেকে সত্যি আমরা মুক্ত হয়েছি, সত্যি ইংরেজ রাজত্ব আমাদের দেশ থেকে চলে গেল, কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো, এই আমাদের দাবি আমরা সফল করতে পেরেছি। সে সঙ্গে একটা অদ্ভুত উন্মাদ আমরা অনুভব করেছিলাম, অনেকটা বেদনা সেখানে মেশানো ছিল, দেশ বিভাগের যন্ত্রণা সেটা আমরা কেউ সেই মুহূর্ততেও ভুলতে পারিনি। সমস্ত দেশটাকে যেন আমাদের দুহাত দিয়ে আমরা আঁকড়ে ধরতাম, দেশের যেখানে ব্যথা, যেখানে বেদনা, যেখানে বন্যা এসেছে, ওরকম দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খরা হয়েছে, সেখানেই আমাদের ছাত্রছাত্রীরা সবচেয়ে আগে এগিয়ে গিয়েছে। বহু অভিজ্ঞতা আমাদের রয়েছে, আমরা কীরকমভাবে সেগুলোর সঙ্গে এ করেছি, চাঁদা তুলেছি, বাড়ি বাড়ি গিয়ে কাপড় সংগ্রহ করেছি। তখন অবশ্যই এইসব কাজে খুব একজন নেতৃত্ব দিতেন একজন খুব মহাপুরুষ, যার সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগ ছিল, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তখন তিনি এই ব্যাপারে ছাত্রছাত্রীদের খুব প্রেরণা যোগাতেন। উত্তরবঙ্গে তখন একটা খুব বেশি বন্যা হয়েছিল, সেই সময়তে ছাত্রছাত্রীদের, তখন বেশি আমি খুবই ছোট ছিলাম, কিন্তু সেটা আমি কাহিনী শুনেছি, আমার দাদারা সেখানে তারা চলে গেছে, কিন্তু পরে আমরাও যেখানে যখনই কিছু হয়েছে, বন্যা হয়েছে, আমরা যারা স্বদেশী করি আমরাও সেখানে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, কত জল কাদার মধ্যে দিয়ে সেখানে দুর্গম পথের মধ্যে দিয়ে তাদের সেখানে রিলিফ দেওয়ার চেষ্টা করেছি। পড়াশুনোটা তার জন্য যে আমাদের খুব ব্যাহত হতো তাই নয়, ওর মধ্যেও তো কেমন করে করে পাশটাশও করে দিতাম, কারণ পড়ার জন্যে যে খুব সমস্ত সময়টা দিতে হয় তা নয়। দেশের কোথাও বেদনা জাগলে সেই বেদনাটা নিজের অন্তরে অনুভব করা, সেটা একটা আলাদা জিনিস, সেটা স্বতঃস্ফূর্তভাবে হয়।
0: শুনলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের স্মৃতিকথন। এবারে শুনুন অথিকা, জন্মশতবর্ষের আলোয় সুকান্ত ভট্টাচার্য, বলেছেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়।
2: বাংলা ভাষায় প্রতিবাদের কবিতা যারা লিখেছেন তাদের ভেতর সুকান্ত ভট্টাচার্যের নাম অন্যতম। সুকান্ত ভট্টাচার্যের কৈশোরের দিনগুলিতে ভারতবর্ষ ছিল রক্তাক্ত, বিদ্রোহে উত্তাল, সাম্যবাদী সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম তখন চলছে, দুটিতেই আকৃষ্ট হয়েছিলেন তিনি। সুকান্ত জেনেছিলেন জালালাবাদের লড়াই, চট্টগ্রাম অস্ত্রাগার দখলের কথা। সেই সময় সুকান্ত দেখেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে পুড়ে যাচ্ছে পৃথিবী, দেখেছিলেন সাম্রাজ্যবাদী ও ফ্যাসিবাদী আগ্রাসন, মন্বন্তরের বাংলায় দেশবাসীর অসহায় মৃত্যু, মজুদ্দারদের কুকীর্তি, সরকারি উদাসীনতা, সাম্প্রদায়িক দাঙ্গার বীভৎস চিত্র। তাঁর কবিতায় প্রভাব পড়েছিল। রবীন্দ্রনাথের প্রতি ঠিকানা, অনুভব, 1946, ব্ল্যাক মার্কেট, বোধন, রানার প্রভৃতি অসংখ্য কবিতায় রয়েছে সমাজ সচেতন এক মননের উপস্থিতি। শোষণমুক্ত স্বাধীন এক সমাজের স্বপ্ন তিনি দেখেছিলেন। আগুন সমুদ্র পেরিয়ে আসা সাহসী চিলের মতো তিনি ছিলেন নির্ভয় ও প্রত্যয়ী। লেখা শুরু করেছিলেন 8-9 বছর বয়সে। শুধু কবিতা নয়, তিনি গল্প, প্রবন্ধ, নাটকও লিখেছেন। 1944 খ্রিস্টাব্দে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ পান। কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতার কিশোর বিভাগটি তিনিই দেখতেন। সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুর পর তাঁর কাব্যগ্রন্থগুলি প্রকাশিত হতে শুরু করে। 1947 সালে প্রকাশিত হয় ছাড়পত্র, 1950 পূর্বাভাস, 1951 সালে মিঠে কড়া, 1953 সালে অভিযান, 1954 সালে ঘুম নেই, 1962 হরতাল, পরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত হয়েছে সুকান্ত সমগ্র। তার কবিতায় যে আশাবাদ ও সংগ্রামী চেতনা ছিল, পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইয়ের যে স্বপ্ন ছিল, তা গণমানসে বিশেষ প্রভাব ফেলে। পরবর্তীকালে সুভাষ মুখোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের মতো কবিরা তাঁর কবিতার দ্বারা প্রভাবিত হন। তিনি নিজের স্বাতন্ত্রে উজ্জ্বল ছিলেন। কবির জীবনকাল দীর্ঘ ছিল না। তিনি যক্ষারোগে আক্রান্ত হয়ে কলকাতায় রিড অ্যান্ড

কিওর হোমে ভর্তি হন। 1947 সালে 13ই মে মাত্র 21 বছর বয়সে তিনি সেখানেই মারা যান। অমর হয়ে থেকে যায় তার কবিতা, তাঁর দেশবন্দনা, তাঁর সাম্যবাদী কবিতা ও জাতীয়তাবাদী আবেগ। পরবর্তীকালে বহু সমালোচক উল্লেখ করেছেন তাঁর রচনার ভেতরে ছিল চূড়ান্ত আধুনিক এক ভঙ্গি, বিষয় নির্বাচন ছিল নতুন, ছন্দের ব্যবহার ছিল আরও নতুন, ভাষা ব্যবহার ছিল আধুনিক এবং জীবন থেকে নেওয়া, গদ্য এবং কবিতাও ছিল অত্যন্ত সহজ সরল ঋজু ভঙ্গির। অনেক সময় একেবারে কথ্য ভাষায় তিনি কবিতা লিখেছেন, যেমন বলতে পারো বড়লোক কেন মোটর গাড়ি চড়বে আর গরিবেরা কেন তার চাকার তলায় পড়বে, এই ধরনের। সুকান্ত জন্মগ্রহণ করেছিলেন এক ক্রান্তিকালে, দুর্ভিক্ষ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের করাল আগুনে, কঠোর বাস্তবতার সামনে তখন মৃত্যুর প্রহর গুনছে দেশবাসী, একথা বুঝেছিলেন তিনি। সংস্কৃতির কোনো ললিত বাণীতে আশ্বস্ত হতে পারেননি সুকান্ত, সাংস্কৃতিক প্রমোদ অসহ্য হয়ে উঠেছিল তাঁর কাছে। 1943-এর ঘোর দুর্ভিক্ষে কলকাতার রাস্তায় রাস্তায় মানুষের স্রেপ না খেতে পেয়ে মরে যাওয়া তাঁকে কষ্ট দিয়েছিল। ধনী ও মধ্যবিত্তের উদাসীনতার পথে তিনি কাব্যচর্চা করতে চাননি, তিনি চেয়েছিলেন বিদ্রোহ, তার প্রকাশ অমর হয়ে আছে তাঁর কবিতার উচ্চারণে। তিনি লিখেছেন, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। বাংলা সাহিত্যে অমর হয়ে থেকে গেছে তারই প্রতীক, ক্ষুধার তীব্রতাকে এত কম কথায় আর কেউ প্রকাশ করতে পারেনি। সুকান্ত ভট্টাচার্যের কবিতার ভেতর একদিকে ছিল গভীর আশাবাদ, অন্যদিকে বাস্তব জীবনের হতাশার অনুভূতি। তিনি দেখেছিলেন যারা শ্রম দিয়ে চালিয়ে রাখে মানুষের জীবনের কাজের চাকা, তাদের ব্যক্তি জীবনের চাকা স্তব্ধ হতে থাকে, তারা দেয় কিন্তু কিছু পায় না। রানার কবিতায় সে অভিব্যক্তি আমরা পেয়েছি। তিনি লিখেছেন, ঘরে তার প্রিয়া একাশয্যায় বিনিদ্র রাত জাগে, লিখেছেন রানার মানুষের সুখ দুঃখের কত চিঠি পৌঁছে দেয় মানুষের ঘরে, কিন্তু তার সুখ দুঃখের খোঁজ কেউ রাখে না। এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। তার নিজের জীবনের ভেতরে তিনি অনুভব করেছিলেন বাতিওয়ালার নিঃসঙ্গতা ও দারিদ্র, যে বাতিওয়ালা রোজ বাতি জ্বালিয়ে উজ্জ্বল করে তোলে রাজপথ। সুকান্ত ভট্টাচার্যের লেখা প্রিয়তমাশু কবিতায় তার চিহ্ন আছে। এই কবিতাটি এক উজ্জ্বল বোধের উদাহরণ হিসেবে সাহিত্য চিন্তা সমাজ মনস্কতার জগতে গ্রথিত হয়ে আছে। তাঁর কবিতায় দেখা দিয়েছিল আন্তর্জাতিক চেতনার স্ফুরণ, সমস্ত পৃথিবীর দুঃখ বেদনায় আলোড়িত হয়ে উঠত কবির হৃদয়। সংগ্রামের পথে পথে তিনি একাত্ম হতে চাইতেন বিশ্বের সংগ্রামী জীবনের সঙ্গে। তাঁর ঘুম নেই কাব্যগ্রন্থের প্রিয়তমাশু কবিতার কয়েকটি পঙ্ক্তিতেই ধরা পড়েছে সেই আন্তর্জাতিক চেতনা। তিনি স্বদেশের সীমানায় এসে থমকে দাঁড়িয়েছেন, তিনি যেন ছুটে গেছেন ধূসর টিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালিতে, বিপ্লবী ফ্রান্সে, যুদ্ধে আকীর্ণ পৃথিবী দেখে তিনি ক্লান্ত। তিনি কিন্তু যুগ সচেতন, বুঝেছেন ক্রান্তিকালে যুদ্ধের প্রয়োজন আছে। প্রশ্ন করো, যদি এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, টিউনিশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। কিন্তু শেষে তিনি দেখেছেন তার দেশের মানুষের ভেতর ওই বিপ্লবী চেতনার স্ফুরণ আসতে বোধহয় এখনও দেরি আছে, অনেক পথ বাকি, অনেক লড়াই বাকি। তার দুঃখ হয়েছে, এক রক্তাক্ত অভিজ্ঞতা নিয়ে তিনি আমাদের সতর্ক করে বলেছেন, আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। তাঁর একক বৈশিষ্ট্যকে উল্লেখ করে বুদ্ধদেব বসু লিখেছিলেন, যে চিলকে সে ব্যঙ্গ করেছিল সে জানত না সে নিজেই সেই চিল, লোভী নয়, দস্যু নয়, নিঃসঙ্গ আকাশচারী। সাম্যবাদী চেতনা ও জাতীয়তাবাদী চেতনা মিলেছিল তার মনে,
তাই সশস্ত্র সংগ্রামী জাতীয় বীর

0: মানে পুনরায় বিপ্লবের ডাক। শ্রমিক শ্রেণীর জীবনের দুঃখ সংগ্রামের কথা বারবার এই জন্য তার কবিতায় এসেছে। রানার কবিতা তার প্রমাণ। বহমান সংগ্রামী চেতনার অমোঘ প্রশ্নটি বারবার তার কবিতায় ফিরেছে। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, তার নিজের ভূমিকায় এই বিপ্লবে কি হবে তাও তিনি স্পষ্ট করেছিলেন তার কবিতায়। বলেছিলেন, দেব প্রাণ দেব মুক্তির কোলাহলে, জিন ডার্ক যিশু সক্রাতিসের দলে, কুয়াশা কাটছে কাটবে আজ কি কাল, ধুয়ে ধুয়ে যাবে কুৎসার জঞ্জাল, ততদিন প্রাণ দেব শত্রুর হাতে, মুক্তির ফুল ফুটবে সে সংঘাতে, ইতিহাস নেই অমরত্বের লোভ, আজ রেখে যাই আজকের বিক্ষোভ।
1: শুনলেন কথিকা জন্মশতবর্ষের আলোয় সুকান্ত ভট্টাচার্য, বললেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। আবারও ফিরে যাই স্মৃতিকথনে। এবারে শুনুন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্তর স্মৃতিকথন।
2: ছোটবেলা থেকেই বাউলদের মুখে শুনেছি সেই গান, একবার বিদায় দেমা ফিরে আসি। পরে অবশ্য বড় হয়ে জেনেছি ক্ষুদিরাম ও সত্যেন বোসের দেশের জন্য আত্মদানের কাহিনী, জেনেছি অরবিন্দ হেমচন্দ্র কানুনগো অন্যান্য বিপ্লবীদের সাদা পাঠা দিয়ে বলি দিয়ে কালী পূজার ব্যবস্থা। সুতরাং আমাদের মেদিনীপুরের যুবকদের বিপ্লবী না হওয়াই একটা ব্যতিক্রম। অবশ্য আমি জন্মেছি 1912 সালে বরিশাল জেলায়, কিন্তু মেদিনীপুরই আমাকে শিশুকাল থেকে মানুষ করে তুলেছে। 1927 আমাদের বর্দা বা বিবি দলের সর্বাধিনায়ক শ্রী হেমচন্দ্র ঘোষ মেদিনীপুরে একটা শক্তিশালী বিপ্লবী সংগঠন গড়ে তোলার জন্য আদেশ দিলেন, ফলে দীনেশ গুপ্ত এলেন এই কাজের ভার নিয়ে। দীনেশ দাস অসাধারণ সংগঠন ক্ষমতা জন্য অতি অল্প সময়ের মধ্যেই একটি সুসংবদ্ধ দল গড়ে উঠল। 1929 সালে দীনেশ দাস একটি যুব কনফারেন্সে ডাক দিলেন, আর তার সভাপতি হলেন শ্রী সুভাষচন্দ্র বসু। তাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য একটি সুন্দর ভলেন্টিয়ার বাহিনীও তৈরি হল। নির্ধারিত দিনে সভাপতিকে স্টেশনে সম্বর্ধনা জানিয়ে আমাদের ভলেন্টিয়ার বাহিনী পুরা সামরিক কায়দায় সমগ্র শহরে মার্চ করে সভাপতিকে কনফারেন্সের জায়গা নিউ বেঙ্গল হলে নিয়ে আসেন। সেই সময় আমি দীনেশ দার নজরে পড়ি। পরে শহীদ পদ্মত ভট্টাচার্য মারফত তিনি আমাকে ডেকে পাঠান ও আমার সঙ্গে আলাপ করেন। তিনি আমার সাথে আলাপ করে খুব সন্তুষ্ট হন এবং সেইখানেই আমাকে বিপ্লব মন্ত্রে দীক্ষা দেন। এরপর সংগঠন অনেক ছোটোখাটো কাজে অংশগ্রহণ করার সুযোগ তিনি আমায় দিয়েছিলেন। দীনেশ দা ঠিক করলেন ওখানকার স্কাউট হল ইংরাজ রাজত্বের সহায়ক, তাই তার নির্দেশে ওটা ধ্বংস করার ভার পড়ল আমার ও শ্রী অমর চ্যাটার্জির উপরে। হলটা ছিল শহরের ঠিক কেন্দ্রস্থলে চৌমাথার উপরে। কয়েকদিন পুলিশের আনাগোনা লক্ষ্য রেখে দীনেশ দার নেতৃত্বে হল পুড়িয়ে ধ্বংস করে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে আসি। কাজটা সুনিপুণভাবে সম্পন্ন হয়। পরবর্তীকালে গুরুত্বপূর্ণ অ্যাকশনের জন্য আমাকে সুযোগ দেওয়ার মূলে হয়তো দীনেশ দার রেকমেন্ডেশন, আমি ধন্য। এরপর 1930 সালে মেদিনীপুরে বিশেষত কাথি অঞ্চলে লবণ অমান্য ও বিভিন্ন প্রকারের সত্যাগ্রহ পূর্ণ উদ্যমে চলেছে। এখানকার জেলা ম্যাজিস্ট্রেট পেডি এই অহিংস আন্দোলনকে স্তব্ধ করতে বদ্ধপরিকর হয়ে বিরাট পুলিশ বাহিনী নিয়ে সমগ্র জেলায় অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছেন। স্ত্রী পুরুষ শিশু নিপেশেছে। মাতৃজাতির অবমাননা ও তাদের উপরে নিষ্ঠুর অত্যাচারের জন্য শহরের যুবশক্তি এই অত্যাচারীকে কঠোর শাস্তি দেবার জন্য বদ্ধপরিকর হল। এদিকে আমাদের নেতা দীনেশ দা ও তার সহকর্মী বাদল গুপ্ত বিনয় দার নেতৃত্বে রাইটার্স বিল্ডিংয়ে যে বিপ্লবে রক্তরাঙা ইতিহাস রচনা করলেন তার ঢেউ আমাদের চঞ্চল করে তুলল। দীনেশ দার ফাঁসির হুকুম হল, আমরা আরও প্রতিজ্ঞ হলাম দীনেশ দার পরবর্তী নেতা কমেট দা শ্রী শশাঙ্কভূষণ দাশগুপ্তর কাছে আমাদের নিবেদন, আমরা কবে এই লড়াইয়ে সামিল হব। কমেট দা হাসি মুখে বললেন, সময় এলেই জানতে পারবে। অবশেষে সেই সুন্দর চিরপ্রত্যাশিত দিন এলো। নদীর পাড়ে একদিন নির্জন পরিবেশে আমাকে ও জ্যোতিজীবনকে ডেকে পাঠালেন কমেট দা।

দলের নির্দেশ অত্যাচারী জেমস পেরি প্রাণদণ্ড, আর সেই দণ্ডকারী নির্বাচিত হয়েছি আমরা দুজনে। আনন্দে আত্মহারা হয়ে কমেডটাকে প্রণাম করলাম আর প্রণাম জানালাম দলের নেতাদের উদ্দেশ্যে। এদিকে বীর পুঙ্গব পেডি মহাকুমায় মহাকুমায় বিরাট পুলিশ বাহিনী নিয়ে অত্যাচার করে বেড়ায়, আর শহরে এসেই গা ঢাকা দেয় সশস্ত্র পুলিশ বেষ্টিত দুর্গকে, তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তবে পরে তিনুদা অমরনাথ সেনগুপ্তর কাছে থেকে খবর পাওয়া গেল যে পেডির নির্দেশে কলেজের স্কুলে একটি প্রদর্শনীর ব্যবস্থা হয়েছে এবং যাতে সে নিজেই প্রদর্শনী দ্বার উদ্ঘাটন করে তারই চেষ্টা হয়। প্রদর্শনী শুরু হবে 3 এপ্রিল। তার আগের দিন রাত্রিতে পেডি পালিয়ে গেল মহাকুমা ইন্সপেকশনে। প্রদর্শনীর ভার দিয়ে গেল বাঙালি এডিএম এর উপর। সাময়িকভাবে আমরা নিরাশ হলাম। আমরা খুবই সতর্কতার সঙ্গে তৈরি হচ্ছিলাম। 2-3 দিন আগে বিবির অ্যাকশন স্কোয়াডের অন্যতম অধিনায়ক ফুলদা শ্রী প্রফুল্ল কুমার দত্ত মেদিনীপুরে এসে প্রদ্যোত, জ্যোতিজীবন ও আমাকে সমগ্র বিষয় বুঝিয়ে দিলেন এবং আমাদের প্রথম সুযোগেই পেডির প্রতি দণ্ডাদেশ বহাল করার হুকুম দিলেন। 7 এপ্রিল 1931 সকালেই তিনুদা খবর আনলেন যে সেই দিনই সুযোগ হাতের কাছে এসে যাবে। পেডি সদল বলে গোপনে সন্ধ্যার প্রাক্কালে প্রদর্শনী প্রাঙ্গণে আসছেন। আনন্দে ভরপুর হয়ে জ্যোতিজীবনকে খবর দিলাম। বিকাল 6টার পর স্কুলের মাঠ পেরিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট মিস্টার জর্জ, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট অশ্বিনী মৈত্র, আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মচারী এবং বন্দুক হস্তে গার্ড পরিবেষ্টিত হয়ে এলো পেডি। সব অফিসারদের হাতেই খোলা রিভলভার, জর্জের হাতে আবার 2। আমরা তক্ষুনি বাড়ি গিয়ে মরণাস্তে সজ্জিত হয়ে এলাম রণাঙ্গনের দিকে। প্রায় আধ ঘন্টার খানেক এঘর ওঘর ঘুরে দ্রষ্টব্যগুলো দেখতে দেখতে এসে পড়ি স্কুল কলেজের ক্লাসরুম অর্থাৎ বড় রাস্তার ধারে। সে সময় সন্ধ্যা পেরিয়ে গেছে, বাইরে প্রচুর অন্ধকার। একটা হ্যাজাক হাতে নিয়ে অশ্বিন মৈত্র আগে আগে যাচ্ছে আর সাহেব নিবিড়ভাবে তার হাতে তৈরি জিনিসগুলো দেখছে। এমন সময় আমাদের রিভলভারের একটা গুলি লক্ষ্যের দিকে ছুটে গেল, যাবে কোথা। সেই মুহূর্তেই অশ্বিনী মৈত্রের হাত থেকে হ্যাজাকটা সশব্দে মাটিতে পড়ে নিভে গেল আর প্রাণ বাঁচার জন্য হুড়মুড় করে ঘর খালি করে সবাই পালিয়ে গেল। আমাদের লক্ষ্যবস্তু পেডি শুধু অসার দেহটা পড়ে রইল। নিশ্চিত হবার জন্য আমরা কাছে গিয়ে ওর পিঠের উপরে আরও 2টি গুলি করলাম। আনন্দচিত্তে বাধাহীনভাবে আমরা স্কুলের পিছন দিকে প্রাচীর টপকে রাস্তার উপরে এলাম। এই রাস্তাটা রাত্রে খুবই অন্ধকার থাকে, আর সে সময় মেদিনীপুর শহরে ইলেকট্রিক লাইট ছিল না। দেওয়াল পেরোবার সময় একটা ছোট আওয়াজ কানে শুনলাম, বিমলদা বিমলদা। সে সময় ভ্রুক্ষেপও করিনি, কিন্তু পরে এইটাই আমার জীবনের গতিকে অন্যদিকে মোড় ফিরিয়ে দিল। জ্যোতিজীবন কদিন পরে বাড়ি ফিরে এসে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে লাগলো, আর আমি ওখান থেকে সাইকেলে চড়ে ভীষণ অন্ধকারের মধ্যে এসে পৌঁছলাম শালবনি রেল স্টেশন। সেখান থেকে রাত্রি 12টার ট্রেনে চড়ে গেলাম পুরুলিয়ায়। পরদিন ওখান থেকে রওনা হয়ে আসানসোলে গিয়ে কলকাতা। পূর্বাবস্থায় এলাম শ্যামবাজারে মনোরঞ্জন সেনের বাড়িতে। মনোরঞ্জনদা আমাকে পৌঁছে দিলেন পার্ক স্ট্রিটে আমাদের দলের গোপন আড্ডায়। সন্ধ্যার দিকে রসময়দা ও নিকুঞ্জদা আমাদের নিয়ে গেলেন দলের সর্বাধিনায়ক বর্দার বাসায়। আমরা তাকে প্রণাম করলাম, তিনি আমাদের বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন। অত বড় বিরাট পুরুষ, মুখে তার কি প্রসন্ন হাসি। নিকুঞ্জদা আমাকে রাজেন্দার বাড়িতে রেখে এলেন। সেখানে খবর এসেছে যে পুলিশ আমার ফটো জোগাড় করে ফেলেছে এবং আমাকে খুঁজে বেড়াচ্ছে। জ্যোতির কথা কেউ টের পায়নি, তাই জ্যোতি কদিনের মধ্যেই বাড়ি ফিরে গেল। কয়েকদিন পরে ফুলদা ঝরিয়ায় তার এক ইঞ্জিনিয়ার বন্ধু ওখানে আমাকে রেখে এলেন। দিনেশ দার ফাঁসির আজ্ঞাকারী জর্জ গার্লিককে চরমদণ্ডের জন্য আবার আমি নির্বাচিত হয়ে কলিকাতায় ফিরে আসি, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমার উপর থেকে সেভার তুলে নেওয়া হয়। সমস্ত দেশে তখন চলেছে একটা অসহনীয় অবস্থা। একদিকে বিপ্লবীরা অত্যাচারী শাসকদের উপরে প্রচণ্ড আঘাত হানছে, অপরদিকে ইংরেজ ততই ক্ষিপ্ত হয়ে উঠছে। ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের বিশেষজ্ঞরা শুরু করলেন কাগজে কাগজে তাদের বক্তব্যেই যে হীন জঘন্য বিপ্লবীদের হয় গুলি করে মারো আর না হয় রাস্তায় রাস্তায় ঝুলিয়ে দাও। এই দায়িত্ব জ্ঞানহীন উক্তির জন্য বিপ্লবীরা দায়ী করলেন এই অ্যাসোসিয়েশনের সভাপতি ভিলিয়ার্সকে। তার প্রাণদণ্ডাজ্ঞা হলো

0: আর সেই দণ্ডাজ্ঞা তামিল করার ভার পড়ল আমার উপরে। যথাসময় আমি প্রস্তুত হয়ে গিলেন্ডার্স হাউসে তিনতলায় উপরে উঠে গেলাম। সামনেই বসে আছে দণ্ডাজ্ঞাপ্রাপ্ত আসামি, আর কাল বিলম্ব না করে তাকে লক্ষ্য করে রিভলভার উঠালাম, কিন্তু বিধি বাম। সেই মুহূর্তেই প্রাণ ভয়ে সে টেবিলের ডালার উপরে সজোরে চাপ দিল, আর ডালাটা ছিল খোলা, সেটা উল্টে গিয়ে তাকে সিলের কাজ করল। আমার গুলি ইতিমধ্যেই রিভলভার থেকে বেরিয়ে চলে গেছে। ওর নড়াচড়ার জন্য গুলিটা বুকে না লেগে লাগলো পাশের পাজরা। দ্বিতীয় গুলি ছোড়া আর অবকাশ নেই। চারিদিক থেকে অফিসের লোকেরা ঘাড়ে পড়ে গেল এবং এমন নির্দয়ভাবে প্রহার করতে লাগলো, কিছুক্ষণের মধ্যেই আমি সংজ্ঞাহীন হয়ে পড়লাম। কয়েকদিন পরে আমার বাবা ও মাকে মেদিনীপুর থাকতে এনেছিলেন আমাকে আইডেন্টিফাই করার জন্য, কিন্তু তাদের প্রিয় পুত্রকে সে সময় তারা মোটে চিনতেই পারেনি। আমার মুখে চেয়ার নাকি সম্পূর্ণ বদলে গেছিল, আর দেহ হয়েছিল ক্ষতবিক্ষত। স্পেশাল ট্রাইব্যুনালের বিচারে আমার দণ্ড হলো মাত্র 10 বছর সশ্রম কারাদণ্ড, কারণ ওরা ধরে নিয়েছিল পেডি হত্যার অভিযোগে আমার নিশ্চয়ই ফাঁসি হবে। লালবাজারে পুলিশ ফটকে প্রত্যেক পুলিশ কর্মচারী আমাকে কথা শুনিয়ে যেত, আর আমি হাসতাম। হাইকোর্টের স্পেশাল ট্রাইব্যুনালের পেডি হত্যার অভিযোগে আমার বিচারের প্রথম দিনেই এই বিশিষ্ট সরকারি কর্মচারীদের এলোমেলো সাক্ষ্যের জন্য মামলা উঠিয়ে নিতে বাধ্য হলো। এই অভিযোগের বিরুদ্ধে আমি বেকসুর খালাস পেলাম। আমাদের সুপরিকল্পিত আক্রমণের কয়েক বছর পরেই শাসনদণ্ড তাদের হাত থেকে খসে গিয়েছিল, আমাদের দেশ পরাধীনার গ্লানি থেকে মুক্ত হয়েছিল।
1: শুনলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্তর স্মৃতিকথন। আজকের শ্রবণীতে আপনারা শুনলেন আকাশবাণী সংগ্রহশালা থেকে গৃহীত বিশিষ্ট দুই স্বাধীনতা সংগ্রামী স্মৃতিকথন এবং কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে তাকে নিয়ে একটি কথিকা। শ্রবণীর সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: এখন শুনবেন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হল। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এর অপলাভ মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে ইন্টারপোল মারফত রেড কর্নার নোটিশ জারি করেছে পুলিশ। ভূমিকম্প বিধ্বস্ত কলম্বিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 200, নিখোঁজ 3000-এরও বেশি। সব রকম সহায়তার আশ্বাস ভারতের। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971-এর সংশোধনী হিসেবে গত মাসে সংসদ এই বিলটি পাশ করেছিল। এই আইনের লক্ষ্য হল জাতীয় সঙ্গীত জনগণমনের মতো জাতীয় স্তোত্র বন্দে মাতরমকেও একই ধরনের আইনি সুরক্ষা প্রদান করা। রাষ্ট্রপতির সম্মতির ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভা আজ এই বিলে অনুমোদন দেয়। লোকসভা আগে এই বিলটি পাশ করেছিল। আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের কাজের পরিসর বৃদ্ধি করা, সেগুলির চেয়ারপারসন এবং সদস্যদের যোগ্যতা, নিয়োগ ও চাকরির শর্তাবলী নির্ধারণের পাশাপাশি ট্রাইব্যুনালগুলির প্রশাসন ও কার্যপদ্ধতির ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করা। এছাড়া এই আইনের মাধ্যমে একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন বিচারপতি অথবা হাইকোর্টের কোনো প্রাক্তন প্রধান বিচারপতি এর নেতৃত্ব দেবেন। বিল পাশের পর বিশেষ উল্লেখ পর্বে সদনের একাধিক সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন। দিনের কর্মসূচি সমাপ্ত হওয়ার পর আগামীকাল সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। লোকসভায় আজ কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলের মাধ্যমে সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করার প্রস্তাব করা হয়েছে। বিলটি নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, রাজ্যের নাম কেরালা থেকে পরিবর্তন করে কেরালাম করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়ে কেরালা বিধানসভা 2024 সালে একটি প্রস্তাব পাশ করেছিল। লোকসভায় আজ জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী প্রতিমন্ত্রী মুরলীধর মোহল বিলটি সভায় উত্থাপন করেন। এর লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোনো সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করতে পারবে। এরপর লোকসভার অধিবেশন আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কথিত পদক্ষেপের প্রতিবাদে এনডিএ আজ সংসদ চত্বরে একটি মিছিল করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে জবাব দিতে প্রস্তুত। সরকারের এমন আশ্বাস সত্ত্বেও বিরোধী দলগুলি আলোচনা এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে সাংসদরা এই মিছিলে অংশ নেন। ঝাড়খণ্ডে আজ বিজেপির ডাকা বাঁধের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনজীবন ব্যাহত হয়েছে। রাঁচিতে জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষার অনিয়মের অভিযোগে এবিভিপি কর্মীরা পুরনো বিধানসভা ভবন থেকে নতুন বিধানসভা ভবনের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। সংগঠনের শীর্ষস্থানীয় পদাধিকারী সহ 200-এরও বেশি কর্মীকে আটক করে খেলগাঁওয়ের একটি অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছে বলে জানা গেছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এই সত্যের অপলাভ ঘটানো যাবে না বলে ভারত স্পষ্ট জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, সীমান্ত এলাকার বিষয়ে আলোচনার সময় ভারত সবসময় চীনের কাছে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।
2: অরুণাচল প্রদেশ ভারত কা এক অভিন্ন আর অবিভাজ্য হিসা হ্যায় আর ইহা এক প্রকার সে এক স্বয়ংসিদ্ধ তথ্য ভি হ্যায়। कोई भी चीज इस निर्विवाद वास्तविकता को बदल नहीं सकता। भारत और चीन के बीच सीमावर्ती क्षेत्रों से जुड़े मामले में हमने हमेशा चीन के साथ चर्चाओं में यह बात पर जोर दिया है कि हम इन मुद्दों को बेहद गंभीर मानते हैं। द्विपक्षीय संबंधों के समग्र विकास के लिए सीमावर्ती क्षेत्रों में शांति और स्थिरता बनाए रखना बहुत आवश्यक है।
1: অন্য এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আবারও তুলে ধরেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে একযোগে সবাইকে এগিয়ে আসতে বলেন শ্রী মোদী। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় দেশের সকলকে এই উদযাপনে সামিল হয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় সবাইকে নিজেদের বাড়িতে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলনের আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
3: আইয়ে 15 আগস্ট কো আন বান শান সে মানায়ে, স্বাতন্ত্র্য সেনানিও কো শ্রদ্ধাঞ্জলি দে, বিকশিত ভারত কা সংকল্প লে, হর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা, হর মন তিরঙ্গা, আইয়ে হর ঘর পর তিরঙ্গা লহরাইয়ে।
1: এদিকে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশজুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি ব্যাপক গতি পেয়েছে। দেশের জাতীয় ঐক্যের ভাবনায় সম্মিলিত উদযাপনে সামিল হতে সর্বস্তরের নাগরিকদের অনুপ্রাণিত করছে এই অভিযান।
3: ঘর

বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসটি আজ পশ্চিমবঙ্গে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনী

0: দিনাজপুরের কেশপুরে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, অস্থিরতা সরিয়ে রেখে দেশকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে আজকের দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।
1: আগামী দিনে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, জাতীয়তাবাদ, দেশ যে আমাদের কাছে সবচেয়ে বড়, এবং যারা দেশকে অস্থির করতে চায়, যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের থেকে দূরে থেকে আমাদের সকলকে কিভাবে একাত্ম হতে হবে, তাহলে 11ই আগস্ট আমাদেরকে পালন করতে হবে।
0: শ্রী অধিকারী আজ মহুবাণী উন্নয়ন পর্ষদের জন্য 5 কোটি টাকা অর্থ বরাদ্দ করেন। বীরভূমের পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে এবার ইন্টারপোল মারফত রেড কর্নার নোটিশ জারি করছে পুলিশ। আদালত টুলুকে আগামী 14ই সেপ্টেম্বর সকাল 10:30 মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। ওই দিন টুলু আদালতে হাজিরা না দিলে তাকে অপরাধী হিসেবে ঘোষণার আবেদন করা হবে। তাহলে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যেখানে যা সম্পত্তি টুলু রয়েছে সবই বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি আদালত অবমাননা জন্য 3 বছরের জেলও হতে পারে। 2021 সালে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যার ঘটনায় বিশাল পাল ওরফে গোপাল দাস নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিবিআই। এই ঘটনায় মামলা দায়ের হওয়ার পর থেকে পলাতক ছিল সে। গোপন সূত্রে খবর পাওয়ার ভিত্তিতে আজ উত্তর 24 পরগনার মধ্যগড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরজিকর কাণ্ডের তদন্তে তৎপরতা শুরু করছে সিবিআই এর বিশেষ তদন্তকারী দল সিট। ঘটনার দিন কি ঘটেছিল তা জানতে অভয়ের সঙ্গে রাতের খাবার খাওয়া বন্ধুদের তলব করছে সিবিআই। এছাড়া সেই সময় হাসপাতালে উপস্থিত নার্স, ঘটনায় আদালতে সাক্ষী দেওয়া হাসপাতালের কর্মীদেরও জেরার জন্য ডাকা হয়েছে। এমনকি জেলবন্দী আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও প্রয়োজনে জেরা করতে পারেন তদন্তকারীরা। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা 200 ছাড়িয়েছে। এখনও 3000-এর বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জোর কদমে চলছে ত্রাণ ও উদ্ধার কাজ। অধিকাংশ প্রাণহারীর খবর পাওয়া গেছে কালি, পেরিয়ারা, মানিজালেস এবং কুয়েবদ থেকে। এদিকে কলম্বিয়ার ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর গভীর শোক প্রকাশ করেছেন। ভারত সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে বলে বিদেশমন্ত্রী আশ্বাস দেন। কানাডিয়ান ওপেন টেনিসে বিশ্বের প্রাক্তন 1 নম্বর খেলোয়াড় ইগা সোয়াটেক মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন 6 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই খেলোয়াড় মাত্র 64 মিনিটে রাশিয়ার ডায়ানা স্লাইডারকে 6-2, 6-1 সেটে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026-এ অনুমোদন দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হল। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন। ভূমিকম্প বিধ্বস্ত কলম্বিয়া মৃতের সংখ্যা 200 ছাড়ালো, নিখোঁজ 3000-এরও বেশি। খবর পরে আজকের মতো শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: আরে আরে, চ্যানেলটা ঘোরাচ্ছ যে বড়, চটপট ভলিউমটা হাই করো।
4: কিসের এত হইচই, কিসের এত সাজগোজ, যুববাণীর হাল হকিকত রাখছ কি খোঁজ?
3: আসছে যে জন্মদিন, হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
5: হাফ সেঞ্চুরি পার করে জুড়ে আরো 6, 56-র সেদিনে হবে ভরপুর এনজয়।
3: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছ ট্যাগ, ভিডিওতে দেখিয়েছ তোমাদের সোয়াগ।
4: সেরা ভিডিও কার হলো, কে হবে উইনার, প্রথম মেই ডিক্লারেশন, সময় উপহার পাওয়া।
3: উত্তেজনা থামতে না থামতেই স্টুডিও উঠবে কেঁপে, জিরকুট ব্যান্ড আসছে, আচ্ছাটা বসবে জেকে।
5: গানের রেশ কাটতে না কাটতেই টলিউডের গ্ল্যামার, ঈশা সাহা থাকছে আজ চমক আর একবার।
3: সব শেষে এক বিশেষ উপহার, কানটা রেখো খাড়া, থাকবে একটা নতুন কিছু, যাবে না গো ছাড়া।
5: সকাল 9:30 থেকে বেলা 12টা, 2.5 ঘন্টা বস, কান সরালেই মিস করবে, হবে তোমারই লস।
3: একদম 56 বছরের সম্পর্ক আমাদের, তাই ঘড়িতে সকাল 9:30 বাজলেই সোজা রেডিওটা অন করে নিও,
4: জম্পেশ সেলিব্রেশন হবে।
5: তাহলে যুববাণীর

0: ছাপ্পান্নতম জন্মদিনে শুনতে হবে
1: ছন্দে ছন্দে ছাপ্পান্ন।
2: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
3: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
2: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
4: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
5: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
3: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
2: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
4: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগাস্ট।
3: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
1: #YV56

শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। এখন বাংলা ছায়াছবির গান। শুরুতেই গান, প্রেমের কাহিনী ছায়াছবি থেকে শানের কণ্ঠে।

0: রামধনু কলম, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক, অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি edu.cattion@kolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।
1: বাংলা ছায়াছবির গান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন হাওয়া বদল ছায়াছবি থেকে অরিজিৎ সিং।

এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অঞ্জনা ব্রহ্ম।

এতক্ষণ গান শুনলেন অঞ্জনা ব্রহ্মর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অনির্বাণ দাশ।

0: শুনলেন নজরুল গীতি শিল্পী অনির্বাণ দাস, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আরে আরে, চ্যানেলটা ঘোরাচ্ছ যে বড়, চটপট ভলিউমটা হাই করো।
2: কিসের এত হইচই, কিসের এত সাজগোজ, যুববাণীর হাল হকিকত রাখছ কি খোঁজ?
1: আসছে যে জন্মদিন, হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
3: হাফ সেঞ্চুরি পার করে জুড়ে আরো ছয়, 56 সেদিনে হবে ভরপুর এনজয়।
1: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছো ট্যাগ, ভিডিওতে দেখিয়েছো তোমাদের স্ব্যাগ।
2: সেরা ভিডিও কার হলো, কে হবে উইনার, প্রথমেই ডিক্লেয়ারেশন, সময় উপহার পাওয়া।
1: উত্তেজনা থামতে না থামতেই স্টুডিও উঠবে কেঁপে, চিরকুট ব্যান্ড আসছে, আচ্ছাটা বসবে জেকে।
3: গানের রেশ কাটতে না কাটতেই টলিউডের গ্ল্যামার, ঈশা সাহা থাকছে আজ চমক আর একবার।
1: সব শেষে এক বিশেষ উপহার, কানটা রেখো খাড়া, থাকবে একটা নতুন কিছু, যাবে না গো ছাড়া।
3: সকাল 9:30 থেকে বেলা 12:00, 2.5 ঘন্টা বস, কান সরালেই মিস করবে, হবে তোমারই লস।
1: একদম 56 বছরের সম্পর্ক আমাদের, তাই ঘড়িতে সকাল 9:30 বাজলেই সোজা রেডিওটা অন করে নিও,
2: জম্পেশ সেলিব্রেশন হবে।
3: তাহলে যুববাণীর 56তম জন্মদিনে শুনতে হবে
4: ছন্দে ছন্দে 56।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি। এই সব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6:00। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী কুন্তল চক্রবর্তী।

রজনীকান্তের গান শুনলেন কুন্তল চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তিন তাল, ঝাঁপ তাল এবং রূপক তালে তবলা, শিল্পী করুণাময় দাস। তাকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন তিন তাল, ঝাঁপ তাল এবং রূপক তালে তবলা, শিল্পী করুণাময় দাস।

হিন্দি ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 হরাইজন ইংরেজি সাপ্তাহিক পত্রিকা, 9:16 শুনবেন স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থাপনায় শ্রীরূপা সেন এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। এতক্ষণ শুনছিলেন 12 আগস্ট 2026 বুধবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মূলত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে কোথাও কোথাও। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, যেটি কিনা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, যেটি স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি সেলসিয়াস কম। 24 ঘন্টায় গত 24 ঘন্টায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 99% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 69%। পশ্চিমবঙ্গের নদী এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়া দপ্তর সূত্রে সতর্কবার্তায় জানানো হয়েছে যে আগামী 15 আগস্ট 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে সংলগ্ন সমুদ্রে 30-45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে, যা মাঝে বৃদ্ধি পেয়ে 55 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে। এই সময় যারা মাছ ধরতে যান তাদের পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলবর্তী সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:19 হয়ে 55 সেকেন্ড। জয় হিন্দ।